0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের তিলাওয়াতকৃত সূরা হুদ এর 110 থেকে 113 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি মুসাকে অবশ্যই কিতাব দিয়েছিলাম, তারপর তাতেও মতভেদ সৃষ্টি হল। আপনার রবের পক্ষ থেকে যদি পূর্ব সিদ্ধান্ত না থাকত তবে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তারা এ ব্যাপারে এমন সন্দেহের মধ্যে আছে যা তাদেরকে সংশয়ে ফেলে রেখেছে, আর যখন সময় আসবে তখন আপনার রব তাদের প্রত্যেককে অবশ্যই নিজ নিজ কর্মের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয় তিনি তারা যা করে সে বিষয়ে পূর্ণ খবর রাখেন। অতএব আপনি স্থির থাকুন যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন, এবং যারা তওবা করে আপনার সাথে আছে তারাও স্থির থাকুক, আর সীমালঙ্ঘন করো না। নিশ্চয় তিনি তোমরা যা করো সে বিষয়ে পূর্ণ দৃষ্টি রাখেন, আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, পড়লে আগুন তোমাদেরকেও স্পর্শ করবে, আর তোমাদের জন্য কোনো বন্ধু নেই আল্লাহ ছাড়া, অতএব তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না।
2: বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় দুস্থ মানবতার সেবা, বলছেন মাওলানা মোহাম্মদ শাহজাহান কবির।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সেবা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। সমাজের অসহায় দরিদ্র এতিম মিসকিন ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মৌলিক দায়িত্বগুলোর অন্যতম একটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, তাই মানুষের প্রতি দয়া, সহানুভূতি ও সাহায্য করা মহান চরিত্রের পরিচয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন এ প্রসঙ্গে সূরা আন-নিসার 36 আয়াতে এরশাদ করেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। সম্মানিত শ্রোতা, ইসলামে ধন সম্পদকে শুধু ব্যক্তিগত ভোগের বস্তু হিসেবে দেখা হয় না, বরং ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে বলে ইসলামে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, আর তাদের সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতের নির্ধারিত হক রয়েছে। এখানে তাদের বলতে ধনী ব্যক্তিদেরকে, সমাজের বিত্তশালী ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। অবশ্যই এই বিত্তশালী সম্পদশালী ব্যক্তিগণ দুস্থ মানুষের সহযোগিতা করবেন। সম্মানিত শ্রোতা, যে ব্যক্তির মাঝে মানবতাবোধ রয়েছে সে অবশ্যই অসহায় দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াবে, তার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে, সহযোগিতা করবে, আর এটিই তো মানবতার সেবা। এটি মহান আল্লাহ তাআলার গুণসমূহের মধ্যে অন্যতম গুণ। অন্য আয়াতে আল্লাহ তাআলা দুস্থ মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে এরশাদ করেন, ওয়ায়ুতাইমুনা ত্বামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, ইন্নামা নুত'ইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার্য দান করে। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি, এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতাও কামনা করি না। সূরা দাহার আয়াত 8-9। এ আয়াতে আল্লাহ তাআলা অসহায় ইয়াতীম মিসকিন ও বন্দীদের খাবার দান করাকে মুমিনের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপন করেছেন। মুমিনগণ দুস্থ মানবতার সেবায় সদা তৎপর থাকেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে ইরশাদ করেন, والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মুমিন তারাই যারা অসার কাজকর্ম বা কথাবার্তা থেকে বিরত থাকে এবং যারা যাকাত প্রদানে সক্রিয় হয়। সূরা আল মুমিনুন আয়াত 3-4।
4: রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে তৃপ্তি সহকারে আহার করে আর তার প্রতিবেশী ক্ষুধার্ত ও অনাহারে অভুক্ত থাকে। সম্মানিত শ্রোতা, ইসলামের মহান শিক্ষা অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরা আমাদের সমাজের অসহায় ব্যক্তিরা রয়েছে তাদের পাশে এসে দাঁড়াই, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল দুস্থ মানবতার সেবা। বললেন মাওলানা মোহাম্মদ শাহজাহান কবির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে নাথ পেশ করা হচ্ছে।

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: সুপ্রভাতম। ওম নমো ভগবতে বাসুদেবায়, মুখং করিতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়েতি গিরিম, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা হলে বোবা কথা বলতে পারে, পঙ্গু পর্বত অতিক্রম করতে পারে, সেই পরমানন্দ মাধবকে আমি প্রণাম করি। শ্রীমৎ ভগবদ্গীতা একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যুগ। অর্জুন বাচ, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাদ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। হে অনন্তরূপ, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র লয়স্থান, তুমি পরমধাম, তুমি এই বিশ্বব্যাপী আছো। ভগবান কৃষ্ণের অনেক রূপের বর্ণনা শুনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য বেকুল হলেন। অর্জুনের এই বেকুলতা দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন। ভক্ত অর্জুন দেখলেন তার চোখের সামনে শত সূর্যের তেজ নিয়ে মহাশূন্যকে ঘিরে এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছে। ভক্ত অর্জুন এই বিরাট পুরুষের শ্রীচরণে নতজানু হয়ে নিজেকে সমর্পণ করে বললেন, হে কেশব, আমি তোমার বিশাল দেহের মাঝে সমস্ত দেবতাগণকে দর্শন করছি। চক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশু, পাখি সব কিছু তোমাতে দেখছি। ভগবান বললেন, হে অর্জুন, এই ভয়ঙ্কর মূর্তি নিয়ে আমি সব কিছু ধ্বংস করি। আত্মীয় স্বজনদের নিধন করার ভয়ে তুমি যদি অস্ত্র ত্যাগ করো, তাতে প্রকৃতির অমোঘ নিয়মের কোনো কিছু হবে না। শ্রী ভগবান তাদের আগেই বধ করে রেখেছেন, তুমি শুধু নিমিত্তের কারণ হবে। অর্জুন বললেন, হে মাধব, বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে তোমাকে অন্যায় বাক্য বলেছি, তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, সেই রূপ ভগবান অর্জুনের সমস্ত অপরাধ ক্ষমা করলেন। এই পৃথিবীর কল্যাণকারী অর্জুন শ্রী ভগবানের শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ দেখবার ইচ্ছা করলেন। অর্জুনের সংশয় দুশ্চিন্তা দূর হল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যারা আমাকে আত্মসমর্পণ করে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার মধ্যে নিষ্ঠা থাকে, আমি তাদের এই মধুর রূপ দেখাই। শ্রীগীতা জীবনের সমস্ত সমস্যার সমাধান, জীবন সুখময় আনন্দময় হোক। ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাতুল চরণে এই প্রার্থনা জানায়। ভগবানই জীবের একমাত্র গতি, জাগতিক কল্যাণের একমাত্র আশ্রয়। এই রূপ মনে স্থির রেখে নিষ্ঠার সাথে তার ভজনা করলে সব কিছুই সফল হবে, মানব জীবন ধন্য হবে। জ্ঞান হল ভগবানে ঐকান্তিক ভক্তি। ভগবানে ভক্তি থাকলেই জীবের মনের সমস্ত পঙ্কিলতা, সমস্ত আবিলতা দূর হয়। তার মধ্যে ভগবানের চৈতন্য স্বরূপ মূর্তি দর্শন করে তার মধ্যে সবাইকে ভালোবাসার, সবাইকে ভক্তি করার, সবাইকে শ্রদ্ধা করার এই যে অনুভবলব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান ফুটে ওঠে এবং তার মধ্য দিয়ে জগতের সমস্ত কল্যাণ সাধিত হয়। এটি শুধু ভগবানের ইচ্ছায়, শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেটি ফলপ্রসূ হয়। কৃপাময়ের ইচ্ছা ছাড়া জগতে কারোরই মধ্যে কোনো ভালো কিছুর লক্ষণাদি চিহ্নগুলি ফুটে থাকে না। তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা। জগতের সমস্ত প্রাণী সুখী হোক, জগতের সমস্ত প্রাণী আরোগ্য লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16 এবং অস্ত যাবে 6:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30 কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান। দুপুর 12:30 চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুখ বাজারে খোর্দ খাল পুনঃখননের শুভ উদ্বোধন। বেলা 1:45 চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারটুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখননের শুভ উদ্বোধন এবং বেলা 3:30 চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত

0: জনসংখ্যায় স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20।
1: সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জ সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান শুনতে পাবেন। এফএম 106 মেগাহার্জ সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার জন্য। বন্ধু ওগো সুপ্রভাত শোনাব ফেরদৌসী রহমানের কণ্ঠে। কথা লিখেছেন সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান।

0: মোহরির গান শুনলেন ফেরদৌসী রহমানের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি।

0: নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন বিজন চন্দ্র মিস্ত্রি।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পাপিয়া সরোয়ার। প্রথমেই, তুমি কোন কাননের ফুল।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন পাপিয়া সরোয়ার, বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: রূপের নাই শেষ তোমার আমার মাতৃভূমি, ভালোবাসি সবুজের সমারোহ সত্যি অপরূপ তুমি। সবুজেই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূল মন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না, মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয়। খাবার যোগায় প্রকৃতি, কাপড় যোগায় প্রকৃতি, রোগে ঔষধ দেয় প্রকৃতি, মাথা গোঁজার ঠাঁই দেয় প্রকৃতি, উৎসাহ দেয় প্রকৃতি, প্রশান্তি দেয় প্রকৃতি। প্রকৃতি ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। আসুন সবুজেই প্রকৃতিকে আমরা রক্ষা করি, সবুজে সবুজে আমাদের চারপাশ ভরে তুলি। এমনই আহ্বানে আমন্ত্রণ সবাইকে আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। সবুজ শাকসবজি শরীরকে বিষমুক্ত রাখে, ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলকে সুন্দর রাখে। পালং অত্যন্ত জনপ্রিয় একটি শাক। এর আদিবাস মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ায়। বর্তমানে বাংলাদেশে সারা বছরেই এই শাকের চাষ হয়। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আয়োজনের শুরুতেই আমার কৃষি পর্বে শুনবেন পালং শাকের পুষ্টিগুণ ও ব্যবহার বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলবো পালং শাকের পুষ্টিগুণ ও ব্যবহার সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প প্রস্তুতকরণ ও আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাইব, পালং শাক খেলে আমরা কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পেতে পারি?
2: আমরা কিন্তু জানি না যে শাকসবজি আমরা আসলে মূলত খাই ভিটামিন এবং মিনারেলের জন্য, প্রোটিন বা ফ্যাটের জন্য কিন্তু আমরা শাকসবজি খাই না। তো অবশ্যই এই শাকে তো বুঝছেন যে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ। বিশেষ করে এখন আমি প্রথমে ভিটামিনের কথা বলি, যে ভিটামিনের মধ্যে ভিটামিন সি উল্লেখযোগ্য পরিমাণে আছে। 100 গ্রাম পালং শাকের মধ্যে প্রায় 28 মিলিগ্রাম ভিটামিন সি আছে। এছাড়াও আছে ভিটামিন ই, কে, আরও আছে ফলিক অ্যাসিড, যেগুলো আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে। যেমন ধরেন ভিটামিন এ, এটা আমাদের শরীরের ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখে, ত্বকের সমস্যা যেমন ব্রণ এবং বলিরেখা হতে মানে দূর করতে সাহায্য করে। আবার ভিটামিন কে এটা কি করে, আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখে। আর ফলিক অ্যাসিড বা ফোলেট, এটা কিন্তু আমাদের শরীরের যে রক্ত এটাকে জমাট বাঁধতে সাহায্য করে। এই তো গেল ভিটামিনের কথা। এখন যদি আমি মিনারেলের কথা বলি, তাহলে বলবো যে আয়রন এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এই শাক। তো আয়রন তো আমাদের দেহের রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, আর ম্যাঙ্গানিজ কিন্তু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণ লুটেন আছে, হ্যাঁ, যেটা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এতে আছে কিন্তু প্রচুর ফাইবার, এটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
1: মানে আপনার কথা শুনে আমরা যেটি বুঝলাম, এটি পুষ্টিগুণে ভরপুর একটি শাক। তো এই যে পুষ্টিগুণে ভরপুর শাকের কথা, পালং শাকের কথা আপনি বলছিলেন, আমাদের রান্নার তো অনেক প্রক্রিয়া রয়েছে, কোন প্রক্রিয়ায় রান্না করলে পালং শাকের ভিটামিন ও পুষ্টিমান বজায় থাকবে?
2: আমরা আসলে যেভাবে খাই এতে আমাদের আমরা আসলে পুষ্টিটা পাইনি, বিশেষ করে ভিটামিন এবং মিনারেল। আমরা জানি যে এটা ধোয়ার মাধ্যমে পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা পানির সাথে চলে যায়, এজন্য অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে। তো আর এই শাকটা আমরা এত বেশি সিদ্ধ করে ফেলি, আমাদের ভিটামিন মিনারেল অত্যাধিক তাপে নষ্ট হয়ে যায়, যে কারণে খুব হালকা করে মানে জাস্ট স্টিম করে নেওয়াটা ভালো। আর কাঁচা অবস্থায় যদি আমরা স্মুদি করে খেতে পারি, সিদ্ধ, হ্যাঁ। আর এছাড়া আমরা তো এমনি গতানুগতিক যেটা রান্না করি, স্যুপের মধ্যে দেই বা কোনো সবজির মধ্যে হালকা জাস্ট হালকা যদি আমরা একটু ভাব দিয়ে নিয়ে খাই বা সালাতের মধ্যে খাই, আমরা প্রচুর পরিমাণে এটা ভিটামিন এবং মিনারেলকে আমাদের শরীরে কনজিউম করি। আরো একটা কথা বলবো যে আমরা শাক খেলে, হ্যাঁ, শাকের সঙ্গে কিন্তু একটু লেবু বা টক জাতীয় জিনিস খেতে হয়। কেন? কারণ হচ্ছে যে শাকের মধ্যে যে ক্যালসিয়ামটা আছে ওইটা যেন আমরা শরীরে অ্যাভেলেবেল করতে পারি, মানে সহজে আমরা নিতে পারি, এই জন্য কিন্তু এই টক জাতীয় একটা কিছু খেতে হয়, বিশেষ করে লেবু।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো, পালং শাকের অনেক উপকারিতাই আপনি বললেন, এই শাকটিকে কি প্রতিদিন খাওয়া উচিত?
2: আমরা যদি প্রতিদিন এক বাটি পালং শাক খাই, এটা স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর হবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। তবে প্রতিদিন অতিরিক্ত পালং শাক খেলে তা ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে, কারণ পালং শাকে কিন্তু অক্সালিক অ্যাসিড আছে, হ্যাঁ, যেটা জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের সঙ্গে আবদ্ধ হয়ে মানে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করবে, যেটা আমাদের কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে। শুধু পালং শাক না, এটা কিন্তু কচু শাকেও এটা আছে, যে কারণে আমরা কিন্তু অতিরিক্ত এটা খেতে পারবো না। আর অক্সালিক অ্যাসিডের পাশাপাশি পালং শাকে কিন্তু প্রচুর পিউরিন আছে, এই জন্য যাদের যে গেটে ব্যথা, যে আমরা বলি না গাট ব্যথা, মানে বাত তারাও কিন্তু এই শাকটা আমরা প্রত্যেকদিন প্রচুর পরিমাণে খেতে পারবো না। আর পালং শাকে ভিটামিন কে এর সমৃদ্ধ উৎস হওয়ায় যদি রক্ত পাতলা করা ওষুধ, আমরা যাদের হাড়ের সমস্যা আছে, আমরা অনেকে রক্ত পাতলা করা ওষুধ খাই, তাদের কিন্তু এটা কম খেতে হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। নিশ্চয়ই আপনাদের তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
2: ধন্যবাদ আপনাকে।
0: কৃষি প্রধান বাংলাদেশে ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রতিটি কৃষক লাঙ্গল কাঁধে নিয়ে মাঠ পানে ছুটতে থাকে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে সে ফসল ফলায়। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আয়োজনে এবারে শোনাব একটি কৃষি বিষয়ক স্পট।
3: তো মুরব্বীরা কইয়া গেছে, পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার শুনে, সুন্দরেতে মন ভুলে না, মন ভুলে তার গুণে।
4: কথাটা তো বড় মজার আম্মা, আরেকবার কইবেন।
3: হাইসো না বউ, তোমার এই কইলাম, ক্ষেত খামারি করলে কি হইব, আমাকে রুচি পছন্দ আছে।
4: আমার বা জানো তো ক্ষেত খামারি করে আম্মা।
3: তোমার বাপ মায় কি পয় পরিষ্কার বলতে তোমার কিছুই শিখাইনি বউ। এই যে তরকারি গুলি মাছের মধ্যে দিলা, ধুইতে তো দেখলাম না। সি সি সি,
4: তরকারি গুলা মাছের দেওয়ানোর আগে ভালো করে ধুয়ে নিছি তো আম্মা।
3: বাস হয়ে গেল, কুটনের পর ধোয়া লাগবে না
4: আম্মা। শাক সবজি কুটনের পরে ধুইলে এর স্বাদ গুণ দুইটাই তো নষ্ট হয়ে যায়। শাক সবজি ধুইতে হয় কুটনের আগে।
3: নতুন কথা শুনাইলা বউ।
5: ইয়ে মা, কথাটা নতুন শুনলেও মিশা না। এই লো তোমার পান আর শুন।
3: ও দে।
5: হ্যাঁ লো, শাক সবজি কাইটটা ধুইলে এর পুষ্টিগুণ আর স্বাদ পানির লগে অনেকটা চলে যায়। তাই পুষ্টি রাখতে চাইলে এগুলা আগে ভালো করে ধুইয়া হের বাদে কুটা উচিত।
4: আমি তো তাই করছি।
3: তোরে কেডাই কইলো বাজান?
5: ওই যে আমাগো রাইতের স্কুলের মাস্টার ভাইয়ে কইছে, কথাটা বইয়ের মধ্যে আছে মা।
3: তাইলে তো কথাটা সত্য। আমি তোমারে
4: সুন্দর একখান কথা কইছিলেন আম্মা, আরেকবার কন্যা আম্মা কন্যা।
5: কি কথা মা? কন্যা
4: ওই যে কথাটা,
3: পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার শুনে।
5: হ্যাঁ, সুন্দরেতে মন ভুলে না, মন ভুলে তার গুণে।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পানি পান করুন। যে কোনো মৌসুমে মৌসুমি ফল সেই সময়ের রোগ বালাই এর প্রতিষেধক হিসেবে কাজ করে। তাই পানি ছাড়াও ডাব, শরবত কিংবা খাবার স্যালাইনের পাশাপাশি এই সময়ে রসালো মৌসুমি ফলগুলো খেতে পারেন। এতে শরীর আর্দ্র থাকবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এমনই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান থেকে।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থন উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। দেশকে বাঁচান দেশের সেবায় আত্মনিয়োগ করে। বাংলাদেশ বেতার, এক্ষুনি শুনবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শনিবার, দোসরা জ্যৈষ্ঠ, ২৭শে জিলকাদ, ১৬ই মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহ নানা কর্মসূচিতে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশ বিরোধী, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত। আরও ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল। সিলেটে দ্বিতীয় শেষ টেস্টে সফররত পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আজ চাঁদপুর যাচ্ছেন। এই সফরে তিনি দুটি খালের পুনর্খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী চাঁদপুরে যাওয়ার পথে সকালে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামোটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। পরে তিনি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। এদিকে আমাদের চাঁদপুর জেলা সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বাস আর উৎসবের আমেজে সেজেছে রূপালী ইলিশের শহর চাঁদপুর। শনিবার চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার গঠনের পর এটি চাঁদপুরে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে সাজসাজ রব। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন রূপে সজ্জিত হয়েছে চাঁদপুরের বিভিন্ন স্থাপনা ও সড়ক। তার সফরকে সফল করতে জেলা প্রশাসন নিরলস কাজ করছেন।
3: মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর সফর করবেন। চাঁদপুর সফরে মাননীয় প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খর্দখাল, সদর উপজেলার বিশ্বখাল উদ্বোধন করবেন এবং এই সরকারি কলেজ মাঠে এখানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে ৩৭০ জন উপকারভোগী ফ্যামিলি কার্ড পাবেন চাঁদপুরের। আর এই লক্ষ্যে আমরা আমাদের প্রোটোকল মেনে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ভেনুগুলো প্রস্তুত আছে এবং নিরাপত্তা জনিত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করেছি।
2: ১২ মে মঙ্গলবার চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহ মোহাম্মদপুর ইউনিয়নের বিশ্বখাল, চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও চাঁদপুর ক্লাবের সভাস্থল পরিদর্শন করেন। এর আগে গত ৭ মে চাঁদপুরের সামগ্রিক প্রস্তুতি দেখে গেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রীর এই সফর চাঁদপুরবাসীর জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, তাই চাঁদপুরের সর্বস্তরের মানুষ উজ্জীবিত।
4: চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেট হয় এবং সেই ইপিজেটটা চাঁদপুর সদরে হলে আমাদের চাঁদপুরের সাথে সাথে লক্ষ্মীপুর জেলা উপকৃত হবে, শরীয়তপুর জেলা উপকৃত হবে, নোয়াখালী জেলা উপকৃত হবে।
2: খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণের পথ আরো সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে আধুনিকায়নের নতুন বার্তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের প্রতীক্ষায় প্রহর গুনছে চাঁদপুরবাসী। চাঁদপুর থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার, কুমিল্লা।
0: জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক এমওইউ সই করেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দূতাবাস জানায়, এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানি ক্ষেত্রে এটা সহায়ক হবে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারককে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশবিরোধী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বিজু, বৈশুক, সাংগ্রাই, বিশু, চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 56,000 বর্গমাইলের বাংলাদেশ একটি মানব শরীরের মতো। শরীরের প্রতিটি অঙ্গ যেমন অনিবার্য, তেমনি দেশের সকল নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণে এই মাতৃভূমি। তিনি আরো বলেন, বৈচিত্র্যকে যারা ধারণ করতে জানে না বা যারা এখানে জোর করে বিভাজন তৈরি করতে চায় তারা দেশবিরোধী, আর এই বৈচিত্র্যকে ধারণ করাই হল প্রকৃত দেশপ্রেম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজধানীর একটি হোটেলে আয়োজিত সঙ্গীত ও নৃত্যের একক সন্ধ্যা শীর্ষক অপর এক অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকার শিল্পীদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে এবং একই সাথে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সংক্রান্ত সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠককালে এই অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার সমূহ তুলে ধরেন তিনি। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। বৈঠকে শামা ওবায়দ ইসলাম জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন। এ সময় তিনি এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানান। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সংক্রান্ত সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বিশেষ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের লুপ্ত ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করছে সরকার। তিনি গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ আয়োজিত নেপাল ফেস্টিভ্যাল 2026 কালচারাল প্রোগ্রামের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় সংস্কৃতি মন্ত্রী বিভিন্ন পাহাড় ও সমতলে যেসব জাতি, গোষ্ঠী, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বসবাস করে তাদের পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপাল ও বাংলাদেশের মানুষের মধ্যে খাদ্য, সংস্কৃতি ও জীবনাচারে প্রচুর মিল রয়েছে। দুই দেশের ইতিহাস ও সংস্কৃতির ধারা উভয় দেশের মানুষকে একীভূত করেছে। এ সময় তিনি দুই দেশের মধ্যে এ ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। কয়েক বছর আগেও কোরবানির ঈদ সামনে এলেই দেশের পশুর বাজারে বিদেশি গরুর আলোচনা ছিল খুবই সাধারণ বিষয়, কিন্তু সময় বদলেছে। এখন দেশীয় খামারিরাই দেশের কোরবানির পশুর চাহিদা পূরণ করছেন। শুধু তাই নয়, চাহিদা মিটিয়ে এবার বাজারও থাকবে উদ্বৃত্ত পশু। বিগত এক দশকে কোরবানির পশুর বাজার যেমন বড় হয়েছে, তেমনি বেড়েছে খামারি, হাট ব্যবস্থাপনা আর সরকারের প্রস্তুতিও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: কোরবানির ঈদ ঘিরে দেশের পশুর বাজার এখন আর শুধু মৌসুমি বাণিজ্য নয়, এটি পরিণত হয়েছে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ডে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, গত এক দশকে কোরবানির পশুর বাজারের আকার প্রায় 20% বেড়েছে, সংখ্যার হিসাবে যা প্রায় 17-18 লাখ পশু। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর এবিএম খালেদুজ্জামান,
7: এবার আমাদের মোট কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা এই বছর আমরা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেটা প্রাকলন করেছি সেটি হল 1,23,00,000 উপরে। এর মধ্যে 55,49,000 মতো আছে আমাদের গরু মহিষ, আর প্রায় 66,00,000 উপরে আছে ছাগল ভেড়া। এছাড়া অন্যান্য গবাদি পশুও আছে যেমন উট ডুম্বা, সব মিলিয়ে 1,23,00,000।
6: এই বিশাল বাজারকে ঘিরে কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি শুরু করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের দেওয়া হয় বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ।
7: প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে 6-7 মাস পূর্বেই আমরা কুরবানিযোগ্য যে সকল গবাদি পশু খামারিরা কুরবানির জন্য প্রস্তুত করবেন, আমরা তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। এবং সেই প্রশিক্ষণ করতে গিয়ে আমরা যারা এবার কুরবানিতে তাদের গবাদি পশু প্রস্তুত করেছে তাদেরকে আমরা তালিকাভুক্ত করি।
6: প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এবিএম খালেদুজ্জামান আরো জানান, সুস্থ পশু নিশ্চিত করতে দেশের 3,500-এর বেশি পশুর হাটে কাজ করবে 2,000-এর বেশি ভেটেরিনারি মেডিকেল টিম। 2014 সালে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর দেশের খামারিরাই ধীরে ধীরে গড়ে তুলেছেন স্বয়ং সম্পূর্ণতার ভিত্তি।
7: 2014 সালে ভারত একটা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গরু বাংলাদেশের রপ্তানি বন্ধের প্রেক্ষিতে কিন্তু আমাদের দেশীয় বাজারটার একটা পটেন্সিয়ালিটি তৈরি হয়। এখন কিন্তু আমরা দেশীয় উৎস থেকেই আমরা কুরবানি গরু সরবরাহ করতে পারছি আর কি।
6: কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের এই বিশাল পশুর বাজার এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং গ্রামীণ অর্থনীতি, খামারি এবং দেশীয় উৎপাদনের সক্ষমতারও বড় এক প্রতিচ্ছবি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: সিরাজগঞ্জের এতিম রায়হান ও রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতিম এ দুই শিশুকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন, বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তিনি শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গতকাল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করে। এ সময় তারা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলটি শিশু দুটির নিত্য প্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষাবৃত্তিসহ মাসিক শিক্ষাবৃত্তিও ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়ন ভূমি অফিসে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। এ সময় তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে এবং প্রধানমন্ত্রী গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে যমুনা সেতুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি গতকাল টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের দুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গতকাল রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশু পাখিদের পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও লেবানন আগামী 45 দিনের জন্য যুদ্ধ বিরতি বাড়াতে সম্মত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, পরিস্থিতির অগ্রগতির স্বার্থে 16 এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি সময়সীমা আরও 45 দিন বাড়ানো হচ্ছে। এই বৈঠক ছিল চলতি বছরে দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার সরাসরি আলোচনা। এদিকে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 2,951 জন নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাইওয়ানকে সতর্ক করেছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে দুই দিনের বৈঠক শেষে ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তাইওয়ানকে এই সতর্কতা দেন। তবে ট্রাম্প তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকার বিষয়টিও পুনর্ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি এবং শি জিনপিং তাইওয়ান দ্বীপ প্রসঙ্গে অনেক কথা বলেছেন, তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় পদক্ষেপ নেবে কিনা সে ব্যাপারে কিছু বলেননি। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে এর আগে জানান, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান ইতিমধ্যে সার্বভৌম দেশ। খেলা খবর ক্রিকেট। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:34। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহ নানা কর্মসূচিতে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। পার্বত্য অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশ বিরোধী, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম ও বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত। আরও 45 দিনের জন্য যুদ্ধ বিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল। সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে সফররত পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাই সুখের ঠিকানা অনুষ্ঠানে। মধুমাসের আমজাম, কাঁঠালের সুমিষ্ট স্বাদ যেন বাঙালির জীবনে এক অন্যরকম সময়ে। প্রচণ্ড গরমে দাবদাহ গ্রামগঞ্জ আর নগরী জীবন সব মিলিয়ে আমরা পার করছি গ্রীষ্মের গরম আর মধুমাসের নানান ফল ফলাদি খাবার গ্রহণ করার খুব দারুণ একটি সময়। এই সময়টায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভ প্রত্যাশায় শুরু করছি সুখের ঠিকানা অনুষ্ঠানটি। প্রিয় শ্রোতা, আজ স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রিয় শ্রোতা, আমরা মোহাম্মদ মিজানুর রহমানের কাছ থেকে জানব যে দুই সন্তানের মধ্যে বিরতিতে উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে। চলুন তাহলে যাওয়া যাক মূল আয়োজনে। তাহলে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, কেন দুই সন্তানের মধ্যে বিরতি দিতে হয় এবং কতদিন বিরতি দিতে হয়?
2: আসলে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা মা প্রায় দীর্ঘ 9-10 মাস তার ভিতরে থাকে, তখন মায়ের শরীরের ভিতরে অনেক পরিবর্তন হয়। বিশেষ করে তার অনেক ব্লিডিং হয়, রক্ত নিঃসৃত হয় শরীর থেকে দীর্ঘ 9 মাস পর যখন সে ডেলিভারিতে যায়। আরেকটি হচ্ছে তার শরীরের ক্যালসিয়াম, তার বিভিন্ন, তারপরে রক্তের যে হিমোগ্লোবিন অভাব দেখা দেয়। আর যখন সে বাচ্চা ডেলিভারি করলো, তারপর থেকে বাচ্চাকে দুধ দিতে হচ্ছে, আর দুধের জন্য ক্যালসিয়াম ইম্পর্ট্যান্ট, এবং মায়ের শরীর থেকে অনেক উপাদান চলে যাচ্ছে, যে কারণে মাকে একটা বিরতিতে থাকতে হয়। দুধ খাওয়ানোর জন্য একটা বাচ্চাকে 2 বছর সময় দিতে হয়, আমরা যেটা ধরে থাকি। এই জন্যই এই সময়টা আমরা ধরে থাকি 3 বছর, অর্থাৎ 2 বছর বাচ্চাকে দুধ দেবে এবং 2 বছর সেই মিল্কিং পিরিয়ডটা শেষ হওয়ার পর তারপরে সে কনসিভ করবে। 9-10 মাস পরে তখন যে ডেলিভারি করবে, তার মানে 3 বছর হয়ে গেল।
1: খুব সুন্দর জানতে পারলাম আপনার কাছে যে আমরা কতটুকু বিরতিতে আমরা পরবর্তী সন্তান নিব। এর পরের প্রশ্ন, দুই সন্তানের মধ্যে বিরতিতে উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি কি বলে আপনি মনে করেন বা আপনার অধিদপ্তর মনে করে?
2: আসলে পরিবার পরিকল্পনা পদ্ধতি 7টি আমরা জানি, স্থায়ী এবং অস্থায়ী মধ্যে পদ্ধতির মধ্যে সবচেয়ে উপযুক্ত এই সময় আমরা বলে থাকি ইমপ্লান্টকে। ইমপ্লান্ট হচ্ছে 3 বছর মেয়াদী একটা পদ্ধতি, যেটা কোনো মায়ের বাহুতে, তার মানে ডান হাতে বা বাম হাতের উপরে এটা চামড়া নিচে পরিয়ে দেওয়া হয়। এবং এই 3 বছর এর আগেও যদি সে বাচ্চা কনসিভ করতে চায়, সে খুলে ফেলতে পারবে, এটা একটা তার স্বাধীনতা রয়েছে। আমরা ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ বলে থাকি, তা সে যে কোনো একটা পদ্ধতি নিতে পারে, তবে সবচেয়ে বেটার হচ্ছে ইমপ্লান্ট, যেহেতু এটা 3 বছর মেয়াদী।
1: তা দুই সন্তানের বিরতির মাঝখানে আরও কোনো উপযুক্ত পদ্ধতি আছে কিনা আপনি মনে করেন?
2: হ্যাঁ, আরও পদ্ধতি, ক্লিনিক্যাল পদ্ধতি আরেকটা আছে, IUD, ইন্ট্রাউটেরাইন ডিভাইস, যেটা আমরা কপারটি নামে পরিচিত এলাকায় গ্রামে গঞ্জে, এটা হচ্ছে 10 বছর মেয়াদী। তো সে 3 বছরের জন্য নিতে পারে, বাট সে আবার খুলেও ফেলতে পারে যেকোনো সময়, 10 বছরের আগে খুলে ফেলতে পারে। আর একটু বলে রাখি যে ইনজেকশন একটা পদ্ধতি রয়েছে, 3 মাস মেয়াদী, এটা একটা সিম্পল, একটা খুব সিম্পল প্রসেস,
1: মানে খুবই হালকা ব্যথা হবে কিন্তু এটা খুবই নিরাপদ। আপনি বলেন
2: এটা নিরাপদ
1: বলছেন, আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলছে,
2: বাট 3 মাসের জন্য সেটা স্বল্প মেয়াদী মধ্যে, এটা
1: 3 মাস অন্তর অন্তর,
2: হ্যাঁ,
1: মানে এটা কি 3 মাস অন্তর অন্তর আবার নিতে হবে?
2: আবার নিতে হবে। আইটেম আমরা বলতে কিছু নন ক্লিনিক্যাল দুইটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ওরাল ফিল, যেটা আমরা খাবার বলি বলে থাকি, এবং কন্ডম। কন্ডম সেফ, যদি একটু রিস্ক যুক্ত, এটা রিস্ক আছে। তো ক্লিনিক্যাল পদ্ধতির মধ্যে ইমপ্লান্ট, IUD এবং ইনজেকশন, আর নন ক্লিনিক্যাল মধ্যে আমরা বলে থাকি ওরাল পিল এবং কন্ডম।
1: আচ্ছা, এর পরের প্রশ্ন, বিরতির সময়ে এ সকল পরিবার পরিকল্পনা পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা?
2: কিছুটা রয়েছে, বিশেষ করে ইমপ্লান্টের আর ইনজেকশনের, কারণ ইমপ্লান্টের কিছু হরমোনাল ইফেক্ট থাকে। সেটা যখন আপনি ইমপ্লান্টটা খুলে ফেলবেন 3 বছর পর, তার নর্মাল অবস্থায় ফিরে আসতে, কনসিভ করতে একটু সময় লাগে সেটা ফিরে আসতে। আর একটা হচ্ছে ইনজেকশন, এটার একটু হরমোনাল ইফেক্ট আছে, বাট
1: এক্ষেত্রে কি যে অনেক সময় হয় না, মহিলারা একটু মুটিয়ে যায় বা অনেক সময় মহিলাদের ঘুম হয় না, নানান ধরনের অস্থিরতা কাজ করে, এগুলো কি হতে পারে?
2: এটা হতে পারে অনেক ক্ষেত্রে, ওরাল পিলের ক্ষেত্রে।
1: আচ্ছা,
2: আর ইনজেকশনের ক্ষেত্রে অনেকে করে, তবে সেটা কোনো ক্ষতিকর
1: ক্ষতিকর কিছু না, আস্তে আস্তে হয়তো সেটা কাটিয়ে উঠে আবার পরবর্তী সন্তানের জন্য উনি তৈরি হতে পারেন।
2: হ্যাঁ, তৈরি হতে পারে, এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আসলে যে কোনো কিছু ফরেন পার্টিকেল একটা শরীরের ভিতরে
1: ইনসার্ট করলে সেটার একটা
2: পার্শ্বপ্রতিক্রিয়া
1: তাৎক্ষণিক, কিন্তু এটার আমরা বলতে পারি দীর্ঘ সময়ের জন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাহলে নিশ্চয়ই আমাদের প্রিয় শ্রোতারা কিছুটা হলে আশ্বস্ত হয়েছে আপনার কথা শুনে। এবার আপনার কাছে

0: দপ্তর কর্তৃক দেশব্যাপী কার্যক্রমগুলো কি কি রয়েছে?
1: অনেক কার্যক্রমই রয়েছে আমাদের, বিশেষ করে বাড়িতে বাড়িতে যে পরিদর্শন আমাদের পরিবার কল্যাণ সহকারী প্রতিদিন তারা করছে, ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িকে টাচ করে এবং সেখানে তারা কাউন্সেলিং করে যে মায়ের সন্তান হয়েছে একটা, যাতে আগামীতে আরেকটা সন্তান নেওয়ার ক্ষেত্রে সে যাতে বিরতি দেয় এই ধরনের কাউন্সেলিং এবং ক্ষতিকর প্রভাবগুলো তাকে তুলে ধরে যে
0: জানানো আর কি।
1: অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম ঘটনা করেছে, আজকে বাচ্চা হয়েছে 28 দিন পরে আবার সে কনসিভ করেছে, তার মানে কতটুকু সিরিয়াস অবস্থা,
0: খুবই খারাপ অবস্থা, মানে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে না উঠতেই আবার শরীরের ভিতরে আরেকজন বাসা বেঁধে গেল,
1: তার মানে একটা একটা বাচ্চা কোলে একটা ঝোলে, মানে এই অবস্থা। আর এছাড়া আমাদের উঠান বৈঠক হয় প্রতি মাসে প্রত্যেকটা ওয়ার্ড লেভেলে, ইউনিয়নে ইউনিয়নে, সেখানে কাউন্সিলিং করা হয়। কমিটি ক্লিনিক আছে আমাদের, ইউনিয়ন স্বাস্থ্য পরিবকল্যাণ কেন্দ্র রয়েছে যেখানে আমাদের আলাদা মানে ডেস্ক কর্নার রয়েছে, সেখানে কাউন্সিলিং করা হয়। আর আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে প্রত্যেক জেলাতে, এবং আরেকটি হচ্ছে সুখী পরিবার কল সেন্টার 16767 নাম্বার, এই নাম্বারে আমরা আউটবাউন্ড কল দিয়ে আমরা সচেতন করি। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, সুখী পরিবার ফেসবুক পেজ, ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আমরা এই ধরনের মোটিভেশন এবং অ্যাওয়ারনেস গুলো আমরা ওখানে ডিসেমিনেট করছি। আর কিছু প্রোগ্রাম রয়েছে আমাদের ফিল্ড পর্যায়ে, প্রি মেরিটাল কাউন্সিলিং, স্কুল হেলথ কার্যক্রম, সেখানেও আমরা এগুলো বলে থাকি। তো বিশেষ করে আমাদের যে ইউনিয়ন লেভেলে, ইউনিয়ন আরও ভিতরে ওয়ার্ড লেভেলে আমাদের ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী, যাদেরকে সংক্ষেপে FWA বলে, তারা বাড়িতে বাড়িতে প্রত্যেক দম্পতিদেরকে ভিজিট করে, রেগুলার ভিজিট করে। সেই ভিজিটের সময় তারা মাদেরকে বা দম্পতিদেরকে তারা মোটিভেট করে, বিশেষ করে যারা একটা বাচ্চা হয়েছে এবং তার যে আরেকটা বাচ্চা হওয়ার আগে যে গ্যাপটা, এবং এই এই গ্যাপটা যদি তারা 3 বছরে কম দেয়, বা অনেকে 1 বছর দিচ্ছে, অনেকে হয়তো 1.5 বছর, অনেকে আবার দেখা যাচ্ছে আজকে বাচ্চা কনসিভ ডেলিভারি হয়েছে, আবার ঠিক দেখা যাচ্ছে যে তার 28 দিন পরে আরেকটা বাচ্চা কনসিভ হয়েছে,
0: তাহলে অসুস্থতা বেড়ে যেতে পারে, শারীরিক অসুস্থতা। তো প্রিয় শ্রোতা, আমরা জানতে পারলাম 2 সন্তানের মধ্যে বিরতিতে উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে নানান কথাবার্তা। আসুন প্রিয় শ্রোতা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক যে সকল সেবা আমাদের জন্য রয়েছে, সকলে সে সকল সেবা গ্রহণ করি, সুখের পরিবার রচনা করি, সুখের ঠিকানা রচনা করি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে। আজ অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ জুবায়দুল ইসলাম। স্বাধীনতা

0: শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি ছিল প্রেসিডেন্ট জিয়ার অসম্ভব দুর্বলতা ও গভীর ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন, একটি জাতির সমৃদ্ধি এবং উন্নত চিন্তা চেতনার বিকাশ করতে হলে নিজস্ব সাহিত্য সংস্কৃতির উপর জোর দিতে হবে। তিনি বাংলাদেশী সংস্কৃতির প্রবর্তক। তিনি বিশ্বাস করতেন, আমাদের যা কিছু আছে তা অত্যন্ত সমৃদ্ধ, ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ। তিনি সামাজিক সংস্কৃতির কথা বলেছেন, আমাদের আচার আচরণ ব্যবহার এবং আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় করেই আমাদের এগিয়ে যেতে হবে, দেশ গড়তে হবে। তিনি প্রতিটি কর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সম্মান দিতেন। গুণীজনদের সম্মান ও শ্রদ্ধা জানাতে তিনি বিভিন্ন পুরস্কার ও পদক প্রবর্তন করেন। স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, ক্রীড়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনিই প্রবর্তন করেছেন। সাহিত্যের প্রতি তাঁর ছিল বিশেষ অনুরাগ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। কবির জন্ম এবং মৃত্যু দিবসে বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনে তিনি উপস্থিত থেকে কবির প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। কাজী নজরুল ইসলাম এভিনিউ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার প্রস্তাবের প্রেক্ষিতে তিনি ঘোষণা দিয়ে তাৎক্ষণিক বাস্তবায়ন করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকায়িত প্রতিভা বিকাশের জন্য নতুন কুঁড়ি অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী, কলাকুশলী ও খেলোয়াড় অন্বেষণ করে প্রতিভাবানদের বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করেন। শিল্প সংস্কৃতি বিকাশের জন্য সুন্দর, নির্মল, সৃষ্টিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভব করে তিনি ঢাকায় শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির কাঠামোগত উন্নয়নের পাশাপাশি হলরুম, সাউন্ড সিস্টেম সহ আধুনিক যন্ত্রপাতি ও বাদ্যযন্ত্রের ব্যবস্থা এবং অভিজ্ঞ গুণী ওস্তাদ নিয়োগ দিয়ে শিল্পকলাকে সমৃদ্ধ করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। প্রতিভাবান শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়, কবি, গীতিকার তৈরির জন্য তাঁর অবদান অনস্বীকার্য। যাতে শিশু একাডেমি এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে সুস্থ সংস্কৃতির ধারা বিকশিত হয়, সেজন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন।
1: আমার ছোট্ট বন্ধুরা এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে শরিক হতে পেরে খুবই আনন্দিত হয়েছি। আমাদের ছোট্ট শিশুরা, আমাদের ছেলেমেয়েরা আমাদের দেশের ভবিষ্যৎ, তাই তাদেরকে সুন্দর করে, সুস্থ করে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা এ দেশকে উন্নত করতে পারে, এদেশের জন্য মন প্রাণ দিয়ে কাজ করতে পারে, এ দেশকে একটা শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারে, যাতে বাংলাদেশের নাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আমরা কিছুদিন আগে ঢাকায় শিশুদের এই ধরনের অনুষ্ঠান করেছিলাম, আজ চিটাগংয়ে হচ্ছে এই মহান শহরে, এবং কিছুদিনের মধ্যেই এই রকম শিশু অনুষ্ঠান বাংলাদেশের প্রত্যেকটি থানায় ছড়িয়ে পড়বে। এই সব অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মনের মধ্যে দেশভিত্তিক অনুপ্রেরণা যোগাব, তাদের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের অনুপ্রেরণা যোগাব, যাতে তারা বড় হয়ে দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, দেশকে যাতে গড়ে তুলতে পারে।
0: বিভিন্ন দেশের সংস্কৃতিকে জানার জন্য তিনি প্রতিভাবান শিল্পী, সাহিত্যিক এবং সাংস্কৃতিক টিম পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করেন। তিনি এদেশের খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীদের মেলবন্ধন সৃষ্টি করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, সাংস্কৃতিক আদান প্রদান একটি দেশকে শিক্ষিত, উন্নত ও সমৃদ্ধ করে। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করে নিজের দেশীয় সংস্কৃতির বিপ্লব ঘটিয়েছেন। আমরা পেয়েছি অনেক গুণী শিল্পী ও খেলোয়াড়। তিনি প্রতিভাবানদের খুব বেশি ভালোবাসতেন। সেজন্য তিনি প্রতিভাবানদের তাঁর সফরসঙ্গী করে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যেতেন এবং বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। দেশাত্মবোধক গানের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা। সে ভালোবাসা থেকেই দেশ বরেণ্য শিল্পীদের সম্মান জানাতে এবং তাঁদের কাছে গান শোনার আকুতি পেশ করতেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, এই গান দুটির প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা। তিনি একাধিকবার এই গান দুটি শোনার অনুরোধ জানিয়ে শিল্পীদের কাছে আবেদন করেন।

সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী সৈয়দ আব্দুল হাদি জিয়াউর রহমানের সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করেছেন। সৈয়দ আব্দুল হাদি গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ছিলেন। লাইব্রেরি গঠন সহ আমাদের নিজস্ব সংস্কৃতির উন্নয়নকল্পে সৈয়দ আব্দুল হাদির সাথে জিয়াউর রহমান বিভিন্ন সময়ে আলোচনা করেছেন। আব্দুল হাদি ছিলেন জিয়াউর রহমানের প্রিয় শিল্পীদের মধ্যে একজন। তার কাছে একাধিকবার সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি গানটি শোনার অনুরোধ জানিয়েছেন। সৈয়দ আব্দুল হাদি অত্যন্ত আনন্দের সাথে প্রেসিডেন্ট জিয়াকে এ গানটি অনেকবার শুনিয়েছেন।

0: জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদি আজ আমাদের জনতার জিয়া অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সৈয়দ আব্দুল হাদির সাথে আজ জনতার জিয়া অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের স্টুডিওতে কথা বলছি। প্রথমেই আপনাকে আমি স্বাগত জানাচ্ছি জনতার জিয়া অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে।
1: ধন্যবাদ।
0: জিয়াউর রহমান, ওনার সম্পর্কে তো বেশি জানা যায়নি, উনি যখন রাষ্ট্রপতি ছিলেন, কেন উনি তো প্রচার বিমুখ লোক ছিলেন, ওনার রাষ্ট্রের কর্মকাণ্ড যা সেটাই তিনি ফোকাস করতেন।
1: অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তাকে অনেক কাছে থেকে আমি দেখেছি। এমনকি তিনি যেই চেয়ারে বসেন, চেয়ারের সামনে যেই টেবিল ছিল
0: জি,
1: সেই টেবিলের উপর হারমোনিয়াম রেখে আমি তাকে গান শুনিয়েছি, এবং সুযোগ পেলেই তিনি কোনো অনুষ্ঠানে বা কোথাও দেখা হলে তিনি গান গাইতে বলতেন। তার সামনে যেই গান আমি গিয়েছিলাম, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, এই গানটি তো তার প্রচন্ড ভক্ত হলাম আমি তার বক্তৃতা শুনে একদিন।
0: আচ্ছা,
1: তিনি টেলিভিশনে বিটিভি ভবনে একদিন এলেন এবং আমাদের সমস্ত শিল্পী কলাকুশলী সবাইকে নিমন্ত্রণ করলেন, কথা বলবেন উনি সবার সাথে, বক্তৃতা দিলেন প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা, একেবারে টু দ্য পয়েন্ট যাকে বলে। তার মতো এমন ব্যক্তিত্ব সম্পন্ন, এমন কর্মঠ, এমন নীতিবান রাষ্ট্রপ্রধান আমি খুব কম দেখেছি।
0: বিটিভিকে রঙিন করার ব্যাপারে জিয়াউর রহমান, উনি তো প্রথম বিটিভি রঙিন করলেন, অনুভব করলেন যে
1: উনি অনেক কিছুই করেছেন, নতুন খুঁড়ি
0: জি,
1: উনি এই আইডিয়াটা দিয়েছিলেন
0: এবং এটার সাথে আপনারা কাজ করেছেন।
1: হ্যাঁ,
0: আমি কাজ করার সময়
1: কাজ করেছি। জিয়াউর রহমান সম্পর্কে খুব সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে এমন বহুমুখী উদ্যোগ বাংলাদেশে তো নয়ই, অন্য কোনো দেশেও এরকম বহুমুখী উদ্যোগ নেয়ার মতো অভিপ্রায় এটা খুব কম দেখা যায়। একজন রাষ্ট্রপতি তাকে কোদাল নিয়ে মাটি কাটাতে যেমন দেখেছি, ঠিক তেমনি আবার গানের সঙ্গে হাততালি দিয়ে গান শুনছেন সেটাও দেখেছি।
0: জিয়াউর রহমান আপনার দেশগানের ভক্ত ছিলেন এবং আপনাকে পছন্দ করতেন, আপনিও তাকে খুব পছন্দ করতেন, এটা আমরা জানি।
1: 3 বার তার হাত থেকে
0: আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার
1: নিয়েছি এবং বেগম খালেদাজির হাত থেকে 2 বার নিয়েছি,
0: মোট 5 বার।
1: হ্যাঁ,
0: আপনার সৌভাগ্য হয়েছে যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত থেকে আপনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সঙ্গীতের জন্য, এবং তারই পত্নী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজির হাত থেকে আপনি 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েছেন, মোট 5 বার আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্র উৎকর্ষ সাধনের জন্য, সঙ্গীতের উৎকর্ষ সাধনের জন্য জিয়াউর রহমানের ভূমিকাটা আপনি কিভাবে দেখেন?
1: তিনি আমাদের সবাইকে ডেকে একদিন বিভিন্ন অঙ্গনের
0: বঙ্গভবনে,
1: হ্যাঁ বঙ্গভবনে শিল্পী সাহিত্যিকদের বঙ্গভবনে, বড় ইতে নয়,
0: ছোট একটা হলরুম আছে,
1: ওই হলরুমে ডাকলেন। তখন তিনি বললেন এটা, যে অন্যান্য প্রসঙ্গ ছাড়াও এটা বললেন যে আমি চাই বাংলাদেশের আপনারা যে সঙ্গীত চর্চা করেন এটা আর একটু আধুনিক হোক। বহুমুখী উদ্যোগ ছিল তার, এক জায়গায় না, বহুমুখী, মানে একটা দেশের সার্বিক উন্নয়ন, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন বা এইসব নয়, সব কিছু সব দিক মিলিয়ে দেশটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন।
0: সৈয়দ আব্দুল হাদি, আপনার কাছে অনেক মূল্যবান কথা শুনলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বাংলাদেশি সামাজিক সংস্কৃতির প্রবক্তা। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি ছিলেন নির্ভীক একজন সাহসী যোদ্ধা। তিনি যেমন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, শিল্প বিপ্লব ঘটিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, তেমনি শিল্প সাহিত্য সংস্কৃতি চলচ্চিত্র খেলাধুলা সব ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধনের রূপকার হয়ে আমাদের হৃদয়ে শ্রদ্ধার সাথে বেঁচে আছেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন এদেশের প্রতি প্রান্তরে, প্রতিটি মানুষের অন্তরে, প্রত্যেক ঘরে ঘরে সোনালী ধানের শীষে জিয়া আছে মিশে।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ জুবায়দুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় প্রেমগোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী চম্পা বণিক, গীতিকার হীরেন্দ্রনাথ বৃধা, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: আধুনিক গান শুনলেন
1: চম্পা বণিকের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
2: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন মেলায় এখন রয়েছে পল্লীতে শিল্পী আব্দুল আলিম, প্রথম গানটি গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

0: আপনারা
1: পল্লীগীতি শুনছেন আব্দুল আলীমের কণ্ঠে। এবারে গানটি লিখেছেন জালালউদ্দিন খান, সুর করেছেন ইউনুস আলী।

0: Washington, D.C., U.S. State Department spokesperson said April 16, the cessation of hostilities will be extended by 45 days to enable further progress. The latest talks were the third round of direct negotiations between the two sides this year. Meanwhile, at least 7 people were killed by a new Israeli attack in South Lebanon yesterday. Lebanese Ministry of Health said about 2,951 people have been killed in Israeli attacks since March. Cricket in Bangladesh will take on visiting Pakistan in the second and last test match at Sylhet International Cricket Stadium today. The match is scheduled to start at 10 a.m. Bangladesh Beta will air the running commentary of the match. Bangladesh is leading the series by 1-0. Dhaka Meteorological Office says formation of thunderclouds is likely and it may continue over the country. Under its influence, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Mamansingh and Sylhet divisions till 6 p.m. today. Due to heavy to very heavy rainfall, temporary water logging may occur at places over Sylhet division. Meanwhile, forecast by Little One this afternoon says the chances of rain and thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Mamansingh and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman is to visit Chandpur today to join several programs, including inauguration of canal re-excavation and family card distribution. Bangladesh and USA sign MOU to strengthen strategic cooperation in energy sector. Those trying to forcibly create diversity of ethnicity in the country are anti-state elements, says Information and Broadcasting Minister. Bangladesh reaffirms a steadfast commitment to sustainable development, UN peacekeeping and multilateral cooperation. Lebanon and Israel agreed to extend ceasefire for another 45 days. And Bangladesh will take on visiting Pakistan in the second and last test at Sylhet today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. Shuru hocche Haj jatrider jonno bishesh onushthan Kabar pothe. Upasthapanay Mufti Muhammad Manjur Hussain.
2: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানিয়ে শুরু করছি হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। সম্মানিত শ্রোতা, আজ আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে তালবিয়া পাঠের নিয়ম, সময় ও ফজিলত। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রাজ্ঞ আলোচক মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন এবং মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। সম্মানিত শ্রোতা, হজ যাত্রীদের হজকে ফলপ্রসূ করার জন্য এবং হজের যাবতীয় বিধিবিধান নিয়ম সম্পর্কে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান হচ্ছে কাবার পথে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হজের বিবিধ বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে কোরআন হাদিসের দলিলের আলোকে আমরা উপস্থাপন করি। আজ আমরা উপস্থাপন করব তালবিয়া পাঠের নিয়ম, সময় ও ফজিলত সম্পর্কে। তালবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজকারী এবং ওমরাকারী ইহরাম বাঁধার পর থেকে যে ইবাদত শুরু করেন, হজ সম্পাদনকারী কোরবানির দিন 10 জিলহজ জামারাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ পর্যন্ত এবং ওমরাকারী বাইতুল্লাহ তাওয়াব শুরু করার পূর্ব পর্যন্ত এই তালবিয়া পাঠ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বরকতপূর্ণ যে তালবিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই কয়েকটি বাক্যের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সামনে নিজেকে উপস্থাপন করছি, আল্লাহর আদেশে নিজে হাজির হয়েছি বলে ঘোষণা করছি, ঘোষণা দিচ্ছি তার সাথে কোনো শরীক নেই। সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত রাজি, সমস্ত রাজত্ব আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন করেছেন এবং তার কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এই দুটি বাক্যের দাম অনেক বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হজ এবং উমরা সম্পাদনকারী যারা একেবারে

0: আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করে, একদম কাপনের কাপড়ের মতো পোশাক পরে আল্লাহর সামনে উপস্থিত হয়, এমন অবস্থায় তারা এই বাক্যগুলো উচ্চারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে আদেশ দিয়েছেন, যেটা আবু দাউদের হাদিস, জিব্রিল আমার কাছে এসেছে এবং আদেশ দিয়েছে, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, আমি আমার সাথীদেরকে যাতে শিক্ষা দেই তারা উচ্চ স্বরে এই তালবিয়া পাঠ করে। এই হাদিস থেকে এটা প্রতীয়মান যে পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে এবং মহিলারা নিজেরা শোনার মতো করে তালবিয়া পাঠ করবে। সম্মানিত শ্রোতা, এই বিষয়ে আমরা আরো বিশদ আলোচনা শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ নুরউদ্দিনের কাছ থেকে।
1: বিসমিল্লাহ রহমানুর রহিম। হযরত তালবিয়া হলো ইহরাম অবস্থায় বান্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে হাজিরা উপস্থিত হওয়ার ঘোষণা। হজ ও উমরার অন্যতম একটি বিষয় অর্থাৎ শায়র, যেটাকে আমরা বলি প্রতীক, এটি একটি অন্যতম প্রতীক হজ এবং উমরার। তালবিয়ার যেই শব্দগুলো, যে বাক্য, সেটি হচ্ছে, যেটা হাদিস শরীফেও আসছে, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, অর্থাৎ হে আল্লাহ আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিয়ে উপস্থিত, আপনার কোনো শরিক নেই, আমি উপস্থিত হে আল্লাহ, নিশ্চয় সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং রাজত্ব একমাত্র আপনারই, আপনার কোনো শরিক নেই। এই বাক্যগুলো হাদিস শরীফে আসছে, যে সহি বুখারি শরীফে আসছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল কানা তালবিয়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া ছিল, যেটি আমি পাঠ করেছি, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিশেষ করে হজের সংক্রান্ত যে আয়াত, সেটি হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে মানুষদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য তারা যায়। এই যে আয়াত, আরেকটি আয়াত আল্লাহ তাআলা সরাসরি অর্ডার দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে রাসূল, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং ক্ষীণকায়, অর্থাৎ জীর্ণ শীর্ণ ওঠে ছড়ে, দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরা হজ্জের মধ্যে এই 27 নম্বর আয়াতে এই আয়াতটি বর্ণিত হয়েছে। এই আয়াতের মর্মার্থ হলো হজ্জের আহ্বান সাড়া দেওয়া, আর আহ্বান অর্থাৎ হলো আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে হাজিগণ যখন যেই হজের নিয়ত করেন এহরাম বাঁধে, তখন এহরাম বাঁধার পরেই তারা এই তালবিয়া পাঠ করে। আল্লাহ তাআলা বলেছেন যে সাড়া দিতে, সেই সাড়া দেওয়ার বাস্তব উচ্চারণ হচ্ছে এই তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তাআলা সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলেন যে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যাতে তারা তাদের কল্যাণে উপস্থিত হয় এবং নির্ধারিত দিনসমূহ আল্লাহর নাম স্মরণ করে। এই আয়াতে বলা হচ্ছে যে ওয়াজকুরু ইসমাল্লাহি, আল্লাহ তাআলার নাম উচ্চারণ, আল্লাহ তাআলার জিকির, এই জিকিরের অন্যতম শ্রেষ্ঠ অন্যতম উদাহরণ হচ্ছে এই তালবিয়া পাঠ। তালবিয়া পাঠের নিয়ম হচ্ছে এহরামের পরে শুরু করা, অর্থাৎ মিকাত থেকে এহরাম বাঁধার পর তালবিয়া শুরু করা সুন্নাহ। পুরুষ হাজির সাহেব যারা থাকবে, যারা হজ করবে পুরুষরা, তারা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে। হাদিস শরীফে আসছে যে আতানি জিব্রিলু আফা আমারানি আন আমুরা আসহাবি আন ইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াত তালবিয়া। রাসূলুল্লাহ বলেন যে জিব্রাইল আমিন আমার কাছে এসেছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি আমার সাহাবিদের বলি তারা হেলাল ও তালবিয়ার মাঝে কণ্ঠ উঁচু করে, অর্থাৎ উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করে। আর নারীরা যারা থাকবে, মহিলারা যারা হজ করবে, তারা তালবিয়ার এই শব্দগুলো নিচু স্বরে উচ্চারণ করবে, যাতে করে পর পুরুষের সামনে উচ্চ স্বরে আওয়াজ না হয়। তালবিয়াটা এহরাম বাঁধার পরে বারবার পড়া, এটা হচ্ছে মুস্তাহাব, বিশেষ করে যখন গাড়ির মধ্যে থাকবে অথবা উঁচু স্থানে, অথবা প্লেনের মধ্যে যখন নিচু স্থানে নামবে, কোনো কাফেলার সাথে একসঙ্গে মিলিত হবে, আবার নামাজের পরে যানবাহন আরোহণের সময় এ তালবিয়া পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ্জের ইহরামের কাপড় পরার পরে তালবিয়া শুরু হবে এবং এটা শেষ হবে জামারাতুল আকাবা, অর্থাৎ যেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ এর স্থান, প্রথম কঙ্কর নিক্ষেপ পর্যন্ত এই তালবিয়া চলবে, এরপর আর তালবিয়া চলবে না। উমরাতেও তালবিয়া পাঠ করতে হবে। উমরা যখন এহরাম বাঁধে, এহরামের পরে তালবিয়া শুরু হবে এবং তাওয়াফ শুরু করা পর্যন্ত তালবিয়া চলবে, তাওয়াফের আগ পর্যন্ত। তালবিয়া অনেক ফজিলত রয়েছে। আম্বিয়া কেরামগণের শের অর্থাৎ প্রতীক রাসূলুল্লাহ সাল্লাম ও তার সাহাবিগণ উচ্চস্বরে তালবিয়া পাঠ করতেন, এটি হজ্জের জীবন্ত একটি শের বা প্রতীক। হাদিস শরীফে আসছে যে মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মুদার। অর্থাৎ যে ব্যক্তি তালবিয়া পাঠ করে তার ডানে বামে যত পাথর গাছপালা ও মাটির ঢেলা আছে সবই তার সঙ্গে তালবিয়া পাঠ করতে থাকে। তাওহীদের ঘোষণা এর দ্বারা অন্যতম হচ্ছে তালবিয়ার মধ্যে আল্লাহ তাআলার সাথে যে কোনো শরিক নেই, যে শব্দটি আমরা ব্যবহার করি লা শারিক আলা, মূলক তাবলিয়া যে একটা শব্দ শেষ দিকে মাঝামাঝি অবস্থায় যে লা শারিক আলাক, আল্লাহ আপনার সাথে কোনো শরিক নেই। অর্থাৎ এই তালবিয়ার মাধ্যমে আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহর একত্ববাদের, তাওহীদের, অর্থাৎ হজ্জের পুরো সফরটাই আল্লাহর একত্বের ঘোষণা, একত্ববাদের ঘোষণা। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার, আল্লাহর কাছে সঁপে দেওয়ার একটা অন্যতম উদাহরণ হচ্ছে লাব্বায়েক। যখন আমরা বলি হে আল্লাহ আমি উপস্থিত লাব্বায়েক, আমি আপনার আনুগত্যে সদা প্রস্তুত, আপনার বিধিবিধান মানার জন্য আমি সদা প্রস্তুত। অত্র হাদিসটি যেটি আমরা পাঠ করেছি সে হাদিস থেকে আমরা যেটি শিক্ষা পাই সেটি হচ্ছে হজের সফরে তালবিয়া যে বিষয়টি, যে তালবিয়া আমরা পাঠ করেছি, যে এই তালবিয়াটা হচ্ছে ইমানের অংশ। অর্থাৎ এই তালবিয়ার মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে যেটি ইমানকে পরিপূর্ণ করে। যখন একজন হাজি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে ঘোষণা করে তখন যে হে আল্লাহ আমি আপনার ডাকে এসেছি, আমি দুনিয়ার সমস্ত ব্যস্ততা সমস্ত কর্মযোগ্য ফেলে আপনার দরবারে আপনার ডাকে উপস্থিত হয়েছি, আপনার ঘরে আমি উপস্থিত হয়েছি, আমি আপনারই বান্দা। কোরআন করিমের মধ্যে রয়েছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র মহান রাব্বুল আলামিনের জন্য। এই তালবিয়া তারই একটি উজ্জ্বল প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তাওফিক দান করুন অথবা উমরা করার তাওফিক দান করুন, এবং এই তালবিয়া পাঠ করে আমাদের ইমানকে শানিত করার তাওফিক দান করুন। আমরা যে শিক্ষা পাই আলোচনা থেকে সেটি হচ্ছে হজের প্রাণ হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া, তালবিয়ার মধ্যে তাওহীদ, ইখলাস ও আনুগত্য এগুলো সবই রয়েছে। হজ কেবল শারীরিক সফর নয়, এটি আত্মিক আত্মসমর্পণের সফর। উচ্চস্বরে তালবিয়া মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। তালবিয়া মানুষকে স্মরণ করিয়ে দেয় জীবনের চূড়ান্ত গন্তব্য হচ্ছে আল্লাহর কাছে। অর্থাৎ আমাদের সকলকেই একসময় এই দুনিয়ার সফর শেষ করে আমরা আল্লাহর কাছে চলে যেতে হবে। তালবিয়া তারই একটি উজ্জ্বল প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করুন, আমিন।
0: ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে তালবিয়া পাঠের নিয়ম এবং সময় সম্পর্কে আমাদেরকে অবগত করলেন। আমরা এই নিয়মে অর্থাৎ পুরুষরা উচ্চ আওয়াজে, মহিলারা নিম্ন আওয়াজে, ইহরাম বাঁধা থেকে শুরু করে কোরবানির দিন তথা দশ জিলহজ জামারাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করব, যেটা বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউলাব্বি হাত্তা রমা জামারাল আকাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারায় আকাবা কার্য সম্পাদন পর্যন্ত উচ্চ আওয়াজে জোরে জোরে তালবিয়া পাঠ করতেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এভাবে তালবিয়া পাঠ করার তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা, এবার আমরা জানব তালবিয়ার ফজিলত সম্পর্কে। ইবনু মাজার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি তালবিয়া পাঠ করে তাহলে সূর্যাস্তের সাথে সাথে সূর্য তার সকল গুণাগুলোকে নিয়ে যায়। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ আরো হাদিসে আরো বিস্তারিত বলা হয়েছে, ফলে সে ওইভাবে নিষ্পাপ হয়ে যান যেভাবে তার মা তাকে প্রসব করে। অর্থাৎ বাচ্চা প্রসবের সময় বাচ্চার যেমন কোনো গুণা থাকে না, সারাদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেই আমাদের ইহরাম বাধা থেকে শুরু করে দশ জিলহজ পর্যন্ত এই দিনগুলোতে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন তালবিয়া পাঠ করি তাহলে কোনো না কোনো একদিনের কারণে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দিবেন। সুবহান আল্লাহ ওয়া বিহামদি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো তালবিয়া পাঠকারী অথবা কোন তাকবীর পাঠকারী যখন তালবিয়া বা তাকবীর পাঠ করা শুরু করে তখন তার ডানে এবং বামে থাকা পাথর গাছপালা জনপদ জমিনের শেষ পর্যন্ত তাদের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত শ্রোতা, আমরা বুঝতে পারছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত শ্রোতা, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত থাকা মুফতি জনাব মাওলানা মোহাম্মদ নাসারউদ্দিনের কাছ থেকে।
2: মানুষের জীবনে এমন কিছু ইবাদত রয়েছে যা শুধু আমল নয়, বরং বান্দার ভালোবাসা, আনুগত্য ও আত্মসমর্পণের জীবন্ত প্রকাশ। হজ ও ওমরা তেমনই এক মহান ইবাদত, আর এই ইবাদতের অন্যতম প্রাণ হল তালবিয়া। যখন একজন মুমিন ইহরাম বেঁধে উচ্চারণ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তখন সে যেন ঘোষণা দেয়, হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেছি। তালবিয়ার এই ধ্বনি শুধু মুখের শব্দ নয়, বরং এটি তাওহীদের ঘোষণা, আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ এবং দুনিয়ার সব মায়া ত্যাগ করে রবের দিকে ফিরে আসার এক অপূর্ব আহ্বান। প্রিয় শ্রোতা, তালবিয়া মূলত আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ঘোষণা। এটি একজন বান্দার পক্ষ থেকে মহান রবের দরবারে আত্মসমর্পণের ভাষা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে নির্দেশ দিয়েছিলেন মানুষের মাঝে হজের ঘোষণা দিতে। সূরা হজের ২৭ আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। মানুষের মধ্যে হজের ঘোষণা দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং দুর্বল উঠে চড়ে, দূর দূরান্তের পথ অতিক্রম করে। আজ কোটি কোটি মুসলমানের লাব্বাইক ধ্বনি সেই আহ্বানেরই জবাব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তালবিয়া পাঠের কিছু গুরুত্বপূর্ণ আদব ও নিয়ম রয়েছে। ইহরামের পর তালবিয়া শুরু করা, ইহরাম বাঁধার পরপরই তালবিয়া পাঠ করা সুন্নত। পুরুষরা উচ্চ স্বরে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তিরমিজির বর্ণনা, আতানি জিব্রিলু ফাআমারনি আন আমুরা আসহাবি আন ইয়ারফাউ আসওয়াতাহুম বিত্তালবিয়া। জিব্রিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি সাহাবীদের তালবিয়া উচ্চ স্বরে পাঠ করতে বলি, তবে নারীরা আস্তে পড়বে। বারবার তালবিয়া পড়া মুস্তাহাব, বিশেষত উঁচু স্থানে উঠলে, নিচে নামলে, নামাজের পরে, ঘুম থেকে উঠলে, যানবাহনে আরোহণ করলে, সকাল সন্ধ্যায় বেশি বেশি তালবিয়া পড়া উত্তম। প্রিয় শ্রোতা, ওমরাহ ও হজে তালবিয়ার সময় কিছুটা ভিন্ন। ওমরার ক্ষেত্রে এহরামের পর থেকে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পড়তে থাকা। হজের ক্ষেত্রে দশই জিলহজ, জামারায় আকাবায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া চলতে থাকে। তালবিয়ার ফজিলত, প্রথমত তালবিয়াতে রয়েছে তাওহীদের ঘোষণা,

0: يمينه وشماله من حجر أو شجر أو مدر. ترميزير برنونا نبي صلى الله عليه وسلم ارشاد করেছেন যখন কোনো মুসলমান তালবিয়া পাঠ করে তখন তার ডান ও বাম দিকের পাথর গাছপালা ও মাটিও তার সঙ্গে তালবিয়া পাঠ করে এ যেন পুরো পৃথিবী আল্লাহর প্রশংসায় মুখর হয়ে ওঠে হজের অন্যতম শ্রেষ্ঠ আমল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উচ্চ স্বরে তালবিয়া পাঠ করতেন যে তাদের কণ্ঠস্বর ভেঙে যেত কারণ তারা বুঝতেন এটি শুধু শব্দ নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসার ঘোষণা তালবিয়ার শিক্ষা প্রিয় শ্রোতা তালবিয়া আমাদেরকে কয়েকটি বড় শিক্ষা দেয় আল্লাহর ডাকে সাড়া দেওয়া অহংকার ত্যাগ করা তাওহীদের উপর অটল থাকা দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহমুখী হওয়া একজন হাজি যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সে যেন ঘোষণা দেয় হে আল্লাহ আমি আপনার গোলাম আপনার হুকুম মানতে হাজির যখন হাজিরা একসাথে উচ্চারণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তখন পৃথিবীর বুকে সৃষ্টি হয় ঈমানের এক অপূর্ব দৃশ্য যা আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা সবাই আল্লাহর বান্দা এবং তারই দিকে ফিরে যেতে হবে অতএব আমাদের উচিত তালবিয়ার মর্ম বুঝে আন্তরিকতার সাথে তা পাঠ করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মানসিকতা গড়ে তোলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল হজ ও উমরা নসিব করুন এবং তালবিয়ার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন আমিন
1: আমাদেরকে খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করে বুঝিয়ে বললেন যে তালবিয়া পাঠ ব্যক্তির গুণামাপের কারণ হয় তালবিয়া পাঠ ব্যক্তিকে সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম বানিয়ে দেয় তালবিয়া পাঠ করার কারণে তামাম সৃষ্টি জগৎ তার সাথে তালবিয়া করতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করতেন মহিলাদেরকে নিম্ন আওয়াজে নিজেরা শোনার মতো আওয়াজে তালবিয়া পাঠ করতে আদেশ দিয়েছেন হজ যাত্রীরা ইহরাম বাদা থেকে শুরু করে দশ জিলহজ জামারায় আকাবা কঙ্কর নিক্ষেপ পর্যন্ত ওমরাকারীগণ ইহরাম বাদা থেকে শুরু করে বাইতুল্লাহ তাওয়াব করার শুরু করার পূর্ব পর্যন্ত এই তালবিয়া পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক নিয়মে যথাযথভাবে তালবিয়া পাঠের মাধ্যমে সমস্ত গুনাহ থেকে নিষ্কৃতি এবং সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম হওয়ার তৌফিক দান করুন আজকের মতো আমরা এখানেই শেষ করছি সকলের প্রিয় অনুষ্ঠান কাবার পথে
2: এতক্ষণ শুনলেন হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম বাংলাদেশ বেতার ঢাকা একটি ঘোষণা মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে সকাল 7:33 থেকে সকাল 7:36 পর্যন্ত মোট 3 মিনিট ঢাকা ক 693 কিলোহার্টসে আমাদের প্রচারিত অনুষ্ঠান আপনারা শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা

শ্রোতা সঙ্গীরা, পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা কর্ণফুলি শত শত নদীর অববাহিকায় আমাদের বসবাস। নদীমাতৃক এ দেশে নদীকে ঘিরে আমাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত, সংস্কৃতি সামনের দিকে এগিয়ে চলে। কখনো কখনো নদী আশীর্বাদ হয়ে দেখা দেয়, আবার কখনো সেই নদী হয় অভিশাপ। প্রমত্ত পদ্মার চিরচেনা রূপ হারিয়ে যায় ফারাক্কা বাঁধের কারণে। আজ থেকে অর্ধশত বছর আগে মওলানা ভাসানীর নেতৃত্বে যেসব প্রতিবাদে মানুষ শহীদ হয়েছিলেন ঐতিহাসিক লং মার্চে, সব

0: সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমন্ত্রণ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রওনক জাহান
1: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবার জন্য রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্পণের নানা আয়োজনে ভালো কাটুক আজকে সকাল, আর সেই সকাল ভালো লাগাটুকু চলতে থাকুক আজ সারাটি দিন।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিই কি কি থাকছে আজকে দর্পণে। জানাবো নাকি শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে? তবু বলি, নতুন শ্রোতাও তো থাকতে পারে। এ সময় পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে রয়েছে এই দিনে আমার বাংলা ভাষা রসনার সাত কাহনে। পূর্বে শুনবেন রংপুরের সেঁদল রান্না, এছাড়া রয়েছে শিকড়ের সন্ধান এবং আমাদের গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মৃত্যুবরণ করেছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ঈশ্বর জাহানের কাছ থেকে শুনব এবারে পর্ব এই দিনে।

শ্রোতা বন্ধুরা, আজ ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ জিলকদ শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৬তম দিন। চোখ রাখি ইতিহাসের পাতায়। ১৫৩২ সালের এই দিনে স্যার টমাস মুর ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করেন। ১৮৮১ সালের এই দিনে বার্লিনের কাছে প্রথম বিশ্বের বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়। ১৯১৯ সালের এই দিনে লস অ্যাঞ্জেলসে বিশ্বের চলচ্চিত্রের শিল্পের মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার চালু করা হয়। প্রথম আয়োজনে ১৫টি পুরস্কার দেওয়া হয়েছিল। প্রথম সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল সবাক চলচ্চিত্র উইংস। ১৯৭৬ সালের এই দিনে ভারতের একতরফা গঙ্গানদীর পানি প্রত্যাহারের প্রতিবাদে মজলুম জননেতা মাওলানা আবুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কাবাদ অভিমুখে ঐতিহাসিক লং মার্চ অনুষ্ঠিত হয়। ৯০ বছর বয়সেও ভাসানী এই জনস্রোতের নেতৃত্ব দেন, পানির ন্যায্য অধিকারের দাবি জানান। ১৭ মে কনসার্টে এই পদযাত্রা শেষ হয়। ১৯৮৬ সালের এই দিনে সৌরজগতের অভ্যন্তর ভাগে শেষবারের মতো দেখা যায় হ্যালির ধূমকেতু। পৃথিবীর আকাশে আবার হ্যালির ধূমকেতু দেখতে হলে অপেক্ষা করতে হবে ২০৬১ সাল পর্যন্ত। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ক্ষণজন্মার কথা। ১৮৩০ সালের এই দিনে টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউজেস লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৮৩১ সালের এই দিনে বঙ্গ নাট্যালয়ের প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম হয়। ১৯১৮ সালের এই দিনে মেক্সিকান কথা সাহিত্যিক হুয়ান রুলফোর জন্মগ্রহণ করেন। ১৯২৩ সালের এই দিনে নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ মার্টন মিলারের জন্ম হয়। ১৯৫০ সালের এই দিনে জন্ম নেন আরেক নোবেল বিজয়ী, তিনি হচ্ছেন জার্মান বিজ্ঞানী ইয়োহান গেওয়ার্গ বেডনটস। কার্ল আলেকজান্ডার মুলারের সাথে ১৯৮৭ সালে তিনি যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। ১৮৩০ সালের এই দিনে ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী জ্যাবাতিস্ত জোসেফ ফুরিয়ের মৃত্যু হয়। তাপীয় পরিবহনের গাণিতিক তত্ত্ব এবং ফুরিয়ার সিরিজ ও ফুরিয়ার রূপান্তরের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। ১৯৪৭ সালের এই দিনে কেমব্রিজে নোবেল বিজয়ী ব্রিটিশ জীবরসায়নবিদ গাওল্যান্ড হপকিন্স মৃত্যুবরণ করেন। হপকিন্স প্রথম ব্যক্তি যিনি দেখেন যে সাধারণ শর্করা, চর্বি ও প্রোটিন ছাড়াও বেঁচে থাকার জন্য ভিটামিন অপরিহার্য। ১৯৭৭ সালের এই দিনে মালির প্রথম প্রেসিডেন্ট মদিবো কেইটা মৃত্যুবরণ করেন। ২০২০ সালের এই দিনে বাংলাদেশের বরেণ্য সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত পরিচালক আজাদ রহমান মারা যান। আজাদ রহমান ধ্রুপদী সঙ্গীত, খেয়াল, টপ্পা গান, তুমরি, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্র গীতি ও রজনীকান্তের গান গেয়েছেন। ১৯৬৩ সালে কলকাতার মিস প্রিয়ংবদা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন ঘটে। চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। জন্ম আমার ধন্য হল মাগো জনপ্রিয় এই দেশাত্মবোধক গানের সুর করেছিলেন তিনি। ২০২৫ সালের এই দিনে মার্কিন গণিতবিদ পিটার ডেভিড ল্যাক্স মৃত্যুবরণ করেন। ইন্টিগ্রেবল সিস্টেম, ফ্লুইড ডাইনামিক্স, সলিটনিক পদার্থবিদ্যা, বৈজ্ঞানিক কম্পিউটিং সহ বহুমুখী কাজের জন্য ডেভিড ল্যাক্স পরিচিত ছিলেন। শ্রোতা বন্ধুরা, এই দিন পর্বের আয়োজন আজকে এ পর্যন্তই।

0: বন্ধুরা, আমাদের এবারে পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা উপস্থাপন করছেন ইকবাল খোরশেদ।
1: শ্রোতা বন্ধুরা, আজ যে শব্দটি বলবো সে শব্দটি হল গণ্য মান্য। গয়ে মূর্ধন্যয়ে জফলা, ময় আকার দন্ত নয়ে জফলা। মনে রাখতে হবে গণ্যমান্য শব্দে দুটি ন আছে, দুটো নতেই জফলা আছে। প্রথম নটি মূর্ধন্য ন, পরের নটি দন্তন্য। আমরা প্রায়ই বিশিষ্ট কোনো ব্যক্তিকে গণ্যমান্য বলে থাকি। গণ্যমান্য শব্দ দুটির মধ্যে দুটি শব্দ বর্তমান, গণ্য ও মান্য। গণ্যমান্য একটি সমাসবদ্ধ শব্দ, যিনি গণ্য তিনি মান্য, তাই এটি কর্মধারয় সমাসের আওতাভুক্ত। গণ্য অর্থ গণনা করা চলে এমন, গণনার যোগ্য গণনীয় গ্রাহ্য স্বীকৃত বিবেচনার যোগ্য বিবেচ্য। মান্য অর্থ সম্মান বিশিষ্ট বিশেষ সম্মানযোগ্য সম্ভ্রান্ত। তাহলে গণ্যমান্য অর্থ হল বিশেষভাবে সম্মানীয় বা সম্ভ্রান্ত। বানানে আজও আমরা গত পর্বের মতোই কিছু শব্দ জুটি নিয়ে কথা বলবো, যেগুলো হ্রস্বইকার এবং দীর্ঘইকার প্রয়োগের ফলে অর্থ ভিন্ন হয় কিন্তু উচ্চারণ এক। দন্তন্যয় আকার কয় হ্রস্বইকার, নাকি এই না এবং কি আলাদা বসবে। এই নাকির অর্থ প্রশ্ন অনুমান সন্দেহ। দন্তন্যয় আকার কয় দীর্ঘইকার নাকি, এ নাকি মানে অনুনাসিক। নাদি দন্তন্যয় আকার দয় হ্রস্বইকার নাদি, ক্ষুদ্র প্রাণীর বিষ্ঠা। আর দন্তন্যয় আকার দয় দীর্ঘইকার নাদি মানে শব্দকারী বা গর্জনকারী। নিচ দন্তন্যয় হ্রস্বইকার চ নিচ মানে নিম্ন, কিন্তু এই নিচ লিখতে যদি দন্তন্যয়ে দীর্ঘইকার প্রয়োগ করা হয় তাহলে তার অর্থ হল হীন বা নিকৃষ্ট। নীতি নয় হ্রস্বইকার তয় হ্রস্বইকার নীতি মানে রোজ বা নিত্য। আর দন্তন্যয়ে দীর্ঘইকার তয় হ্রস্বইকার নীতি যদি লিখি তাহলে তার অর্থ হল কর্মধারা। নীর নয় হ্রস্বইকার র নীর উপসর্গ বিশেষ, নয় দীর্ঘইকার র নীর মানে পানি বা জল। তেমনি ভাবে নয় হ্রস্বইকার দিয়ে নিরাকার লিখলে সেটি হল আকারহীন, আর নয় দীর্ঘইকার দিয়ে নিরাকার লিখলে সেটি পানির আকার। পিঠ পয় হ্রস্বইকার ঠ পিঠ মানে পৃষ্ঠ, আর পয়ে দীর্ঘইকার ঠ পিঠ মানে বেদি প্রতিষ্ঠান, যেমন বিদ্যাপীঠ। পিন পয় হ্রস্বইকার ন পিন মানে আলপিন, পয়ে দীর্ঘইকার দন্ত ন পিন মানে স্থূল বা পুষ্ট। পুরী পয়ে হ্রস্বকার রয় হ্রস্বইকার পুরী, আটা বা ময়দার লুচি, এটি খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি। কিন্তু পয়ে হ্রস্বকার রয়ে যদি দীর্ঘইকার প্রয়োগ করি তাহলে তার অর্থ হয় ভবন বা নগরী। প্রয়োগ অপপ্রয়োগ পর্বে আজ বলবো শঙ্করের কথা। তালব্যশ অনুসার কর শঙ্কর, তালব্যশ উয়ে কর শঙ্কর, দন্তস্য অনুসার কর শঙ্কর, দন্তস্য উয়ে কর শঙ্কর। এই চার রকমের শঙ্কর বানান আমরা পত্রপত্রিকায় বইপত্রে লক্ষ্য করি। এখন কথা হলো যে এই চার রকমের শঙ্কর কি বানান শুদ্ধ, কিংবা সব শঙ্করের অর্থই কি এক? জবাব হলো না, সব বানান শুদ্ধ নয়, সব শঙ্কর একই অর্থ প্রকাশ করে না, যদিও সকলের উচ্চারণ হুবহু এক। দন্তস্য উয়ে কর শঙ্কর এরকম বানানে কোনো শব্দের অস্তিত্ব বাংলা অভিধানগুলোতে নেই, অর্থাৎ বাংলা ভাষায় দন্তস্য উয়ে কয় যুক্ত র শঙ্কর এরকম কোনো শব্দ নেই। রইল বাকি তালব্যশয়ে উয়ে ক যুক্ত র, তালব্যশার ক র এবং দন্তস্য অনুস্বার ক র, এই তিন প্রকারের বানানের শঙ্কর। তালব্যশ অনুস্বার ক র শঙ্কর শব্দের অর্থ হল হিন্দু দেবতা মানে শিব, আরেকটি অর্থ হল বেদ বা উপনিষদের ব্যাখ্যাকারী বা ভাষ্যকার, এবং এই বানানে একটি সামুদ্রিক মাছও আছে। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে এর বানান হল দন্তস্য অনুস্বার কর শঙ্কর। পুরনো অভিধানে অবশ্য তালব্যশ উয়ে ক যুক্ত র শঙ্কর বানানও পাওয়া যায়। এবারে আসি দন্ত স অনুস্বার ক র এই সংকরের কথায়। দন্ত স অনুস্বার ক র সংকর অর্থ হল ভিন্ন গুণ বিশিষ্ট একাধিক পদার্থের একত্রে অবস্থান। তাই সংকর শব্দটি বুঝে শুনে প্রয়োগ করতে হবে এবং ঠিক বানান লিখতে হবে।

0: আমরা জানি রান্নাঘরে ঢুকলে রাঁধুনি প্রথমেই খুঁজে বের করেন হাঁড়ি খুন্তি রান্নার সরঞ্জাম, হাত বাড়ান রান্নার উপকরণ আর মশলার দিকে, পরিকল্পনা করেন সুস্বাদু বৈচিত্র্যময় রান্না দিয়ে সবার মন জয় করতে। দেশি খাবার এক্ষেত্রে রান্নায় বাড়তি মাত্রা যোগ করে। প্রিয় শ্রোতা, আমাদের এবারের পর্ব রসনা সাতকাহন। হাসিনা আনসারের গ্রন্থনা উপস্থাপনায় আজ আমরা রংপুরের শীতল ভর্তা সম্পর্কে জানব।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, রসনার সাতকাহন পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কথা বলবো রংপুরের ঐতিহ্যবাহী শীতল ভর্তা নিয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নিব এই রেসিপির উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে। রংপুর অঞ্চলের গ্রামীণ জীবনে শীতল একটি অত্যন্ত জনপ্রিয় ও পুরনো খাদ্য উপাদান। শীতল মূলত ছোট মাছ, বিশেষ করে পুঁটি বা মলা মাছ, লবণ দিয়ে সংরক্ষণ করে তৈরি করা হয়, যা দীর্ঘদিন রাখা যায়। প্রাচীনকালে যখন ফ্রিজ বা সংরক্ষণের আধুনিক ব্যবস্থা ছিল না, তখন মানুষ সংরক্ষণের জন্য এই পদ্ধতি ব্যবহার করত। সেই থেকেই শীতল তৈরি ও খাওয়ার প্রচলন শুরু হয়। রংপুরের মানুষ এই শীতল দিয়ে ভর্তা বানিয়ে ভাতের সঙ্গে খেতে খুব পছন্দ করে। এটি এখন উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নিব কি কি উপকরণ লাগছে শীতল ভর্তা রেসিপিতে। শীতল 2-3 টুকরা, পেঁয়াজ কুচি 1, রসুন 3-4 কোয়া, শুকনা মরিচ 2-3, কাঁচা মরিচ 2-3, সরিষার তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নিব রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে শীতল হালকা করে আগুনে পুড়িয়ে নিন বা ভেজে নিন, যাতে কাঁচা গন্ধ দূর হয়। এরপর রসুন ও শুকনা মরিচ ভেজে নিন। এখন একটি শিল পাটায় শীতল, রসুন, শুকনা মরিচ একসাথে বেটে নিন। এরপর এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ সবচেয়ে বেশি উপভোগ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নিব রেসিপির পুষ্টিগুণ। শীতল মূলত মাছ দিয়ে তৈরি হওয়ায় এতে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন, যা শরীরের গঠন ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া এতে ক্যালসিয়াম ও বিভিন্ন খনিজ উপাদান থাকে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। শুকনা মাছ হওয়ায় এতে পুষ্টিগুণ ঘন আকারে থাকে। রসুন ও মরিচ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে। এই ছিল রংপুরের শীতল ভর্তা, গ্রামীণ ঐতিহ্যের স্বাদে ভরপুর সহজ কিন্তু অসাধারণ একটি খাবার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম রংপুরের ঐতিহ্যবাহী শীতল ভর্তা। আবারও নতুন কোন ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বেতারের সঙ্গে থাকুন।

0: প্রিয় শ্রোতা, একটা সময় ছিল যখন প্রাণীজ প্রোটিন ছিল ধনীদের খাবার। প্রাণীজ সম্পদ উৎপাদন উপর জোর দিয়ে গবেষণা মাধ্যমে আমরা দেশে প্রাণীজ প্রোটিনের চাহিদা অনেকটাই মেটাতে সক্ষম হয়েছি। গবেষণায় সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের সাথে পরিচিত হব আজ, সেরকমই শেকড়ের সন্ধানে পড়বে। উম্মে আসমান জানাচ্ছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে।
1: শেকড়ের সন্ধান পর্বে আজ আমরা জানব বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণী সম্পদ সম্পর্কিত একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। 1984 সালে রাষ্ট্রপতি স্বাক্ষরিত 28 নম্বর অধ্যাদেশ জারির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে 484 একর জমিতে 1996 সালে এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 2018 সালে প্রণীত হয় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন। এর প্রধান লক্ষ্য হল দেশের প্রাণী সম্পদের উন্নয়নে জাতীয় চাহিদার নিরিখে আধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন। এছাড়া প্রাণী সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা, প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে খাদ্য ও পুষ্টি সরবরাহে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে জাতীয় প্রাণী সম্পদ উৎপাদন ও বিপণন ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা নিশ্চিত করা। প্রতিষ্ঠানের প্রধান কার্যাবলীগুলো হল গবেষণার মাধ্যমে দেশের প্রাণী সম্পদের মৌলিক সমস্যা শনাক্তকরণ ও সমাধানের উপায় নির্ধারণ করা। প্রাণী সম্পদের বিভিন্ন প্রকারের রোগ দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার জন্য উপযুক্ত পদ্ধতি উদ্ভাবন করা, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি সহায়ক উন্নত জাত উদ্ভাবন এবং ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি সহায়ক পোলট্রির উন্নত জাত উদ্ভাবন করা, প্রাণী খাদ্যের উৎপাদন এবং সংরক্ষণ পদ্ধতি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উপজাত উচ্ছিষ্ট ও অপ্রচলিত খাদ্য সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, আপৎকালীন সময়ে প্রাণী খাদ্য যোগানোর জন্য দীর্ঘমেয়াদের সংরক্ষণযোগ্য প্রাণীর খাদ্য প্রস্তুতকরণ কৌশল উদ্ভাবন করা। এর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল প্রাণী হতে মানুষের সংক্রমণযোগ্য রোগ এবং আন্তদেশীয় প্রাণী রোগ প্রতিরোধ কল্পে গবেষণার মাধ্যমে বিভিন্ন প্রকার মানসম্পন্ন টিকা উদ্ভাবন করা। এছাড়াও প্রাণীজ পণ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে পচন রোধ এবং সংরক্ষণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় ও উন্নত পদ্ধতি উদ্ভাবন করা। একটি গবেষণা লব্ধ ফলাফল প্রয়োগের জন্য মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট দফতর সমূহের সমন্বয় ও নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিবেচনায় প্রাণী সম্পদ বিষয়ক বিভিন্ন সমস্যা সংক্রান্ত সেমিনার, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করে। উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সংক্রান্ত সমস্যা নির্ণয় এবং পদ্ধতি ও পরিবেশ উন্নয়নে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রাণী বর্জ্যের প্রকৃতি ও বহুমুখী উপযোগিতা এবং পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন করাও প্রতিষ্ঠানের কাজ। বর্তমানে এই প্রতিষ্ঠানটি 10টি গবেষণা বিভাগ রয়েছে, 1টি সেবা বিভাগ এবং 6টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। বিভাগগুলো হল প্রাণী উৎপাদন গবেষণা বিভাগ, পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগ, প্রাণী স্বাস্থ্য গবেষণা বিভাগ, ছাগল উৎপাদন গবেষণা বিভাগ, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, মহিষ উৎপাদন গবেষণা বিভাগ, বায়োটেকনোলজি বিভাগ, আর্থসামাজিক গবেষণা বিভাগ, ফার্মিং সিস্টেম রিসার্চ বিভাগ এবং প্রশিক্ষণ পরিকল্পনা ও প্রযুক্তি পরীক্ষণ বিভাগ। উন্নত জাতের গবেষণা কার্যক্রম পরিচালনা ও রোগ নির্ণয়ের জন্য এই প্রতিষ্ঠানের বর্তমানে ছোট বড় 30টি অত্যাধুনিক গবেষণাগার রয়েছে। এছাড়াও 3টি স্বীকৃত জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা রয়েছে। যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। প্রাণী সম্পদ খাতকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য এই প্রতিষ্ঠান এ পর্যন্ত 4টি খামারি বান্ধব মোবাইল অ্যাপ উদ্ভাবন করেছে। এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর সময় থেকে এ পর্যন্ত নানা বিষয়ে মোট 95টি প্রযুক্তি ও প্যাকেজ উদ্ভাবন করেছে। উল্লেখযোগ্য প্রযুক্তিগুলোর মধ্যে হচ্ছে দেশি মুরগির জাত উন্নয়ন ও বিজ্ঞান ভিত্তিক পালন কৌশল, গরু মোটাতাজাকরণ প্রযুক্তি, ইউরিয়া মোলাসেস স্ট্র ও ঘাস সংরক্ষণ প্রযুক্তি, লেয়ার 1 ও লেয়ার 2 নামে ডিমপাড়া মুরগি উদ্ভাবন, উচ্চ ফলনশীল ঘাসের জাত উদ্ভাবন, গবেষণাগারে ভ্রূণ উৎপাদন পদ্ধতি উদ্ভাবন, বিভিন্ন প্রাণীর রোগের ভ্যাকসিন শিল্ড উদ্ভাবন, খুরা রোগ দমন পদ্ধতি, খামারের বর্জ্য হতে বায়োবিদ্যুৎ উৎপাদন ও উন্নত জৈব সার উদ্ভাবন। গবেষণার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জাতীয় আকস্মিক মহামারী ও সংক্রমণ রোগের প্রাদুর্ভাবকালীন সময়ে এই প্রতিষ্ঠান তার গবেষণাসমূহের সক্ষমতা কাজে লাগিয়ে আপৎকালীন দুর্যোগ প্রশমনে এগিয়ে আসে। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর মানসম্পন্ন পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এই প্রতিষ্ঠান তার কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। দক্ষতা, যোগ্যতা আর আন্তরিকতার সাথে নিরলসভাবে দেশ ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট।

0: আমরা এখন শুনছিলাম শেকড়ের সন্ধানে পর্ব, আর দর্পণে ঠিক এরকম অনেক পর্ব থাকে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, তাই না? শিক্ষামূলক, বিনোদনমূলক এই পর্বগুলো বা দর্পণ অনুষ্ঠান কেমন লাগছে এখন কিন্তু আমরা শ্রোতা বন্ধুদের বলতে পারি, যে সেটি আমাদের লিখে জানাতে
1: পারেন।
0: আর লিখে জানানোর জন্য যে ঠিকানাটি রয়েছে সেটি আমি এখন জানিয়ে দিচ্ছি। পত্রালাপ প্রযত্নে প্রযোজক দর্পণ, বাংলাদেশ বেতার, ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরবাংলা নগর, ঢাকা 1207।
1: আমি আরেকবার একটু বলি, আপনারা মিলিয়ে নিন। পত্রালাপ প্রযত্নে প্রযোজক দর্পণ, বাংলাদেশ বেতার, ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরবাংলা নগর, ঢাকা 1207।
0: তো বন্ধুরা লিখবেন আশা করি, আমরা কিন্তু আপনাদের লিখার অপেক্ষায় রইলাম।
1: আমাদের গান, আমাদের গান পর্বে এবারে শুনব 1982 সালে মুক্তিপ্রাপ্ত মানসী ছায়াছবির একটি গান। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ, রোমান্টিক গানের শিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে চলচ্চিত্রে ঠোঁট মিলিয়েছেন অভিনেত্রী রোজিনা, নায়ক ছিলেন ওয়াসিম, যিনি আজ আর আমাদের মাঝে নেই। আসুন ভালোবাসার মানুষকে চোখের আড়ালে না রেখে গানটি বরং শুনতে থাকি।

0: ব্যস্ততা বন্ধুরা, যে মন আপনাদের দিয়েছি সেটা যেন কখনো ভুলে যাবেন না, মনে রইবে তো? প্রমিস? হ্যাঁ,
1: শেষ করবো আজকের দর্পণ। বন্ধুরা, বিদায় বেলা জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মাহবুবা ইয়াসমিন শেলি, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আখতার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বিনতে জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আজ চাঁদপুর যাচ্ছেন। এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপি সাংগঠনিক সভায় যোগ দেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী চাঁদপুরে যাওয়ার পথে সকালে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দিবেন এবং তা উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। পরে তিনি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক এমওইউ সই করেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডা খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, এ সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থার ভিত্তিতে জ্বালানি উৎস বহিমুখীকরণে সহায়তা করবে এবং দুদেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। চুক্তির আওতায় দুদেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানির ক্ষেত্রে এটা সহায়ক হবে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশবিরোধী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বিজু, বৈশক, সাংরাই, বিশু, চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের সকল নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণেই এই মাতৃভূমি, আর এই বৈচিত্র্যকে ধারণ করাই হল প্রকৃত দেশপ্রেম। পরে জহিরুদ্দিন স্বপন রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকার শিল্পীদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে এবং একই সঙ্গে রাষ্ট্রকাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাওয়াজিদ ইসলাম। তিনি গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয় সংক্রান্ত সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন। ইসরায়েল ও লেবানন আগামী 45 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে গতকাল অনুষ্ঠিত দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, পরিস্থিতির অগ্রগতির স্বার্থে 16 এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির সময়সীমা আরও 45 দিন বাড়ানো হচ্ছে। এদিকে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত মার্চ মাস থেকে পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 2,951 জন নিহত হয়। খেলার খবর ক্রিকেট। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। গতকাল সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সবশেষে আবহাওয়া। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026, যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতাই বেশি কার্যকর। অংশগ্রহণে পক্ষদল কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষ দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনর গার্লস স্কুল ও কলেজ। সঞ্চালনায় ডক্টর শরীফুল ইসলাম।

0: সকল শ্রোতাবৃন্দ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয়ে, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতাই বেশি কার্যকর, বিষয়ের পক্ষে বলবেন কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা, এবং বিপক্ষে বলবেন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। শুরুতেই আমি দুই দলের বিতর্কিকদের পরিচয় করে দিচ্ছি। পক্ষদল অর্থাৎ কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা হচ্ছেন, প্রথম বক্তা ত্রিশান সরকার, দ্বিতীয় বক্তা নুসাইবা আদনিন, এবং দলনেতা নাজিবা নূর বাইয়া। সহকারী বিতর্কিক হিসাবে থাকছেন নাফিসা বিনতে হক এবং আদিবা জাহান অনিলা। বিপক্ষ দল অর্থাৎ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের প্রথম বক্তা তাহফিম তাহিয়া, দ্বিতীয় বক্তা মিফতাহুল জান্নাত জাইমা, এবং দলনেতা সাবরিন শরীফ সাদ। সহকারী বিতর্কিক হিসাবে থাকছেন ফাইজা আফরিন এবং রায়া মিফতাহ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আনিতা ইসলাম শিমু, মাহবুব হাসান রিপন এবং ডক্টর কাজী এম এ হাসান। এবারে বিতর্কের নিয়মাবলী জানিয়ে দিচ্ছি, আমরা খুবই মনোযোগ দিয়ে শুনব এবং সেইভাবেই এই অনুষ্ঠানটাকে আমরা সামনে নিয়ে যাব। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তি খণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য শেষ করতে হবে। এই বিতর্কের সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন আয়েশা সিদ্দিকা যত্ন। আমি এখন পক্ষদলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের আহ্বান জানাচ্ছি।
1: পুথির পাতায় বন্দী জ্ঞান জীবন গড়ে না ভাই, কারিগরি দক্ষতা যার কর্মক্ষেত্রে জয় তার, ডিগ্রি শুধু কাগজখানি দক্ষতাই আসল বল, হাতে কলমে শিক্ষা নিলে খুলবে জীবনের পথ চল। বিখ্যাত কবি কালীরঞ্জন রায় তার এই পংক্তির মাধ্যমে মূলত বুঝিয়েছেন যে পুঁথিগত বিদ্যার মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনের কর্মক্ষেত্র প্রজ্ঞা এবং অভিজ্ঞতা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এই মহান মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতাই বেশি কার্যকর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ এবং বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল সম্পূর্ণভাবে এর পক্ষে অবস্থান করছি। আমি প্রথম বক্তা হিসেবে বিষয়টির যথাযথ সংজ্ঞায়ন, তত্ত্ব ও তাত্ত্বিক বিশ্লেষণ করব এবং যুক্তি প্রদান করব। আমার দলের দ্বিতীয় বক্তা এবং দলনেতা বিষয়টির সার্বিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে যাবেন। প্রথমেই আমি বিষয়টিকে সংজ্ঞায়ন করছি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতে চতুর্থ শিল্প বিপ্লব বলতে আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন ও শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ একটি চলমান প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো সরকার বা নির্দিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত স্কুল বা কলেজের তত্ত্বাবধানে সুনির্দিষ্ট পাঠ্যক্রম ও নিয়মনীতির অধীনে গ্রহণ করা কাঠামোবদ্ধ ও নিয়মিত শিক্ষা। কারিগরি দক্ষতা হলো নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনে প্রয়োজনীয় বিশেষায়িত জ্ঞান কৌশল ও যন্ত্রপাতি ব্যবহারে পারদর্শী। এটি বাস্তবমুখী কর্মমুখী ও প্রযুক্তি ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। মাননীয় সভাপতি, কারিগরি শিক্ষা মানুষকে কাজ করতে শেখায় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অধিকাংশ ক্ষেত্রে মানুষকে সনদ দেয়। আমরা পদ্মা সেতু নির্মাণের সময় দেখতে পাই যে নির্মাণ কার্যের প্রায় সব খাতেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে চায়না শ্রমিকরা। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে বুয়েট কুয়েট সুয়েটের মতো এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেয় অফিসারদেরকে কেন সেই সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হলো না? কারণ তারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ঠিকই, কিন্তু কারিগরিভাবে একদমই নয়। মাননীয় সভাপতি, বিবিএসের একটি প্রতিবেদন অনুযায়ী 2023 সালে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকার প্রায় 54 লাখ, যা মোট বেকারত্বের প্রায় 87%। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি এতই কার্যকর হয় তাহলে এই মানুষগুলো বেকার কেন? আমার বিজ্ঞ বিপক্ষ দলের বন্ধুরা, একটি মেশিন যদি নষ্ট হয় তাহলে তাত্ত্বিক জ্ঞান কি সেটিকে ঠিক করতে পারবে, নাকি সেটিকে ঠিক করতে বাস্তব দক্ষতা প্রয়োজন? আপনারা কি এমন একটি ক্ষেত্রকে দেখিয়ে যেতে পারবেন যেখানে কারিগরি দক্ষতার কোনো প্রয়োজনই নেই? মাননীয় সভাপতি, রাইট ব্রাদার্স নিজেদের চেষ্টায় বিশ্বের সর্বপ্রথম সফল উড়োজাহাজ তৈরি করেছেন। আমার বিজ্ঞ বিপক্ষ দলের বন্ধুরা বলে যাবেন যে তারা কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও ডিগ্রি অর্জন করেছিল। বিজ্ঞ বিপক্ষ দল, আমরা এত দূরে যাচ্ছি কেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, থমাস আলভা এডিসন ও স্টিভ জবস কোন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন? অথচ তাদের লেখা পড়ে মানুষ এখন পিএইচডি করেন। মাননীয় সভাপতি, মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন তিনি তিনটি সাবজেক্টে ফেল করেছিলেন। তার বন্ধুরা এবং তার শিক্ষকরা তাকে জিজ্ঞেস করেছিল, তুমি বড় হয়ে কি হতে চাও? তিনি বলেছিলেন, আমি মাইক্রোসফট কোম্পানির মালিক হতে চাই। সবাই তার কথা শুনে হেসেছিলেন, হায় রে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা। আজ তিনিই হলেন মাইক্রোসফট কোম্পানির মালিক এবং তার ক্লাসের সেই ফার্স্ট বয় হলেন সেই মাইক্রোসফট কোম্পানির কর্মচারী। মাননীয় সভাপতি, 11 এপ্রিল 2026 প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখা যায় মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন স্যার রাজশাহীর পলিটেকনিক ইনস্টিটিউটে বলেছেন, কারিগরি শিক্ষা এখন আমাদের জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি এ কথাটি বলেছেন কারণ তিনি খুব ভালো করেই জানেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা অনেকাংশে বেশি কার্যকর। শুধু কি তাই, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে এসে তিনি 2026 সালের 9 মে যশোরের চৌগাছার শারীরিক প্রতিবন্ধী কলেজ ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত তৈরি একটি বিশেষ স্মার্ট কার্ডে চলেছেন। তিনি রিফাতের এই উদ্ভাবনের প্রশংসা করেন এবং তাকে তার কারিগরি দক্ষতা বাড়ানোর উপদেশ দেন। কারণ একজন সচেতন প্রধানমন্ত্রী হিসেবে তিনি খুব ভালো করেই জানেন যে কারিগরি শিক্ষা একজন মানুষকে যেমন উন্নত করতে পারে, তেমনি একটি সমাজকে উন্নত করতে পারে, একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেয়ে পৌঁছতে পারে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ ত্রিশান সরকার। আমি পরবর্তীতে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের বিতার্কিক বিপক্ষ দলের প্রথম বক্তা তাহফিম তাহিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি।
2: যন্ত্রের হাতে হাত রেখে আজ মানুষ স্বপ্ন দেখে, নতুন যুগের নকশা আঁকে বিজ্ঞানের পটে লিখে, হাতুড়ি বাটাল চালাতে শেখা কি শ্রেষ্ঠত্ব দাবি করে, যদি না সেই মগজ কষে জ্ঞানের সাগর ভাসে। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতা বেশি কার্যকর। বিপক্ষে বলছি, মাননীয় সভাপতি, আজ আমরা এমন এক বিষয়ে দাঁড়িয়ে কথা বলছি যেখানে চতুর্থ শিল্প বিপ্লব ঠিক দ্বার প্রান্তে, তাই আমার আজকের বিতর্কের বিষয়ের প্রেক্ষাপট আমাদের উন্নয়নশীল বাংলাদেশ। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অত্যন্ত চাতুর্যের সাথে বিষয়টি একটি খণ্ডিত ও বিভ্রান্তিকর সংজ্ঞা দিয়ে গেছে। সেখানে তথ্যের যেমন অভাব ছিল তেমনি ছিল যুক্তির অসারতা, তাই বিতর্কের সুবিধার্থে আমি পুনরায় সংজ্ঞায়ন করে যাচ্ছি। প্রথমে চতুর্থ শিল্প বিপ্লব ও এর যুগ, এটি হলো ডিজিটাল, ফিজিক্যাল ও বায়োলজিক্যাল সিস্টেমের সংমিশ্রণ। এই যুগের মূল চালিকা শক্তি হলো এআই, রোবোটিক্স, আইওটি ও কোয়ান্টাম কম্পিউটিং। দ্বিতীয়, প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটি একটি কাঠামোগত ও দীর্ঘমেয়াদী শিক্ষা প্রক্রিয়া যা কেবল কর্মমুখী নয় বরং একজন মানুষের তাত্ত্বিক ভিত্তি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও বুদ্ধিবৃত্তিক গভীরতা তৈরি করে। তিন, কারিগরি দক্ষতা, এটি মূলত নির্দিষ্ট কোনো কাজের উপর ভিত্তি করে দেওয়া হাতে কলমের প্রশিক্ষণ। এটি একজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট যন্ত্র চালাতে বা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে শেখায়। চার, বেশি কার্যকর, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে বেশি কার্যকর বলতে আমরা তাকেই বুঝবো যা ভবিষ্যতের প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম। মাননীয় সভাপতি, আজকের এই মঞ্চে আমাদের অবস্থান প্রমাণ করার জন্য আমরা একটি মানদণ্ড স্থাপন করেছি। প্রথম ক্ষেত্রটি হলো বুদ্ধিবৃত্তিক মূল ভিত্তি ও উদ্ভাবনী শক্তি, ক্ষেত্র দুই অভিযোজন ক্ষমতা ও জীবন ব্যাপী শিক্ষা, তৃতীয় ক্ষেত্রটি হলো নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা, চতুর্থ ক্ষেত্রটি হলো নীতি নির্ধারণ, নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনা, পঞ্চম ক্ষেত্রটি হলো ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ও সামাজিক মূলধন। মাননীয় সভাপতি, চলে যাচ্ছি যুক্তি খণ্ডনে। প্রথমে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন স্টিভ জবস ও বিল গেটসও ড্রপ আউট ছিলেন, কিন্তু মাননীয় সভাপতি, এটি অনেক জনপ্রিয় কিন্তু সবচেয়ে বিভ্রান্তিকর যুক্তি। স্টিভ জবস বা বিল গেটস বিশ্ববিদ্যালয়ে ছেড়েছিলেন ঠিকই, কিন্তু তারা এমন জ্ঞানভিত্তিক পরিবেশে ছিলেন যা সাধারণ কারিগরি প্রশিক্ষণের চেয়ে হাজার গুণ সমৃদ্ধ। তাছাড়া ব্যতিক্রম কোনো নিয়ম প্রমাণ করে না। পৃথিবীতে হাজারো সফল বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই তৈরি হয়েছেন। মাননীয় সভাপতি, তারা আজ এটা বলে গেলেন কারিগরি শিক্ষা বেকারত্ব দূর করেন, কিন্তু MIT এর গবেষণা বলছে কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মীদের দক্ষতা মাত্র 5 বছরের মধ্যে অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা 50%। অথচ প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারীরা আজীবনের জন্য চিন্তার খোরাক পায়। পরিপক্ষের কাছে আমার প্রশ্ন, আপনারা আজ যে কর্মসংস্থানের গল্প বারবার করছেন সেই কর্মসংস্থান কতটুকু টেকসই? আশা করি উত্তর দিয়ে যাবেন। চলে যাচ্ছি অর্পিত ক্ষেত্র বিশ্লেষণে। মাননীয় সভাপতি, হোন্ডা মোটরসের প্রতিষ্ঠাতা সুইচুরো বলেছেন, কারিগরি দক্ষতা হলো কেবল একটি ফুল, যা ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষারূপে মজবুত ভিত্তির উপর। মাননীয় সভাপতি, আজ বাংলাদেশে বছরে 17 লক্ষ তরুণ কারিগরি শিক্ষা নিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের উচ্চতর গবেষণায় বিদেশের ইঞ্জিনিয়ার কিন্তু ঠিকই হায়ার করতে হচ্ছে, কারণ এই বিপুল শিক্ষার্থীরা অপারেটর হতে শিখছে, উদ্ভাবক নয়। মাননীয় সভাপতি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে 2030 সালের মধ্যে প্রায় 92 মিলিয়ন চাকরি বিলুপ্ত হবে, কিন্তু বিপরীতে সৃষ্টি হবে 170 মিলিয়ন কর্মসংস্থান। মাননীয় সভাপতি, ভবিষ্যতে রোবট আমাদের কাজ দখল করে নেবে না, কিন্তু কাজের ধরন বদলে দেবে। যারা শুধু কারিগরি শিক্ষায় একটি নির্দিষ্ট কাজ শিখবে তারা বেকার হয়ে পড়বে, কিন্তু সেই 170 মিলিয়ন কর্মসংস্থানের সুযোগ তারাই নেবে যাদের প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে। মাননীয় সভাপতি, একজন এসি টেকনিশিয়ান হয়তো এসি তার সংযোগ দিতে জানেন, কিন্তু স্মার্ট কুলিং সিস্টেমের ক্লাউড কম্পিউটিং তার অগম্য। মাননীয় সভাপতি, টমাস আলভা এডিসন যদি কেবল কারিগরি শিক্ষায় শিক্ষিত হতেন তবে তিনি হয়তো একটি ভালো মোমবাতি বানানোর কৌশল জানতেন, কিন্তু তার প্রাতিষ্ঠানিক গবেষণায় তৃষ্ণা থাকে বিদ্যুৎ আবিষ্কারের পথ দেখিয়েছিল। তাই এরই মাধ্যমে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বিখ্যাত জন ডিউয়ের একটি উক্তি দিয়ে, যিনি বলেছিলেন, এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
0: ধন্যবাদ তাহফিন তাহিয়া। আমি আহ্বান জানাচ্ছি পক্ষের দল কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক দ্বিতীয় বক্তা নুসাইবা আদনিনকে। নুসাইবা আদনিন,
3: এক গ্রামে ছিল দুই বন্ধু, রাহাত আর সাকিব। রাহাত বড় বড় সার্টিফিকেট অর্জন করলো, কিন্তু সাকিব শিখলো কম্পিউটার এবং বিভিন্ন টেকনোলজির কাজ। আর কয়েক বছর পর রাহাত চাকরির পিছনে ঘুরছে, আর সাকিব ঘরে বসেই কাজ করছে হাজারো মানুষের সাথে অনলাইনে। কারণ আজকের পৃথিবী শুধু কাগজের সনদ দেখে না, দেখে তুমি কি পারো, তোমার দক্ষতা কতটা। তাই কবির ভাষায় বলতে হয়, শুধু বইয়ের পাতা নয়, জীবনের মাঠে চাই জয়ের পরিচয়। হাতে যদি থাকে দক্ষতা শক্তি, তবেই গড়বে ভবিষ্যৎ, মিলবে সত্যিকার মুক্তি। সম্মানিত সভাপতি এবং মাননীয় বিচারক মণ্ডল এবং সবাইকে জানাই আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় হলো, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতাই কার্যকর। আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আজকে বিতর্কে অংশগ্রহণ করছি। সম্মানিত উপস্থিত, বর্তমান বিশ্ব এখন আর শুধু সনদের মূল্যায়ন করে না, বরং একজন মানুষের বাস্তব দক্ষতা ও কাজ করার সক্ষমতাকেই বেশি গুরুত্ব দেয়। এখন আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো বলবেন যে প্রথাগত শিক্ষা মানুষকে জ্ঞানী করে তোলে, কিন্তু আমার প্রশ্ন হলো, জ্ঞান থাকলেই কি সবকিছু করা যায়, যদি সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ করার দক্ষতাই না থাকে? সম্মানিত সভাপতি, আজ আমি আপনাদের সামনে এমন একটি বাস্তব সত্য তুলে ধরতে চাই যা হয়তো শুনলে কিছুটা অবাক হবেন, কিন্তু এটাই আমাদের বর্তমান সময়ের কঠিন বাস্তবতা। একজন ছাত্র যখন বছরের পর বছর পড়ে বড় বড় সার্টিফিকেট অর্জন করে তখন আমরা ধরে নিই সে সফল হবে, কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? একজন তরুণ বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক শেষ করেও চাকরির খোঁজে ঘুরছে বছরের পর বছর, আর একই সময় একজন কারিগরি দক্ষতা সম্পন্ন তরুণ, যেমন একজন গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার বা টেকনিশিয়ান, ঘরে বসেই করছে নিজের কাজ, নিজের ভবিষ্যৎ গড়ে তুলছে। এই জায়গাটিতে আমাদের চোখ খুলে যায়। তাই একটি সত্য খুব স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষা যদি হয় শুধু কাগজে তাহলে তা জীবন বদলায় না কাজে। আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে এখনকার যুগ এআই রোবোটিক্সের যুগ, তাহলে আমরা কেন প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার কাছে যাব যেখানে এআইতে সব তথ্য পাওয়া যায়? সম্মানিত সভাপতি, আমাদের প্রথম বক্তা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে বর্তমান যুগ দক্ষতার যুগ। আমি তার বক্তব্যে আরও কিছু সুদৃঢ় করতে কয়েকটি বাস্তব ও যৌক্তিক দিক তুলে ধরছি। সম্মানিত সভাপতি, চতুর্থ শিল্প বিপ্লব মানুষের কাজকে বদলে দিয়েছে। এখন কেবল বইয়ের জ্ঞান নয়, বরং প্রযুক্তি ব্যবহার করার সক্ষমতাকেই একজন মানুষকে এগিয়ে রাখছে। বর্তমান বহু প্রতিষ্ঠান ডিগ্রির চেয়ে স্কিলকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ একজন ব্যক্তি কত নম্বর পেয়েছে তার চেয়ে সে বাস্তবে কতটা কাজ করতে পারে সেটাই এখন বেশি মূল্যবান। সম্মানিত সভাপতি, প্রথাগত শিক্ষা ব্যবস্থা অধিকাংশ সময় তথ্য নির্ভর শিক্ষা দেওয়া হয়, ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো নাম্বার পায় কিন্তু চাকরি ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতার অভাবে পিছিয়ে পড়ে। এ কারণেই আমরা প্রায় দেখি একদিকে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে দক্ষ কর্মীর অভাব রয়েছে। কারিগরি শিক্ষা এই সমস্যার কার্যকর সমাধান দেয়, কারণ এখানে লার্নিং বাই ডুইং বা কাজের মাধ্যমে শেখানো হয়। সম্মানিত সভাপতি, কারিগরি দক্ষতা অর্জন করে একজন মানুষ খুব অল্প সময় আত্মনির্ভরশীল হতে পারে। একজন দক্ষ ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা মোবাইল অ্যাপ ডেভেলপার ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। আজ বাংলাদেশের হাজার হাজার তরুণ কারিগরি দক্ষতায় মাধ্যমিক আন্তর্জাতিক মার্কেটে কাজ করছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্মানিত সভাপতি, বিপক্ষ দল হয়তো বলবেন প্রথাগত শিক্ষা ছাড়া মানুষ পূর্ণাঙ্গ হতে পারে না। আমরাও স্বীকার করি যে মৌলিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের বিতর্কের বিষয় কোনটি বেশি কার্যকর, আর বর্তমান কর্মমুখী বিশ্বে কার্যকারিতার দিক থেকে কারিগরি দক্ষতাই এগিয়ে, কারণ এটি সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করে, উৎপাদনশীলতা বাড়ায় এবং প্রযুক্তি নির্ভর বিশ্বে টিকে থাকার সক্ষমতা গড়ে তোলে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
0: ধন্যবাদ নুসাইবাত নিন। আমরা বিপক্ষ দলের পরবর্তী বক্তা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট গার্লস কলেজের দ্বিতীয় বক্তা মিস্তাউল জান্নাস জাইমা।
4: জাপানের একটি বিখ্যাত প্রবাদ আছে, এক বছরের জন্য পরিকল্পনা করলে শস্য রোপণ করো, 10 বছরের জন্য গাছ লাগাও, আর 100 বছরের জন্য পরিকল্পনা করলে মানুষকে শিক্ষিত করো। একইভাবে চতুর্থ শিল্প বিপ্লবের এই উত্তাল সমুদ্রে কারিগরি দক্ষতা হলো সেই ছোট নৌকা যা কোন যে কোনো সময় ডুবে যেতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো সেই ধ্রুবতারা যা আপনাকে পথ দেখায়। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বিতর্কের বিষয় বিপক্ষে অবস্থান করছি। শুরুতে চলে যাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডনে। আজকে তিনি বলে গেলেন বর্তমানে ফ্রিল্যান্সিং এবং অনলাইন স্কিলের কথা, কিন্তু লক্ষ্য করুন আজকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি আয় করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এআই ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট বা সাইবার সিকিউরিটি এক্সপার্টরা, এসব ক্ষেত্রে যে তা এক্সপার্ট হয়েছে তাদের জন্য প্রয়োজন হয়েছে গণিত, লজিক, অ্যালগোরিদম এবং ইন্ডাস্ট্রিয়াল লার্নিং, যা কিন্তু একটা শর্ট কোর্স দিয়ে সম্ভব না, যা তাদেরকে নিতে হয়েছে প্রথাগত শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে। আজকে তিনি আমাদের জ্ঞানের কথা অবজ্ঞা করে গেলেন। আজকে তিনি বললেন যে একটা জ্ঞান হয়তো আমাদেরকে সাময়িক কোনো কিছু দিতে পারছে, কিন্তু লক্ষ্য করুন আজকে জ্ঞান আপনি যখন অর্জন করছেন ভবিষ্যতে কিন্তু জ্ঞানটাই আপনাকে ফল এনে দিচ্ছে। আজকে কারিগরি দক্ষতা আপনাকে ফল দিচ্ছে, কিন্তু সেটা কয় বছরের জন্য জানেন? 5 বছরের জন্য সেটা কার্যকর, কিন্তু বাকি সময়টাকে আপনাকে সেই জ্ঞান ব্যবহার করে কাজে লাগাতে হবে যা আপনাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় দিবে। আজকে তারা আমাদেরকে কোনো ক্ষেত্র দেখিয়ে গেলেন না। এবার চলে যাচ্ছি সরাসরি নিজ ক্ষেত্রে উপস্থাপনে। চার্লস ডারউইন বলেছেন, ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পেসিস দ্যাট সার্ভাইভস, নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বাট দ্য মোস্ট রেসপন্সিভ টু চেঞ্জ। ডারউইনের এই বাস্তবতা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আরও স্পষ্ট, কারণ আজ প্রযুক্তি প্রতিনিয়তই বদলাচ্ছে এবং এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের প্রয়োজন শুধু একটা নির্দিষ্ট স্কিল নয়, বরং প্রয়োজন অভিযোজন দক্ষতা এবং আজীবন শেখার মানসিকতা। আজ আমরা এআই, অটোমেশন এবং রোবোটিক্সের যুগে বাস করছি। আজকে অনেক কাজ কিন্তু ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে এবং আজকে আমরা একটা নির্দিষ্ট স্কিলের উপর নির্ভর করলে মানুষ কিন্তু ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়ে যাবে। অপরদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শুধু তথ্য দেয় না, বরং শেখায় কিভাবে বিশ্লেষণ করতে হয়, সমস্যা সমাধান করতে হয় এবং নতুন কিছু শিখতে হয়। ফলে একজন শিক্ষিত মানুষ কিন্তু খুব সহজেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, শিক্ষা শুধু তথ্য মুখস্থ করার ক্ষমতা নয়, বরং চিন্তা করার ক্ষমতা তৈরি করে, নতুন কাজ শেখার যোগ্যতা তৈরি করে দেয়। আর যখন প্রশ্ন আসে এই যোগ্যতা বাস্তবায়নের, তখন একটা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। একসময় বাংলাদেশে ডাটা এন্ট্রি বা বেসিক কম্পিউটার টাইপিং ছিল একটা গুরুত্বপূর্ণ দক্ষতা, কিন্তু আজ অটোমেশন এবং এআই সেই কাজগুলোর বড় অংশ দখল করে নিয়েছে। আর এই পরিবর্তন আমাদের দেখায় যে চাকরির বাজার স্থির নয়, বরং প্রতিনিয়তই তা পরিবর্তনশীল। ফিউচার জবস অফ রিপোর্টসের মতে আগামী কয়েক বছরে যার পরিবর্তনশীলতার পরিমাণ হয়ে দাঁড়াবে প্রায় 44%, তথ্যসূত্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। পক্ষদল হয়তো যুক্তি দিয়ে বলতে পারে যে একটা নির্দিষ্ট কারিগরি দক্ষতাই বাজারে টিকে থাকার মূল ভিত্তি হিসেবে কাজ করে, কিন্তু বাস্তবতা তাদের এই ধারণাকে সীমিত প্রমাণ করে দেয়, কারণ প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে একটা নির্দিষ্ট দক্ষতার উপর নির্ভরশীলতা আপনাকে কখনোই দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এনে দিতে পারে না। কিন্তু আজকে প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে যেন তারা আকাশে প্লেন চালানোর স্কিল শেখাচ্ছেন, কিন্তু পাইলট যেদিকে যাবে সেদিকের কম্পাসটাই ভাঙা রেখে দিচ্ছে। এবার চলে যাচ্ছি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ক্ষেত্রের সমন্বিত আলোচনায়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে সাইবার সিকিউরিটি ফেলিয়ার এবং ডিজিটাল মিস ইনফরমেশন বর্তমানে পৃথিবীর শীর্ষ ঝুঁকিগুলোর মধ্যে একটি, অর্থাৎ প্রযুক্তি যত উন্নয়ন হচ্ছে অপব্যবহারের সংখ্যা কিন্তু তত বেশি বাড়ছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি 2024 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে এআই জেনারেটেড ডিপেক একটা অডিও ছড়িয়ে পড়ে, সেখানে ছিল তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠ নকল করা ভোটারদের উদ্দেশ্যে ভুয়া বার্তা, যা ভোটারদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি করে। এছাড়াও ফেক নিউজ, সাইবার ফ্রড, প্রাইভেসি ভায়োলেশন, এআই দিয়ে মিসলিডিং কন্টেন্ট তৈরি ইত্যাদি অপব্যবহার তো রয়েছে এবং যা ভবিষ্যতে আমাদের আরও বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়। লক্ষ্য করুন মানুষ সভাপতি, আজকে মানুষের কাছে যখন দক্ষতা এবং প্রযুক্তি উভয়ই আছে, কেন তা নৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না? কারণ দক্ষতা প্রযুক্তি থাকলে একটা সমাজ উন্নত হতে পারে না, সেই জন্য চাই তার সঠিক দিক নির্দেশনা যা প্রদান করবে নৈতিকতা, এবং সেই নৈতিকতা শিখবে আজকে সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বা প্রথাগত শিক্ষা থেকে। মাননীয় স্পিকার, বর্তমানে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 5 বিলিয়নের চেয়েও বেশি। এই বিশাল জনসংখ্যার মানুষ কিন্তু একটা বড় অংশ কোনোদিনই অনৈতিক আচরণের সাথে যুক্ত রয়েছে। প্রযুক্তি ব্যবহার যতই বাড়ছে নৈতিক করার চ্যালেঞ্জ কিন্তু ততই বেশি বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আমার স্পিচ।
0: ধন্যবাদ মিতাউল জান্নাত জাইমা। এবার আমরা পক্ষ দলের দলনেতা তার বক্তব্য শুনব, নাজিবা নূর রুবাইয়া।

0: জুলহাস।
1: মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করা মানিকগঞ্জের ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস। সে যখন তার আল্ট্রোলাইট বিমান ও সিপ্রেন নিয়ে আকাশ জয় করছে, তখন রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েটের হাজার হাজার ইঞ্জিনিয়াররা হা করে দিগন্তে পানে চেয়ে রয়েছে, এটি কি করে সম্ভব? আর আমরা অনার্স মাস্টার্স ডিগ্রিধারীরা ফেসবুকে বসে হা হা রিয়াক্ট দিচ্ছি, কারণ তার পেজের নাম ছিল ক্রিয়েট বাই জুলহাস। আসলে মাননীয় সভাপতি, এটি হবে ক্রিয়েটেড বাই জুলহাস। আমরা কতই না কারেকশন জানি। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিপক্ষ দল, আসসালামু আলাইকুম। আমি নাজিবানু রুবাইয়া, আমার দলের দলনেতা ও তৃতীয় বক্তা হিসেবে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতায় বেশি কার্যকর এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, কষ্ট হয় যখন আমরা ভাবি আমাদের ভুয়েটিয়ানরা বানায় অটোরিকশা, নইলে বিদেশে গিয়ে হয় বড় কোনো কোম্পানির চাকর, কিন্তু কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে জুলহাসরা বানায় বিমান। হায়রে প্রথাগত শিক্ষা! ইতিমধ্যে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা অলরেডি প্রমাণ করে গেছেন যে দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে। আর আমি আজ বিপক্ষ দলের যুক্তিগুলো অসারতা তুলে ধরব এবং আমাদের অবস্থানকে আরো সুস্পষ্ট করে তুলব। প্রথমে বলি, আমাদের বিপক্ষ দলের বন্ধু বারবার প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব তুলে ধরছে, কিন্তু আমরা তো কখনোই বলিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা অপ্রয়োজনীয়। আমরা বলছি চতুর্থ শিল্প বিপ্লবে বেশি কার্যকর হলো কারিগরি দক্ষতা, কারণ এই যুগে টিকে থাকতে হলে কেবল তাত্ত্বিক জ্ঞানই যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব কাজের সক্ষমতা। মাননীয় সভাপতি, আজকের পৃথিবীতে বহু কাজ অটোমেশিনের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের মাধ্যমে মানুষের প্রচলিত চাকরিগুলো প্রতিস্থাপন হচ্ছে। এই যুগে যে ব্যক্তি প্রযুক্তি পরিচালন করতে পারে, সফটওয়্যার তৈরি করতে পারে, মেশিন পরিচালন করতে পারে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে পারে, তারাই এগিয়ে থাকবে, কি নয়? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি খাতেই আমরা দক্ষতা অর্জনের দৌড়ে পিছিয়ে আছি, শুধুমাত্র প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার কারণে। যেমন ইংরেজি ভাষা, এটি আমাদের কারিকুলামে থাকা সত্ত্বেও আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংলিশ স্পিকিং, রিডিং, রাইটিং খুব বেশি দক্ষ হতে পারছে না এগুলোতে। শেষে তারা IELTS ও TOEFL-এর দিকে ছুটে যাচ্ছে। আর এই সুযোগগুলো কাজে লাগিয়ে ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানগুলো আমাদের থেকে কোটি কোটি ডলার উপার্জন করে নিচ্ছে। মাননীয় সভাপতি, আরবি ভাষার কথা বলি। আমরা যদি আরবি ভাষা ভালোভাবেই জানতাম, তাহলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজার আজ আমাদের নিয়ন্ত্রণে থাকতো আর দেশের অর্থনীতির চাকা বদলে যেত। আরেকটি কথা বলি আমাদের দক্ষ শ্রমিকের কথা। BMET, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এর তথ্য অনুযায়ী 2007 থেকে 2025 সালের শেষ পর্যন্ত প্রায় 1,44,61,000 বাংলাদেশি বিদেশে কর্মস্থানে গেছে। ওরা আমাদের শ্রমিক নয়, ওরা হচ্ছে আমাদের দেশের কিছু সুখ পাখি, যাদের কারণে আমাদের দেশটি এখনো দাঁড়িয়ে আছে। কিন্তু BMET এর প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীর প্রায় 50-70% অদক্ষ। আফসোস, ওদেরকে যদি আমরা কারিগরি দক্ষতায় দক্ষ করে তুলতে পারতাম, তাহলে আমাদের দেশটি সত্যি একটি সোনার বাংলাদেশ হয়ে উঠত। মাননীয় সভাপতি, আমাদের দেশে লক্ষ লক্ষ পোশাক শ্রমিক আছে, তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, তারা যা বেতন পায় তা দিয়েই কোন রকম জীবনযাপন চালায়। তাদের মেধা থাকা সত্ত্বেও তাদের আমরা দক্ষ করে তুলতে পারছি না, শুধুমাত্র কারিগরি দক্ষতার প্রতিষ্ঠানের স্বল্পতা ও দক্ষ প্রশিক্ষকের অভাবে। আর এই সুযোগটাই বিদেশি কর্মীরা কাজে লাগাচ্ছে, আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মাননীয় সভাপতি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমাদের, কিন্তু ওখানে প্রত্যেকটি গুরুত্ব জায়গায় বিদেশিরা কাজ করছে, এটাই কি আমাদের প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা শিখাচ্ছে? এম বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
2: ধন্যবাদ। আমরা নাজিবা নূরের বক্তব্য শুনছিলাম। আমরা এখন বক্তব্য শুনবো বিপক্ষ দলের দলনেতা সাবরিন শরীফ সাদ।
3: শিক্ষা জাতির মেরুদণ্ড, জন্মলগ্ন থেকে এই কথাটি শুনে আসলেও আজ প্রতিপক্ষ বন্ধুদের কথা শুনতে গিয়ে আমার মনে হয়েছে তারা হয়তো সেই মেরুদণ্ডকে ভেঙে দিয়ে জাতির হাত পা নিয়েই শুধুমাত্র এগিয়ে যেতে চাচ্ছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই বিশাল মঞ্চে বক্তব্য প্রদানে সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতাই বেশি কার্যকর। অকাঠ্য যুক্তির দায়বদ্ধতা এবং প্রখরতার দাপটে আজ আমি এবং আমার যুক্তিবাদী দল এই বিষয়টি সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। আজকের বিতর্কে মঞ্চে আমরা শুধুমাত্র শব্দের ঝড় তুলতে কিংবা প্রতিপক্ষ বন্ধুদের ন্যায় আবেগের ঢেউ তুলতে আসেনি, বরং আমরা এসেছি সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং আমাদের বক্তাদের যুক্তির রেশ ধরে প্রতিপক্ষ বন্ধুদের তথাকথিত কারিগরি শিক্ষা বাস্তবায়নের ভ্রান্ত ধারণায় ব্যবচ্ছেদ ঘটাতে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বিতার্কিকদের বক্তব্য শুনে আপনার হয়তো মনে হতে পারে তা অত্যন্ত শ্রুতিমধুর এবং যুক্তিসঙ্গত, কিন্তু চকচক করলেই যেমন শোনা হয় না, তেমনি সাজিয়ে গুছিয়ে

0: যুক্তিহীন এবং অবাস্তব কথা বললেই সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যখন কারিগরি দক্ষতা কেন গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ করতে এসে নিজেরাই খালি কলসি বাজে বেশি প্রবাচ্যের জলজ্যান্ত প্রমাণ হয়ে গেলেন, তখনই কিন্তু সমগ্র বিতর্কের প্রথমে আমার প্রথম বক্তা এসে উক্ত বিষয়টির ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন এবং এরপরে ক্রমান্বয়ে আমার দ্বিতীয় বক্তা সেই ভিত্তিকে প্রমাণ এবং বিশ্লেষণের দ্বারা মজবুত করে সেখানে যুক্তির প্রাসাদ দাঁড় করিয়েছেন এবং আমি তৃতীয় বক্তা হিসেবে প্রতিপক্ষের যুক্তিগুলোর অসারতা উন্মোচন করার মাধ্যমে দেখিয়ে যাচ্ছি কেন তাদের যুক্তিগুলো অত্যন্ত ঠুনকো, যা কিনা বাঁধের বালুচরের মতো সত্যের সামান্য জোয়ারেই ভেঙে পড়তে যা বাধ্য। সর্বোপরি আমি প্রমাণ করে যাব কেন এই বিতর্কে আজ বিজয়ের মুকুট আমাদের মাথাতেই শোভা পায়। মাননীয় সভাপতি, আমাদের দলের যুক্তিগুলোর যদি আমি সারমর্ম প্রদান করি তবে বিষয়টি এরকম দাঁড়ায় যে দক্ষতা কেবল সাময়িকের প্রয়োজন মেটাতে পারবে কিন্তু প্রথাগত শিক্ষা আপনাকে দেবে ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তা। দক্ষতা মানুষকে হয়তো বা বিভিন্ন যন্ত্র চালাতে শেখাবে কিন্তু প্রথাগত শিক্ষা আপনাকে একটি সভ্যতা এবং রাষ্ট্রকে পরিচালিত করতে শেখাবে। আমরা কেবল কারিগরি দক্ষতা অর্জন করেই ক্রান্ত হব না, কারণ আমরা কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করব যারা কিনা আমাদের দেশকে উন্নয়নশীল রাষ্ট্র হতে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে এবং আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে চাই যারা চতুর্থ শিল্প বিপ্লবে পরিবর্তনশীলতার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়ে দাঁড়াবে। মাননীয় সভাপতি, আজ যদি একজন সুবিবেচক ব্যক্তি সমগ্র বিতর্কটি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতেন তবে তিনি যে মূল্যায়ন দাঁড় করাতেন তা আমি আপনাকে দেখিয়ে যাচ্ছি। তিনি শুরুতেই স্বীকার করে নিতেন যে আজকের বিতর্কে বিপক্ষ দল অর্থাৎ আমরা একচেটিয়া আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি, কেননা আমাদের প্রতিপক্ষ দল যখন জীবিকার কথা বলেছে আমরা বলেছি জীবনের কথা, তারা গুরুত্ব দিয়েছে হাতিয়ারকে, আমরা গুরুত্ব দিয়েছি হাতিয়ার পরিচালনাকারী আমাদের মস্তিষ্ককে, তারা চেয়েছে দক্ষ মানুষ, আমরা চেয়েছি প্রজ্ঞাবান মানুষ, পরিবর্তনশীল মানুষ, তারা গুরুত্ব দিয়েছে টুলসকে, যন্ত্রকে, আমরা গুরুত্ব দিয়েছি ট্যালেন্টকে, তারা যখন ইনস্ট্যান্ট সলিউশন দেখিয়েছে তখন আমরা দেখিয়েছি সাস্টেইনেবল ফিউচার এবং এর পরিকল্পনা আমরা এই মঞ্চে বাস্তবায়ন করে দেখিয়েছি। সুতরাং প্রতিপক্ষ দল বারবার মূল বিষয়টি এড়িয়ে প্রসঙ্গান্তরে চলে গেছে, কারণ কি? কারণ সত্যের মুখোমুখি হবার মতো সাহস তাদের নেই। মাননীয় সভাপতি, আজ যদি আমার প্রতিপক্ষ দল জয়ী হয় তবে আপনার ভবিষ্যৎ হবে এমন যেখানে মানুষ হবে যন্ত্রের দাস। এক্ষেত্রে আমরা এমন এক সমাজ পাবো যেখানে রোবটের মতো কাজ করবার মতো কর্মদক্ষ মানুষ হয়তো থাকবে ঠিকই কিন্তু পরিবর্তনশীল জগতে নতুন কিছু সংযুক্ত করবার মতো ভাবনা কিংবা সম্ভাবনা সেই সকল মানুষের ভেতরে আপনি দেখতে পাবেন না। পক্ষান্তরে যদি আজ আমাদের সত্যের জয় হয়, আমরা জয়ী হই, তবে আপনি এমন এক পৃথিবী পাবেন যেখানে প্রযুক্তির হাতে থাকবে দক্ষতা এবং মানুষের হাতে থাকবে সেই প্রযুক্তিকে পরিচালনা করবার মতো ক্ষমতা এবং নৈতিকতা। আমরা জিতলে আপনি এমন একটা প্রজন্ম দেখতে পাবেন যেখানে প্রযুক্তি কিংবা কারিগরি যন্ত্রে শুধুমাত্র আমরা গোলাম হব না বরং আমরা সেগুলোকে সামনে থেকে নেতৃত্ব প্রদান করব এবং উন্নয়নশীল রাষ্ট্রে নিজেদেরকে খাপ খাইয়ে নেব। তাই বন্ধুদেরকে বলতে চাই, প্রতিপক্ষ বন্ধুদেরকে বলতে চাই, কারিগরি দক্ষতাকে পুঁজি করে মূল শিক্ষাকে খাটো করবেন না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ সাব্বিন শরীফ। আমরা দুই পক্ষেরই বক্তব্য শুনলাম। এখন আমরা দুই দলনেতার যে দ্বিতীয় খণ্ডের বক্তব্য খণ্ডনের পর্ব, আমি প্রথমেই পক্ষ দলের দলনেতা নাজিবানুর রুবাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্ধারিত সময় 2 মিনিট, নাজিবা।
2: সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মন্ডলী, বিপক্ষ দল ও উপস্থিত সবাইকে জানাই আমার সালাম। ধন্যবাদ আমাকে আবারও এই মহান মঞ্চে আমার যুক্তি খণ্ডন দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দল কেন বারবার বলে যাচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বিরুদ্ধে? আমরা তো কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষার বিরুদ্ধে ছিলাম না, আমরা প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার বিরুদ্ধে ছিলাম। আমার বিপক্ষ দলের বন্ধুরা বারবার বলে গেলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষাই প্রধান শিক্ষা। তার কথা শুনে আমার একটি কথা মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নানা কিছু শিখছি দিবারাত্র। তাহলে তারা কিভাবে বলতে পারে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকেই সব শিক্ষা পাওয়া যায়? মাননীয় সভাপতি, বিশ্ব যদি এখনো সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে পড়ে থাকতো তাহলে বিশ্ব এত দূর এগোতে পারত না। এটির কিছু বাস্তব উদাহরণ হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর হলো একটি স্কিল ভিত্তিক রাষ্ট্র। তারা স্কিলস ফিউচার প্রোগ্রামের মাধ্যমে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাস্তব জীবনের জন্য তৈরি করছে, তারা লাইফ লং লার্নিং উৎসাহিত করছে। সেইটার জন্য তাদের কাছে সি লিমিটেড, গ্র্যাবের মতো বড় বড় কোম্পানি আছে এবং তাদের জিডিপি 4.8%। এটার তথ্যসূত্র হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। মাননীয় সভাপতি, এই সব উন্নয়নগুলো কি বইয়ের পাতা পড়ে হয়েছে? না, বরং এগুলো কারিগরি দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমার প্রথম বক্তা অলরেডি দ্য রাইট ব্রাদার্স এর উদাহরণটা দিয়ে গেছে। আমরা যে বিমান নিয়ে বিশ্ব ভ্রমণ করি তাদের ফাউন্ডার্স কারা? রাইট ব্রাদার্স। হ্যাঁ, তারা অল্প শিক্ষিত কিন্তু তারা ইতিহাস বদল দিয়েছে। আমি আরেকটা প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করতে চাই, আপনারা কি এমন কোনো কার্যকর দেখাতে পারবেন যেখানে শুধুই প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন, কারিগরি দক্ষতার কোনো প্রয়োজন নেই? এ বলেই আমি শেষ করছি, ধন্যবাদ।
1: ধন্যবাদ নাজিবা। আমরা আমাদের বিপক্ষ দলের দলনেতা সাবরিন শরীফ সাদকে যুক্তি খণ্ডনের বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সময় 2 মিনিট।
0: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই বিশাল মঞ্চে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার দলের প্রতিপক্ষ দলের দলনেতা যখন যুক্তি খণ্ডনের তথ্য উপাত্ত উপস্থাপন করছিলেন, তখন তিনি যুক্তির ভিড় কোথায় হারিয়ে ফেললেন আমরা তা বলতে পারবো না। তাই আমি তাদেরকে বলতে চাই, আপনার যে স্কিল বা কারিগরি দক্ষতা সেটা আপনাকে অপারেটর বানাবে, কিন্তু আপনার যে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা যাকে আপনি এত হেয় করছেন সেটাই কিন্তু আপনাকে উদ্ভাবক বানাবে। অ্যাপ তৈরি করার জন্য হয়তো দক্ষতা প্রয়োজন হবে, যা কিনা চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম একটি দক্ষতা। অথচ আশ্চর্য, তারা বক্তব্যের কোনো স্থানে এই বিষয়গুলো উল্লেখই করলেন না। আবার এর পিছনে যে একাডেমিক দক্ষতা, ফিজিক্স, ম্যাথমেটিক্স, অ্যালগোরিদম, এগুলো যে দরকার, সেগুলো যে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই তারা অর্জন করছে, তারা নিজেরাও অর্জন করছে, এই বিষয়গুলোকে তারা সম্পূর্ণ উপেক্ষা করে গেলেন। অর্থাৎ তারা ফল খেতে চান ঠিকই, কিন্তু গাছ লাগানোর প্রয়োজনীয়তাকে কিছুতেই রায় দিতে চাচ্ছে না। তারা সার্টিফিকেট পাস করে বের হয়ে বেকার, কেন আমরা ডিগ্রি অর্জন করেও নিজেদের দেশকে উন্নত করতে পারছি না, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলেন। দেখুন, আপনি একটি সনদপত্রকে বা সার্টিফিকেটকে, ডিগ্রিকে যতটা ছোট করে দেখছেন, এগুলো আসলে তত ঠুনকো বিষয় না। এগুলোর পিছনে রয়েছে একজন মানুষের দীর্ঘ পরিশ্রম, ধৈর্য, শৃঙ্খলা এবং গবেষণা, এবং এগুলো সেগুলোরই স্বীকৃতি হিসেবে কাজ করছে। অর্থাৎ আপনি যদি আজকে সিস্টেমের সমস্যাকে দেখেন, তাহলে আমরা মেনে নিচ্ছি যে হচ্ছে হ্যাঁ, আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায় হয়তো বা কিছু ত্রুটি সংযুক্ত রয়েছে, যার কারণে আমরা হয়তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারছি না। কিন্তু তাই বলে আপনি সম্পূর্ণ প্রথাগত শিক্ষা ব্যবস্থাকেই হচ্ছে অস্বীকার করে ফেলতে পারবেন না। আবার আপনি কারিগরি দক্ষতার কথা বললেন, আমরা কোথাও বলছি না যে আমরা কারিগরি দক্ষতার গুরুত্বকে স্বীকার করছি না, আমরা স্বীকার করছি। কিন্তু দেখুন, আপনি যে কারিগরি দক্ষতা শিখতে চাচ্ছেন সেটার যে ভিত্তি সেটা আপনি কোথায় পাবেন? সেটা ভিত্তি আপনি তৈরি করতে পারবেন প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। আবার আপনি বুয়েট চুয়েট থেকে বিভিন্ন ব্যক্তিদেরকে বেকার থাকতে দেখছেন, কেন দেখছেন? কারণ তাদের ভিতরে ভিত্তি হয়তো গড়ে উঠছে, কিন্তু তাদের যে বিষয়গুলো বাস্তবায়ন দরকার সেটা হচ্ছে না। এটা আমাদের সিস্টেম ব্যবস্থার সমস্যা। আবার তারা শিক্ষা গ্রহণ করছে মনে হচ্ছে যে শুধুমাত্র বিদেশে গিয়ে শ্রমিক হওয়ার জন্য না, শিক্ষা আমরা গ্রহণ করি নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ ইত্যাদি বিষয়কে নিজেদের মাঝে লালন করার জন্য। অর্থাৎ এই বিষয়টা আপনারা ভুলে যাচ্ছেন। মাননীয় শিক্ষামন্ত্রী হয়তো আমাদেরকে কারিগরি দক্ষতার কথা বলেছেন, কিন্তু তিনিও প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দেন বলেই আমাদের পরীক্ষা ব্যবস্থাকে এত গুরুত্ব দিচ্ছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ সাবরিন শরীফ সাহ। আমরা আসলে দুই পক্ষেরই খুবই ধারালো যুক্তি শুনলাম। যেহেতু আজকের প্রতিপাদ্যই হচ্ছে যুক্তিতে গড়ি বাংলাদেশ, তো দুটো বিষয় খুবই স্পষ্ট। একটি হচ্ছে প্রথাগত শিক্ষা, রাইট? প্রাতিষ্ঠানিক শিক্ষা তো থাকবেই, একজন মানুষ তৈরির প্রক্রিয়া হচ্ছে শিক্ষা, তারপর সেই মানুষ দক্ষতা অর্জন করে। আমরা এই যুক্তির জন্য যুক্তি, বিজয়ের জন্য যুক্তি, প্রতিযোগিতার জন্য যুক্তি, কিন্তু মূল জায়গা হচ্ছে যে গ্লোবাল ডাইনামিক্স যেভাবে পরিবর্তন হচ্ছে, আমরা আমাদের শিক্ষার যে ট্রান্সফরমেশন হচ্ছে সেখানে সংযুক্তি বা অ্যাডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আপনাদের দুই পক্ষকেই ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি আমাদের সামনে বিচারক রয়েছেন, বিচারকদের মধ্যে ডক্টর কাজী এম এ হাসান, তাকে তার মন্তব্য পেশ করার জন্য বলছি।
3: আমার ডানে এবং বামে বাংলাদেশের উদীয়মান তারকারা বসে আছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের প্রথম বক্তব্য আমরা শুরু করছি। আমার এখানে যারা আমরা আছি, আমার সভাপতি আছেন এবং আমরা বিচারকরা আছি, কিন্তু আমার মনে হয় যে দর্শকরা যাদের টানে আজকে এসছেন তারা হচ্ছে তোমরা, ডানে এবং বামের ক্যাম্ব্রিয়ান এবং শহীদ আনোয়ার। প্রথমেই তোমাদের জন্য আমাদের প্রাণঢালা অজস্র অভিনন্দন। চমৎকার বিতর্ক করেছ, যার যার যুক্তি দিয়েছ, দুই একজন হয়তো আনন্দের আতিশয্যে হয়তো একটু বেশি তোমাদের হাত এবং হাতের মুভমেন্টগুলোকে একটু কম কন্ট্রোল করেছ। তো সামনের দিনগুলোতে তোমরা হয়তো এই বিষয়গুলোতে অনেক বেশি সচেতন হবে, যুক্তির মাধ্যমে শাণিত করবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দিক নির্দেশনা। আর আজকের যে টপিকসটি ছিল সেটি সত্যিই পক্ষে এবং বিপক্ষে দুজনেই সমান সমান লড়েছ, কিন্তু তারপরও আমাদেরকে, যেহেতু আমরা বিচারক, বিচার করে কাউকে হয়তো এক মার্ক বেশি বা কম এটাতেই মূল্যায়িত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের যে মুভমেন্ট ছিল, তোমাদের যে কথার বক্তব্যে যে সাউন্ড ছিল, সব কিছু মোটামুটি নিয়ারলি টু দ্য মার্ক চলে এসছে। এখন হয়তো সামনের ভবিষ্যতে যারা আরও উপরে যাবে, উপরের লেভেলে, তারা আরও ভালো করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের পক্ষ থেকে আমরা তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ। বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আমরা ফলাফল পেয়ে যাব, তবে এই ফলাফল যে অনেক লাভ বা লসের তা না, কিন্তু আমরা এখানে যুক্তি দিয়েছি, আমরা যুক্তি দিয়ে আজকের এই প্রতিপাদ্যতে অংশগ্রহণ করেছি। আমার মতে দুই পক্ষই খুব ভালো বলেছেন, পড়াশোনা করেছে আমার কাছে মনে হচ্ছে, এবং অনেক ইনফরমেশন আমি পেয়েছি। আমি যেটা বুঝি যে বাংলাদেশ আগাচ্ছে আমাদের জেনারেশনের পরে, এই নতুন জেনারেশন তারা গ্লোবাল সিটিজেন, তো এই গ্লোবাল সিটিজেনের যে শিক্ষার ডায়নামিক্স আর আমাদের সময়কার ডায়নামিক্সের মধ্যে অনেক পার্থক্য। মানুষ শিখে কোত্থেকে? মানুষ তার পরিবার, পরিবেশ, প্রকৃতি যেটাকে আমরা বলি, এবং প্রতিষ্ঠান থেকে শিখে, চারটা সোর্স থেকে মানুষ শিখে। শিক্ষা যদি না হয়, এই শিক্ষার ইমপ্লিমেন্টেশন বা প্র্যাকটিসের জায়গা হচ্ছে টুলস। সো আমরা আশা করি যে আমরা কিছুক্ষণের মধ্যে ফলাফল দিতে পারব, এবং যারা এই বিতার্কিকদের পেছনে তাদের যত্ন সহকারে তাদের এই পর্যায়ে নিয়ে এসছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ রইল। আর চতুর্থ বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতাই বেশি কার্যকর, বিকজ ইউ সি এখন পৃথিবী স্কিল ড্রাইভেন পৃথিবী। আমরা এই জায়গাটাকে লক্ষ্য রাখব, আর স্কিল নেওয়ার জন্য কিন্তু তার নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা শিক্ষা আর দক্ষতাকে কিন্তু আলাদা করার কোনো অপশন নাই। এখানে আমরা যেটা সবাই মিলে ছোট ছোট মিস করেছি সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা। আমরা প্রথাগত শিক্ষাকে শিক্ষার উপরে আমরা কথা বলেছি, রাইট? সো প্রথাগত শিক্ষা হচ্ছে গত 100-200 বছরে আমাদের এই কালচারের উপরে যে এডুকেশনাল সিস্টেম তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড যে এডুকেশন, সেখানেকে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। আই এম শিওর যে বাই দিস টাইম আমরা হাতে পেয়ে যাব। আমি আবারও আমাদের বিচারক মণ্ডলীর এই তাদের জ্ঞানগর্ব যে চিন্তা চেতনা এবং প্রতিটা কথা শুনে যা তারা মার্কিং করেছে, যারা শুনছেন আর যারা কথা বলেছেন আর যারা বিচার করেছেন, সবার জন্যই এই রেজাল্ট শিট। তো আমরা পক্ষ দল এবং বিপক্ষ দল, এই বিপক্ষ দল পক্ষ দলের চেয়ে খুবই সামান্য নম্বর বেশি পেয়েছে, সেই হিসেবে বিপক্ষ দল আজকে বিজয়ী। বিপক্ষ দল কংগ্রেচুলেশনস, অ্যান্ড পক্ষ দল আর বিপক্ষ দলের মধ্যে নাম্বার গ্যাপ অনেক কম। আর আজকের এই বিতর্কের শ্রেষ্ঠ বক্তা বিপক্ষ দলের তৃতীয় বক্তা সাবরিনা শরীফ সাদ, কংগ্রেচুলেশন সাবরিনা। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের যে বিষয় ছিল চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কারিগরি দক্ষতাই বেশি কার্যকর, এর পক্ষে এবং বিপক্ষে যারা বলেছেন, পক্ষে বলেছেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, বিপক্ষে বলেছেন বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের বিতার্কিকরা। আমরা দুই পক্ষকে অভিনন্দন জানাই, এবং একটু বেশি করে যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ড শরীফুল ইসলাম। অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী কাউসার হোসেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার সুমন রেজা খান।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি গাউসুল আজম। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আজ চাঁদপুর যাচ্ছেন। এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী চাঁদপুরে যাওয়ার পথে সকালে কুমিল্লার বড়ুরার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খুর্দখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বখাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। পরে তিনি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায় এ সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বিজু, বৈশুক, সাংরাই, বিশু, চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের সকল নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণই এই মাতৃভূমি, আর এই বৈচিত্র্যকে ধারণ করাই হল প্রকৃত দেশপ্রেম। পরে জহিরুদ্দিন স্বপন রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকার শিল্পীদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে এবং একই সাথে রাষ্ট্রকাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে ব্রাজিল। একই সাথে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন ও সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি। গতকাল ব্রাজিলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ব্রাজিলের রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। বৈঠকে উভয় পক্ষ শক্তিশালী রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে একটি বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, আগামী ২রা জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশ সাইপ্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইসরায়েল ও লেবানন আগামী ৪৫ দিনের জন্য যুদ্ধ বিরতি বাড়াতে সম্মত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে গতকাল অনুষ্ঠিত দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, পরিস্থিতির অগ্রগতির স্বার্থে গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির সময়সীমা আরও ৪৫ দিন বাড়ানো হচ্ছে। এদিকে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত হয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে টসে হেরে এখন ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যে ছটার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সবশেষে আবহাওয়া। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 16 মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30 কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান, দুপুর 12:30 চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ খাল পুনর্খননের শুভ উদ্বোধন, বেলা 1:45 চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুঙ্গি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখননের শুভ উদ্বোধন এবং বেলা 3:30 চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক মিডিয়া ওয়েব 693 কিলোহার্স, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বকেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর, বাজিয়েছেন শাহানা নাজনীন।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার বাজিয়ে শোনালেন শাহানা নাজরীন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। স্বয়ংব্রত কণ্ঠে গানের কথা লিখে সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন আধুনিক গান। প্রথম গানটি শিল্পী রুমানা ইসলাম, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব এবং সুরকার ফরিদ আহমেদ।

শুনছেন আধুনিক গান শিল্পী রোমানা ইসলামের কণ্ঠে। এবারের গানটির গীতিকার হোসনে আরা বেগম জলি এবং সুরকার মোহাম্মদ ইসহাক।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা

0: তাদের বাবা মায়ের কাছে যাই। সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
1: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় পালার অধিবেশনে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন: হাসান ইউসুফ খান, নুরাইন তাহমিনা কিয়া, নকিবুল নাহার, চমচমি দেওয়ান এবং আমি মোহাম্মদ জায়েদ জুলফিকার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, তাহিদা আফরোজ, নাসরিন আক্তার, মোসাম্মদ নূরজাহান এবং শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
3: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবাইদুল ইসলাম, নাট্যানুষ্ঠান দিগন্তে সূর্য হাসে। আজ শুনবেন নাটকের তৃতীয় পর্ব।
1: আমার বিসিএস এ ম্যাজিস্ট্রেটের চাকরি হয়েছিল, ভার্সিটিতেও চাকরি হয়েছিল, আমি চাকরি করিনি। আমার স্ত্রী খুবই ব্রিলিয়ান্ট, অভিজাত পরিবারের মেয়ে। বিয়ের পর আমার সাথে গ্রামে এসে একটা হাই স্কুল তৈরি করল, তারপর থেকে গেল ওই স্কুল, ওই যে ও ওখানে পড়ায়। আমি যে স্বপ্ন নিয়ে এই গ্রামে এসেছি, তোমাদের পেয়ে আমার খুব ভালো লাগছে। হয়তো হয়তো বা আমরা পারব।
2: আমাদের পারতেই হবে স্যার।
1: একাত্তরে যারা আমাদের জন্য রক্ত দিয়েছিল, তাদেরও একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাই আমাদের বাস্তবায়ন করার নৈতিক দায়িত্ব। পারব না এ কথাটা আমি বিশ্বাস করি না।
3: আমাদেরকে পারতেই হবে। এদেশের প্রতিটি গ্রাম আলোকিত করতে হবে, যেখানে নির্ভয়ে নিরাপদে প্রত্যেক মানুষ তাদের জীবনকে এনজয় করবে, নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তনের জন্য কাজ করবে। স্যার, আমরা 7 দিনের মধ্যেই বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করবো ইনশাল্লাহ।
2: আমরা আছি স্যার আপনার সাথে, যে কোনো সংকটে যে কোনো দুর্যোগে আপনি আমাদেরকে পাবেন। আমরা ভীরের জাতি, পরাজয় বলতে আমাদের কিছু নেই।
4: যে দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, যেখানে 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের এ ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। কোনো ষড়যন্ত্র, কোনো বাধা আমাদের লক্ষ্যকে, মুক্তিযুদ্ধের সেই স্বপ্নকে ধ্বংস করতে পারে না। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।
5: গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে আমরা মিশে গিয়েছি, এদের মাঝেই আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে চাই। এই গ্রামটিকে আমরা একটি আদর্শ গ্রাম হিসেবে দাঁড় করিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দেব আমরা স্বনির্ভর হয়েছি, শিক্ষিত হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে একসাথে এগিয়ে যাচ্ছি। আমরা কৃষকের সাথে, শ্রমিকের সাথে, কামার, কুমার, তাঁতি, জেলে সহ নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতার সাথে কাজ করব। কাজের মাধ্যমেই গড়ে উঠবে সোনার বাংলাদেশ।
1: আমি মুগ্ধ, আমি মুগ্ধ, আমি সাহসী হয়েছি। আমি তোমাদেরকে পেয়ে আমি আমার সেই যৌবনে আবার ফেরত গিয়েছি। আমরা পারব, আমাদেরকে পারতেই হবে। এই মৌভাষা গ্রামই হবে আমাদের উদাহরণ। এখানকার মানুষ হবে ন্যায়, নীতি আর ভালোবাসার বন্ধনে এক অনন্য দৃষ্টান্ত। আমরা পারব, পারতেই হবে। আমরা যদি না পারি তাহলে এদেশ হেরে যাবে। এদেশ হারলে মুক্তিযুদ্ধ হারবে, স্বাধীনতা হারবে, আমাদের সমস্ত ত্যাগ হেরে যাবে। জয় ছাড়া, এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো

0: আইসো আপা, আইসো, আমার গরিব মানুষের বাড়ি, আইসো। এ কুলসুম, কুলসুম,
1: হ্যাঁ,
0: এই দেখ, এই দেখ কে আলছে। আপা, এই আপার সারের আলছে, তাড়াতাড়ি আয়।
1: আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন, এই ঘরত আসেন, বসেন স্যার বসেন। গরিব মানুষ, আমরা তেমন বসার জায়গা নেই। এই যে স্যার, এটি বসেন। আপা, আপনারা এই বিছানাতে বসেন তো।
2: আচ্ছা, না না, এত অস্থির হওয়ার কিছু নেই ভাবি, আমরা নিজেরাই বসছি। আর এই যে, তোমার নাম কি?
3: মোসাম্মদ বন্না বেগম।
2: খুব সুন্দর নাম, তুমি অনেক সুন্দর। কোন ক্লাসে পড়ো তুমি?
3: ক্লাস সেভেন।
2: স্কুল কোথায়?
3: নদীর ওই পার।
2: কিভাবে যাও?
3: নৌকা চাই।
2: ভয় করে না?
3: না।
0: আমার সরের জীবন যুদ্ধের জীবন, ফাইটিং করে টিকে থাকে না। যখন ঝড় আরম্ভ হয় তখন তোমরা থাকলে ভাবত মরি যাইবে। আর বন্যার সময় ঘরের ভিতর এক পুক পানি, ওই পানির মধ্যে টিনের চালের উপর থাকি। আর কুলসুম, তুই গল্প শুনলে খাবার দিব, তাড়াতাড়ি খাবার দিই, আর মেহমানগুলোর ভোগ
4: নাকছে। এত ব্যস্ত হওয়ার কিছু নাই ভাবি, আস্তে ধীরে দেন। আমরা তো রাস্তায় অনেক কিছু খেলাম, গুড়ের খই, চিড়ার লাড্ডু, বাতাসা, মাওয়া, খুব মজার খাবার।
1: এতগুলা খাইলে আমার বাড়ির খাবার কেমন করে খাইবেন?
5: এত খাবার সর্বনাশ, এতগুলো কে খাবে? সাইফুল ভাই, আপনি কি আমাদের রাক্ষস ভেবেছেন?
0: কই আর কিছু করবে পানু, এই কবুতরের মাংসটা তো এই হইলে না। এই টেবিলে বসে কুলসুম কয়েক কাজ করতো, হাসির কষ্ট দিয়ে টানিস নি তো টান। স্যার, সাদা ভাতও আছে, কারো সাদা ভাত লাগে সেটা খাওয়া পাবেন আর কি।
2: আচ্ছা আচ্ছা, আনুক না আস্তে ধীরে, এত অস্থির হচ্ছেন কেন সাইফুল ভাই?
0: আপা, আগে তোমরা এই মন ভরি খেয়ে নাও, এই খাইলে মোর ভালো লাগবে। তারপরে খাওয়া খায়া একটা এস নেবেন, এস নিয়ে তারপর তোমাকে মুই এই মোর সিলিয়া খালটা পুরোটা ঘুরি দেখাইন। সরের জীবন যে কত কষ্টের, এইটা ঘুরলে দেখবার পাইবেন।
2: আমরা তুলে নিচ্ছি, আপনাকে দিতে হবে না। কিন্তু এত কিছু কেন করেছেন ভাবি?
0: কই আর তেমন কিছু কই নয়, তখন থেকে তো ওই কথাই কইতেছেন। এই যে এইটা, এইটা এই তিস্তা নদীর বৈরালী মাছ। আর এই যে দেখতেছেন মুরগির মাংস, এটা আমার দেশি মুরগি বাড়িতে পালছি। আর দেশি মুরগির ডিম, ওই মুরগির ডিম পাচ্ছে সেই ডিম। আর এই যে এইটা হাঁসের গোস্ত, আমার শ্বশুর বাড়ি ফিরে গাই বান্ধার, তো ওই গাই বান্ধার থেকে আমার শাশুড়ি ফিরে হাঁস পাঠিয়ে দিছিল, সেইটাই রাঁধি তোমাকে খিলানো, ওর কি সৌভাগ্য। আর এইটা হইল মাসকালার ডাইল, এটি আমার চাষ হয়। আর এইটা এই শিল বিলাতি আলু, এটা কিন্তু এই অম্পুসারি কোনোটাই পাবার নেন, এটা আমার এলাকার। খটখটিয়া বাইগন, এটাও আমার এলাকার। এটার ভাজি যে বজা, কেমন বা হয়েছে খেয়ে দেখো। এইটা এইটা আমার নিজের, এই যে এই যে জাঙ্গির পটল, এই পটলটা হইল আমার এটা। আর গরুর গোস্তের কথা কন, এই সরো দুই দিন এই গরু জবাই করে অটে থাকে, ওই আগতে গোস্ত নিয়ে থাকছিল, সেইটা একটা আনিছে আর কি।
1: আন্দন যে কেমন হয়েছে, নবন ঝাল ঠিক মতো হয়েছে তো? আসলে আমরা তো গ্রামের মানুষ, ঠিকঠাক রান্না বাড়া করে পাই না, কষ্ট করি একটু খাও।
4: খুব সুন্দর হয়েছে ভাবি, এত সুন্দর রান্না বহুদিন খাইনি, সবকিছু অসাধারণ। আমার তো এলোভে এখান থেকে যেতে ইচ্ছে করছে না।
0: কি যে কন স্যার, এই সরব তোমরা থাকবে আর পারে না। আপা, এই যে এইটা দেখতেছেন না, এইটা এই মহিষের দুধের দই, এই এই কুলসুম দুধ সেকিয়ে নিজে তোমার জন্য দই বানাচ্ছি, দেখো
5: অসাধারণ।
0: ইমামি কেন?
5: না না না, মানে খুবই টেস্টি, মানে মজা মজা।
0: স্যার, এই যে তোমরা যে কষ্ট করি মোর গরিবের বাড়িতে আসছেন না, এইটাতে মোর মনটা ভরে গেছে। তোমরা শহরের মানুষ, আমরা গ্রামের মানুষ, তোমার মতোর খাতির যত্ন কি আমরা করবার পারি? তাও সাহস করিয়া এই দাওয়াত দিন, আশেপাশের লোক সবাই দেখতেছে যে শহরের মানুষ মোর বাড়িতে আসছে এই কুলসুমের হাতের রান্না খাওয়ার জন্য। এই পান খাওয়ার অভ্যাস আছে?
2: না না, তবে একটু সুপারি দিতে পারেন।
1: এই না না পা, পান সুপারি শোক আছে, যেটা খুশি সেইটাই নেও।
0: স্যার পাউতলি বসো, পাউতলি বসো, এটা একটা দম নেও। এলাও এই রইতে পড়ে নাই, রইদের খুব তেজ। এলা যদি বেড়ান এই তোমার এই চামড়া পুড়ি যাইবে। তারপর রইতে একটা পড়লে তোমাকে ওই সিলা খালটা না এই পুরে চরটা তোমাকে ঘুরি দেখাই।
5: আচ্ছা এই চরে কি কি ফসল হয়?
0: ওমা সেদিন তোমার করুরে আলু হয়, ধান হয়, ভুট্টে হয়, কুমড়ে হয়, শাক সবজি সবই হয়, কিন্তু বালা মাটি তো তেমন একটা ভালো হয় না।
4: এখানে কৃষি বিভাগের লোক নেই, তাদের পরামর্শ নেন না?
0: কেন নেবেন নেই? আমরা আর কি পরামর্শ দেবে, আমরা হলো এই কৃষক মানুষ, আমরাই চাষ করতে করতে বুঝি ফেলাছি কোন আবাদ করতে কি লাগবে। মা কারাও তেমন আমরা বিরক্ত না করি, এই আমার যেটা এই যে এক্সপিরিয়েন্স আছে না একটা, ওইটা কামত নাগে ফেলাই, ওইটা ওয়াক করে ফেলাই আমরা আর কি।
5: আরে পরামর্শ নিতে তো অসুবিধা নেই। আচ্ছা আমরা কৃষি বিভাগের সাথে কথা বলবো। চলুন সাইফুল ভাই, আপনারা এই চিলাখাল চর ঘুরে দেখি।

0: আপা, এই মোল্লা স্যারের মতন ভালো মানুষ এই দুনিয়াতে খুব কম আছে। তাক তোমরা কতটুকু চেনেন মুই জানো না। এই মানুষটা বিরাট মাপের মানুষ, সারাদিন খালি এই গ্রামের যত সমস্যা ঝামেলা আছে তাক সমাধানের জন্য কাম করে। ইচ্ছা করলে তাই নাকি বিরাট বড় অফিসার হবার পারলে হয়, সেইটা এই মনে করেন ত্যাগ করিয়া এই গ্রামত পড়িয়াছে। দেশের জন্য যে নাকি যুদ্ধ করছে, তাই মুক্তিযোদ্ধা। এটে আসিয়া কলেজ করিল, তার বউ তাই মিলিয়া স্কুল করিল। এত ভালো ব্যবহার তার বউয়ের, তো সত্য কথা কওয়া মানুষ মুই মোর জীবনেও দেখো নাই। এই মানুষগুলোর শত্রু আছে, কত বাধা কত অপমান মুখ বুঝি সহ্য করিয়া এই গ্রামের জন্য কাম করে যাইতেছে।
1: ইতিমধ্যে আমরা কিছুটা টের পেয়েছি, উনি একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, যাদের চোখে স্বপ্ন ছিল এই দেশটাকে সোনার বাংলাদেশ করার। সেই কাজটা উনি করে যাচ্ছেন নীরবে। মোল্লা স্যার একজন আলোকিত মানুষ, ওনার সংস্পর্শে আসতে পেরে আমরা ধন্য। এই কয়দিনে অনেক কিছু শিখেছি, অন্যের জন্য দেশের জন্য কাজের যে কি আনন্দ তা আমরা অনুধাবন করছি। হি ইজ গ্রেট, রিয়েলি গ্রেট।
2: যতই দেখছি মুগ্ধ হচ্ছি, এরকম একজন ব্রিলিয়ান্ট মানুষ নিজের জীবনের সমস্ত আরাম ত্যাগ করে এই গ্রামের অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করছেন, সেভাবে যদি আমরা প্রত্যেকে করতাম তাহলে সত্যিই এই দেশটা সোনার দেশে পরিণত হতো।
3: ম্যাডামও অসম্ভব ব্রিলিয়ান্ট একজন আধুনিক মানুষ, স্যারের সাথে তিনিও এই গ্রামে এসে থিতু হয়েছেন। শুনেছি শিল্পপতি বাবার একমাত্র মেয়ে, খুব ভালো গান করতেন, খুবই স্মার্ট, কিন্তু কোনো অহংকার নেই। কি সুন্দর দৃঢ় মনোবলের একজন মানুষ, চমৎকার করে কথা বলেন। বিলাসী জীবন ছেড়ে স্যারের সাথে হতদরিদ্র গ্রামে এসে পড়ে আছেন খুবই হাসি খুশি ভাবে।
0: এত ভালো মনের মানুষ মুই এই গ্রাম দেখো নাই। সবার সাথে সুন্দর করে কথা কয়, ছোট সাওয়া পাওয়া দেখলে কয় স্কুলে আইসো, পড়ালেখা করো, পড়ালেখা করলে জীবন সুন্দর হইবে। ভাবির কথা শুনিয়া মুই মোর বন্যাক স্কুলত দিছুন। বন্যাক ভাবি খুব আদর করে। আমরা প্রথমে ম্যাডাম করে ডাকাইছিল, তাই কইলে কি এই আমাক ভাবি না হয় আপা করে ডাকাইবেন। তারপর থাকি ওই ভাবি করে ডাকাও, কাও কাও আপাও কয়। মোক মোর বউ আর বন্যাক খুব আদর করে। আমার গরিবের বাড়ি সময় পাইলে যায়, কোনো অহংকার নাই।
4: সাইফুল ভাই, আপনিও কিন্তু খুব সাদা মনের একজন মানুষ, আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছে। আপনার মধ্যে জটিলতা কুটিলতা একদমই নেই, যা মনে ভাবেন তাই মুখে বলেন। আপনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি, আপনি আমাদের অনেক শক্তি ও সাহসের একজন সঙ্গী, ভালো মানুষ।
0: ফি শরম দেন স্যার, মুই মুখ্য সূক্ষ্ম মানুষ, কি থাকি কি কও মুই নিজেই জানো না, নিজেই বোঝো না। মুখ অনেকে কয় মুই বলে বেশি বোঝো, বেশি কথা কম। এই বড় স্যারেরা যদি গ্রামত আইসে মুই আমার যেটা এই প্রবলেম সেইটা মুই হর হর করি কম। কিসের ভয় স্যার, আমরা যদি আমার কথা না কই তাইলে কায় কইবে, তাইলে কাম হইবে না কইলে। আসলে অন্তর দিয়ে ভালো কাম একতাবদ্ধ হয়ে যদি করি সেটার রেজাল্ট একটা আসবেই, সাকসেস হবে ইনশাল্লাহ।
2: সাইফুল ভাই, আপনি অনেক ভারী কথা বলেন, আপনার ভাবনার মধ্যে সমাজ এবং দেশের কথা আছে, আপনি দেশপ্রেমিক ভালো মানুষ। চলুন, আজকে কৃষি কর্মকর্তা আসবে, আমাদের তাদের সাথে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে কিন্তু আপনিও থাকবেন। আর এখানকার মাটিতে কিভাবে অধিক এবং উন্নত জাতের ফলন করা যায় সে ব্যাপারে আমরা তার পরামর্শ চাইব, প্রয়োজনে ঢাকায় কথা বলবো। আর আজ উনি ওই স্যারের বাসাতেই আসবেন।
0: ঠিক আছে, মুই থাকিনি।

আসলে এই চরাঞ্চলের মাটি তো বালু মাটি। যখন বন্যা হয়, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে পলি মাটি এই বালুর উপরে জমা হয়। পলি মাটি এবং বালু মিশে জমির শক্তি কিছুটা বৃদ্ধি পায়। এখানে ধান, আলু, ভুট্টা, পাট, মিষ্টি কুমড়া সহ অন্যান্য শাকসবজিও হওয়া সম্ভব। তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সার, কীটনাশক এগুলো প্রয়োগ করা দরকার। সময় মতো তা না করার কারণে আমাদের উৎপাদন কিছুটা কমে যায়, আর উৎপাদন কমলেই আমাদের খরচটা বেড়ে যায়। এই জন্য কৃষকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তও হয়।

এতক্ষণ দিগন্তে সূর্য হাসে ধারাবাহিক নাটকের অভিনয় শুনলেন। আজ শুনলেন নাটকের তৃতীয় পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নদী, সাদিয়া ইসলাম লিজা, বর্ষা, চন্দ্রিমা রানী পাল, ঈশান অর্ঘ, তুর্য, সাদমান সাকিব, মোল্লা স্যার, আবদুল্লাহ হিল মাহমুদ সেতু, কুলসুম, বর্ষা আহমেদ, বন্যা, সুমাইতা আজিজ, কৃষিবিদ, শারফুদ্দিন আহমেদ খোকা, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। সাইফুল চরিত্রে অভিনয়, একই সাথে নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ জোবাইদুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে।

এতক্ষণ মোহাম্মদ মামুন আল ফরিদ রচিত এবং বিশ্বজিৎ সরকার সুরারোপিত ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গানটি শুনলেন সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুতপা বড়ুয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আজ চাঁদপুর যাচ্ছেন। এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী চাঁদপুরে যাওয়ার পথে সকালে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। পরে তিনি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক এমওইউ সই করেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, এ সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্যে ও টেকসই সরবরাহ ব্যবস্থার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল রাজধানী বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বিজু বৈশুক সাংরাই বিশু চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের সকল নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণই এ মাতৃভূমি, আর এই বৈচিত্র্যকে ধারণ করাই হল প্রকৃত দেশপ্রেম। পরে জহিরুদ্দিন স্বপন রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকার শিল্পীদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে এবং একই সাথে রাষ্ট্রকাঠামোকে সে উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে ব্রাজিল। একই সাথে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন ও সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি। গতকাল ব্রাজিলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ব্রাজিলের রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ আশ্বাস দেয়া হয়। বৈঠকে উভয় পক্ষ শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে দু দেশের সম্পর্ককে একটি বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, আগামী 2 জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশ সাইপ্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। যুদ্ধ অবসানে নতুন করে আলোচনার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প সরকারের প্রশাসনের কাছ থেকে বার্তা পেয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের বৈঠকে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপর তেহরানের কোনো আস্থা নেই, তবে ওয়াশিংটনের সঙ্গে ইরান আলোচনায় আগ্রহী যদি তারা আন্তরিক হয়। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য ব্রিক্স সদস্যদের প্রতি আহ্বান জানান। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে টসে হেরে এখন ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 উইকেটে 44 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 2 টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট শোনার জন্য। ড্রাম বিটের প্রথম আয়োজনে রয়েছে প্রমেথিউস ব্যান্ডের পরিবেশনা শিল্পী বিপ্লব।

বন্ধুরা, আপনারা ড্রাম বিটে শুনছেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। এবারে জেমসের কণ্ঠে ফিলিংস ব্যান্ডের গান।

0: বাংলাদেশ বেতার এখন থেকে ঠাকাকয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ১০২ মেগাহার্টজে। এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক ৬৯৩ কিলো হার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম ৮৮.৮ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও শশক কেন্দ্রের এফএম ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান এবং পরবর্তীতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খর্দ খাল পুনঃখননের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন চাঁদপুরের উদ্দেশ্যে। আর এই চাঁদপুরের উদ্দেশ্যে তিনি রওনা দেওয়ার পথে তিনি কিন্তু আজ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যেমন যোগদান করবেন, তেমনিভাবে আরও অনেক কর্মসূচি তার রয়েছে আজ দিনব্যাপী। আর এই দিনব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচি আপনাদের সরাসরি পৌঁছে দিতে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে বাংলাদেশ বেতারের হয়ে আমি ফাতিমা আফরোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান করবেন। এরপর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খর্দ খাল পুনঃখনন অনুষ্ঠানে তিনি উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন এবং সেখানে পৌঁছার পর তিনি কিন্তু সেখানে শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত যারা আছেন সেখানে তাদের সাথে মত বিনিময় করবেন। এরপর তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানেও যোগদান করবেন। সেখানে তিনি খাল পুনঃখনন শুভ উদ্বোধন করবেন এবং এরপর তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তিনি উপস্থিত নির্দিষ্ট কিছু বাছাই করা মানুষ যারা আছেন তাদেরকে যাদেরকে সেখানকার ইউনিয়ন পরিষদ বাছাই করে নিয়েছেন তাদের উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপর তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন চাঁদপুর ক্লাবে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই হচ্ছে আজকের মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৈনিক কর্মসূচি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছে যাবেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে, পথসভায় তিনি যোগ দেবেন। তিনি এখানে এসে উপস্থিত হলেই আমরা সরাসরি আপনাদের মূল অনুষ্ঠানে সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার যে ঐতিহাসিক স্থানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত হওয়ার কথা ছিল, যে পথসভায় উপস্থিত হয়ে এখানকার জনগণের উদ্দেশ্যে যারা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে আছেন তাদের সাথে তাদের উদ্দেশ্যে ভাষণ দেবার কথা ছিল, সেখানে তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাকে সেখানে যে পথসভার যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চেই তিনি অবস্থান করছেন এবং একটি চেয়ার তার জন্য আনা হয়েছে, সে চেয়ারে তিনি তবে প্রথমেই আমরা দেখতে পেয়েছি এখানে এসে তিনি কিন্তু আসার পর যে সাজ রব, প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ এখানে তার জন্য অপেক্ষা করে আছেন, তাদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে সম্ভাষণ জানিয়েছেন এবং এই মুহূর্তে তিনি সেখানে উপবিষ্ট হয়েছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের মানুষের সাথে কথা বলবেন। শ্রোতা বন্ধুরা, কুমিল্লা জেলার বরুড়া উপজেলা ভৌগোলিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক দিক থেকে কিন্তু একটি সমৃদ্ধ এবং সংবেদনশীল একটি অঞ্চল হিসেবেই আমরা জানি, যা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় উপজেলার যে একটি হাব বলা যেতে পারে সেটি হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে। উপজেলার বুড়িরচং ও কুমিল্লা সদর উপজেলা, দক্ষিণে লাকসাম ও চাটখিল অর্থাৎ নোয়াখালী, পূর্বে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা এবং পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া ও সাহারাস্তি উপজেলা অবস্থিত। শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের মূল অনুষ্ঠানে সংযুক্ত করছি।
1: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় নেতা, এই এলাকার এমপি মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন সহ বিভিন্ন এমপি মহোদয়গণ উপস্থিত, বরুড়াবাসী আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্বাধীনতার ঘোষক এবং এদেশের কৃষককে নিয়ে যেই প্রধানমন্ত্রী, যেই প্রেসিডেন্ট প্রথম চিন্তা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুমা মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়ে সারা বিশ্বে মৃত্যুর পরেও এখনো বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রদ্ধেয় নেত্রী হিসাবে সবার কাছে সম্মানিত অবস্থানে আছেন। আমি আজকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। আজকে আমাদের এই কুমিল্লা জেলার বরুড়ার এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য, প্রিয় ভাইয়েরা আমার, আমি বক্তব্য দেব না, আমার বক্তব্য তিনটা, আপনারা যদি একমত হন হাত তুলে বললেন আমরা একমত। বক্তব্য দেবে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধান অতিথি। মাননীয় প্রধানমন্ত্রী, জনগণ দাঁড়িয়ে আছে আপনার কাছ থেকে বক্তব্য শোনার জন্য, কিন্তু জনগণের মনে তিনটা দাবি আছে। প্রথম দাবি, আপনি বোধহয় শুনছেন, এ ভাই আমি বলতেছি তারপরে স্লোগান ধরেন, তাইলে জন্ম আর নাইলে আপনারা একটা শুনতেছে না। মাননীয় প্রধানমন্ত্রী, সামনে যত লোক দেখছেন ফেরি থেকে ব্রাহ্মণবাড়িয়া বাম দিকে চাঁদপুর পর্যন্ত, ওইদিকে দাউদকান্দি পর্যন্ত, কুঠি লোকের দাবি একটাই, কুমিল্লাকে বিভাগ হিসাবে দেখতে চায়। আপনাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদের প্রথম দাবি, এবার যেইভাবে নেন কুমিল্লাকে বিভাগ দিতে হবে, এতে আমাদের প্রাণের দাবি, কুমিল্লা 18 কোটি মানুষের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দ্বিতীয় দাবি, এটা আমাদের পাওনা, সেটা হলো আমরা এই কুমিল্লাতে একটা, আমরা সরকারিভাবে একটা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা একমত? আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী। এই দুইটা দাবি আমাদের প্রাণের দাবি। আমি আশা করব আরো একটা দাবি আছে, সেটা আমি বলবো না, মাননীয় সভাপতি সেই দাবিটা উত্থাপন করবেন, আমি বক্তব্য দিচ্ছি না। জনগণ তাকিয়ে আছে আপনার দিকে, আপনার বক্তব্য শোনার জন্য, আপনার উপস্থিতিতে আমার এই সুযোগ দেওয়ার জন্য সভাপতি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম।
2: আজকের এই পথসভায় বক্তব্য নিয়ে আসছেন বৈরা মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান সম্পাদক, বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পূর্ত গণপূর্ত মন্ত্রী, আজকের সম্মানিত সভাপতি, আমাদের সকলের স্পন্দন জানা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত আরেক কুমিল্লার কৃতি সন্তান হাজি আমিনুর রশিদ ইয়াসিন, আমাদের কৃষি ও মৎস্য পানীয় সম্পদ মন্ত্রী, উপস্থিত জনাব সেলিম ভুঁইয়া এমপি এবং কুমিল্লা ও বরুড়ার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার শ্রদ্ধা মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা এবং আমার প্রিয় বরুড়াবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছে আমাদের স্বাধীনতার ঘোষক, এই দেশের গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। একাত্তরের শহীদদের এবং গত জুলাইয়ের শহীদদের সেই সাথে স্মরণ করি আমাদের গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে। আজকে মঞ্চে উপস্থিত যত জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আজকের এই দিনটা বরুড়াবাসীর জন্য এক ঐতিহাসিক, গৌরবোজ্জ্বল এবং আবেগ ঘন দিন। দীর্ঘ ২৫ বছর পর আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ আগমনে আজ বরুড়ার মাটি ধন্য হয়েছে, বরুড়ার মানুষ আনন্দে উদ্বেলিত। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমন সমগ্র কুমিল্লা জেলার উন্নয়ন, অগ্রগতি ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় ২৫ বছর আগে এই বরুড়ার মাটিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা একটা কথা বলেছিলেন, বগুড়া আর বরুড়ার মধ্যে শুধু একটি অক্ষরের পার্থক্য। তাই তিনি বগুড়াকে যেভাবে দেখি বরুড়াকেও একই দৃষ্টিতে দেখব। এই একটি বাক্য বরুড়ার মানুষের হৃদয়ে আশার আলো জাগিয়েছিল, কারণ সেই কথার মধ্যে ছিল ভালোবাসা, ছিল দায়িত্ববোধ, ছিল উন্নয়নের প্রতিশ্রুতি। আজ ২৫ বছর পর আবারও তিনি আমাদের মাঝে এসেছেন, এটাই প্রমাণ করে তিনি বরুড়াকে ভুলে যান নাই, বরুড়ার মানুষকে হৃদয়ে ধারণ করে রেখেছেন। প্রিয় বরুড়াবাসী, বরুড়া একটা সম্ভাব্য জনপদ, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, প্রবাসী অবদান ও রাজনৈতিক সচেতনায় বরুড়ার মানুষ সবসময় অগ্রগামী। কিন্তু আমরা জানি এখনো অনেক উন্নয়নের কাজ বাকি আছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বরুড়া হবে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ একটি মডেল উপজেলা। আপনার এই আগমনে প্রিয় প্রধানমন্ত্রী, আপনার এই আগমনে আমরা কৃতজ্ঞ এবং আনন্দিত, আমরা গর্বিত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। পরিশেষে আপনার কাছে একটা প্রত্যাশা বলতে চাই, যদিও আমার আগে আমার ভাই ইয়াসিন সাহেব অলরেডি যে দুটো দাবির কথা চিন্তা করে রাখছিলাম, উনার সাথে আলাপও করছিলাম, উনি আগেই বলে দিছে আমাদের কুমিল্লাকে দয়া করে বরুড়া বিভাগে উন্নতি করেন, এটা আমাদের প্রাণের দাবি। আর এই কুমিল্লা একটা কৃষিপথ এলাকা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জেনে খুশি হবেন, এই কুমিল্লার মানুষ বিভাগ দিতে পারত শেখ হাসিনা।

0: কুমিল্লাকে বিভাগের সব প্রক্রিয়া করছিলেন, কিন্তু উনি কুমিল্লার নাম দিতে চান নাই। উনি নাম দিতে চেয়েছিলেন তিতাস। কুমিল্লার মানুষ সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছিল, যার জন্য আজ পর্যন্ত কুমিল্লা বিভাগ হয় নাই। আমরা কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ চাই। আর আমাদের এই এলাকা একটা কৃষিপ্রদ এলাকা, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। আমরা আশা করি এটা আমাদের দেশে যেমন খালেদা জিয়ারও প্রতিশ্রুতি ছিল। উনি যখন 2001-এ প্রধানমন্ত্রী হন, তারপরে উনি আমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং 500 বেডের একটা কুমিল্লা মেডিকেল কলেজ করে দিয়েছিলেন। তখনই এই কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা উঠছিল। আজকে আপনার মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন দেখতে চাই। আরেকটা ছোট্ট আবদার, আমাদের কুমিল্লা সদর হসপিটাল শহরের একদম মাঝখানে অনেক জরাজীর্ণ অবস্থায় আছে। এটা 130 বেডের হসপিটাল। দয়া করে যদি এটাকে 250 কি 300 বেডে যদি উন্নতি করে দেন, তাহলে পুরো শহরবাসী অনেক উপকৃত হবে। বাকিটা আপনার উপরেই ছেড়ে দিলাম। প্রধানমন্ত্রী কথা আজকে না বাড়ায়, আজকে এই মানুষ সব আপনার কথা শোনার জন্য অপেক্ষা করতেছে। পরিশেষে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সমগ্র বরুড়া কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে আগত সকল নেতাকর্মী সমক্ষে ধন্যবাদ দিয়ে আমি আমার শব্দ অবগত সেখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।
1: সম্মানিত উপস্থিতি, এই ঐতিহাসিক লক্ষ্মীপুর মাঠ এই কারণে ঐতিহাসিক, দীর্ঘ 24 বছর আগে এই বর্তমান প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব এই মঞ্চে বক্তব্য দিয়ে গিয়েছিলেন, এই মাঠে এসেছিলেন আপনাদের সাথে দেখা করতে। দীর্ঘ 24 বছর পরে উনি প্রধানমন্ত্রী হয়ে এখানে ফিরে এসেছেন। 24 বছর আগে কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন না। আর তখন আমাদের প্রিয় নেতা জাকারিয়া তাহের সুমন ভাই এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না। আজকে এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, ইতিমধ্যে যিনি বাংলাদেশকে একটি অনন্য উচ্চতা নিয়ে গেছেন, সংগ্রামী জননেতা জনাব তারেক রহমান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় দলীয় নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যতটুকু আমার মনে পড়ে, আমি আসার পরে চিন্তা করছিলাম, পরে দেখলাম সুমন সাহেব আর ইয়াসিন সাহেব ওনাদের বক্তব্যে কথাটা বললেন, সুমন সাহেব বললেন যে এই মাঠে 2001 সালের নির্বাচনের সময় আমি এসেছিলাম, সেদিন বোধহয় পুরো বরুড়াতে 8 থেকে 10টি জনসভা করেছিলাম, এবং শেষ জনসভাটি খুব সম্ভবত আমি এই মাঠে করেছিলাম, সেটি ছিল সন্ধ্যার পরে, তাই না? সন্ধ্যার পরে ছিল বোধ হয় মন্ত্রী সাহেব, রাত্রি 11টায় ছিল সেই জনসভাটি। সেই জনসভা শেষ করে পরে আমি ঢাকা ফেরত গিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আসার সময় তো আপনাদের দাবিটা আমি শুনলাম, আপনারা যে দাবিগুলা করছেন শুনলাম। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট কথা শুনতে হবে তো, চিৎকার পড়লে কথা হবে লাভ নাই তো, চিৎকার পড়লে হবে না, আস্তে ধীরে সুস্থে ঠান্ডা হতে হবে। এখন এই যে আজকে তো আমি কোথায় যাচ্ছি জানেন? বলেন তো কই যাচ্ছে? চাঁদপুর। কেন যাচ্ছে? কাল খনন আর কি, হ্যাঁ, ফ্যামিলি কার, তার মানে এক খাল খনন, দুই ফ্যামিলি কার। আচ্ছা ভাই কন তো, এই খাল খননের কথা কবে বলছি আমরা যে খাল খনন করব? নির্বাচনের আগে। ফ্যামিলি কার মাদের হাতে, সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, এবং প্রত্যেক পরিবারের হাতে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার পৌঁছবো, এই কথাটি কবে বলছিলাম? আচ্ছা কবে? নির্বাচনের আগে। আরো তো আছে, কৃষক কার্ডের কথা বলছিলাম, মনে আছে? কৃষক কার্ড কি দেওয়ার কাজ শুরু করেছে? কবে বলছিলাম? নির্বাচনের আগে। তারপরে এখানে আসার সময় দেখলাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে, তাদের ব্যাপারে একটা কথা বলছিলাম। বলেন তো কি বলছিলাম? আমরা বলছিলাম তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করব। সেই কাজও আমরা কি শুরু করেছি? সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশে প্রায় 7,000 মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বা বিভিন্ন অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করেছি। তার মানে দাঁড়ালো কি, যেই কয়টা বললাম, আমরা দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি, অল্প করে শুরু করতে হয় প্রথমে, কিন্তু শুরু তো হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো, শুরু হয়েছে? দেখেন আপনারাই বললেন সফল হয়েছে, এরকম আরো কিছু কথা বলছিলাম। তার মানেটা দাঁড়ালো কে? তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আমি এখানে সেই 2001 সালের নির্বাচনে আমি বরুড়াবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে বরুড়া আর আমার জেলা বগুড়া দুটো উচ্চারণ অনেক কাছাকাছি, আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখব ইনশাল্লাহ আমি বরুড়ার বিষয়ে সহযোগিতা করব। কথা রেখেছিলাম আমরা সেই সময়, আপনাদের এখানে প্রচুর সেই সময় রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার তৈরি হয়েছিল, কিন্তু এলাকার মানুষের যোগাযোগের জন্য, সুবিধার জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি বলছিলাম, অর্থাৎ বিএনপি দেশের জনগণকে যেই কথা দেয়, বিএনপি চেষ্টা করে মানুষের সামনে সেই ওয়াদাটি রক্ষা করার জন্য। আমরা গত 16-17 বছর ধরে এ মুরব্বী, এ মুরব্বী নিশা, এ ঝগড়া করে শুধু মানুষটা, হ্যাঁ এই তো বসে এখন, ঠিক আছে, হ্যাঁ এই তো বসে গেছে। তা এখন মূল কথা হচ্ছে যে এই যে আমরা দেখেন গত 16-17 বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল, দেশের মানুষের ভোট মানুষ দিতে পারে নাই, কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করত, গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এসব করতো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমাদের কাজটা কি, আমাদের মূল কাজ হচ্ছে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বহু মানুষ শহীদ হয়েছে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। আজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা আপনাদের জনপ্রতিনিধি, অর্থাৎ যারা এলাকার উন্নয়ন দেখভাল করবে, এলাকার রাস্তাঘাট হলো কিনা দেখভাল করবে, এলাকার মানুষ চিকিৎসা পেলো কিনা দেখভাল করবে, এলাকার সন্তানরা শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে পাচ্ছে কিনা, স্কুল কলেজ হচ্ছে কিনা দেখভাল করবে, ব্রিজ কালভার তৈরি করবে, মসজিদ মাদ্রাসা সংস্কার করবে, সেই সকল ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, যারা এলাকার মানুষের কথা বলবে এবং এলাকার জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা 1971 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম, ঠিক একই সময়ে পৃথিবীর অনেকগুলো দেশ, আমাদের এই এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ সেই সময়ও স্বাধীন হয়েছিল, তার একটু আগে পিছিয়ে দিয়ে, কিন্তু সেই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ, সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে, যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, দেশ শুধু স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিক ভাবেও, সেই ব্যবস্থা গ্রহণ করা, দেশের কৃষক ভাইরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সেই কারণে কাজ করতে হবে, দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে, সেই জন্য কাজ করতে হবে। দেশে যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে, মানুষ যাতে নারী হোক পুরুষ হোক দিনে যে কোনো সময় যাতে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই সময় এসেছে, দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। সেই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, যে জাতি নিজেরা পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি। এবং সে কারণেই কিন্তু বিএনপি সব সময় একটি কথা বলে থাকে, করব কাজ সবার আগে। এই জন্যই আমরা এই কথাটি বলি। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা। কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না। এই আপনারা কারা? বাংলাদেশের কি হন আপনারা? আমার সামনে যে হাজার হাজার মানুষ, কি হন? বাংলাদেশের, বাংলাদেশের নাগরিক। এই দেশটা কাদের? অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনগণের, জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনে দিকে এগিয়ে যায়। এবং মালিক আজ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে বিগত 12 তারিখের নির্বাচনের মাধ্যমে। কারণ আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ 12 তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে রাষ্ট্র সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। কারণ এই যে আপনারা যে দেশের মালিক জনগণ, জনগণের সমর্থন বিএনপির সাথে আছে। যে জনগণ দেশের মালিক, সেই জনগণের সহযোগিতা বিএনপির সাথে আছে। যেই জনগণ দেশের মালিক, সেই জনগণের আস্থা এবং বিশ্বাস বিএনপির উপরে আছে। এবং সে কারণেই প্রথমেই যেই কথাটা বলেছি, বিএনপি অতীতেও যতবার দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে, দেশের মানুষকে যে সকল ওয়াদা করেছিল বিএনপি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে সেই সকল ওয়াদা পূরণ করার জন্য। ইনশাল্লাহ বিগত 12 তারিখের নির্বাচনের আগে আমরা যে সকল ওয়াদা দিয়েছি পর্যায়ক্রমিক ভাবে, আমরা একটি একটি করে পর্যায়ক্রমিক ভাবে সেই ওয়াদা পূরণ করব। এখন প্রিয় ভাই বোনেরা, আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ, ঠিক আছে, কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? কথা কি বলি শুনতে হবে তো মনোযোগ দিয়ে। এই দাবিটি যদি, এই দাবিটি যদি চিল্লালে লাভ হবে না ভাই, ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আর আপনারা দেখেছেন দেশ গঠন, সরকার গঠনের পরেই আমরা নির্বাচনের আগে বলেছিলাম সারা দেশে কৃষকদের, যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মধ্যে আমরা সেই জবান রেখেছি বাংলা, এবং সেটি আমরা মওকুফ করে দিয়েছি সরকার থেকে। তার ফলে বাংলাদেশের প্রায় 12 লক্ষ কৃষক, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক এর সুবিধাটি পেয়েছে। 12 লক্ষ কৃষকের সুদ এবং ঋণ দুটোই মওকুফ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব, যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। বিগত ষোলো বছর, বিগত সতেরো বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে, জানেন তো নাকি? কাজেই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিক ভাবে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো এক এক করে। প্রিয় ভাই বোনেরা, তাহলে দাঁড়ালো কে কে দাঁড়ালো? কথা একটাই, আপনাদের শক্তি, জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। ভাই আমি তো বাংলায় বলছি, আমি তো ফার্সিতে ফার্সি ভাষায় বলি নাই, চাইনিজ ভাষায় বলিনি, বাংলা ভাষায় তো বলছি বিভাগের ব্যাপারে। তো ভাই চিৎকার করছো কেন? এখন তাহলে দাঁড়ালো কে? আমরা বলি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস। শুনেছেন কথাটা আপনারা? সেজন্যই আপনাদের সমর্থন যদি বিএনপির পাশে থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সুমনের পাশে থাকেন, আপনারা যদি ইয়াসিন এর পাশে থাকেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আছেন তো সাথে? ইনশাল্লাহ তাহলে আসেন। একটা কথা দিয়ে বক্তব্য শেষ করি, করব কাজ জোরে, করব কাজ সবার আগে, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় ভাষণ প্রদান করলেন এবং এখানকার উৎসুক জনতার মধ্যে তিনি যে আশার আলো ছড়িয়ে দিলেন, তা দ্বারা আমরা দেখতে পাচ্ছি একজন যোগ্য সরকার প্রধান যেভাবে জনগণের প্রতিটি চাওয়ার কথা ভাবেন। এবং তিনি বললেন এই মাত্রই যে কুমিল্লা বিভাগের বিষয়ে তিনি কিন্তু বললেন যে জনগণ যদি চায়, সেটি যদি প্রয়োজন হয় এবং যোগ্য একটি চাওয়া হয়, তাহলে তার সরকার তা পূরণ করবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই পথসভায় তিনি ছোট্ট একটি ভাষণ প্রদান করেছেন এবং এরপরই কিন্তু তিনি চলে যাচ্ছেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খোর্দ খাল পুনঃখনন অনুষ্ঠানে। সেখানে তিনি খাল পুনঃখননের শুভ উদ্বোধন করবেন এবং আমরা এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনাব। চলুন ততক্ষণ আমরা তিনি সেখানে পৌঁছা পর্যন্ত আমরা শুনি খাল কাটার গান এবং পরবর্তীতে দেশের গান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান, আমরা যেমনটি বলছিলাম যে তিনি যে বরুড়ার পথসভায় উপস্থিত ছিলেন, সেখান থেকে তিনি রওনা দিয়েছিলেন খাল খননের উদ্দেশ্যে, সেখানে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং ঠিক এই মুহূর্তে তিনি কিন্তু অপেক্ষা করে আছেন সেই যে স্মারকটি রেডি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী খর্দ খাল পুনঃখননের যে কার্যক্রম তার উদ্বোধন করলেন, পর্দা সরালেন। এখানে এই খর্দ খাল কেবল একটি কিন্তু সাধারণ জলাশয় বা জলপথ নয়, এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির ধারক এবং রাজনৈতিক ইতিহাসের অংশ। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি।

0: আলী মাওলানাকে ধর্মকে বাঁচাবার জন্য তিনি জুলুমে মৃত্যুবরণ করেছেন। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন। আমাদের মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে তিনি ওনার আদর্শে দেশ পরিচালনা করবার জন্য, দেশ পরিচালনা করবার জন্য প্রতিশ্রুতি বদ্ধ রয়েছেন। আল্লাহ ওনাকে কবুল করুন, ওনার হায়াতের দীর্ঘ বরকত দান করুন, এদেশের মানুষের উপর আল্লাহ খাস রহমত খায়র বরকত নাযিল করুন, বিরাহমাতিকা ইয়া আরহামার রব
1: আজ 16 মে 2026 ইংরেজি, 2 জ্যৈষ্ঠ 1433 বাংলা, রোজ শনিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ফুর্ত শৈলাখালী খাল খননের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীগণকে নিয়ে ফুর্ত খাল পুনর্খননের কাজের শুভ উদ্বোধন করছেন। সবাই একটা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই।
2: হ্যালো,
3: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই শব্দে বুঝতে পারছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখানকার যে খুর্দ খাল শৈলখালী পর্যন্ত যে ঐতিহাসিক খালটি তিনি পুনঃখননের উদ্দেশ্যে এসেছিলেন এবং শুভ উদ্বোধন করেছেন, ইতিমধ্যেই তিনি কিন্তু এখানে কোদাল চালিয়ে ফেলেছেন দীর্ঘ 48 বছর পর, যেখানে তাঁরই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে খাল খনন করেছিলেন। সেই বদ্ধ হয়ে যাওয়া মৃত প্রায় খালটি কিন্তু আবারও প্রাণ ফিরে পেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কোদাল চালনার মধ্য দিয়ে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, যেমনটি বলছিলাম যে এই কেবল একটি সাধারণ
4: অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, তারই ধারাবাহিকতায় 2026 সালে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন জনাব তারেক রহমান। আমরা কি করতালির মাধ্যমে আমাদের নেতাকে অভিবাদন জানাই এবং শুভেচ্ছা জানাই। ঠিক সকালে আমাদের অডিয়েন্স যেমন ছিল অনেক এনার্জেটিক, অলরেডি আমাদের প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি সম্পূর্ণ করেছেন। জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষার্থে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী গাছের তারা রোপণ করতেন। আমরা সবাই করতালির মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতাকে অভিবাদন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে গাছের চারা রোপণ করছেন।
3: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে খাল খনন উদ্বোধন করার পর মাননীয় প্রধানমন্ত্রী একটি গাছের চারাও এখানে রোপণ করলেন এবং এই মুহূর্তে তিনি এখানে জল প্রদান করছেন যেন গাছটি সুস্থ সবল পরিবেশে, সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে এবং স্মৃতিচিহ্ন হয়ে, স্মৃতি স্মারক হয়ে থাকতে পারে গাছটিও। শ্রোতা বন্ধুরা, যেমনটি বলছিলাম, এই খালটি কিন্তু দীর্ঘদিন সংস্কার ও পুনর্খনন না করায় খালের তলদেশ ভরাট হয়ে গিয়েছিল এবং এটি প্রায় মরা খালে পরিণত হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে এটির কাজ আজ আবার শুরু হলো এবং এই কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে এখানে জলাবদ্ধতা নিরসনে এই খালটি কাজ করবে বলে আমরা আশা করছি। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় টামটা দক্ষিণ ইউনিয়নের বিশাল ফসলি জমি এবং ঘর বাড়ি কিন্তু জলাবদ্ধতার শিকার হতো রোজ এবং খালটি খনন করায় এখানে সহজেই অতিরিক্ত পানি নেমে যেতে পারবে বলে আমরা মনে করছি। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এখানে যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, এখানেও শ্রোতা বন্ধুরা লাখো মানুষের সমাগম হয়েছে। সেই সমাগমে মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে প্রবিষ্ট, মঞ্চে দাঁড়িয়ে তার লাল রঙের ক্যাপটি হাতে তুলে ধরে তিনি সকলের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি অভিবাদন জানাচ্ছেন এবং অভিবাদন গ্রহণ করছেন। লক্ষাধিক মানুষ এখানে লাল সবুজের পতাকা এবং সবুজ টুপি, লাল সবুজ টুপি পরে এখানে অপেক্ষা করে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। যেমনটি মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, করব কাজ দেশের জন্য, সবার আগে বাংলাদেশ। আমরাও তাই মনে করছি, সবার আগে বাংলাদেশ। এই বিষয়টি বর্তমান সরকার মনে করাতেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পর থেকে, তার দল সরকার গঠনের পর থেকে কিন্তু প্রতি সপ্তাহে তিনি ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলা উপজেলায়, যেখানে তার বাবার যে খাল খননগুলো, তার বাবার অসমাপ্ত কাজগুলো রয়ে গেছে কিংবা খাল খনন করা হয়েছিল সেটি পরবর্তীতে সংস্কার করা হয়নি, খালগুলো ভরাট হয়ে গিয়ে দেশের জলাবদ্ধতা তৈরি করছে বা আশেপাশের ফসলি জমিতে জল প্রদানে বাধা প্রদান করছে, সেই জায়গাগুলোতে কিন্তু তিনি তার নির্বাচনী ইশতেহারে বলা কথা অনুযায়ী ছুটে গিয়েছেন এবং ছুটে যাচ্ছেন। তারই অংশ হিসেবে তিনি আজ কুমিল্লা হয়ে এখানে এই যে আজকের এই খোদ্দ খাল, যেটি শৈলখালী পর্যন্ত যে খালটি খনন করা শুরু হলো সেটির উদ্বোধন করলেন এবং কিছুক্ষণ পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে আবার বিশ্বখাল, যেটি চাঁদপুরে রয়েছে, সেটিরও খনন করতে তিনি যাবেন। তবে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আছেন এখানে, অর্থাৎ খোদ্দ খালে চাঁদপুর জেলার শাহরাস্তিতে। আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।
2: খোদ্দ খাল পুনর্খননে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট মন্ত্রী পরিষদ সংসদ সদস্য বৃন্দ, উপস্থিত সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের অনেকের বয়স 48 বছর হয়নি, যাদের হয়েছে তাদের নিশ্চয়ই সেই স্মৃতিটা মনে রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উদ্যোগেই খাল খনন করেছিলেন। 48 বছর অবহেলা, বঞ্চনা, অব্যবস্থার কারণে খালটা শুকিয়ে গেছে। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 5 বছরে যে 20,000 কিলোমিটার খাল খননের যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছে, তার অংশ হিসাবে আজকের এই খালের উনি পুনর্খননের শুভ উদ্বোধন করলেন। বিএনপিএল সেই দল সব সময় কৃষক বান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন কৃষি উৎপাদনকে, আধুনিক চাষাবাদ, খাল খনন, ইরি এবং অন্যান্য ফসলের আমদানি করেছিলেন, তখন একটা তলাবিহীন ঝুড়ি খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত হয়েছিল। আজকে আবারও আমাদের 31 নির্বাচনী ইশতেহারের প্রেক্ষিতে সারা বাংলাদেশে গ্রামীণ মানুষের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি এই খাল খননের মধ্য দিয়ে আমাদের উপরিভাগের পানি যেমন নিয়ন্ত্রণ করে রাখা যাবে, তেমনি শুকনো মৌসুমে কৃষকরা অল্প মূল্যে সেচ কাজের মাধ্যমে তার কৃষি কাজ করতে পারবে, আর বন্যার সময় পানি দ্রুত বেগে গিয়ে ফসল জানা হানি হতে না পারে। কথা আর বাড়াতে চাই না, সেই জিয়াউর রহমান আজকে হচ্ছে তারেক রহমান, একই প্রতিচ্ছবি আমাদের মাঝে। সকলকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
4: এই মুহূর্তে কিছু বলবার জন্য অনুরোধ করছি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কাকে পেয়েছি? জিয়াউর রহমান এই খাল খনন করেছেন 1978 সালে। আজকে আমরা পেয়েছি তার জ্যেষ্ঠ সন্তান, আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা কি পেয়েছি জিয়া জুনিয়র? আমরা পেয়ে গিয়েছি। আমাদের আর কোনো ভয় নেই, ভীতি নেই। বাংলাদেশ এবার এগিয়ে চলবে, আগামীর বাংলাদেশ আমরা পাব জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমার শিক্ষার্থী ভাই বোনেরা, শহীদের প্রিয় বিষয় ছিল শিক্ষা, দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রিয় বিষয় ছিল শিক্ষা। আজকে প্রধানমন্ত্রী ভাবনা শুধু শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে তুলব। ধন্যবাদ। সালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।
4: এখন বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বর্গা চাষী কৃষক সাইফউদ্দিনকে। খাল খননে কৃষক কি ফল পেতে পারে, আমরা কি ফল পেতে পারি, তাই শুনব বর্গা চাষী কৃষক সাইফউদ্দিনের কাছ থেকে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আজকে এই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার নাম সাইফুল ইসলাম লিটন, গ্রাম কুলসি, শাহরাস্তি থানা। আজকে আমি একজন বর্গা চাষী কৃষক। যেই কৃষক দেশে মাটিতে ফসল ফলায়, ভালো ফসলের উৎপাদনের আশায় যে জমি খেতে করে, আমরা আমাদের খালগুলা দখল হওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাই না, তাই আমরা কৃষিক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আজকে তারেক রহমান যেই উদ্যোগ নিছে, আমরা ওনাকে স্বাগতম জানাই, এমনকি আমার পক্ষ থেকে ওনাকে জানাই আসসালামু আলাইকুম। এই খাল খননের ফলে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাব, এমন বর্গা কৃষক জায়গা আমরা মূল জমি হলা করে 6 টাকা দিতে হবে 1 বছরের খরচ। আমরা যদি অতি পরিস্থিতিতে এই খালের পানি নিষ্কাশন হয়, তাইলে আমরা আগাম সরিষা চাষ করলে আমরা যেই অর্থটা আমরা মূল জমির মালিকরে দেই, সেটা আমরা উঠানো সম্ভব। দেশে আমরা অন্তত পক্ষে কৃষি উন্নয়নটা আরো বাড়াতে পারবো। তার পাশাপাশি এই খাল খননের ফলে আমরা উত্তর থেকে নদীর সাথে সংযোগ, আমাদের অনেক মাছ যেটা বিলীন হয়ে গেছে আমরা এখন আর দেখি না। এই খাল খননের ফলে আমরা আবার পুরনো রূপগুলোকে ফিরে পাব, তাই আমি আমার পক্ষ থেকে দেশনেত্রী প্রধান তারেক রহমানকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি কৃষিতে কাঠের কথা বলা হয়েছে, যদি আমরা সেটা পাই আমরা কৃষকরা অনেক উপকৃত হব।
4: চমৎকার একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা, আমাদের মনে থাকবে এই মুহূর্তের কথা। আমি অনুমতি প্রার্থনা করছি জনাব তারেক রহমানের কাছ থেকে। এই জনপদের কিছু প্রত্যাশার কথা আমরা আপনার কাছে তুলে ধরতে চাই। আপনার অনুমতি পেলে আমি শুরু করতে চাই জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রী, আপনি এই আড়াই মাসে বাংলাদেশের সকল জনপ্রতিনিধিকে জনগণের কাতারে রাখার চেষ্টা করেছেন। দেশে পরিবর্তনের হাওয়া বইছে। আজ 16 মে 2026 ইংরেজি, 2 জ্যৈষ্ঠ 1433 বাংলা, রোজ শনিবার, হাজিগঞ্জ সারান্তিবাসী মহা খুশির দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনে বিএনপির সকল নেতা কর্মীরা দীর্ঘদিনের হারানোর ব্যথা ভুলে চেয়ারম্যানকে এক নজর দেখার প্রত্যাশার প্রহর গুনছিলেন। হাজিগঞ্জ সারাস্তির সকল স্তর আজ সাতসাত্র, স্লোগানে স্লোগানে সকল পথ মুখরিত, নেতা আসছে, মিলন হবে প্রাণীর এই মানুষগুলোর সাথে। আমি এবার কিছু বলবার জন্য অনুরোধ করছি আমাদের হাজিগঞ্জ সারাস্তির সংসদ সদস্য এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোমিনুল হককে।
6: আজকে কি আমার বোঝা কমল? আমার বোঝা কি শেষ হইল? প্রধানমন্ত্রী আসছে, আমার দায়িত্ব কি আছে? থ্যাংক ইউ। প্রিয় উপস্থিতি, আজকের প্রধানমন্ত্রী আমাকে চাঁদপুর জেলা বিএনপির দায়িত্ব দিয়েছিলেন 2010-15 পর্যন্ত। আন্দোলন সংগ্রামে আমি কমান্ডারের দায়িত্ব পালন করেছি। ওই সময়ে 22 জন নেতা কর্মী আমার চাঁদপুরে শহীদ হয়েছিল। সেই সমস্ত সংখ্যার ভিতরে হাজিগঞ্জের 7 জন আজকে এখানে আপনার মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেখার জন্য বাম দিকে অপেক্ষা করছে। আমি মনে করি আপনি যাওয়ার সময় তাদেরকে একটু সান্ত্বনা দিবেন, পুরো পরিবারগুলো এখানে আছে আপনাকে দেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, 2015 সালে আমি চাঁদপুর বর্তমান প্রেসিডেন্ট মানিকে হাতে হস্তান্তর করে আমাকে সাবসেক্টরের দায়িত্ব দিয়েছিলেন আন্দোলনের জন্য। আমি বিগত 17 বছর এখানে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আপনার দলকে আমি গুছিয়ে রেখেছি। বহু নেতা কর্মী মামলা হামলা জর্জরিত আহত বিভিন্নভাবে নিষ্পেষিত হয়ে আছে। আজকে আমার দায়িত্ব, আমি লাঘব হয়েছি। আপনি এসেছেন, বর্ষাস্থল হয়েছে, সারাস্তি হাজিগঞ্জের দায়িত্ব এখন আপনার উপরে। আপনার কাছে আর আমার কোনো দাবি নেই, আমি শুধু চাইব আমার এই এলাকার মানুষ যেন আপনাকে সবসময় মনে রাখে, সেই রকম একটা প্রত্যাশা আমি আজকে আশা করি। এই 30 কিলোমিটার হাজিগঞ্জ শহরের রাস্তা আজকে সব মানুষ আপনার জন্য অপেক্ষমান। এখানকার মানুষ অনেক পরিবর্তন দেখেছে, শান্তিপূর্ণভাবে মানুষ এখানে বসবাস করে। সরকার পরিবর্তনের পর এখানে সরকারি সকল সম্পত্তি জানমাল আপনার কর্মীরা রক্ষা করেছে। এখন এখানে পরিবহন সেক্টরে চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই, রাজনৈতিক প্রতিহিংসা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, একটি নতুন আসপেক্টের কথা বলতে চাই। আপনার নেতা কর্মীরা আপনাকে কতটুকু ভালোবাসে? এই সংসদীয় আসনে 45টি বাজার রয়েছে। এই হাট বাজারগুলোতে ব্রিটিশ আমল থেকেই খাজনা উত্তোলন করা হতো। আমরা বিএনপির নেতা কর্মী বসে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সাপোর্ট করার জন্য নিজেদের পক্ষ থেকে 90 লক্ষ টাকা রেভিনিউ সরকারের ঘরে জমা দিয়েছি। প্রান্তিক জনগোষ্ঠী এখন বাজারে বিক্রি করতে, কলা বিক্রি করতে গেলে, মাছ বিক্রি করতে গেলে, লাউ বিক্রি করতে গেলে আর কাউকে কোনো খাজনা দিতে হচ্ছে না। ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে শান্তির এবং প্রত্যাশার বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় একেবারে কমে আপনি চাঁদপুরে এসেছেন, সেই জন্য ওদের প্রত্যাশা অনেক বেশি। এখানে মানুষ শ্রমজীবী মানুষ, এখানে তারা বিদেশ, প্রায় 25% লোক বিদেশে তাদের উপার্জিত সম্পদ দিয়ে পরিবার পরিচালনা করে। কিন্তু আমাদের সারাস্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নেই। আমাদের প্রবাসী মানুষ টেকনিক্যাল সাপোর্টের জন্য এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নেই। উপজেলা হাসপাতাল 50 সদস্যবিশিষ্ট 2টা হাসপাতালে আছে, এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। চাঁদপুর জেলার মধ্যখানে সারাস্তি হাজিগঞ্জ প্রতিদিন এখানে 1 থেকে 8 হাজার লোকের রোগী আপ ডাউন করে। সেজন্য আমাদের হাসপাতাল গুলোকে 50 থেকে 100 শয্যা উন্নীত করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন খেলাকে পেশাজীব হিসাবে নেওয়ার জন্য, মাদক নির্মূল করার জন্য সারা রাস্তির আপনার সৈনিকেরা আগামী দিন খেলার দুনিয়ার জন্য এখানে মিনি স্টেডিয়াম চায়। আমি মনে করি আপনি পারবেন এই বাংলাদেশের জন্য, আর কেউ পারবে না। প্রিয় উপস্থিতি, আমরা আপনার কাছে যা শান্তি চাই, বর্তমানে সারা রাস্তিতে মানুষ সে শান্তির বাতাস পাচ্ছে। আপনি প্রজা নির্ভর একজন নেতা, সেই জন্য আজকের কৃষক আপনার পাশে বসা। প্রতিটি কৃষক পরিবার আজকে মনে রাখবে আপনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো। আপনিও আমাদের জন্য এভাবে কাজ করবেন, এই প্রত্যাশায় আপনাকে চাঁদপুর আসার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে একটা হাই স্কুল আছে 1846 সালে প্রতিষ্ঠিত, ওই স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসছে, আমরা তাদেরকে বলি নাই, শুধু আপনাকে এক নজর দেখা, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাপোর্ট পাওয়ার জন্য তারা আজকে এখানে এসেছে। আপনার সুদৃষ্টি কামনা করি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দর্শনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তার জিন্দাবাদ, ধন্যবাদ।
4: মাননীয় প্রধানমন্ত্রী, এই সামনে যে অডিয়েন্সটা দেখতে পাচ্ছে, এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছে, তারা সেই সকাল থেকে সূর্যের তাপ মাথায় নিয়ে শুধু আপনার জন্যই অপেক্ষা করেছে। এবার আমরা অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর।
7: সবাই সবাই চিনে আমাকে,
4: বাংলাদেশ
7: লাগবে না বলতে, সবাই চেনেন, সবাই চেনেন, তাহলে পরিচয় দেওয়া লাগবে না, লাগবে পরিচয় দেওয়া লাগবে না। আসেন কথা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিত, আজকের এই জনসভায় উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা এবং উপস্থিত আমার দলীয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালোই থাকতে হবে আমাদেরকে। কেন ভালো থাকতে হবে? কারণ আমরা একটি কথা বলি। কি সেই কথা? করব কাজ, জানা আছে, তারপরে তাকে ইয়েস। এবং সেজন্যই আজকে আমরা যেই খাল প্রায় 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়েছিলেন, তারপরে সময়ের পরিক্রমায় খাল হয়ে গিয়েছে। এবং এই খালটি যেমন যখন বন্ধ হয়ে গিয়েছে, তার ফলে বহু কৃষক, এই যে আমার পাশে এক কৃষক ভাই বসে আছে, ওনাকে, ওনার কথা একটু আগে শুনলেন আপনারা, যে এই খাল আমরা খনন করতে পারলে শহীদ জিয়া যখন খনন করেছিলেন, তার ফলে এই এলাকার কৃষক ভাইদের সুবিধা হয়েছিল, প্রায় 2000 কৃষক পরিবারের সুবিধা পেয়েছে। 13 কিলোমিটার লম্বা খাল, বহু মানুষের সুবিধা পাবে, শুধু কৃষক ভাইরা না, খালের দুই পাশে যারা থাকে তারাও পানি সুবিধা পাবে। কাজেই এই খালটি খনন করতে হবে। এইরকম আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব ইনশাল্লাহ আগামী 5 বছরে। কারণ আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে ফসল পড়ে, ঠিক না কৃষক ভাই? পানি ঠিক মতন দিলেই ফসল ফলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা খাল খনন করব, এই কথাটি কবে বলেছিলাম বলেন তো? হ্যাঁ, কবে? ইয়েস, নির্বাচনের আগে বলেছিলাম। কারণ আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে, কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে, এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। প্রিয় ভাইরা, ভাই বোনেরা, আমরা শুধু খালের কথা বলিনি, খালের সাথে আমরা আরো কয়েকটি কথা বলেছিলাম। আজকে আপনাদের এখান থেকে আমি যাব চাঁদপুর সদরে, সেখানে দুটো কর্মসূচি রয়েছে, তার মধ্যে একটি কি কর্মসূচি আছে যে জানেন নাকি? হ্যাঁ জানেন, কে কে জানেন, হাত তুলেন তো, আপনার সব খবরই রাখেন। আর বক্তব্য দিবেন, বক্তব্য দরকার আছে? ও আচ্ছা, তারপরে বক্তব্য দিতে হবে, আচ্ছা ঠিক আছে, না একটু দিলাম। এই যে এখন চাঁদপুর সদরে যাব, চাঁদপুর সদরে একটি আছে খাল খনন আর আরেকটি আছে ফ্যামিলি কার্ড। শব্দটা চেনা চেনা লাগে, ফ্যামিলি কার্ড কার কাছে চেনা চেনা লাগে? আচ্ছা, ওই যে পিছনে গাছতলায় ভাই বোন আপনাদের কাছে চেনা চেনা লাগে শব্দটা? আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই যে পারে মানুষে আপনাদের চেনা চেনা লাগে? আচ্ছা ধন্যবাদ। ছোট বন্ধুরা তোমাদের কাছে ফ্যামিলি কার্ড চিনো? শুনেছো আগে কথা শুনেছো ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনা এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে এই দেশের মানুষের কাছে দিয়েছিলাম। এই ফ্যামিলি কার্ডের লক্ষ্য কি? এই যে আমাদের ছোট ছোট বোনেরা এখানে দাঁড়িয়ে আছে, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন এই যে আজকে যারা শিশু এখানে দাঁড়িয়ে আছে, মেয়েরা যারা, নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ক্লাস টুয়েলভ পর্যন্ত, ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত উনি বিনামূল্যে করে দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিটিকে আমরা আরো আগিয়ে নিয়ে যাব এবং ইনশাল্লাহ আমরা এই যে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাল্লাহ ফ্রি করব। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ উপবৃত্তির ব্যবস্থা করব। কাজে মন দিয়ে সবাইকে পড়তে হবে, তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তাহলে তোমরা সরকার থেকে উপবৃত্তি পাবে। এখন আসুন প্রিয় ভাই বোনেরা, কেন আমরা আমাদের মায়েদেরকে বা আমাদের বোনদেরকে শিক্ষিত করতে চাই, একই সাথে তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? কারণ এই দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়তে চাই তাহলে এই নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, শিক্ষিত না করি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত না করি তাহলে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি 12 তারিখের নির্বাচনে যদি আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের সমর্থনে সরকার গঠন করে ইনশাল্লাহ আমরা দেশের 4 কোটি পরিবার রয়েছে ধীরে ধীরে আমরা এই পরিবারের যারা মায়েরা আছে, গৃহিণীরা আছে তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড এক এক করে পৌঁছে দিব। এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা 2500 টাকা করে প্রতি মাসে আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে সেই মায়েরা পরিবারের শিশুদের লেখাপড়া বলেন, স্বাস্থ্য বলেন, সবকিছু ঠিকভাবে যত্ন নিতে পারে, ধীরে ধীরে যাতে মায়েরা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। কারণ মা যদি শিক্ষিত হয় পরিবার শিক্ষিত হয়, মা যদি স্বাবলম্বী হয় একই সাথে পরিবারের সকল সদস্য ধীরে ধীরে স্বাবলম্বী হয়। প্রিয় ভাই বোনেরা এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আজকে আমার এখানে এই যে স্টেজের মধ্যে এক কৃষক ভাই বসে আছে, ওনার বক্তব্যে উনি কৃষক কার্ডের কথা বলেছে, শুনেছেন আপনারা? এই কৃষক কার্ডের কাজও কিন্তু খাল খননের কাজ যেমন আমরা শুরু করেছি, ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন, হ্যাঁ আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখব। কারণ বর্তমানে যে বাজেট চলছে এটি তো বিএনপি সরকারের বাজেট না, এটি বিএনপি সরকারের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে যাওয়া বাজেট, এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের কোনো টাকা দেওয়া ছিল না, সেই বাজেটের মধ্যে কৃষক কার্ডের জন্য কোনো টাকা দেওয়া ছিল না। সেই জন্য ইনশাল্লাহ এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। আমরা চাই মায়েরা যেমন স্বাবলম্বী হবে আমাদের দেশের কৃষক ভাইরাও স্বাবলম্বী হবে, সেই জন্য এই কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর যাতে কৃষক ভাইদের যে সার, কীটনাশক, যেসব বীজ, ফসলের বীজ এগুলো কিনতে যেই টাকাটির প্রয়োজন তার একটি অংশ আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের হাতে পৌঁছে দিব, যাতে করে তাদের জন্য সমস্যা না হয়। প্রিয় ভাই বোনেরা কি আপনারা সবাই কৃষক? গুড। প্রিয় ভাই বোনেরা এখানে টেকনিক্যাল কলেজের কথা বলা হয়েছে, এখানে টেকনিক্যাল কলেজের ডিমান্ড করেছে এমপি সাহেব, করেছে না একটু আগে? আপনাদেরই তো সন্তান, আপনাদেরই সন্তান কিন্তু এই এলাকার সন্তানই, চাঁদপুরের সন্তানই হচ্ছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী। আপনাদের সামনে শিক্ষামন্ত্রীকে আমি এখনই বলে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সেই টেকনিক্যাল কলেজের ব্যাপারে যাতে ব্যবস্থা গ্রহণ করে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে এই বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমরা চাই আমাদের দেশের তরুণদেরকে এই টেকনিক্যাল নোহাও দিতে, এই টেকনিক্যাল ট্রেনিং দিতে, যাতে করে তারা দেশে কোন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে অথবা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে, যাতে করে দরকার হলে তারা বিদেশেও যেতে পারে এবং বিদেশে যেতে ভালো চাকরির ব্যবস্থা করতে পারে। যদি তাদের টেকনিক্যাল ট্রেনিং থাকে, এখন যেরকম অদক্ষ শ্রমিক চায়, আমরা চাই আমাদের শ্রমিকদেরকে দক্ষ করে গড়ে তুলতে, যাতে বিদেশে গিয়ে তারা বেশি ইনকাম করতে পারে, যাতে করে তারা বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে পারে। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম, এই যে পরিকল্পনার কথা বললাম, এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সাথে বললাম, আপনারা কি এর সাথে একমত? কারা কারা একমত? কারা কারা একমত? হ্যাঁ, এদিকে, আচ্ছা, ধন্যবাদ। এবার বলেন তো কারা কারা একমত নন আমার সাথে? কেউ তো হাত তুলে না, তাহলে সবাই একমত। তাহলে এখন কিন্তু কাজ একটাই, কাজ একটাই, এই এলাকার সাতটা তাজা প্রাণ ঝরে গিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সাতটা তাজা প্রাণ। কেন ঝরে গিয়েছিল সেই সাতটা তাজা প্রাণ? তাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা, তাদের দাবি ছিল এই দেশের মানুষের যে ভোটের অধিকারকে ছিনতাই করা হয়েছিল সেই ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, বিএনপির সাতটা প্রাণ ঝরে গিয়েছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এইভাবে সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত শত নেতা কর্মী তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন। শুধু জুলাই আগস্ট মাসেই আমাদের সারা বাংলাদেশে প্রায় 450 মতো নেতা কর্মী সেদিন খুন হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, দেড় মাসের আন্দোলনে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের জীবন আত্মাহুতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারে? পারি না। তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের মৃত্যুকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা ইনশাল্লাহ খাল খনন সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশের সকল কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ অভিযান সেটি যদি আমরা সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমাদের তরুণ সমাজকে আমরা শিক্ষিত করে, তরুণ সমাজকে আমরা টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রেরণ করতে পারি, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলেই প্রিয় ভাই বোনেরা একমাত্র সেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া সম্ভব হবে। কাজেই আসুন এই আজকের এই খাল খনন অনুষ্ঠানে, এই যে খাল খনন অভিযান শুরু হলো আজকে, যেই অভিযান 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল খনন এই অনুষ্ঠানে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি। প্রিয় ভাই বোনেরা এই খাল যদি খনন না করি, কৃষক ভাইরা কি পানি পাবে? পাবে না। কাজে খাল খনন করলে কৃষক ভাইরা পানি পাবে। ঠিক একইভাবে আমরা যদি কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে, এই খাল কাটা অনুষ্ঠানে আসুন, এটাই আমাদের প্রতিজ্ঞা হোক, এটাই আমাদের শপথ হোক যে আমরা করব কাজ সবার আগে, সবার আগে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আছেন নাকি আমার সাথে? কারা কারা আছেন আমার সাথে দেশ গড়ার কাজে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা আসুন, আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, একটাই আর একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আর আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাল্লাহ অতীতে সব সময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। কিন্তু বিএনপির শক্তির উৎস কারা? বিএনপি শক্তির উৎস বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা যারা বিএনপি করি, সেজন্যই আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সকলে বলি জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি, আপনাদের সমর্থন, আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ করার কাজ ইনশাল্লাহ চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগান দিয়েই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খোর্দ খাল পুনঃখনন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন এবং এখানে তিনি ভাষণ প্রদান করলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি খালটিতে পানি জমে থাকার কারণে আশেপাশের এলাকার ভূগর্ভস্থ পানির স্তর ঠিক থাকবে এবং দেশীয় মাছের বংশবিস্তার রোধ যেভাবে হচ্ছিল তার হবে না, বৃদ্ধি পাবে, যা গ্রামীণ আমিষের চাহিদা পূরণ করবে। শাহরাস্তির খোর্দ খাল পুনঃখনন কেবল একটি জল কপাট বা নালা সংস্কারের প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে, কৃষকের মুখে হাসি ফোটাবে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি জীবন্ত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দূরদর্শী প্রমাণ হয়ে থাকবে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে পৌঁছে যাবেন চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বখাল পুনঃখনন অনুষ্ঠানে এবং সেখানে তিনি ভাষণ প্রদান করবেন এবং খাল খনন শুভ উদ্বোধন করবেন। এরপরেই কিন্তু তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে যে ফ্যামিলি কার্ড বিতরণের আয়োজন করা হয়েছে সেখানে পৌঁছে যাবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সেই অনুষ্ঠানগুলো আমরা আপনাদের সরাসরি সম্প্রচার করব। চলুন, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
8: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভা এবং পরবর্তীতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ খাল পুনঃখননের শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বাংলাদেশ বেতার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বখাল পুনঃখননের শুভ উদ্বোধন করবেন। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই সরাসরি সম্প্রচার করে তা শোনানো হবে। এখন শুনুন খাল খননের গান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মাহতাব সোহেল। আমরা এখন চাঁদপুর জেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে অবস্থান করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনায়ক জনাব তারিক রহমানের আজ চাঁদপুর সফর করছেন। আমরা আছি ঐতিহ্যবাহী বিশ্বখাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠান স্থলে, যা ঘোষেরহাট সংলগ্ন। এই খালটি ডাকাতিয়া নদীর পাড় থেকে ঘোষেরহাট হয়ে মতলব দক্ষিণের উপাধি দক্ষিণ ইউনিয়ন অতিক্রম করে মেঘনা ধনাগোদা নদীতে মিলিত হয়েছে। এই খালটি প্রায় 5 কিলোমিটার দীর্ঘ। সরকারের 1 নম্বর খাস খতিয়ানভুক্ত এই খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, নৌ চলাচল সহজীকরণ এবং খালের দুপারে রাস্তা নির্মাণের মাধ্যমে 20 গজ পরপর বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল 1977 সালে বাংলাদেশের কৃষি, গ্রামীণ অর্থনীতি এবং সামগ্রিক পানি ব্যবস্থাপনায় প্রাণসঞ্চার করার উদ্দেশ্যে গৃহীত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের নিজস্ব শ্রম ও স্বেচ্ছাশ্রমকে কাজে লাগিয়ে এই কর্মসূচির মাধ্যমে এক অর্থনৈতিক বিপ্লবের সূচনা করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সহজে ও কম খরচে পানি সেচ নিশ্চিত করা, সেচ সুবিধার সম্প্রসারণের মাধ্যমে ফসলের উৎপাদন বহুলাংশে বাড়িয়ে খাদ্য স্বনির্ভরতা অর্জন, বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে ফসলের ক্ষয়ক্ষতি ও বন্যা রোধ করা, স্থানীয় জনগণের অংশগ্রহণে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল করা। এই কর্মসূচির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল জিয়াউর রহমানের নিজে মাথায় ছুরি ও হাতে কোদাল নিয়ে জনগণের সাথে সরাসরি মাটি কাটার কাজে অংশ নেওয়া। তার এই উদ্যোগ পুরো জাতিকে অলসতা ভেঙে স্বনির্ভর দেশ গড়ার একটি সুনির্দিষ্ট গণ আন্দোলনে রূপ দিয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চলে মৃত প্রায় ও ভরাট হয়ে যাওয়া নদী, নালা ও খালগুলো এই কর্মসূচির আওতায় পুনঃখনন করা হয়। শহীদ জিয়ার এই দূরদর্শী স্বপ্ন ও টেকসই কৃষি ধারণাকে ভিত্তি করে 2026 সালে বর্তমান সরকার প্রধান, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নদী, খাল ও জলাশয় পুনঃখনন ও পুনঃখননের একটি ব্যাপক কর্মসূচি পুনরায় আনুষ্ঠানিকভাবে চালু করেছেন। আগামী 5 বছরে দেশ জুড়ে প্রায় 20,000 কিলোমিটার নৌপথ ও জলাশয় খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক কৃষি বিপ্লব।

শাহ মাহমুদপুর থেকে শুরু করে পাশের ইউনিয়নগুলোর হাজারো মানুষ আজ এখানে সমবেত হয়েছেন। কুমারডুবি গ্রামের এই বিশ্ব খাল যা ডাকাতিয়া নদী থেকে পানি এনে কৃষকের জমিতে সেচ দেয় তা পলি জমে মরে গিয়েছিল। আজ মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে এ খাল পুনঃখননের উদ্বোধন করবেন। সাধারণ মানুষের মুখে হাসি, চোখে স্বপ্নের আলো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠান স্থলে আসার সাথে সাথে আমরা আপনাদেরকে সংযুক্ত করব অনুষ্ঠানের সাথে। চলুন সে পর্যন্ত আমরা দেশের গান শুনি।

0: শ্রোতা বন্ধুরা, শহীদ জিয়ার দূরদর্শী স্বপ্ন টেকসই কৃষি ধারণাকে ভিত্তি করে খাল খনন কর্মসূচির যে কার্যক্রম শুরু হয়েছে, শাহ মাহমুদপুর বিশ্বকাল পুরকরণ কার্য উদ্বোধন অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আপনাদেরকে সরাসরি অনুষ্ঠান মঞ্চে নিয়ে যাচ্ছি।
1: জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান বিআইজি চট্টগ্রাম রেঞ্জ, জনাব আহমেদ জিয়াউর রহমান জেলা প্রশাসক চাঁদপুর, জনাব মোহাম্মদ রবিউল হাসান পুলিশ সুপার চাঁদপুর, জনাব উজালা রানী চাকমা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর, জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম প্রশাসক জেলা পরিষদ চাঁদপুর, জনাব এস এম এন জিয়াউল হিকমা উপজেলা নির্বাহী অফিসার চাঁদপুর সদর চাঁদপুর, জনাব দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান। রাস্তা থেকে যারা দাঁড়িয়ে দেখছেন তারা সবাই মাঠে প্রবেশ করুন, দয়া করে মাঠে প্রবেশ করুন। আমাদের প্রাণ প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার রহমান এমপি তার উষ্ণ ভালোবাসা প্রদর্শন করছেন। নিম গাছ রোপণ প্রকৃতি ও উন্নয়নের সমন্বিত বার্তা ধারণ করে নিম গাছ। এখন মাননীয় প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করবেন। নিম শুধু একটি বৃক্ষ নয়, এটি সুস্থতা, পরিবেশ সুরক্ষা, দীর্ঘস্থায়ী জীবন শক্তির প্রতীক। যেমন খাল খননের মাধ্যমে জাগ্রত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ, এখন মাননীয় প্রধানমন্ত্রী নিম গাছ রোপণ করছেন। আসুন আমরা মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে তাকে অভিবাদন এবং আমাদের হৃদয়ের উষ্ণ ভালোবাসা প্রদর্শন করি। নিম গাছ রোপণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তার সাথে আছেন অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ এবং সফর সঙ্গীবৃন্দ উপস্থিত আছেন। মাননীয় সংসদ সদস্য চাঁদপুর তিন জনাব শেখ ফরিদ আহমেদ মানিক, জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, জনাব আহমেদ জিয়াউর রহমান জেলা প্রশাসক চাঁদপুর, জনাব মোহাম্মদ রবিউল হাসান পুলিশ সুপার চাঁদপুর, জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম প্রশাসক জেলা পরিষদ চাঁদপুর, জনাব এস এম এন জিয়াউল হিকমা উপজেলা নির্বাহী অফিসার চাঁদপুর সদর চাঁদপুর। প্রিয় জনতা, আপনারা রাস্তা থেকে মাঠে আসুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিম গাছের চারা রোপণ করলেন, এরপর তিনি বিশ্ব খালের প্রবাহ মানচিত্র উপস্থাপন করবেন। এ পর্যায়ে বিশ্ব খালের প্রবাহ সংযোগ ও পুনঃখনন কার্যক্রমের সার্বিক পরিকল্পনা উপস্থাপন করবেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ জিয়াউর রহমান।
2: আসসালামু আলাইকুম স্যার, আমাদের আজকে যে খাল আপনি উদ্বোধন করবেন সেটার নাম বিশ্বখাল। এটা মোট 11 কিলোমিটার আছে স্যার। এটা ডাকাতিয়া নদী থেকে শুরু করে এখানে জমজমিয়া খাল আর একটা খালের সাথে মিলেছে। আমাদের স্যার মোট 8 কিলোমিটার পুনঃখনন করা দরকার। তার মধ্যে আমরা এই অর্থ বছরে 5 কিলোমিটার পর্যন্ত পুনঃখনন করছি স্যার, তাতে 2700 পরিবার উপকৃত হবে। একই সাথে স্যার এই এখন যে পানি আছে পানির কোয়ালিটি ভালো না, আমরা খল খননের মাধ্যমে যদি করতে পারি সুযোগ তৈরি হবে। 1200 জায়গাতে স্যার মৎস্য চাষের সুবিধা তৈরি হবে স্যার। আমরা এখন করবো 5 কিলোমিটার, মোট দরকার 8 কিলোমিটার। আমরা তো সামনের অর্থ বছরে বাকি 3 কিলোমিটার করবো স্যার। স্যার জুনের মধ্যে আমরা করবো, আবার তো নভেম্বর শুরু করবো স্যার। 2700 কৃষক পরিবার স্যার, 5টা স্যার। এখানে হচ্ছে 7 ফিট করে আর উইথ হচ্ছে স্যার জায়গায় জায়গায় এক এক রকম, কোথাও 20 ফিট কোথাও 25 ফিট এরকম। আর স্যার হচ্ছে আমাদের 7টা গ্রামের 2700 কৃষক পরিবার উপকৃত হচ্ছেন স্যার। ধন্যবাদ স্যার।
1: ফলকুম্বোচন ও মোনাজাত। এখন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম শুভ উদ্বোধন ফলক উন্মোচন করবেন। এ পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রবিউল হাসান। সকলকে মোনাজাতে অংশগ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফলক উন্মোচন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। ফলক উন্মোচিত হল, এখন বিশেষ মোনাজাত, আপনারা সবাই মোনাজাতে শরীক হন।
3: আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীত ইয়া জুল জালালি ওয়াল ইকরাম ইয়া জুল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বুল আলামিন। দীর্ঘ 47 বছর পরে এই খালটি আবার পুনঃখনন হতে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মাটি এবং সকল শ্রেণীর পেশার মানুষকে উজ্জীবিত করা এবং দেশের মানুষকে সকল দুর্যোগ থেকে মহামারী থেকে সবাইকে উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছেন, এই উদ্যোগগুলো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি সফল করে নাও। তার সাথে সাথে উনি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে যেভাবে সামনের দিকে পথ দেখাচ্ছেন ওনার এই পথ দেখানোকে সফল করে দাও ইয়া রাব্বুল আলামিন। বাংলাদেশকে উনি যেন অত্যন্ত সততা, নিরপেক্ষতা, আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত দেশ পরিচালনা করতে পারে করতেছেন, এই পথে ওনাকে দীর্ঘ এবং সফলতা করে সফল করে দাও রাব্বুল আলামিন। বাংলাদেশের প্রত্যেকটা যে শ্রেণী পেশা আছে সবাই যেন ওনার কাজে সহযোগিতা করতে পারে আন্তরিকতার সহিত, সে সহযোগিতা তুমি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
1: আমিন। এখন খাল খনন কার্যক্রমের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য বৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, শ্রমিক ও কৃষকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাল পুনঃখনন কার্যক্রমের শুভ সূচনা করবেন। এই উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নৌ সংযোগ পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা প্রত্যাশা করি।

আসুন, বিশ্বকাল পুনঃকরণ কার্যক্রম চলছে, আমরা মুহুর্মুহু করতালি দিয়ে এই কার্যক্রমকে উৎসাহিত করি।

0: すべちゃーしゃごとん。あれそれやべ。すべちゃーしゃごとん。বিশ্বকরণ কালকরণ উদ্বোধন হয়ে গেল। এখন সম্মানিত প্রধান অতিথি মন্ত্রীবর্গ, সংসদ সদস্য বৃন্দ, সফর সঙ্গী বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মঞ্চে আসছেন। আসুন আমরা মুহুর্মুহু করতালি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে আমাদের হৃদয়ের উষ্ণ ভালোবাসা প্রদর্শন করি। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, বাংলাদেশে কোন নেতা আছে? নেতা প্রদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, বাংলাদেশে কোন নেতা আছে? নেতা
1: সুপ্রিস্তুত আমরা দেখতে পাচ্ছি শাহ মাহমুদপুর এই বিশ্ব খাল পুনঃ খননের অনুষ্ঠান স্থল লোকে লোকারণ্য হয়ে উঠেছে। আসলে এই খাল খননের মধ্য দিয়ে এই অঞ্চলে যে বন্যার পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেটি আরো সুন্দরভাবে তৈরি হবে এবং এই অঞ্চলের কৃষি ব্যবস্থা একটি আমূল পরিবর্তন আসবে সে আশা আমরা করছি। তার সাথে সাথে দুই পাড়ে ফলজ এবং বনজ গাছ রোপণের মাধ্যমে এখানকার পরিবেশ আরো চমৎকার হয়ে উঠবে, কারণ এই গাছ আমাদের পরিবেশকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যে এবং আমাদের যে বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহের মেশিন হিসেবে কাজ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ চাঁদপুরের জন্য একটি ঐতিহাসিক দিন, এই শাহ মাহমুদপুরের জন্য একটি ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক মুহূর্তে আপনারা সঙ্গে হয়েছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে। আমরা নিয়ে যাচ্ছি অনুষ্ঠান স্থলে
0: ও ত্রাণ মন্ত্রণালয়।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক বিশ্ব খাল পুনর্খননের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কাল আমরা সারা বাংলাদেশে কেটে যাচ্ছি, এর কারণ হচ্ছে যে নির্বাচন প্রাককালে আমাদের প্রিয় নেতা জাতির সামনে যে ওয়াদা দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে খাল খনন উনি করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। এই খাল খনন করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উদ্দেশ্য ছিল, তখন জনসংখ্যা খুব কম ছিল, খাদ্যের ঘাটতি ছিল, খাল কাটার মধ্য দিয়ে আধুনিক কৃষি ব্যবস্থার মধ্য দিয়ে ইরিদান এনে, শ্যালো ইঞ্জিন এনে, গ্রামে পল্লী বিদ্যুতের ব্যবস্থা করে দিয়ে এই বাংলাদেশকে উনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে তার আমলে খাদ্য রপ্তানি করেছিলেন। দীর্ঘ দিন অতিবাহিত হয়েছে, এই খালগুলো জবরদখল হয়েছে, বৈষম্য শিকার হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন এই খাল খননের মধ্য দিয়ে আগামী দিনে যাতে বৃষ্টির পানি ধরে রেখে কৃষকরা সহজভাবে তার কৃষি কাজ করতে পারেন এবং যখন বন্যা হবে দ্রুত গতিতে

0: পানি যেন নিষ্কাশন হতে পারে। সব মিলে ওই জিয়াউর রহমান, আজকে তার প্রতিচ্ছবি আমাদের সামনে তারেক রহমান। সুতরাং সবাই একবার জোরে তালি দেই আমরা, সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ এমপি।
2: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই খাল খনন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়, আপনাদের সামনে বক্তব্য দিবেন। আমরা উনার মুখ থেকে আমাদের চাঁদপুরের কিছু সমস্যার কথা বলেছি, উনি আমাদেরকে আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু একটি অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে, যে এই এলাকাতে আপনার জাস্ট পিছনেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত 60 একর জায়গা, 60 একর জায়গার প্রস্তাবনা দিয়েছে এই এলাকাবাসী। এখানে তিনটি ইউনিয়ন, এই তিনটি ইউনিয়নে সর্বমোট 6 লাখ লোকের জনসমাবেশ আছে, বসবাস করে। আপনার মুখের থেকে ওরা কিছু শুনতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আপনার অনেক কষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, আমাদের আরেকটি প্রোগ্রাম আছে। আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য এখন আপনাদের সামনে ঘোষণা বক্তব্য দিবেন আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, আমার প্রিয় নেতা কর্মী সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, এই যে কয়েকদিন আগে আমরা দেশের মানুষ, ছাত্র, জনতা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, বাংলাদেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে আন্দোলনের মাধ্যমে গত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের কাঁধে যে স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, করেছে না? আপনারা কারা কারা আন্দোলনে ছিলেন হাত তুলেন তো। এই দেখেন, সকল মানুষ আন্দোলনে ছিল, ধন্যবাদ, হাত নামা। প্রিয় ভাই বোনেরা, আমাদের সেই আন্দোলনে এই চাঁদপুরে আমরা আমাদের বহু নেতাকর্মীকে হারিয়েছি বিএনপিরই। শুধু বিএনপির নেতাকর্মী না, এর বাইরেও সাধারণ মানুষ, এর বাইরেও যে সকল রাজনৈতিক দল বিএনপির সাথে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রায় প্রত্যেকেই তাদের নেতাকর্মী কিছু না কিছু হারিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে বাংলাদেশের মানুষের বিগত এক যুগ ধরে যে আন্দোলন পরিচালিত হচ্ছে বাংলাদেশের মানুষ, সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ, ছাত্র, জনতা সফল হয়েছিল, সফলতা লাভ করেছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের একটি লক্ষ্য থাকতে হবে, আমাদের একটি উদ্দেশ্য থাকতে হবে। আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম, আমরা এই দেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম। আল্লাহর রহমতে আমরা সেই আন্দোলনে, বাংলাদেশের জনগণ সেই আন্দোলনে সফল হয়েছে। এটি গেল একটি পর্ব, প্রথম পর্ব। জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, এটি হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি তাহলে? কে ভাইরা দ্বিতীয় পর্ব কে? দ্বিতীয় পর্ব হচ্ছে এখন দেশকে গড়ে তুলতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। আমরা দেখেছি বিগত ১৬ বছর এই দেশের মানুষের লক্ষ কোটি অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল, এই দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পোকলা করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে প্রশাসনকে রাজনীতিকরণের মাধ্যমে প্রশাসনের যে দক্ষতা সেই দক্ষতাকে নষ্ট করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল একদিকে, আরেকটি দেশের চিকিৎসা ব্যবস্থার সুবিধার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি উন্নয়নের নামে এই দেশের মানুষের অর্থ তছরূপ করা হয়েছে। গ্রামে গঞ্জের কোনো উন্নয়ন হয়েছিল? গ্রামে গঞ্জের উন্নয়ন হয় নাই। শহরেও যদি আপনারা যান, ঢাকা শহরেও যদি আপনারা যান, দেখবেন বড় বড় কতগুলো ফ্লাইওভার হয়েছে কিন্তু রাস্তাঘাট ভাঙ্গা চূড়া। সেই ফ্লাইওভারও ১০০ টাকার ফ্লাইওভার ৫০০ টাকা দিয়ে করা হয়েছে। এই যে রূপপুর আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই কেন্দ্রে যারা কাজ করবে তাদের জন্য বালিশ কেনা হয়েছিল ৮০,০০০ টাকা দিয়ে। একটা বালিশের দাম ৮০,০০০ টাকা হইতে পারে কখনো? এই টাকা, এইটা জনগণের অর্থ, এই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই যে বলছেন পিছনে টেকনিক্যাল কলেজ করতে হবে, বলল না এমপি সাহেব এখনই, মানিক বলল না এখন? যদি উন্নয়নই হইতো তাহলে এই টেকনিক্যাল কলেজ কেন গত এক যুগ ধরে হলো না? এই টেকনিক্যাল কলেজ যদি হয় তাহলে এই টেকনিক্যাল কলেজে এই এলাকার সন্তানেরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং পাবে। এই ট্রেনিং, এই টেকনিক্যাল কলেজ যদি হয় এখান থেকে যারা দক্ষ শ্রমিক হবে তারা দেশে এবং বিদেশে কর্মসংস্থান করতে পারবে। বিদেশে তারা নিজের, দেশে তারা নিজের কর্মসংস্থান করতে পারবে, বিদেশে থেকে তারা আরো বেশি বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জন্য পাঠাতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে আমরা বিশ্ব খাল পুনর্খনন করছি, এখানে তো এই খালটি আগে ছিল, ছিল না? এখানে মুরব্বী যারা আছে তারা জানেন এই খালটি প্রায় ৪৭ বছর আগে এই খালটি এখানে ছিল, অথচ এই খালটিকে গত এক যুগেরও বেশি সময় ধরে পুনর্খনন করা হয় নাই। এই খালে যদি পানি আসে, এই খাল যদি পুনর্গঠিত পুনর্খনন হয়, এই খালে পানি যখন আসবে কারা উপকৃত হবে? এলাকার মানুষ উপকৃত হবে, এই এলাকার কৃষকরা উপকৃত হবে, এলাকার মা বোনেরা উপকৃত হবে, তাদের পানি আনার জন্য দূরে যেতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন এরপরে আরেকটি কর্মসূচি আছে আমার সদরে, সেই কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড আমরা দিব মায়েদের হাতে, আমাদের বোনেদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। কেন এই ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? আমরা একদিকে যেরকম আমাদের তরুণ ভাইদেরকে, তরুণ বোনদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিতে চাই, তাদেরকে টেকনিক্যাল কলেজের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে চাই, একই সাথে আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, যাদের যারা সংসার চালায় তাদেরকেও আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে। এবং সেই জন্যই আমরা বলেছি ১২ তারিখে নির্বাচনের আগে যে বিএনপিকে যদি এই দেশের মানুষ নির্বাচিত করে তাহলে আমরা ঘরে যে ঘরে প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। মনে আছে আপনাদের? সেই কাজ আমরা শুরু করেছি। তো ভাই বোনেরা, আজকে যে এই খাল বিশ্ব খালের যে পুনর্খনন কাজ শুরু করলাম, এই খাল খনন আমরা করব, এটি কি আমরা নির্বাচনের আগে বলেছিলাম আপনাদের কাছে? বলেছিলাম, সেই প্রতিশ্রুতিও আমরা বাস্তবায়নের কাজ শুরু করলাম। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কারা কারা কৃষক কার্ডের কথা শুনেছেন হাত তুলেন তো, কৃষক কার্ডের কথা? বাবারে, সব উপরের মানুষদের শুনেছেন আপনারা কৃষক কার্ডের কথা? এই যে সবাই শুনেছেন, এদিকের মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা শুনেছেন কৃষক কার্ড? আচ্ছা, ধন্যবাদ। আপনারা ব্রিজের উপরে মানুষগুলো শুনেছেন? সবাই শুনেছেন। এখন এই কৃষক কার্ড কি? আমরা যেরকম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আমরা যেমন এই যে এখানে টেকনিক্যাল কলেজ করার মাধ্যমে আমাদের তরুণ ভাই বোনদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক কার্ডের মাধ্যমে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেরকম আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা স্বাবলম্বী করে তুলতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর আমরা কৃষক ভাইদের কাছে 2,500 টাকা পৌঁছে দেবো, যাতে করে তারা তাদের বীজ সার কীটনাশক এই জিনিসগুলো যাতে কিনতে পারে, কিনতে যাতে তাদের কষ্ট কম হয়। এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এখানে আসেন, এই যে আজকে জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ধরে নিতে পারি যে আপনারা এইখানে বসবাস করেন, এই আশেপাশের এলাকায় বসবাস করেন, তাই নয় কি? তাহলে এই উপজেলায় বসবাসকারী, এই গ্রাম অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসংখ্যা শতকরা 70% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরাটা কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষ উপকৃত হবে। যেই টেকনিক্যাল কলেজ বলেছেন এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেইগুলো যে আমরা যদি সফল হই তাহলে কারা উপকৃত হবে? কে কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, কারা উপকৃত হবে? আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাল্লাহ বাস্তবায়ন করব, কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো, আমাদের রাজনীতি হচ্ছে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতি পালন করা। আগেই বলেছি আমি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা, এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে। দেশ গঠন যদি আমরা করতে না পারি তাহলে বিশ্ব থেকে আমরা পিছিয়ে থাকবো, দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি এই দেশের মানুষ কষ্ট পাবে, এবং সে কারণেই আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই হচ্ছে আমাদের রাজনীতি। খালে পানি নিয়ে আসা হচ্ছে আমাদের রাজনীতি, কৃষক ভাইদের জমিতে ফসল যাতে বেশি হয় সেইটি হচ্ছে আমাদের রাজনীতি, আমরা মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব এইটি হচ্ছে আমাদের রাজনীতি, আমরা আমাদের বেকার ভাইদেরকে বেকার বোনদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলব এটি হচ্ছে আমাদের রাজনীতি, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এই রাজনীতি কি আপনাদের পছন্দ হয়েছে? কাদের পছন্দ হয়েছে এই রাজনীতি, যে রাজনীতির কথা বললাম? এই রাজনীতি যদি হয় দেশে তাহলে কি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে? যদি আপনারা সেটি বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কিসে সচেতন থাকতে হবে? মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন জায়গা থেকে এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানী ভাতা দেওয়া শুরু করেছি, আমরা যখন বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে, শুনেছেন আপনারা সেগুলো? এখন যে কাজগুলোর কথা আপনাদের সামনে বললাম এইগুলো যদি থেমে যায় কার ক্ষতি হবে? ওই যারা বিভ্রান্তি ছড়ায় তাদের ক্ষতি হবে নাকি আপনাদের ক্ষতি হবে? সাধারণ খেতে খাওয়া মানুষের ক্ষতি হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে খাল খাতা কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে মায়েদের বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে কৃষক কার্ড কৃষক ভাইদের কাছে পৌঁছে দেবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো যাতে কারা বিভ্রান্ত সৃষ্টি করে বাধাগ্রস্ত করতে না পারে, সেই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখের নির্বাচনে এই দেশের মানুষ সচেতন ছিল বলেই তারা বিএনপির এই খাল কাটা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড বৃক্ষরোপণ সহ ইমাম মোয়াজ্জেম সাহেবদের জন্য আমরা যে ব্যবস্থা করেছি সেই সকল কর্মসূচির পক্ষে এই দেশের মানুষ রায় দিয়েছে। কাজেই আজকে পরিষ্কারভাবে হাজারো মানুষের সামনে আমি বলে দিতে চাই, আমরা মানুষের পক্ষ থেকে যেই সমর্থন পেয়েছি, যেই কাজগুলো বাস্তবায়ন করার সমর্থন জনগণ বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে বিএনপিকে দিয়েছে, আমরা এক এক করে সেই কাজগুলো সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব। এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, এই কাজে যদি কেউ ভেস্তে দিতে চায়, বাংলাদেশের মানুষ, আমাদের কিছু করা লাগবে না, বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দিবে। মনে করেন আপনারা তাই? তাহলে আসুন আসুন, যে কর্মসূচিগুলি বাস্তবায়ন করলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আজকে এই বিশ্ব খাল পুনর্খননে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে অ্যালার্ট থাকবো, আমরা সকলে সচেতন থাকবো, ওই বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে আমরা পা দিব না, ঠিক? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে উদ্দেশ্য লক্ষ্য একটাই, এই দেশকে পুনর্গঠন করতে হবে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং সেই কাজ আমরা শুরু করেছি। আমরা বিএনপি সকল সময় একটি কথা বলে থাকে, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস, এবং সেই জন্যই জনগণকে সাথে নিয়ে আমরা খাল খনন কর্মসূচির কাজ শুরু করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা ফ্যামিলি কার্ডের কর্মসূচির কাজ শুরু করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, জনগণ যতক্ষণ সমর্থ দেবে, আমরা বিএনপি জনগণের জন্য দেশের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব, তার থেকে এক বিন্দু অধিক অধিক হবে না। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে এই খাল পুনর্খনন কর্মসূচির দিন আমরা সকলে মিলে একটি প্রতিজ্ঞায় আবদ্ধ হই, সেটি হচ্ছে এই দেশ আমাদের দেশ, এই দেশকে 71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন, কাজেই এই দেশকে এখন গড়ে তোলার পালা আমাদের। বিভিন্ন সময় দেশের মানুষের অধিকারকে চিন্তাই করা হয়েছিল, দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করেছে, এখন পালা হচ্ছে দেশ গঠনের পালা, এখন পালা হচ্ছে দেশকে পুনর্গঠনের পালা। কে কে আছেন আমার সাথে সেই দেশ গঠনের কাজে হাত তুলে দেখান আমাকে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যেমন 71 সালে স্বাধীন করেছিলাম, এখন আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ইনশাআল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা বিশ্বাস করি, করব কাজ গর্ব দেশ সবার আগে, করব কাজ সবার আগে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ।
4: সুপ্রিয় শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শাহ মাহমুদপুর বিশ্ব খাল পুনঃখননে শাহবাগ মুক্তপুরের এই বিশ্ব খাল পুনঃখননে নিজে হাতে কোদাল নিয়ে যে মাটি কাটছেন, এটি কেবল মাটি কাটা নয়, এটি যেন কৃষকের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার, দেশের গ্রামাঞ্চলকে আত্মনির্ভরশীল করার দৃঢ় প্রত্যয়। আজকের এই বিশ্ব খাল খননের মাধ্যমে চাঁদপুর জেলার নতুন প্রাণের সঞ্চার করল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন আজ। এটি চাঁদপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। সবাই মিলে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারেক রহমান দেখিয়েছেন, আজ শাহ মাহমুদপুরের কুমারডুবি গ্রামের বিশ্ব খাল তারই সাক্ষী হয়ে রইল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ বেতারের আজকের সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় আপনাদের সাথে ছিলাম আমি মাহতাব সোহেল। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সিরাজুল আলম ও মোহাম্মদ রুহুল আমিন। স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল্লাহ। সরাসরি সম্প্রচার সমন্বয়ে এবিএম মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান ও নুসরাত জাহান সুমি। অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচার সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই অঙ্গীকার ছড়িয়ে পড়ুক সবখানে, এই প্রত্যাশায় সবার মঙ্গল কামনায় আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার স্টুডিওতে। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনায় ছিলেন জনাব সুমন কান্তি নাথ। চলুন বন্ধুরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাই বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
5: এতক্ষণ চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের খোসেরহাট সংলগ্ন বিশ্ব খাল পুনর্খননের শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল বাংলাদেশ বেতার। এখন শুনুন দেশের গান।

0: বাংলাদেশ বেতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এই সরাসরি সম্প্রচারে। আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশাল জনসমাবেশে উপস্থিত হবেন এবং তিনি সেখানে তার নির্বাচনী ইশতেহারের সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার করেছিলেন, যেটি ইতিমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে জনমনে এবং উপকারভোগীদেরকে উৎসাহিত করছে, সে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। আজকে এই চাঁদপুর সহ চাঁদপুর জেলা সহ মোট ১৯টি জেলায় একই সঙ্গে কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ ২০টি জেলায় কিন্তু এই কার্যক্রম সম্প্রসারিত হবে। আজ মোট ১৪,৯০৭ জন উপকারভোগী আজকে এই কার্ড পাবেন, যাদের মধ্যে থাকবেন, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা, নরসিংদী জেলার বেলাব উপজেলা, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা, লক্ষ্মীপুর সদর, কক্সবাজারের চকরিয়া উপজেলা, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা, সিলেটের জৈন্তাপুর, যশোর সদর, লালমনিরহাট সদর, বরিশালের গৌড় নদী উপজেলা, ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা, পটুয়াখালীর গলাচিপা উপজেলা, নেত্রকোনার কমলাকান্দা, জামালপুর, বক্সিগঞ্জ উপজেলা, ময়মনসিংহ, নান্দাইল, সিরাজগঞ্জ সদর, পাবনা সদর, রাজশাহী জেলার পাবনা উপজেলা এবং জয়পুরহাট জেলার খেতলাল উপজেলা। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটিকে ঘিরে কিন্তু সমগ্র চাঁদপুরে আমরা যখন প্রবেশ করেছি তখন থেকে কিন্তু জনমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি এবং এখন কিন্তু এই মাঠে রোদ পড়তে শুরু করেছে, কিন্তু দুপুরের প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে এখানে হাজার হাজার নারী পুরুষ উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আছেন এই বিশাল মাঠে। প্রায় ২২ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই চাঁদপুরের মাটিতে আসছেন এবং জনমনে ব্যাপক উৎসাহ সঞ্চার রয়েছে তার কথা শুনবার জন্য, তাকে দেখবার জন্য। আজ সকালে তিনি ঢাকা থেকে রওনা হয়ে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনারা বাংলাদেশ বেতারের কল্যাণে, বাংলাদেশ বেতারের মাধ্যমে এইসব অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনেছেন। তিনি বরুড়া উপজেলার লক্ষ্মীবাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান করেছিলেন সকালে এবং সেটি কিন্তু বাংলাদেশ বেতার প্রচার করেছে। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারবুক বাজারস্থ খোর্দ খাল পুনঃখনন অনুষ্ঠানও তিনি যোগদান করেছিলেন, খাল খননে অংশ নিয়েছিলেন, সেটিও বাংলাদেশ বেতার প্রচার করেছে। এবং চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদুর ইউনিয়ন কুমার ভঙ্গি গ্রামের হাট সংলগ্ন বিশ্বকাল পুনঃখনন কিছুক্ষণ আগে তিনি উদ্বোধন করেন, সেটিও আপনারা বাংলাদেশ বেতারের কল্যাণে শুনেছেন। এবং তিনি কিছুক্ষণের মধ্যে কিন্তু এই চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে উপস্থিত হবেন এবং তিনি এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। শ্রোতা বন্ধুরা, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে যে ওয়াদা তিনি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, একে একে কিন্তু তিনি তা পূরণ করে চলেছেন। তিনি যেমন ফ্যামিলি কার্ডের কথা বলেছেন সেটি চালু করেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন সেটি চালু করেছেন, স্পোর্টস কার্ডের কথা বলেছেন সেটি চালু করেছেন, তিনি খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, শিল্পায়ন, বিনিয়োগ, পরিবেশ বান্ধব, বৃক্ষরোপণ, খাল খনন, যা যা বলেছেন তাই কিন্তু কর্মসূচি তিনি বাস্তবায়ন শুরু করেছেন, যার মধ্য দিয়ে আশা করা যায় যে তার নির্বাচনী ইশতেহারের মধ্যে যে জনমনে যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বুনন করেছিলেন সেটির বুনন সম্ভব হবে। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে এই মাঠে এসে উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আসার সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানটি আমরা মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক ফ্যামিলি গার্ডের গান প্রথমে এবং পরে শুনব দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুর আনন্দ সঙ্গে ঘোষণা করছে এই মাত্র চাঁদপুর সরকারি কলেজ মাঠে শুভ হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যাকে দেখবার জন্য, যার কথা শুনবার জন্য প্রখর রৌদ্র উপেক্ষা করছে দুপুর থেকে হাজার হাজার নারী পুরুষ চাঁদপুর কলেজ মাঠে এসে রয়েছেন। তিনি প্রায় ২২ বছর পরে এই চাঁদপুর কলেজ মাঠে এসে চাঁদপুরে এসে উপস্থিত হলেন। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ, তাকেও আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু বরাবরের মতোই যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে তিনি সরাসরি মঞ্চে না উঠে গিয়ে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবার জন্য, জনগণের ছোঁয়া নেবার জন্য, জনগণের সঙ্গে তার হৃদ্যতা বৃদ্ধির জন্য কিন্তু তিনি সবসময় যে কাজটি করেন তিনি জনগণের সঙ্গে মিশে যান ঠিক। আজকেও এর ব্যতিক্রম হয়নি। আমরা দেখতে পাচ্ছি তিনি সকল নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই কিন্তু তিনি সবার সঙ্গে এখানে কুশলাদি বিনিময় করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, হাত নাড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে কিন্তু যে বিষয়টি এখানে অনুষ্ঠিত হবে যেটি আপনারা জানেন সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। ফ্যামিলি কার্ড বিতরণ শ্রোতা বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একেবারেই আমাদের কাছাকাছি, আমাদের থেকে কয়েক ফুট দূরে মাত্র, তিনি যেমনটি প্রতিবারই করে থাকেন এইবারও কিন্তু হাতে নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা তার সঙ্গে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনকে কিন্তু দেখতে পাচ্ছি। শ্রোতা বন্ধুরা আমরাও কিন্তু হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছি, তিনিও কিন্তু হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছেন। এটি একটি অভাবনীয় দৃশ্যের অবতারণা ঘটেছে, এটি আসলে বলে বিশ্বাস করবার বিষয় নয় যে তিনি কতটা জনবান্ধব, কতটা জনপ্রিয়, কতটা জনকল্যাণে আত্মনিবেদিত কিন্তু যিনি সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে এখানে জমুতে হচ্ছেন একেবারেই কিন্তু তার মধ্যে ক্লান্ত নেই একেবারেই।

0: জনগণের প্রতি এক ওয়াদা পূরণের যে দূর একেবারে দূর দৃঢ় প্রতিজ্ঞতা নিয়ে তিনি যে এগিয়েছেন সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে একেবারেই সামনে এসে হাতে নাড়াচ্ছেন হাজার হাজার নারী পুরুষ, কিন্তু একেবারে উচ্ছ্বসিত উদ্বেলিত। তিনি আজকে তার নির্বাচনী যে ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ করবেন শুধু চাঁদপুরে নয়, একই সঙ্গে তিনি 19টি জেলা অর্থাৎ চাঁদপুর সহ 20টি জেলায় কিন্তু এই কার্যক্রম চালানো হবে। আজকে প্রায় 14,907 জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে 2,500 টাকা করে তিনি প্রত্যেক ফ্যামিলি 2,500 টাকা করে পাবেন। আসলে তিনি এখনো কিন্তু হাতে নাড়াচ্ছেন, আসলে আমরা আপনাদেরকে না দেখলে বুঝাবার বিষয় নয়, এটি কিন্তু দেখবার বিষয়, আত্মউপলব্ধির বিষয়। একজন মানুষ কতটা নিরহংকার, কতটা পরিশ্রমী, কতটা আত্মনিবেদিত জনগণের জন্য, সেটি কিন্তু আমরা জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকেই আবারও দেখলাম। শ্রোতা বন্ধুরা, এবার আমরা অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: পরিবারী উন্নয়নের মূল একক সবার আগে
2: বাংলাদেশ প্রধান অতিথির অনুমতি ক্রমে আমরা এখন অনুষ্ঠান শুরু করছি।
3: আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন।
1: ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠান শুরু করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছে। ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠান শুরু করবার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন প্রার্থনা করছি।
3: মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি।
1: বিসমিল্লাহ।
4: আসসালামু আলাইকুম, আমার নাম মেহরুন সুলতানা, আমি চাঁদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাঁদপুরে আসে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ইলিশের বাড়ি চাঁদপুরে আপনাকে স্বাগত। আমি বিগত 3 বছর ধরে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করছি, কিন্তু বহু বছর ধরে চাঁদপুর সরকারি কলেজে অবকাঠামোগত কোনো উন্নয়ন দেখছি না। আমরা বর্তমানে চাঁদপুর সরকারি কলেজে প্রায় 17,000 শিক্ষার্থী আছি, কিন্তু সে তুলনায় জায়গা অনেক কম। আমাদের কলেজের পাশে কলেজের মালিকাধীন একটি ভূমি রয়েছে, যেটি ব্যবহার করে আরেকটি ক্যাম্পাস করলে আমরা চাঁদপুর জেলার মানুষ এবং চাঁদপুর শহরের শিক্ষার্থীরা খুবই উপকৃত হব। এতে করে চাঁদপুর জেলার শিক্ষার মান উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছে আশাবাদী যে আপনি মঞ্চে থাকা অবস্থায় কলেজের ওই ভূমি ব্যবহার করে আরেকটি ক্যাম্পাস করার ঘোষণা দিয়ে যাবেন। এটি করলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কন্যা সন্তান জায়মা রহমানের মতো আমরাও আপনার সন্তানের মতো। জায়মা রহমান যদি আপনার কাছে কোনো আবদার করত, আপনি কি সেটি ফেলতে পারতেন? তাহলে আপনি আমাদের এই আবদার কিভাবে ফেলে দিবেন? আমাদের আবদার কি আপনি পূরণ করবেন না?
5: ইনশাল্লাহ করব। আমাদের ছাত্রী নামটা মেরুন সুলতানা, ওর কলেজের ব্যাপারে একটি কথা বলেছে। ও আমাকে বলেছে আমার সন্তানের মতো নয়, এবং আমার সন্তান যদি কোনো আবদার করতো আমি রাখতাম কিনা। আমার সন্তান যদি কোনো আবদার করতো সেটার যদি বাস্তবতা থাকতো বা বাস্তবতা থাকে অবশ্যই আমি সেটা রাখবো। ও যেই আবদারটা করেছে, আমাদের শিক্ষামন্ত্রী মিলন, উনি এই চাঁদপুরেরই সন্তান, ওনাকে আমি এখনই নির্দেশনা দিব এটার বিষয়টার কি সম্ভাব্যতা আছে সবকিছু বিবেচনা করে। হ্যাঁ, কি ঠিক আছে, শুনেছেন? শুনেন নাই? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কলেজের পক্ষ থেকে একটা দরখাস্ত দাও আমার কাছে, ওখানে যাও গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে একটা দরখাস্ত দাও, তারপরে আমি দেখছি। সরকারের থেকে কিছু আইন কানুন আছে, কাজেই আমরা চেষ্টা করব সম্ভবতা যাচাই করে বাস্তবায়ন করতে। ঠিক আছে,
1: ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত, সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অভ্যাগত সুধীবৃন্দ।
3: বর্তমান সরকারের অন্যতম নির্বাচন অঙ্গীকার ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে 10 মার্চ 2026 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কার্যক্রমের শুভ উদ্বোধন করার মাধ্যমে চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 16 মে 2026 তারিখ চাঁদপুর জেলার চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20 জেলার 20টি অনুষ্ঠান স্থানে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন। আজকের এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20টি অনুষ্ঠান স্থান হতে সংযুক্ত সংশ্লিষ্ট সকলে একযোগে অনুষ্ঠান উপভোগ করবেন।
1: আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শফিউল আলম বাবু,
3: আমি ফেরদৌস আরা বন্যা।
1: বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষাতেও উপস্থাপন করা হচ্ছে। ইশারা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন মোহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষক, সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় চাঁদপুর। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ মোশারফ হোসাইন, খতিব, কালেক্টরেট জামে মসজিদ চাঁদপুর।
6: السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر المشرق والمغرب ولكن البر

0: এরশাদ হচ্ছে পূর্ব কিংবা পশ্চিম দিকে অভিমুখী হওয়াকে সৎকর্ম বলা হয়নি, বরং সৎকর্ম হল ইমান আনবে আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আর আল্লাহর মহাব্বতে সম্পদ ব্যয় করবে আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও কৃতদাসদের জন্য। সূরা আল বাকারা আয়াত নং 177।
1: এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব শ্রীধাম চন্দ্র দাস, শিক্ষক, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম।

0: কমি অনুবাদ শ্রী ভগবান বললেন, যিনি কোনো প্রাণীকে দ্বেষ করেন না, যিনি সবার বন্ধু, দয়ালু, মমতা, অহংকারহীন এবং সুখে দুঃখে যিনি অবিচলিত ও ক্ষমাশীল, তিনি আমার প্রিয়। ওম সর্বে সমঙ্গলম ভূয়াত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশিয়ন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত্। পৃথিবীর সকলেই শান্তি লাভ করুক, সকলেই নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখভোগী না হয়। ওম শান্তি শান্তি শান্তি।
1: ধন্যবাদ। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব নৈপুর মারমা, শিক্ষার্থী, সরকারি শিশু পরিবার, চাঁদপুর।

0: বাংলা অনুবাদ যেকোনো প্রকার দুর্নীমিত্ত অমঙ্গল অপ্রীতিজনক পক্ষীরব পাপ গ্রহ দুঃস্বপ্ন জগতে বৌদ্ধ ধর্ম এবং সংঘ আবির্ভাবের বিনাশ হয়ে মা যেমন নিজের পুত্র সন্তানকে নিজে প্রাণ দিয়ে রক্ষা করে তেমনি উভয় প্রাণী প্রতি চিন্তা করিবেন। সাধু সাধু সাধু, সবাইকে নমস্কার।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব রসি বর্মন, যাজক চাঁদপুর ব্যাপটিস্ট চার্চ।
2: পবিত্র বাইবেলের রোমীয় ১৩ অধ্যায় ৭ থেকে ১০ পদ, তাদের মধ্যে যাকে যা দেওয়া কর্তব্য তাকে তাই দাও, তোমাদের প্রতিও ব্যক্তিগত সম্পত্তিকর কর্তৃপক্ষের হাতে যথাযথভাবে মিটিয়ে দাও, তাদের সকলকে যথাযোগ্যভাবে সম্মান ও সমাদর করো। তোমরা পরস্পরের কাছে ভালোবাসার ঋণ ছাড়া আর কোনো ঋণে আবদ্ধ থেকো না। এভাবে যে চলে সে বিধানের শর্ত সম্পূর্ণরূপে পালন করে। ব্যভিচার করো না, নরহত্যা করো না, লোভ করো না ইত্যাদি যত অনুশাসন রয়েছে তার সব কয়টির সারমর্ম ব্যক্ত হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই অনুশাসনের মধ্যে প্রতিবেশীকে ভালোবাসলে তার অনিষ্ট করা যায় না, এই ভালোবাসাতেই বিধানের সকল শর্ত পূর্ণ হয়। ঈশ্বর তার শাস্ত্রবাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন।
3: শুধুবৃদ্ধ, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি।

0: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত উপভোগ করবার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: স্বাগত বক্তব্য প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবুল রশিদকে বিনীত অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিডার চেয়ারম্যান এবং উপস্থিত শ্রুতিবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উদ্ভাবিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই কর্মসূচি ইতিমধ্যেই সারা দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং আমি দেশের যে জায়গায় যাচ্ছি সবাই আমাকে জিজ্ঞাসা করছে আমরা ফ্যামিলি কার্ড কখন পাব। আমি এ সুযোগে আপনাদেরকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে পরিকল্পনা দিয়েছেন তাতে আগামী 4 বছরের মধ্যে দেশের সকল পরিবারের যারা যোগ্য হবে, ফ্যামিলি কার্ডের যারা যোগ্য তারা এই ভাতা পাবে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন নারীর মর্যাদা বৃদ্ধি ও ক্ষমতায়ন হয়, অন্যদিকে এই ভাতা সন্তানদের পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র দূরীকরণ, জরুরি চিকিৎসা এবং শিক্ষার উন্নয়নে ব্যয় হবে। এবং যেহেতু এটা একসাথে না দিয়ে আমরা আগামী 5 বছরের মধ্যে দিব, আমরা আশা করছি আগামী 4 থেকে 5 বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য একেবারেই সংক্ষেপে শেষ করতে চাই, কিন্তু একটা কথা এখানে বলতে চাই, কেউ কেউ ফ্যামিলি কার্ডের যে বিশাল ইম্প্যাক্ট এবং জনপ্রিয়তা এবং প্রভাব দেখে প্রশ্ন করছেন যে এই ফ্যামিলি কার্ড দেওয়ার কারণে দেশে মুদ্রাস্ফীতি হতে পারে। এই আশঙ্কা একেবারেই অমূলক, কারণ টাকা ছাপিয়ে এই ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে না, বরং প্রজেক্ট ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা,
2: অপ্রয়োজনীয় প্রকল্প, দুর্নীতি এবং অপচয় রোধের মাধ্যমে টাকা সঞ্চয় করে আমাদের নিয়মিত বাজেট থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এবং এই ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে যে সমস্ত পরিবারে ফ্যামিলি কার্ড পাবে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার, লুঙ্গি, গামছা, জরুরি ঔষধ, স্টেশনারি ইত্যাদি আইটেম ক্রয় করবে। এর ফলে আমাদের লোকাল ইন্ডাস্ট্রির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আলটিমেটলি দারিদ্র দূরীকরণে সহায়ক হবে। কাজেই ফ্যামিলি কার্ড নিয়ে যারা অপ্রয়োজনীয় সমালোচনা করছেন আমি অনুরোধ করি, এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আলটিমেটলি দারিদ্র দূরীকরণে সহায়ক হবে। কাজেই ফ্যামিলি কার্ড নিয়ে যারা অপ্রয়োজনীয় সমালোচনা করছেন আমি অনুরোধ করি আপনারা ফ্যামিলি কার্ডের গভীর ইম্প্যাক্ট বিবেচনা করে দেখবেন। আর সর্বশেষ যে কথাটা, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড দিয়ে কাউকে কিন্তু ভাতা নির্ভর করতে চায় না, সে কারণে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ড যাদেরকে দিচ্ছে তাদের জন্য প্রশিক্ষণ, তাদের জন্য ইকোনমিক ইনক্লুশন, আপনার তাদেরকে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট দিয়ে এবং ফিসক্যাল অ্যাসেট দিয়ে, যেমন আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপরে আপনার ক্ষুদ্র ঋণ দিয়ে আমরা তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের সফল বাস্তবায়নে সহায়তার জন্য মন্ত্রণালয়, দপ্তর, জেলা প্রশাসন, মাঠ প্রশাসন এবং বিশেষ করে আজকের এই প্রোগ্রাম আয়োজনে এখানকার স্থানীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক এমপি আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী সতত ব্যস্ততা সত্ত্বেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জিন্দাবাদ।
3: হ্যালো, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট এ কে এম সলিমুল্লাহ সেলিম, প্রশাসক চাঁদপুর জেলা পরিষদ চাঁদপুর এবং সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি।
4: আজকের এই বিশাল জনসভার মাননীয় সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব এজে এম জাহিদ হোসেন, মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের আজকে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় নেতা সুইরা স্যারকে হটিয়েছি, এইবার রাজাকার ঘটাতে হবে, এইবার গুপ্তদেরকে হটাতে হবে। আমরা চাঁদপুরবাসী প্রস্তুত, মৌলবাদ মুক্ত বাংলাদেশ চাই, মৌলবাদ মুক্ত ধর্ম ব্যবসায়ী মুক্ত চাঁদপুর চাই, বাংলাদেশ চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মহলক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
5: এবারে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখবার জন্য আলহাজ রাশেদা বেগম হীরা, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে যার কাছ থেকে আমরা এসেছি, যার কাছে আমাদের ফিরে যেতে হবে। সম্মানিত আমাদের প্রধানমন্ত্রী, প্রিয় নেতা, প্রিয় মুখ এবং মঞ্চভূষ্ট আমার প্রিয় নেতৃবৃন্দ এবং আমার চাঁদপুরবাসীর সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় জনসাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আপনাদের এখানে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমার এক মিনিট সময়। আমি বলবো যে ঐক্যবদ্ধ ভাবে আপনারা বিএনপিকে জয় করেছেন, সেই ঐক্যবদ্ধ ভাবে পাঁচ বছর আমাদের এই প্রিয় নেতাকে কাজ করার সুযোগ দিবেন। বাংলাদেশ অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত দুঃখ দূর করার একটা কঠিন সময় এসেছে এবং তাকে আপনাদের সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবে, আল্লাহ সৎকর্মে সাহায্যশীল। আমরা সবাই মিলে আমরা করব কাজ, গর্ব দেশ। সবার আগে সবাইকে ধন্যবাদ।
3: এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জালাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর দুই।
4: বিসমিল্লাহ রহমান রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেত্রী অতিথিবৃন্দ, সামনে ছাত্র জনতা, কৃষক শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কি খুশি না বেজার আজকে আমাদের প্রধানমন্ত্রীকে পেয়ে? আমি চাঁদপুর দুই আসনের মতলব উত্তর দক্ষিণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা ধন্য চাঁদপুরের মাটিতে ওনাকে পেয়ে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। সময় স্বল্পতার কারণে বক্তব্য খুব বড় করা যাবে না। তো মাননীয় প্রধানমন্ত্রীকে যেহেতু আমরা এই চাঁদপুরের মাটিতে তথা মতলবের মাটিতে আমরা পেয়েছি, ওনার কাছে আমাদের চাঁদপুর দুই আসনের কিছু আবেদন নিবেদন জানাচ্ছি। মতলব ঢাকার অতি নিকটবর্তী গজারিয়া মতলবের বিরিষ্টি হলে আমরা ঢাকাতে মাত্র দেড় ঘন্টা যেতে পারি। আমাদের এক নম্বর দাবি গজারিয়া মতলবের ব্রিজ, মতলবের বেড়িবাঁধ, এটা অত্যন্ত নাজুক অবস্থা, এটাকে টেকসই করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি, এটাকে ফোর লেন করে এবং ভিতরের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং আমি মতলব যেহেতু কৃষি মৎস্য খামারি এলাকা, ওইখানে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয় তাহলে লেখাপড়া রিসার্চের জন্য অত্যন্ত উপযোগী হবে। সুতরাং আমরা মতলবে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাই। আমাদের মতলবের যে ব্রিজ, কথারিয়া মতলবের ব্রিজের মধ্য দিয়ে একটা বিকল্প মহাসড়ক হবে ঢাকা চট্টগ্রামের, যেটা দেশের মানুষের জন্য, অর্থের জন্য এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজন। এই ব্রিজ, এই রাস্তার মহাসড়কটি অনুমোদন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।
3: এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য চাঁদপুর তিনের জনাব শেখ ফরিদ আহমেদ মানিক, সভাপতি চাঁদপুর জেলা বিএনপি। জনাব ফরিদ আহমেদ মানিক, শেখ ফরিদ আহমেদ মানিক।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চাঁদপুর জেলার ফ্যামিলি কার্ডের বিতরণ অনুষ্ঠানে আমাদের সকলের মধ্যমণি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান, জনাব তারেক রহমান এমপি স্যার, আমাদের আসলে বক্তব্য দিতে দাঁড়াই নাই, আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আপনার সামনে কথা বলবো। আপনি চাঁদপুরকে অনেক দিয়েছেন, চাঁদপুরের শিক্ষামন্ত্রী দিয়েছেন, চাঁদপুরের সন্তান হিসাবে মেহেদি আমিনকে আপনি অ্যাডভাইজার করেছেন, বিডার চেয়ারম্যান হিসাবে আশিককে দিয়েছেন। আমি যা আপনার কাছে দাবি করব, এখানেই আপনার সমকালে উপস্থিত আছেন, আমাদের একটি দাবি, প্রথম একটি ইপিজেড স্থাপন করা। এই ইপিজেড এর মাধ্যমে আমাদের বেকার যুবক যুবতীরা এখানে কর্ম করতে পারবেন, যেখানেই হোক একটি ইপিজেড খুব জরুরি প্রয়োজন। এবং চাঁদপুর সদরের রেল যোগাযোগ, নদী যোগাযোগ এবং সড়ক যোগাযোগ তিনটাই বিদ্যমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাঁদপুরে নদী ভাঙ্গন এরিয়া, এখানে স্থায়ী বাঁধের একটি বন্দোবস্ত না করলে এই চাঁদপুরে আমরা থাকতে পারবো বলে মনে করি না। সেই মতলব থেকে আরম্ভ করে হাইমচর পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করার জন্য আপনার কাছে আমাদের দাবি। এই দাবি চাঁদপুর জনগণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাঁদপুরে একটি মেডিকেল কলেজ হয়েছে, 8 বছর আগে সেশন শুরু হয়েছে, জমি অধিগ্রহণ শেষ হয়ে গিয়েছে, একনেক হয়েছে, সেখানে 500 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে, নার্সিং ইনস্টিটিউট আছে। আপনি যদি এই হসপিটালটার অনুমোদন করে দেন, আমাদের এই এলাকার অনেক শিক্ষিত তরুণ তরুণী ডাক্তার হয়ে বেরোতে পারবে এবং এলাকার জনগণ স্বাস্থ্যসেবা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় আমরা কেউ সামনের দিকে আগাতে পারবো না, এবং আপনি শিক্ষাকে জোর দিয়েছেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 বছর হয়ে গিয়েছে, ভাড়া ক্যাম্পাস ভাড়া করে ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করে। আপনি যদি আমাদের মন্ত্রী মহোদয়দেরকে একটু বলে দেন, এইটা একটু কাজটা ত্বরান্বিত হবে। সর্বশেষে 2021 সালে হাইমচরে একটি হাইমচরে 8,000 একর নিয়ে একটি অর্থনৈতিক জোন প্রস্তাবনা করেছিল জাগাও সরকারের, যদি সেটাও চলমান করা যায় এই চাঁদপুরের লোক আগামী 20 বছরে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, আপনি চাঁদপুরে আমাদেরকে পদধূলি দেওয়ার জন্য আপনার কাছে চাঁদপুর জেলার সকল জনগণ কৃতজ্ঞ। সালাম আলাইকুম,
5: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহদী আমিন।
8: আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণমানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি ধারক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সব শ্রেণী পেশার অজস্র মানুষ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই জনসমুদ্র এটি কেবল ফ্যামিলি কার্ড নিয়ে নিছক কোনো কর্মসূচি নয়, এটি আজ পরিণত হয়েছে চাঁদপুরবাসীর ভালোবাসা, আবেগ এবং আশার এক ঐতিহাসিক জাগরণে। এই আশা শুধুমাত্র চাঁদপুরে সীমাবদ্ধ নয়, সমগ্র বাংলাদেশ জুড়ে বিস্তৃত। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী ওনার সে লাল বাসে করে এসেছিলেন, আমরা দেখেছি এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে পথে পথে, রাস্তায় রাস্তায়, সড়কে সড়কে মানুষের ঢল নেমেছে, গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কেন এই ভালোবাসা? কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্রছাত্রীরা নেমে এসেছেন, মায়েরা নেমে এসেছেন একটা পলকের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবার জন্য? এই ভালোবাসার কারণ, দেশের মানুষ বিশ্বাস করে দীর্ঘদিন পর সত্যি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালন এসেছে, যে সরকারের ক্ষমতায়ন মানে জনগণের ক্ষমতায়ন, যেই সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করছে। এটি সেই সরকার যেটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের 3 মাসের ভেতরে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল তার প্রত্যেকটা ধরে ধরে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষক কার্ডের আমরা যেমন দেখেছি, আজকে দেখছি ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন, যেটি ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে। এই ফ্যামিলি কার্ড শুধুমাত্র আমাদের মায়েদের ভাগ্য পরিবর্তন নয়, সমস্যার সমাধান নয়। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশটাকে যদি বদলে দিতে হয় তাহলে প্রতিটি সমাজ এবং পরিবারকে বদলে দিতে হবে, আর সে বদল সম্ভব হবে মায়েদের হাত ধরে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বাংলাদেশ উঠবে স্বনির্ভর এবং অবশ্যই অনেক বেশি স্বতন্ত্র, যেখানে নারীদের ক্ষমতায়ন আরো বেশি গতিপ্রাপ্ত হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারবিন এমপিকে, তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টি ওয়ার্ডে, বৃষ্টি এলাকাতে বিএনপি প্রাঙ্গণে অসংখ্য মানুষ বেলা 12টা থেকে অপেক্ষা করছেন, প্রচন্ড খরতাপকে উপেক্ষা করে। আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটাই হচ্ছে বিএনপি পরিবার, আপনারা আছেন তাই আমরা আছি। ফ্যামিলি কার্ডের নামটি ফ্যামিলি কার্ড কেন হয়েছে জানেন? কারণ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুরো বাংলাদেশকে আবার একটি পরিবারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। আপনারা কি সবাই রাজি আছেন এটাতে? আমরা সকলে মিলে এই ফ্যামিলি কার্ডের যেই ইম্প্যাক্টটা ফেলতে চাচ্ছি, এই ইম্প্যাক্টটা কেবলমাত্র সরকারের একার পক্ষে করা সম্ভব না। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সরকার মানে যারা এখানে বসে আছেন তারা, আপনারা যারা সামনে আছেন তারা, আপনাদের সহযোগিতা দিয়ে আমরা এই ফ্যামিলি কার্ডকে সহজলভ্য করতে পারবো, সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে পারবো। সহযোগিতাটা একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, আন্তরিকভাবে ধন্যবাদ, আবার কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘক্ষণ ধরে এই রোদের ভেতরে অপেক্ষা করার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ।
10: ধন্যবাদ। এবারে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর জনাব আ ন ম এহসানুল হক মিলন এমপিকে।
11: বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুরে এই বিশাল জনসভায় আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন, মন্ত্রী পরিষদের সদস্য, মাননীয় এমপিগণ এবং আমার চাঁদপুরবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 25শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণ করেছিলেন, সেদিন তিনি বলেছিলেন তার বক্তৃতায় মার্কিন লুথার কিং এর কথা বলে, আই হ্যাভ এ ড্রিম বলেছিল মার্কিন লুথার কিং, আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা জানি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপনার বাবার, আপনার মায়ের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা। আমরা চাঁদপুরবাসী গর্বিত আপনি চাঁদপুর থেকে শিক্ষা মন্ত্রী দিয়েছেন, আমি আজকে কথা দিচ্ছি আপনার এই প্ল্যানকে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা আমি আপনার জন্য সদা সর্বদা কাজ করব। এই ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ। এবারে মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছে।
10: এই পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হাসিনা খাতুন,
3: প্রস্তুত থাকবেন সোহাগী আক্তার,
10: ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হাসিনা খাতুন,
3: প্রস্তুত থাকবেন সোহাগী আক্তার, এরপরই প্রস্তুত থাকবেন ফাতেমা খাতুন এবং আমিনা খাতুন,
10: এরপর আসছেন আমিনা খাতুন, প্রস্তুত থাকবে এরপর আসবে মোকসেদা বেগম, প্রস্তুত থাকবে মনোয়ারা বেগম,
3: প্রস্তুত থাকবেন মাহমুদা খাতুন,
10: প্রস্তুত থাকবে মাহমুদা খাতুন, তারপর প্রস্তুত থাকবে তসলিমা,
3: প্রস্তুত থাকবেন তসলিমা, রুমা আক্তার এবং নজবা বেগম,
10: ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন রুমা আক্তার, তারপর আসবে নজমা বেগম, এ পর্যায়ে গ্রহণ করছে তসলিমা, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন নাজমা বেগম। সর্বশেষ কার্ড গ্রহণ করছেন নাজমা বেগম। ধন্যবাদ 10 জন যারা ফ্যামিলি কার্ড পেয়েছেন, সকল নারীকে অসংখ্য ধন্যবাদ।
3: সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকার ভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। ধন্যবাদ।
12: শ্রোতা বন্ধুরা, এই ঐতিহাসিক মুহূর্ত এটাই।
13: এই যে এই ল্যাপটপে কম্পিউটার এটা তৈরি আছে, আমি এখন এখানে বোতামটা টিপব, আর একই সাথে আরো 20টা জেলায় সর্বমোট আজকে ইনশাল্লাহ 15,000 মায়েরাই ফ্যামিলি কার্ড পাবে। এখন আমার সাথে সকলে একসাথে বলবেন, দাঁড়ান শুনেন না কি বলবেন, আমার সাথে সকলে একসাথে বলবেন। আচ্ছা, স্ক্রিনে ওই বাকি 20টা জেলাকে কানেক্ট করা যাবে? বাকি 20টা জেলা আপনারা রেডি আছেন? আচ্ছা ঠিক আছে, আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা, ডেপুটি স্পিকার সাহেব আপনাকে দেখতে পাচ্ছি, আপনি রেডি আছেন? নেত্রকোনা আপনি হাত তুলেন। আচ্ছা, অন্য যারা আছেন, স্বাস্থ্যমন্ত্রী রেডি আছেন? বসেন, আপনি বসলে হাত দেখতে পাবো। আচ্ছা, মোশাফ স্যার আছেন? মোশাফ স্যার রেডি আছেন আপনি কুমিল্লায়? আচ্ছা, আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী দুইজনেই আছে, তারপরে আমাদের লেবার মন্ত্রীকেও, আরিফ সাহেবকেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা এইটা বোতামটি দেব, তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আমি 1 2 3 বলবো, আপনারা সাথে সাথে সবাই একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। ঠিক আছে, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। Yeah! পেয়েছে, আপনারা অন্য অন্য জেলায় আপনাদের কাছে গিয়েছে, ওখানে যারা আছে এদের মোবাইলে যাবে, তো আপনাদের মোবাইলে গিয়েছে, মোবাইল দেখেন যারা যারা পাবেন, মোবাইল আসছে, আচ্ছা সবার মোবাইলে অন্য ২০টা জেলা আছে, আপনারাও দেখেন আপনাদের ওখানে যারা পাবার কথা ২০টা। হ্যাঁ, সামনে সামনে যারা বসে আছেন আসছে, ও বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা তো সবাই পাবে, হ্যাঁ সবাই পাবে জি। অন্য জেলা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন আপনারা হাত তুলে আমি বুঝতে পারবো ওখানে সবাই পেয়েছে, চেক করেছেন সবাই, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আপনারা হাত তুলেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবার কি নেক্সট প্রোগ্রাম?
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবার জন্য।
10: এ পর্যায়ে আজকের এই মঞ্চে যে সকল ১০ জন নারী ফ্যামিলি কার্ড গ্রহণ করেছেন তাদের অনুভূতি শুনব। আমন্ত্রণ জানাচ্ছি রুমা আক্তারকে, তাদের মধ্যে থেকে আসছেন রুমা আক্তার।
14: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, মা ও বোনেরা সকলকে ভালো আছেন নি আপনারা? আমার সরকার মাহমুদউল্লাহ জাতিসেন সরকার সারাটা রহমান, তাকে আমি সালাম জানাইলাম, আমরা সকলকে আপনারা ভালো আছেন নি, আমরা আপনাকে ফ্যামিলি কার্ড সকলকে দোয়া করবেন, তার মা ও বাবা মারা গেছে, আপনারা আমরা সবাই দোয়া করবেন তার মা বাবা যেন জান্নাতবাসী হয়, তাকে আগে তাকে আল্লাহ ব্যস্ত নসিব করে ব্যস্ত নেয় আল্লাহ, সকল দোয়া করবেন আপনারা। আমি রাজরাজেশ্বরের ইউনিয়নের এক মহিলা, আমি বলতে আছি আমি মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশ্যে আমাকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, তার জন্যে আমরা সকলকে খুশি হয়েছি, আনন্দ হয়েছি, ঈদের উপলক্ষে আমাকে টাকা দেওয়া হয়েছে, তার জন্য আমরা খুশি হয়েছে, সবাইকে দোয়া করেন, ধন্যবাদ।
3: হ্যালো হ্যালো, ধন্যবাদ সুদীবৃত। এবারে সংক্ষিপ্তভাবে অনুমতি প্রকাশ করবার জন্য আহ্বান জানাচ্ছি মনোয়ারা বেগমকে।
15: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি রাজরাজেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একজন নারী, আজকে দিনটি আমার জন্য অনেক আনন্দের একটা দিন, কারণ আজকে বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান আমাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন, আমরা এই ফ্যামিলি কার্ড পেয়ে অনেক আনন্দিত, এই ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে আমরা আমার বাচ্চাদের পড়াশোনা করাতে পারবো, অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারবো, এবং বাড়িতে খাবার না থাকলে আমরা খাবার কিনে আনতে পারবো, আমাদের অন্যান্য অনেক কাজে আমরা ব্যবহার করতে পারবো, আমরা নারীরা অনেক সম্মান পাইছি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ, তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, তার ফ্যামিলির সবার জন্য দোয়া রইল, আমাদের বেগম জিয়ার অনেক দোয়া করি, উনি যাতে জান্নাত বেশি আল্লাহ করুক, বাংলাদেশ জিন্দাবাদ।
10: অসংখ্য ধন্যবাদ মনোয়ারা বেগম আপনাকে। প্রিয় সুথি, এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম
16: বিসমিল্লাহির রহমানির রহিম বক্তব্য প্রদান। আজকের এই ফ্যামিলি কার্ড উদ্বোধনের এই চাঁদপুর কলেজ ময়দানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যগণ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ, মাননীয় সংসদ সদস্যগণ, বিডার চেয়ারম্যান সহ সরকারি ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাগণ, আমার মা বোনেরা যারা আজকে এখানে ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছেন, সেই সাথে এই চাঁদপুর বিএনপির ঘাঁটি, চাঁদপুরের অতীত ঐতিহ্য, ধানের শীষের যে ঐতিহ্য তারই ধারাবাহিকতায় উপস্থিত সরকারি কলেজ ময়দানের সংগ্রামী ভাই ও বোনেরা এবং সাংবাদিকগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আমরা আজকে আগেও বলেছি আপনাদেরকে, আজকে শুধু চাঁদপুর নয়, বাংলাদেশের 20টি জেলায় আজকে এই কর্মসূচি একই সাথে উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নির্বাচন পূর্ব ঘোষণা, পরবর্তীতে 10ই মার্চ, 20 এপ্রিল, আজকে 16ই মে তার ধারাবাহিকতায় একে একে বাস্তবায়ন করে চলেছেন ফ্যামিলি কার্ডের কর্মসূচি। আর এর ধারাবাহিকতায় আজকে চাঁদপুরের বাইরে শরীয়তপুরের ভেতরগঞ্জ থেকে আমাদের শফিকুর রহমান কিরণ মাননীয় সংসদ সদস্য সংযুক্ত রয়েছেন, নরসিংদীর বেলাবো থেকে সর্দার সাকাওয়াত হোসেন বকুল, কুমিল্লার দাউদকান্দি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, লক্ষ্মীপুর সদর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা এবং পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কক্সবাজারের চকরিয়া থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমারা বেগম স্বপ্না সংসদ সদস্য, নোয়াখালী সেনবাগ থেকে জনাব জয়নুল আবেদিন ফারুক সংসদ সদস্য সাবেক চুই ভুই সংযুক্ত রয়েছেন, সিলেটের জৈন্তাপুর থেকে জনাব আরিফুল হক চৌধুরী মাননীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী, যশোর সদর থেকে সংযুক্ত রয়েছেন জনাব অরিন্দ ইসলাম অমিত মাননীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, লালমনিরহাট থেকে উপস্থিত এখানে আছেন জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আর ওনার প্রতিনিধিত্ব করছেন জেলা প্রশাসক লালমনিরহাট, বরিশাল গৌরনদী থেকে সংযুক্ত রয়েছেন জনাব জহিরুদ্দিন স্বপন মাননীয় মন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, ভোলা তজুমুদ্দিন থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন শামিমুর রহমান জেলা প্রশাসক ভোলা, পটুয়াখালীর গলাচিপা থেকে আমাদের সাথে আজকে সংযুক্ত রয়েছেন জনাব নুরুল হক মাননীয় প্রতিমন্ত্রী, এবং নেত্রকোনার কলমাকান্দা থেকে উপস্থিত সংযুক্ত রয়েছেন ব্যারিস্টার কাইসার কামাল ডেপুটি স্পিকার জাতীয় সংসদ, জামালপুর বক্সিগঞ্জ থেকে জনাব এমরশিদুজ্জামান মিল্লাত, ময়মনসিংহের নান্দাইল থেকে জনাব ইয়াসির খান চৌধুরী মাননীয় প্রতিমন্ত্রী, সিরাজগঞ্জ সদর থেকে জনাব ইকবাল হাসান মাহমুদ মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি, এবং পাবনা সদর থেকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী পবা থেকে জনাব মিজানুর রহমান মিনু, জয়পুরহাটের খ্যাতলাল থেকে জনাব আব্দুল বাড়ি মাননীয় প্রতিমন্ত্রী। আজকের উপস্থিতি আমরা শুধু বলতে চাই বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে, তারই প্রমাণ এই ফ্যামিলি কার্ড, তারই প্রমাণ কৃষক কার্ড, তারই প্রমাণ কৃষকের কৃষি ঋণ মকুব। কাজেই বিএনপির এই কর্মসূচিকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দিতে চাইলে, এবং আমাদের মনে রাখতে হবে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ এই সমবেত জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ায় জনাব তারেক রহমানের পিছনে ঐক্যবদ্ধ থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, এবং শুভেচ্ছা আমার এই চাঁদপুরের নেতৃবৃন্দ সহ চাঁদপুরের মা বোন সহ সকল জনতাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ সম্মানিত সুধী। এবার অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে মূল্যবান ভাষণ প্রদানের অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী।
17: বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা, আমার দলীয় নেতাকর্মী এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করছি, কারণ আমি সারা নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম আমি মা বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে, সরকার গঠন করতে সক্ষম হলে আমরা মা বোনদের হাতে, বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বিশেষ করে গ্রামে গঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দিব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন, আমরা এই কাজটি সরকার গঠনের 1 মাসের ভিতরে এই কাজটি শুরু করেছি। তারই অংশ হিসাবে আজকে এই এলাকায় চাঁদপুর সদরের এই ওয়ার্ডের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে আমরা এই কাজটি শুরু করলাম। আমি জানি এখনো আপনারা অনেকে পান নাই, একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে,
13: আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে সারা দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, আরও যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। কিন্তু যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপির তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরো যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাল্লাহ এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরো অনেক বেশি সংখ্যক মায়ের কাছে সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব এবং ইনশাল্লাহ আগামী চার সাড়ে চার বছরের মধ্যে আমরা চেষ্টা করব বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়, প্রত্যেকটি মা বোনের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। এই ফ্যামিলি কার্ডের একই সাথে এই ফ্যামিলি কার্ড পেলে যেমন মায়েদের জন্য ভালো হবে, একইভাবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন তখন তিনি এই যে এই বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন, বিনামূল্যে করে দিয়েছেন। আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা মাদেরকে, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি চাই, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরও যাতে সুযোগ পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দেব যাতে তারা মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। এবং শুধু তাই নয়, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় ভালো করবে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, একটু পরে এই মাগরিবের আজান দেবে, আপনারা সেই দুপুর থেকে অপেক্ষা করছেন, অনেক মানুষ ক্লান্ত হয়ে গিয়েছেন, একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ফ্যামিলি কার্ড যখন মায়েরা পাবে শুধু কি মায়েদের ভালো হবে, পুরো পরিবারের উপকার হবে না? পুরো পরিবারের উপকার হবে এটা। একই সাথে আমরা যে কৃষক কার্ডের কথা বলেছি, সারা বাংলাদেশে প্রধান পেশা হচ্ছে কৃষক, কৃষকের সংখ্যা হচ্ছে এই দেশে সবচেয়ে বেশি, কৃষক কার্ড যখন কৃষকদের হাতে পৌঁছাবে কৃষকদের উপকার হবে না? কৃষকদের উপকার হবে। একইভাবে যে আমরা খাল খননের কথা বলেছি, এই যে আজকে দুটি খাল পুনর্খনন আমরা শুরু করেছি, আমরা সারা বাংলাদেশে খাল পুনর্খননের কাজ শুরু করেছি, যেখানে খাল পুনর্খনন প্রয়োজন খাল আমরা পুনর্খনন করব, যেখানে খাল খনন প্রয়োজন সেখানে আমরা খাল খনন করব। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ বিগত এক যুগ ধরে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, গত চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে বিদায় করেছে, বিদায় করার পরে প্রিয় ভাই বোনেরা এখন হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের ছাত্র ছাত্রীদেরকে এখানে একটু আগে একজন এই কলেজের ছাত্রী এসেছিল, তারা একটি এখানে তাদের কলেজের একটি ইনস্টিটিউশন বিল্ডিং করতে চাইছে। আমরা এই বাজেটে, আগামী যেই বাজেট আছে সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন, একই সাথে আমরা যখন রান্না করি মশলা যদি খারাপ হয় রান্না কি ভালো হয়? রান্না ভালো হয় না। সেজন্যই আমরা

ভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে এই যে একজন অনেকক্ষণ ধরে একটা উঁচা করে সাইনবোর্ড রেখেছে, ইপিজেড লিখে রেখেছে, এই ইপিজেড এর কাজ শুধু এই চাঁদপুর জেলা নয়, আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, যে বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে, আর তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব সব কিছু বিবেচনা করে, সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেড এর কাজ যদি বাস্তবসম্মত হয় তাহলে এখানে আমরা ইনশাল্লাহ দ্রুত ইপিজেড করব, যাতে করে এই এলাকার সন্তানেরাই শুধু কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যাতে করে এই এলাকায় আরো বেশি মানুষ অন্য অন্য এলাকা থেকে আসতে পারে বেকার যুবকরা কর্মসংস্থার জন্য। প্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণ আগে আমি ওইটা টেকনিক্যাল কলেজ গোসারহাটে আমি প্রযুক্তি বিদ্যালয় চেয়েছে, আমরা চাই প্রযুক্তি বিদ্যালয় করার মাধ্যমে আমরা চাই আমাদের দেশের তরুণ সমাজ, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে, যাদের দেশেই হোক বিদেশেই হোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের কথাই বলুন, এই কৃষক কার্ডের কথাই বলুন, খাল কর্মসূচির কথাই বলুন, ইপিজেড এর কথাই বলুন, এই টেকনিক্যাল কলেজের কথাই বলুন, এই সকল যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদেরকে নতুন নতুন টেকনিক্যাল কলেজ গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে দক্ষ হিসেবে গড়তে পারে। আমাদেরকে হাসপাতাল গড়ে তুলতে হবে, আমাদেরকে ডাক্তার গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আমাদের মাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করতে হবে, আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। প্রিয় ভাই বোনেরা, বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আমার আপনার আমাদের সকলের ভাগ্য, এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যেদিন এই 20 কোটি মানুষের হাতকে, 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশে শান্তি। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, আজকে আপনাদেরকে সামনে রেখে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে, 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে, কারণ এই সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন মিল কলকারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজে এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না, কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। সেজন্যই আমরা আন্দোলন করেছি, আন্দোলনে বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ হাজার লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, হতাহত হয়েছে। এখন আমরা 71 সালে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আমরা 24-এর আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। কাজেই আমার এই রাজনীতির সাথে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, এই রাজনীতির সাথে আপনারা কে আছেন হাত তুলুন। আসুন আজকের এই জনসময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে না পারে। সেজন্যই আমরা একটি কথা বলে থাকি, করব কাজ গর্ব দেশ সবার আগে। স্লোগানটা কি হলো? করব কাজ সবার আগে। এটাই হোক আজকের এই জনসভার আমাদের প্রতিশ্রুতি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আসুন সামনের দিন দেশ গড়ার রাজনীতি,
সামনের দিন মানুষের ভাগ্য বদল।

0: రాజనీతి. అల్లా హాఫెజ్. బాంగ్లాదేశ్ జిందాబాద్.
1: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক
2: সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত চাঁদপুরের সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড এর বিতরণ অনুষ্ঠান এতক্ষণ বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হলো এবং এর মধ্য দিয়ে এতক্ষণ ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, এই সরাসরি সম্প্রচার থেকে আমরা বিদায় নেব, তবে বিদায়ের আগে জানিয়ে যাই আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ ও ফাতেমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ রাসেল আহমেদ ও মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় নিতাই কুমার ভট্টাচার্য, প্রেম গোপাল হালদার ও এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি ভালো থাকার নিরন্তর শুভকামনা রেখে চাঁদপুরের সরকারি কলেজ মাঠ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
3: এতক্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: মুস্তাফিজুর রহমান উর্ফির কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গেয়েছেন কে এম আব্দুল্লাহ মুর্তজা মোহন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষকরা গানটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 64% এবং সন্ধ্যে 6টায় 58%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:15 এবং অস্ত যাবে 6:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট, রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river pools well till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary west-northwesterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Kumilla, Mymensingh and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Mymensingh and Sylhet divisions and a few places of Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Mymensingh and Sylhet divisions. Slight rise in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. Mild heat wave is sweeping across Khulna division along with Madaripur, Rajshahi and Pabna districts and it may continue. The maximum temperature of Bangladesh was recorded today at Khulna 37 degrees Celsius and the minimum was at Sylhet 20.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.3 degrees Celsius and minimum 26.6 degrees. Humidity recorded in air at 9 a.m. was 64% and at 6 p.m. 58%. Sunrise over Dhaka tomorrow at 5:15 a.m. and sunset at 6:35 p.m. And that's all for weather for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান সময় পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এবারে FM 92.5 সন্ধ্যে 7:00-11:00 শুনবেন রবীন্দ্র অনুষ্ঠান। পরবর্তী সময় অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

থ্যালাসেমিয়া বিষয়ে জনসচেতনতামূলক বার্তা। আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা যায়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে এক থেকে দুই ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টকর। থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়, কেবলমাত্র বাবা মা উভয়ই এই রোগের ক্যারিয়ার বা বাহক হলে সন্তান এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। বাহকরা পুরোপুরি সুস্থ থাকে এবং এদের কোনো বাহ্যিক লক্ষণ বা উপসর্গ থাকে না, তবে ক্ষেত্র বিশেষে বাহকদের কারো কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা, জন্ডিস ভাব, প্লীহা বড় হয়ে যাওয়া, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, খিটমিটে মেজাজ, ঘন ঘন ইনফেকশন, মাথা মুখের হাড়ের বিকৃতি, চেহারায় পরিবর্তন, শারীরিক দুর্বলতা ইত্যাদি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুন করে মেরামত করতে চায়। এই কার্যক্রমের প্রতিটি পর্বে সংশ্লিষ্ট দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করা হবে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর আয়োজন করে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ও জঙ্গল ইউনিয়নে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আজ উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে খাল ও পুনঃখননে উপজেলার অতি দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ প্রকল্প বাস্তবায়নে যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 77 লাখ টাকার বেশি বরাদ্দ দিয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে আজ গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার ঈদ মৌসুমে যাত্রীসেবা নিশ্চিত করা, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখা

0: এবং সার্বিক পরিবহন ব্যবস্থাপনা শৃঙ্খলিত রাখার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশ সুপার যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করারও আহ্বান জানান। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভায় প্রায় ২ লাখ কুরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এসব গবাদি পশু বর্তমানে বিভিন্ন খামারে ও ব্যক্তি পর্যায়ে লালন পালন করা হচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জেলায় কুরবানিযোগ্য মজুদ পশুর মধ্যে ৯৭,০০০ বেশি গরু, প্রায় ৪,০০০ মহিষ, ৯০,০০০ ছাগল ও ভেড়া রয়েছে। মুন্সীগঞ্জ পৌরসভায় মুন্সিরহাট বাজারে আধুনিক কসাইখানার নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। আসন্ন ঈদ উল আজহার সময় কসাইখানাটি পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে কসাইখানাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এটি চালু হলে স্বাস্থ্যসম্মত ও আধুনিক পদ্ধতিতে গবাদি পশু জবাই, মাংস প্রক্রিয়াজাত সংরক্ষণের সুযোগ তৈরি হবে। গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা, শ্রীপুর বাজার ও শ্রীপুর রেল স্টেশন এলাকায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শিশু শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। আয়োজকরা জানান, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক বার্তা ছড়িয়ে দিতেই এর আয়োজন করা হয়েছে। চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ নরসিংদীতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আবহাওয়া। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মাদারীপুর, রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আজ খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪%, এবং সন্ধ্যে ৬টায় ৫৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:১৫ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:৩৫। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।
2: সকিনাবু, তোমার আজকে দেখতে মনে হচ্ছে শরীরটা বেশি খারাপ, জ্বর জ্বর নাকি?
3: আর কইও না, এই ধরনের নাকে নাকে কথা কইতেছি, দাঁত দিয়ে পানি, জ্বর, ঠান্ডা
2: হবে তো। দিনের বেলায় গরম, রাতের বেলায় কিন্তু বৃষ্টি টিষ্টি হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, মনে হয় কাঁথাটা নিলে বেশ আরামও লাগে, ঠান্ডা ঠান্ডা। এতে সর্দি কাশি জ্বর কিন্তু ছাড়তেছে না।
4: শোনো, শোনো, তোমার জ্বর এসে তুমি বয়স্ক মানুষ, তুমি সামাল দিতে পার, কিন্তু তোমার জয়গুণ, এই জয়গুণের দিকে কিন্তু একটু খেয়াল রেখো। পোলাপার মানুষ, ও কিন্তু কইতেও পারবো না, শুইতেও পারবো না, তো ওর দিকে খেয়াল রাখবা। ও যাতে ঠান্ডার মধ্যে না যায়, ঠান্ডা পানি না খায়, আর ও যে মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে যায়।
5: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম,
5: কেমন আছো সব?
2: আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো?
5: কি ব্যাপার সকিনা বুজয় গুণের দাদি?

0: গলা মনে হচ্ছে কেমন
1: একটু বৈশা বৈশা গেছে দাদা,
0: তোমার কি জ্বর আইছে?
2: ঠান্ডা তাগায় দিতে ভুলে গেছিলাম, এমন বৃষ্টি খেতা গায়ে দিতে ভুলে গেছিলাম।
0: আচ্ছা যাই হোক, একটু সাবধান থাকবা, কারণ এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, আবার রাত্রি গরম ঠান্ডা, দিনের বেলায় গরম, হ্যাঁ, তো এইগুলা নিয়ে একটু শরীরটাকে মানায় নিতে হবে। রাত্রে মনে হবে যে, শোয়ার সময় মনে হবে যে গরম, ফ্যান জোরে চালা দিলি পরে ঠান্ডা লাগবেনি, এই এখান থেকে গরম ঠান্ডা লাগবে। খুব সাবধান আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন, আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনতেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই আসরে। এই আমাদের এই আসরটা করি তো আপনাদের জন্যই, নাকি? তো এই আসরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বলে থাকি। আজকে কিন্তু ওই যে পাট, কেনাফ ও মেস্তা এইসব ফসলের আঁশ উৎপাদনে, পোকামাকড় দমনে এবং এটা কিভাবে কি করলে কি হয়, এইসব ব্যাপারে একটু আলোচনা আছে। আর একটা আছে লালন গীতি, আর সবচেয়ে আকর্ষণীয় এবং আমাদের প্রিয় কিভাবে
1: সমস্যার সমাধান,
0: অর্থাৎ আপনারা যারা চিঠিপত্র লেখেন প্রতিনিয়ত, যারা লেখেন এবং লিখতে চান তারা লিখবেন, আপনাদের চিঠিপত্রে জবাবও দেব আমরা শেষে, কি বলো তোমরা?
1: হ্যাঁ, একজনের সমস্যা দশজনের সমাধান।
0: তো চলো যাই, আমরা প্রথমেই শুনে নি পাট, কেনাফ ও মেস্তা ফসলের আঁশ উৎপাদনে, পোকামাকড় দমনে, ওই বপন পূর্ব মানে যখন বোনা হয় তার আগে এবং তার পরবর্তীতে করণীয় কি, এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন, বলছেন ডক্টর মোহাম্মদ শাহিন পলান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। চলো শোনা যাক।
1: আচ্ছা শুনি।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। পাট, কেনাফ ও মেস্তা আমাদের আঁশজাত ফসলের গুরুত্বপূর্ণ তিনটি নাম। দেশের অর্থনীতি ও পরিবেশ দুদিক থেকে এই ফসলগুলোর গুরুত্ব অনেক, কিন্তু বপনের আগ থেকে শুরু করে চারা গজানো এবং বেড়ে ওঠার সময় পর্যন্ত বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলব পাট, কেনাফ ও মেস্তা ফসলের আঁশ উৎপাদনে, পোকামাকড় দমনে, বপন পূর্ব ও বপন পরবর্তী করণীয়। আর এই বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আসরে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ শাহিন পলান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব শাখা, বিজেআরআই, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, পাট ফসলে কি কি পোকা আক্রমণ করে এবং এদের ক্ষতির ধরনটা কি রকম?
4: ধন্যবাদ আপনাকে। পাটে সাধারণত পাঁচ ধরনের পোকামাকড়ের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়, যেমন ধরেন বিচা পোকা, ঘোড়া পোকা, লেদা পোকা, চেলে পোকা, হলুদ মাকড়। তো এদের মধ্যে কিছু পোকা আছে যারা পাট ফসলের জন্য বেশি ক্ষতিকর, যেমন বিচা পোকা ও হলুদ মাকড়। বিচা পোকা কি অবস্থায়, পাতার উল্টো দিকে সবুজ অংশ খেয়ে পাতাকে পাতলা পর্দার মতো করে ফেলে। এই অবস্থায় আক্রান্ত পাতাগুলো দূর থেকে দেখলেই বোঝা যায় যে বিচা পোকার আক্রমণ হয়েছে। পোকাগুলো বড় হওয়ার সাথে সাথে সারা মাঠে ছড়িয়ে পড়ে এবং পুরো ক্ষেতের পাতা খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। একইভাবে ঘোড়া পোকা ও লেদা পোকাও গাছের পাতা খেয়ে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। আর চেলে পোকা গাছের পাতা, ফুল ও ফল ছিদ্র করে খায়, ফলে ফসলের আঁশের ক্ষতি হয়। অপরদিকে হলুদ মাকড়, সেটা একটা মাকড়, এটা পাতের কচি পাতার নিচে রস চুষে খায়, ফলে পাতা তামাটে রং ধারণ করে এবং কুকড়ে যায়, এবং একসময় ঝরে পড়ে, ফলে আগা মারা যায় এবং সাইড থেকে ডালপালা বের হয়, যা পাটের উৎপাদনের জন্য মোটেই কাম্য নয়।
3: তো এই যে পাঁচ ধরনের পোকার কথা আপনি বললেন, এদের দমনের জন্য বীজ বপনের পূর্বে এবং পরে কি কি করতে হবে?
4: হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ আমাদের পাটের বীজ বপনের পূর্বেও কিছু করণীয় থাকে যা দ্বারা আমরা পোকামাকড় আগে থেকে দমন করতে পারি। যেমন ধরেন এই পাঁচ ধরনের পোকার মধ্যে বিচা পোকা, ঘোড়া পোকা, লেদা পোকা, এদের পুত্তুলিগুলো সাধারণত মাটির নিচে থাকে। তো আমরা যদি জমি চাষ দেওয়ার সময় এক দুই দিন রেখে দেই চাষ দিয়ে, তাহলে এই পুত্তুলিগুলো পাখি খেয়ে দমন করতে পারে। আর বপনের পরে যদি পাট গাছ আক্রান্ত হয়, তাহলে ডিমের গাদা সহ পাতা তুলে ধ্বংস করতে হবে। যদি তাহা করা সম্ভব না হয়, তাহলে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর, সাধারণত একটা পাতার মধ্যে অনেকগুলো পোকা থাকে, ওই পাতাটা ছিঁড়ে পায়ে পিষে বা মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করলে আমাদের পোকা দমন হয়ে যাবে। এরপরও যদি আমরা সেটা না করতে পারি, তাহলে রাসায়নিক কীটনাশক যেমন ডার্জবান 20 EC প্রতি লিটার পানিতে, 2 মিলিলিটার নাইট্রো 505 EC প্রতি লিটার পানিতে, 1.5 মিলিলিটার এইসব ওষুধ জমিতে ছিটিয়ে এই পোকা দমন করা যায়। অপরদিকে হলুদ মাকড়ের জন্য বপনের পরে যেমন আশেপাশে আগাছা, গাঁদা ফুল, মরিচ এগুলা ধ্বংস করতে হবে। আর বপনের পরে যদি আক্রান্ত হয়, তাহলে আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট একটা ভেষজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে 50 গ্রাম নিম পাতা শিলপাটায় বেটে 1 লিটার পানিতে মিশিয়ে নির্যাস তৈরি করে আক্রান্ত কচি পাতার উল্টা দিকে ছিটাতে হবে, তাহলে মাকড় দমন হবে। তাছাড়া আজ বিভিন্ন রাসায়নিক কীটনাশক যেমন সালফেক্স, কুমুলাস, রনোপিট এগুলো 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ছিটালে মাকড় দমন হবে।
3: এবার

0: টেনাফ ও মেস্তা ফসলে কি কি পোকা আক্রমণ করে এবং এদের কিভাবে দমন করা যাবে সে বিষয়ে একটু যদি সংক্ষেপে বলতেন।
1: পাটের মতোই টেনাফ এবং মেস্তাও আমাদের একটা গুরুত্বপূর্ণ আশ ফসল, এবং এই টেনাফ মেস্তা সাধারণত দুই ধরনের পোকা যেমন স্পাইরাল পরার ও ছাত্র পোকা দ্বারা আক্রান্ত হয়। স্পাইরাল পরার প্রথমে কাণ্ড ছিদ্র করে ডিম পারে এবং এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর সেই বাচ্চা ছালের ভিতর বাসের নিচেই খেতে থাকে এবং স্ক্রুর মতো পেঁচিয়ে পেঁচিয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। এই আক্রান্ত স্থলগুলো ফুলে যায় এবং গিরার সৃষ্টি হয় এবং ঝড়ো বাতাসে এখান থেকে ভেঙে পড়ে, ফলে আঁশ ছাড়ানোর সময় আঁশ ছিঁড়ে যায়, এভাবে ফসলের ক্ষতি হয়। অপরদিকে ছাত্র পোকা গাছের ডগায় দল বেঁধে বাস করে এবং কচি ডগা ও পাতার রস চুষে খায়। কচি ডগা পাতাগুলো কুকড়ে যায় এবং আক্রান্ত স্থান ফুলে যায়। কুকড়ানো পাতাগুলো ঝরে যায়, ফলে শাখা পোশাকা বের হয় এবং গাছ লম্বায় আর বাড়ে না এবং আক্রান্ত স্থান ভালো করে পচে না, ফলে আঁশের মান খারাপ হয়। এদের দমন করার জন্য আমরা প্রাথমিক অবস্থায় আক্রান্ত গাছগুলোর ডগা কেটে ফেলতে পারি, অথবা আক্রমণ বেশি হলে অনুমোদিত রাসায়নিক কীটনাশক যেমন সেভিয়েন 85 SP প্রতি লিটার পানিতে 2 গ্রাম, ডাইজোনন 60 EC প্রতি লিটার পানিতে 1.5 মিলিলিটার, রিপকর্ড সিম্বুস 10 EC প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার মিশিয়ে স্প্রে করলে এই পোকাগুলো দমন হয়। এই সমস্ত ব্যবস্থা নেওয়ার পরও যদি কৃষক ভাইয়েরা কোনো সমস্যায় পড়েন তাহলে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন।
0: ধন্যবাদ আপনাকে। পাট কেনাফ ও মেস্তা চাষে ভালো ফলন আর উন্নত মানের আঁশ পেতে হলে শুরু থেকেই সচেতন হতে হবে। বীজ নির্বাচন, জমি প্রস্তুতি, সময় মতো বপন এবং নিয়মিত মাঠ পরিদর্শন, এসব ছোট ছোট বিষয় বড় পার্থক্য গড়ে দেয়। পোকামাকড় দমনে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করলে খরচও কমে, পরিবেশও সুরক্ষিত থাকে। কৃষকের সচেতনতা আর সঠিক পরামর্শই পারে আঁশ ফসলকে আরও লাভজনক করে তুলতে। আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর জন্য আমাদের অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে কৃষিজীবী ভাই ও বোনদের ধন্যবাদ সাথে থাকার জন্য।
2: শুনলে তো, পাট কেনাফ ও মেস্তা ফসলের আঁশ উৎপাদনে পোকামাকড় দমনে বপন পূর্ব এবং বপন পরবর্তী অর্থাৎ লাগানোর আগে আর লাগানোর পরে করণীয় কি
3: এই ব্যাপারে জানলাম,
2: তাই না? তো দেখো চলো চলো সবাই মিলে একটু লালন গীতি শুনি। শিল্পী ফরিদা পারভিন, চলো গানটা শুনে নি।
3: আচ্ছা শুনি।

0: খাসার ভেতর অসীন পাখি কম নে আসে যায়, অনেক ভাবার বিষয়। তো দেখো আমরা এটা যে গান শুনি, কিন্তু খালি শোনার জন্য শুনলি হবি না, গানের কথাগুলো
1: এই যে খাঁচাটা যখন আমরা জন্মগ্রহণ করি ওই তখন পাখিটা কেউ কম নে আসলো, আবার যখন আমাদের মৃত্যুবরণ করি ওই পাখিটা খাঁচার ভিতরে কম নে বাইরে চলে
0: যায়। রাজা ভাই তোমার সাথে আমি একটা বিষয় একটু যোগ করি, আসলে যে মায়ের গর্ভে যখন থাকে তখনই তো তোমার এই
2: হার্টবিট,
0: সত্যি কথা, জন্ম তো ওই দিন যেদিন তুমি মায়ের পেটে আসলে নাকি, তো ওই যে ঘটনা হইলো। দেখো এই মানুষের সৃষ্টি করেছে আল্লাহ মনুষ্যত্ব দিয়ে, মানবতা দিয়ে, হ্যাঁ মানুষের জন্য মানুষ, তাই না? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। সেই মানুষ দেখো কিরকম শৃঙ্খল হয়ে যায়, এক মানুষ আরেক মানুষের উপরে
2: আক্রমণ করে, পশুর মতন আচরণ করে।
1: তুমি যদি আমারে দশটা টাকা দাও, যদি কও যে রাজা ভাই তুমি ওর মাথায় যে একটা বাড়ি দিয়ে
0: আসো, দেখিনি
1: ওই দশটা টাকা কিন্তু আমার কাছে অনেক বড় হয়ে
2: গেল।
0: বিষয়টা হচ্ছে কি দেখো, সংক্ষেপে যদি বলি যে আমরা কি অর্থের কাছে নিজেকে সুপিয়ে দেব না, আমরা মনুষ্যত্ব বিবেক মানুষ মানুষ মানে মান এবং হুঁশ এই দুইটা থাকতে হবে, খালি আমরা একে অপরের সাথে খালি বিবাদ করলে হবে এই দেশ কি আগাবি
2: না?
0: তাহলে আমাদের আগাতে হলি পারে আমাদের একের প্রতি অপরের ভালোবাসা থাকতে হবে। এই যে ধরো এই যে এখন জিলহজ মাস কয়দিন পরেই শুরু হবে, তাই না? জিলহজ মাসের প্রধান এটা কি, হ্যাঁ আত্মত্যাগ করা, তাই না? তুমি যেটা করবা কুরবানির ব্যাপার, এই কুরবানিটা কেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি জবাই করো, তুমি মেরে ফেলো, কিভাবে যে আল্লাহ দেখাই দিছে যে তুমি প্রিয় বস্তুকেও তোমাকে ছেড়ে দিতে হবে, জবাই করার দিয়ে আমাদেরকে আমাদের ভেতরের পশুত্বকে জবাই করা হয়েছে। আর আমার সেই পশুত্ব যদি আমাদের ভেতর থেকে যায় তাহলে দেশ তো আগামী নেই। এই ব্যাপারে যারা যারা এরকম দুষ্টুমি করে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের কিন্তু বিচারের আওতায় আনতে হবে, নাকি কো?
1: হারুন ভাই, এই যে তুমি কইলে তোমার কথার সূত্র ধরে কই, এই আমাদের অপকর্মগুলিরে এই যে কুরবানি আসতেছে এই কুরবানিরে সামনে রেখা অপকর্মগুলিরে কুরবানি
2: ত্যাগ করতে
0: হবে। চলো যাই এখন আমরা আরেকটা প্রসঙ্গে যাই, আমাদের কিন্তু তারা অনেক চিঠি পত্র লিখেছে, কার কার চিঠি আজকে উত্তর দেওয়া হবে আমি তো জানি না। এই তোমরা জানি কি
2: কইছে, করল্লার সমস্যা বলে হের করল্লা গাছে সমস্যা হলি কয় তো নাকি কুকরা গেছে,
3: আমি বুঝাইছি অনেক জামাইও বুঝাইছে কিন্তু সে বুঝে না,
1: জামাই বুঝছে আমাকে যে জরিনাবর
0: কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনারা যারা চিঠিপত্র লিখেছেন অর্থাৎ শ্রোতাদের চিঠিপত্র জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নারায়ণগঞ্জ, আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফয়সাল আহমেদ অনন্ত। চলো আমরা শুনে নিই চিঠিপত্রের জবাবগুলি, কি গো?
2: আচ্ছা শুনি।
4: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের চিঠিপত্রের জবাবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াই হাজার নারায়ণগঞ্জ। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
2: ধন্যবাদ।
4: আমাদের প্রথম চিঠিটি লিখেছেন জনাব মোসলেম উদ্দিন ফরিদগঞ্জ চাঁদপুর থেকে। আপনি লিখেছেন আপনার ক্ষেতের করলা গাছের পাতার গায়ে ঢেউয়ের মতো ভাঁজ হয়ে কুচকে যাচ্ছে, অনেক বেশি পাতা ডাল পালা বের হচ্ছে ও ফুল খুব কম হচ্ছে, এখন কি করণীয়, এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন।
5: ধন্যবাদ আপনার চিঠির জন্য। আপনার ক্ষেতের করলা গাছে করলা লিফ কার্ল রোগ হয়েছে, এটি একটি ভাইরাস জনিত রোগ, সাদা মাছি দ্বারা এই ভাইরাসটা ছড়িয়ে থাকে। এজন্য আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে, রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করে লাগাতে হবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের যদি চাষ করেন তাহলে এই রোগের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। আর ভাইরাসের বাহক পোকা দমনের জন্য সঠিক কীটনাশক বাছাই করে জমিতে স্প্রে করতে হবে। আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি কিন্তু খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না। এছাড়া সঠিক পরিমাণে গাছে আপনার ক্ষেতে সুষম সার ব্যবহার করতে হবে। ধন্যবাদ।
4: এর পরের চিঠিটি লিখেছেন জনাব শফিকুল ইসলাম, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আপনার ক্ষেতের টমেটো গাছের পাতায় বাদামি বর্ণের দাগ পড়ছে, দাগগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে, এরপর গাছের পাতা পচে যায়। এ রোগের আক্রমণের কয়েকদিনের মধ্যে গাছ মারা যাচ্ছে, এখন করণীয় কি এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন।
5: ধন্যবাদ আপনার চিঠির জন্য। আপনার ক্ষেতের টমেটো গাছে নাবি ধসা বা লেড ব্লাইট রোগ হয়েছে, এটি একটি ছত্রাকজনিত রোগ। এই রোগটি হলে গাছের আক্রান্ত অংশ বীজ মাটি পানি দ্বারা এটা বিস্তার করে থাকে। এই রোগের আক্রমণে কয়েকদিনের মধ্যেই সব গাছ মারা যায়। এই রোগ দেখা দিলে জমিতে যদি পরিত্যক্ত অংশ থাকে ফসলে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে। রোগমুক্ত এবং উন্নত জাতের বীজ ব্যবহার করে চারা তৈরি করতে হবে। আর শস্য পর্যায় বা ক্রপ রোটেশন অনুসরণ করতে হবে, অর্থাৎ একই জমিতে বারবার একই ফসল লাগানো যাবে না। রোগের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে গাছে স্প্রে করতে হবে। একজন কৃষক টমেটো রোগ এবং প্রতিকার ভালোভাবে জেনে তবেই যদি টমেটো চাষ করে তাহলে অনেক ভালো ফলন পাবে। ধন্যবাদ।
4: সবশেষ চিঠিটি লিখেছেন জনাব আমিনুল ইসলাম, শিবালয় মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আপনি বাগান বিলাস চাষ করতে চান, এ ব্যাপারে পরামর্শ জানতে চেয়ে চিঠি লিখেছেন।
5: ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। বাগান বিলাস ফুল চাষের জন্য প্রচুর রোদ, যেমন দৈনিক যদি 5 থেকে 6 ঘন্টা যদি রোদ থাকে এবং সুনিষ্কাশিত জায়গায় এটা চাষ করতে হবে। টবে বা মাটিতে সহজে বাগান বিলাস ফুল জন্মে থাকে। চারা তৈরির জন্য ডাল কেটে বসানো সবচেয়ে কার্যকর পদ্ধতি। এছাড়া নিয়মিত ছাটাই, কম পানি এবং জৈব সার ব্যবহার করে সারা বছর প্রচুর ফুল পাওয়া সম্ভব। টবে চাষ করলে নিচে ছিদ্র রেখে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে। আর মাটি যদি শুকিয়ে যায় তবেই পানি দিতে হবে। গোড়ায় পানি জমলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। ফুল যদি ঝরে যায় বা ফুল কম এলে ডাল ছেঁটে দিন। গাছ বাড়ার সময় জৈব সার এবং ফুল আসার সময় পটাশ ফসফরাস সমৃদ্ধ সার ব্যবহার করুন। ডাল কেটে সহজেই নতুন চারা তৈরি করা যায়। ধন্যবাদ।
4: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং আমাদের প্রত্যেকটি চিঠির চমৎকার সমাধান দেবার জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক সৈয়দ মাহবুব মুন্সী সরণী, শেরে বাংলানগর, আগারগাঁ, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস betar.krishi@gmail.com। সবাই ভালো থাকবেন এমনই প্রত্যাশায় শেষ করছি আজকের চিঠিপত্রের জবাব।

0: তুমি দেহি পোলার কথা একবারও ভাবো না, ওর বয়সী সব পোলাপান বারণ তো। রাজু তো ঘুমতো পারতাছে না।
1: আমি কি বাজার সদাই কম করি? তোমার পোলা না খাইলে শরীর বাড়বো কেমনে?
0: তোমার কথা ঠিকই আছে। আচ্ছা এক কাম করো, ডাক্তার দেখাও।
2: ডাক্তার তো রাজুরে দেখতে তোমাদের বাড়িতে এসে হাজির ভাবি।
1: আরে সাব্বির, তুমি কবে আইলা?
2: রাতে এসেছে, এসে মার কাছে রাজুর কথা শুনেছে। তোমরা রাজুরে নিয়া ভীষণ চিন্তায় আছো।
0: ঠিকই শুনছো, সাসির কাছে তো আমি সব কথাই কই।
2: মার কথা শুনে যা বুঝলাম, রাজু ভিটামিন জাতীয় খাবার না খাওয়ার কারণে ওর শরীরের বৃদ্ধি হচ্ছে না।
1: কি ভিটামিন জাতীয় খাবার?
2: হ্যাঁ, ভিটামিন হলো খাদ্যের একটি প্রয়োজনীয় জৈব রাসায়নিক উপাদান, যা শরীরের ভেতরে তৈরি হয় না, খাবার থেকে গ্রহণ করতে হয়।
0: কি সাব্বির,
2: অনেকে ধারণা ভালো ভালো খাবার খেলে শরীর বেড়ে ওঠে, শক্তি পাবে।
1: হ্যাঁ আমরা তো তাই জানি।
2: শোনো, ভিটামিন সমৃদ্ধ খাবার না খেলে শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়।
0: ভিটামিনের অভাব হলে কি হয়?
2: ভিটামিনের অভাব হলে রাত কানা, ত্বক খসখসে হওয়া, শিশুদের পা বাঁকা, বড়দের হাড় ক্ষয় হওয়া, ঠোঁটের কোনায় ঘা, রক্তশূন্যতা, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।
1: আমার তো মনে হয় তোমার কথাই একদম ঠিক। আমাগো রাজু তো এই সব সমস্যাই ভুগতাছে।
0: কোন খাবারের মধ্যে ভিটামিন আছে?
2: ভালো কথা বলেছ ভাবি, একই খাবারের মধ্যে সব ভিটামিন পাওয়া যায় না, সে কারণে সব ধরনের খাবারই খেতে হবে।
0: আমাগো রাজু তো কোনো খাবারই খাইতে চায় না।
2: সে কারণেই রাজু ভিটামিন জনিত সমস্যায় ভুগছে।
1: আচ্ছা অহন কও দেহি, কোন কোন খাবার খাওয়াইলে বেশি বেশি ভিটামিন পাওয়া যাইব?
2: এই ধরো বিভিন্ন রকমের রঙিন শাক সবজি, যেমন গাজর, লাল শাক, মিষ্টি কুমড়া, মাছের তেল, ছোলা, বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, এসবে ভিটামিন বেশি পাওয়া যায়।
0: অথচ আমার পোলা এইসব কিছুই মুখে দেয় না, সারাদিন খালি ঘরেই থাকে।
2: আরে ঘরে থাকলে তো হবে না, সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, শিশুদের তাই সূর্যের আলোতে ঘুরতে হবে।
1: হ ডাক্তার, তুমি সময় মতো ভিটামিনের কথা কইয়া খুব ভালো করছো।
2: শোনো, এখন থেকে তাজা ফলমূল, ঢেঁকি ছাটা চালের ভাত, দুধ, ডিম, কলিজা আর ওই প্রাণীজ আমিষ আর কি, এই জাতীয় খাবার খাওয়াতে হবে, এবং খেলে তখনই দেখবা যে অনেক সুস্থ হয়ে উঠছে বাচ্চা।
0: ঠিক আছে, অহন থেকে ভিটামিন জাতীয় খাবার রাজুরে জোর কইরা হলেও খাওয়ামু।
2: হ্যাঁ ভাবি, এছাড়া ত্বক জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে, আর ভিটামিন ই এর উৎস সব ধরনের ভোজ্য তেলে।
1: সাব্বির যা যা কইল সব ঠিকঠাক মনে আছে তো?
0: হ্যাঁ সব মনে আছে।
2: সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে ভিটামিন গ্রহণ করলে বাড়তি ভিটামিন বড়ির প্রয়োজনই হয় না।
1: এই দেখো আমরা না যাই না কি ভুলই না করছি।
2: না জেনে ভুল করার কারণে অনেক শিশু ভিটামিনের অভাবে নানা রোগে আক্রান্ত হয়।
0: ভিটামিন জাতীয় খাবার খামু,
1: রোগ বালাই থেকে রক্ষা পামু।
3: শুনলে তো, রোগ বালাই থেকে মুক্তি পাতি হলি
4: প্রতিদিন ভিটামিন খাইতে।
3: আর কি করতে হবে কও দেখি?
5: কাশি তো লাগানো লাগবে। হ্যাঁ সেই গাছতেই তো ফল আসবে।
4: হ্যাঁ আর এই যখন ঈদে যাইব সময়তে জীবনের মূল্য অনেক বেশি, সাবধানে যাই তুই।
6: তাড়াহুড়ো করা যাবে না, যাওয়ার ব্যাপারে অতিরিক্ত যাত্রী হয়ে কোনো যানবাহনে চড়া যাবে না।
3: সেই সাথে যারা আসবি বর্ষা মৌসুমে অনেক অনেক অনেক গাছ লাগাতে, বৃক্ষরোপণ করতে হবে, গাছ লাগাতে হবে,
4: সবাই মিলে গাছ লাগাবো।
3: সেই প্রতিজ্ঞা করে চলো আজকের মতো যাওয়া যাক। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সেলিনা আক্তার শেলি, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। আজ রয়েছি আমি আজহারুল ইসলাম রনি
1: এবং আমি সেলিনা আক্তার শেলি। দুর্বারে আজ আপনারা শুনবেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমেই শুনবেন দেশের গান, সিদ্দিক চৌধুরীর কথা।

এবারে কণ্ঠ শিল্পী ডলি শান্তনি, গীতিকার আহমেদ রিজভী, সুরকার প্রণব ঘোষ, আর শুনবেন আধুনিক গান।

শুনছেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার, আর দুর্বারে আজ শুনছেন রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া। এবারে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ।

সৈনিক ভাইরা, দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে আপনাদের শোনাব ছাছবির গান, ছাছবি যত প্রেম তত জ্বালা, শিল্পী কনক চাপা।

সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার আবু বকর সিদ্দিক।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া, আর এরই সাথে শেষ হল সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শীর্ষ ক্রিকেট টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে বিনয় উইকেটে 21 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 278 রান করে। দলের পক্ষে লিটন কুমার দাস সর্বোচ্চ 126 রান করেন। পাকিস্তানের খুররম সাজ্জাদ 4টি এবং মোহাম্মদ আব্বাস 3টি উইকেট লাভ করেন। আগামীকাল সকাল 10টায় দ্বিতীয় দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঢাকা আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অপরূপগঞ্জ ও সিটি ক্লাব তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। রাজধানীর বিভিন্ন মাঠে অনুষ্ঠিত খেলায় আবাহনী লিমিটেড 4 উইকেটে বসুন্ধরা স্ট্রাইকার্সকে পরাজিত করে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 3 উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 4 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পরাজিত করে। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জ 225 রানের বড় ব্যবধানে গুলশান ক্রিকেট ক্লাবকে এবং সিটি ক্লাব 6 উইকেটে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয়। নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে বাঁশগাড়ির দীঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পলাশ উপজেলার গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে বাঁশগাড়ির দীঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-0 গোলে সদর উপজেলার মহিষাসুরার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা বিভাগের ফাইনালে গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-1 গোলে শিবপুর উপজেলার নাওহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা লাভ করে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী FA কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এখন ম্যানচেস্টার সিটি চেলসির মোকাবেলা করছে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 27 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ বিতে নেপাল এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলা শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে ITTF ATTU এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী 12 জুন ইংল্যান্ডে ICC নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। গ্রুপ বি তে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্য দল ঘোষণা করেছে। এদিকে নারী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। 2টি ম্যাচেই লফবোরোতে অনুষ্ঠিত হবে। আগামী মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে অস্ট্রেলিয়া স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি-20 সিরিজ খেলবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি 2টি ম্যাচ 11 এবং 14 জুন অনুষ্ঠিত হবে। সিরিজের 3টি ম্যাচই ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 17, 19 ও 21 জুন চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুদলের মধ্যে টি-20 ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে তা দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন বাংলাদেশ বেতার। স্থানীয় সময় অনুসারে এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ঋতু যখন গ্রীষ্ম, তখন খরতাপ ও ব্যবসা গরমের অস্বস্তি যেমন থাকবে, তেমনি থাকবে হঠাৎ হঠাৎ এলোমেলো ঝোড়ো হওয়ার দাপাতাপি এবং মাঝে মধ্যে কাঙ্ক্ষিত প্রশান্তের বৃষ্টি। এই তো এ সময়ের চেনা প্রকৃতি। গরম আর কালবৈশাখীর দাপট যেমন করে দুরন্ত বৈশাখকে আলাদাভাবে চেনায়, তেমনি পাকা আম, জাম, লিচু, কাঁঠালের মিষ্টি সুবাস ঠিক ঠিক জানিয়ে দেয় প্রকৃতিতে মধুমাস জ্যৈষ্ঠের উপস্থিতি। হ্যাঁ, শুরু হয়েছে জ্যৈষ্ঠের পথ চলা। প্রকৃতির সাথে সাথে সবার মনও সুরভিত হয়ে উঠুক মধুমাসের মিষ্টি ছোঁয়ায়। এমনই প্রত্যাশায় শ্রোতাবন্ধুদের উষ্ণ আমন্ত্রণ সুখী সংসার অনুষ্ঠানে। বর্তমানের উন্নয়নশীল দেশ থেকে উন্নত বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে নতুন উদ্যমে যাত্রা শুরু হয়েছে আমাদের। এ লক্ষ্য অর্জনে প্রয়োজন দক্ষ জনগোষ্ঠী, আর দক্ষ জনগোষ্ঠী গড়ার ক্ষেত্রে যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। একটা সমাজ বা দেশ গড়ার মূল হাতিয়ার হল যুবশক্তি। আজকে তারুণ্যই তো আগামীর যুবশক্তি। কাজেই সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ পেতে দেশের তরুণ সমাজ যাতে শিক্ষিত ও দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে ওঠে তা নিশ্চিত করা চাই। বন্ধুরা, আজকের প্রথম পরিবেশনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় সজীব দত্ত।
2: তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে দূরে কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, কুমিল্লা জেলার হোমনা উপজেলা থেকে। হোমনা উপজেলা পরিষদ সভাপক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমাদের এই হোমনা অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের স্বপ্নের কথাগুলো জানবো, তাদের স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়ন করে চলেছেন তারা, তাদের শিক্ষকরা কিভাবে কাজ করছে, উপজেলা প্রশাসন আমরা সেটি জানার চেষ্টা করব। আমরা জানবো বাল্যবিবাহ প্রতিরোধে তারা কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ করতে পারে। প্রথম কে আমাদের সঙ্গে আছে, চলুন তার সঙ্গে আমরা পরিচিত হই। তোমার নাম বলবে, তুমি কোন স্কুল থেকে এসছো এবং তুমি কিসে পড়ো?
3: আমার নাম মানসুর আক্তার জেসি। আমার স্কুলের নাম হচ্ছে হোমনা কফরুদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
2: জেসি, বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠানে কথা বলতে এসে, অংশ নিতে এসে কেমন লাগছে?
3: খুবই ভালো লাগছে।
2: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
3: আমি আমার ভবিষ্যতে ডাক্তার হতে চাই।
2: বাহ, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার এই স্বপ্ন পূরণের পথে বাল্যবিবাহ অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, এই বাল্যবিবাহ থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি?
3: বাল্যবিবাহ থেকে আমরা আমাদের সচেতনতার মাধ্যমে এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এটা থেকে দূরে থাকতে পারি।
2: আমরা বাল্যবিবাহ বলতে কি বুঝি?
3: বাল্যবিবাহ বলতে মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে যে বিয়ে হয় সেটাকেই বুঝি।
2: বাহ, অনেক ধন্যবাদ। তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে বাল্যবিবাহের কুফল সম্পর্কে কি আলোচনা করেন?
3: হ্যাঁ, করেন।
2: আমরা কিভাবে এই বাল্যবিবাহ আরো প্রতিরোধ করতে পারি বিস্তৃত ভাবে, তোমার কাছে কি মনে হয়, মানে আরো কিভাবে আমরা কাজ করতে পারি?
3: আমরা গণসচেতনতা বাড়াতে পারি, পাশাপাশি নারীর শিক্ষার উন্নয়ন করতে পারি এবং তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে দূর করতে পারি। সেটি সম্ভব হয়েছে সচেতনতার মাধ্যমে।
2: অনেক ধন্যবাদ। পরের বন্ধুর কাছে যেতে চাই, কে রয়েছে আমাদের সঙ্গে দেখবো। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম নাফিসা ইসলাম, আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
2: নাফিসা, বাল্য বিয়ে কেন হয়, পিতামাতা
4: দারিদ্র, তারপর সামাজিক প্রথা, অজ্ঞতা, কুসংস্কার, দাদা দাদি বা পরিবারের বড়দের ইচ্ছা, তারপর সামাজিক নিরাপত্তার অভাব, এসব।
2: বাল্যবিবাহ তোমার আশেপাশে কোথাও যদি হতে যায় তুমি কি করবে একজন শিক্ষার্থী হিসেবে?
4: আমি প্রথমেই তার অভিভাবকের সাথে কথা বলবো, যদি সেটা সম্ভব না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে জানাবো, তারপর প্রশাসনের সাহায্য নেব।
2: তোমাদের শিক্ষকরা তোমাদেরকে সকল বিষয়ে ক্লাস নিয়ে থাকেন বা কোনো অনুষ্ঠান এগুলো কি করেন?
4: জি, সচেতনতামূলক কার্যক্রম হয় আমাদের।
2: আজকে অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে আমাদের সারা দেশের মানুষ শুনছে, তোমার মতো অনেক বন্ধুরা শুনছে, কারণ তারুণ্যের কণ্ঠ আর কয়েকদিন পরই 7 বছরে পদার্পণ করতে যাচ্ছে। তুমি সবাইকে কি বলবে?
4: আমি সবাইকে বলবো যে সচেতনতা অবলম্বন করবে।
2: অনেক ধন্যবাদ। এবারে কোন স্বপ্নবাজ আমাদের সঙ্গে?
5: আমার নাম তৃষা দেবনাথ, আমি দশম শ্রেণীর শিক্ষার্থী।
2: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
5: আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।
2: তোমার আগের বন্ধু ডাক্তার হবে, তুমিও ডাক্তার হতে চাও?
5: কারণ এটা আমার মারও স্বপ্ন, আমার বাবা মায়ের, মানে অলরেডি আমার পরিবারের স্বপ্ন এটা যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব।
2: আমরা চাইবো আমাদের আজকের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে অন্তত দুজন ডাক্তার তৈরি হয়ে যাক, দেখি পরের বন্ধুরা কি হতে চায়। তোমার কেমন লাগছে অনুষ্ঠানে অংশ নিয়ে?
5: অনেক অনেক ভালো লাগছে।
2: তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্যবিয়ের কুফল কি একটি মেয়ের জন্য?
5: যদি একটি মেয়ে 18 বছরের নিচে বিয়ে হয়ে যায় তাহলে সে যদি কম বয়সে গর্ভবতী হয় তাহলে তার মৃত্যুপূর্ণ ঝুঁকি হতে পারে, তাছাড়াও সে তার মনে বিভিন্ন স্বপ্ন সে ইয়ে হতে পারে কি,
2: স্বপ্ন ধ্বংস হয়ে যায়, তাই তো? এই যে তোমার ডাক্তার হবার স্বপ্ন, তোমাকে যদি বাল্য বিয়ে জোর করে দিয়ে দেওয়া হয় স্বপ্ন কি পূরণ হবে?
5: একদমই না।
2: এছাড়া শারীরিক অনেক ক্ষতি হয়ে থাকে, তুমি বাল্য বিবাহ হলে অল্প বয়সে গর্ভধারণের ফলে তুমি যেমনটি বললে মৃত্যু ঝুঁকি থাকতে পারে, সন্তানের তো ঝুঁকি থাকতে পারে, তাই না?
5: অবশ্যই, আমার তো সমস্যা হবেই, তাছাড়া আমার সন্তানের বিভিন্ন সমস্যা হতে পারে।
2: অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর কাছে যাব। কি নাম তোমার, তুমি কোন স্কুল থেকে এসছো?
6: আমার নাম সৈকত চন্দ্র সূত্রধর, আমি হোমনাদর্শ উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর একজন ছাত্র।
2: বাল্য বিবাহ একটি ছেলের জন্য কি ধরনের ক্ষতি সাধিত করে?
6: আমরা মূলত বাল্য বিবাহ বলতে 21 বছরের নিচে ছেলেদের এবং মেয়েদের 18 বছরের নিচে বিবাহকে বোঝায়, আর ছেলেদের কেরিয়ার গঠনের টাইমই হচ্ছে 18 বছর থেকে যত বছর যায় কি যারা গঠন করতে করতে, আর ওই টাইমে যদি আমরা বাল্য বিবাহ করি আমাদের ভবিষ্যতে কিছু চিন্তা করতে হবে, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা করতে হবে, আর এর কারণে আমাদের পারিবারিক কোনো সমস্যা হতে পারে এবং তারা মাদক আসক্তে পরিণত হতে পারে এবং মাটি কাটা এসব কাজ করতে পারে।
2: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো তোমার কোনো বোন বা বন্ধু কারো দ্বারা উত্ত্যক্তের শিকার হচ্ছে, কারণ পিতামাতা অনেক সময় নিরাপত্তা ঝুঁকি মনে করেন যার কারণে তাদের মেয়েদেরকেও বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তুমি তখন কি করবে যদি কাউকে দেখো যে কেউ উত্ত্যক্ত করছে?
6: তখন আমি আগে আমার অভিভাবকের সাথে কথা বলবো, এবং ওরা যদি কথা না শোনে তাহলে আমরা আমাদের বড় যারা আছে শিক্ষার্থী শিক্ষক শিক্ষক যারা আছে ওদের সাথে কথা বলে বিষয়ের চেষ্টা করবো সমাধান করার জন্য, তবু যদি না হয় তাহলে প্রশাসনের সাথে কথা বলবো, নাহলে আমরা
2: আমাদের তরুণদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অনেক বেশি জরুরি। নৈতিক সামাজিক মানবিক মূল্যবোধ, এটি আমাদের একটি সুন্দর জীবন গঠনে সহযোগিতা করে যেটির ভিত গড়ে ওঠে এই স্কুল জীবন থেকেই। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আজকে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে। এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার হোমনা, তার কাছ থেকে আমরা শুনবো প্রশাসন কিভাবে সজাগ রয়েছে বাল্য বিবাহ প্রতিরোধে। আপনারা জানেন হটলাইন নম্বরগুলোর মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করা যায় ঘরে বসেই, এছাড়া এই হটলাইন নম্বরগুলোর মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধেও আমরা কিন্তু কাজ করতে পারি। আপনাকে আন্তরিক ধন্যবাদ, এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি আপনার উপজেলায় আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য। বাল্য বিবাহ প্রতিরোধে আপনারা কিভাবে সজাগ রয়েছেন?
7: বাল্য বিবাহ প্রতিরোধে প্রথমত আমাদের যে কার্যক্রমটা সেটা হচ্ছে সচেতনতামূলক, আমরা প্রত্যেকটা ইউনিয়ন প্রধান বৈঠক থেকে শুরু করে আমাদের সভা সেমিনার এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে সক্রিয় করা এবং ইউনিয়ন কমিটিকে আমরা সক্রিয় করার প্রচেষ্টায় আছি। এখানে সম্পৃক্ত আছেন আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষত সর্বাগ্রে আমাদের সহযোগিতা করে চলছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ।
2: আপনি তো মাঠ প্রশাসনে চাকরি করছেন, আপনার অভিজ্ঞতা অনেক রয়েছে, আপনার জায়গা থেকে কি মনে হয় আসলে আমরা কিভাবে সমন্বিতভাবে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে পারি?
7: বাল্যবিবাহ প্রতিরোধে মূলত এটা একক প্রচেষ্টার ফসল না, এটা সমন্বিত একটা বিষয়, কারণ আমরা যেটা দেখি যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী থাকে সর্বপ্রথম তার কাছে তার শিক্ষকের কাছে সেই স্পেসটা তৈরি করতে হবে যে তার সহপাঠী যদি কেউ বাল্যবিবাহের সম্মুখীন হয় তবে সেটা শিক্ষককে জানাবে, শিক্ষক সরাসরি আমাদের উপজেলা প্রশাসনকে জানাবে এবং আমাদের এই প্রশাসনের পদক্ষেপের মাধ্যমে আমরা সেটা নিরোধ করতে পারি আইনানুগভাবে। এছাড়া সচেতনতা এক নম্বরেই রাখতে হবে, কেননা আমরা জানি যে একটা মেয়ে যখনই সমস্যায় পড়ে সেখানে যদি আমরা যে ডিজিটাল হেল্প গুলো আছে বিশেষত ডিজিটাল সেবা 333-109 এইসব প্ল্যাটফর্মে যদি কেউ ফোন দিয়ে তার সমস্যার কথা জানায় তাহলে আমাদের কাছে মেসেজ আসে এবং সেভাবে আমরা আইনানুগভাবে ব্যবস্থা নিই।
2: আপনাকে সবশেষে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে।
7: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোমনা কুমিল্লা, তিনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করলেন বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে আসলে কাজ করা যায়, সমন্বিতভাবে কিভাবে উদ্যোগ গ্রহণ করা যায়। এবং আজকের শিক্ষার্থীদের প্রতি আমরা অত্যন্ত আনন্দিত, তারা খুব চমৎকার ভাবে তাদের ইচ্ছের কথাগুলো আমাদেরকে জানিয়েছে, তাদের স্বপ্নের কথাগুলো আমাদেরকে জানিয়েছে, তাদের স্বপ্নগুলো পাখা মেলুক বাস্তবের আকাশে এবং স্বপ্নগুলো কানে কানে এসে বলে যাক আমি আর স্বপ্ন নই, আমি বাস্তব হয়ে গেছি। সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: এতক্ষণ তারুণের কণ্ঠ প্রামাণ্য অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ কর্ণধার তরুণ শিক্ষার্থীদের স্বপ্ন পরিকল্পনার কথাগুলো শোনা হল। সত্যি বলতে কি, সীমিত আয়ের বড় পরিবারে যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো অতি জরুরি প্রয়োজন মেটাতেই হিমশিম অবস্থা, সেখানে শিক্ষার মতো প্রয়োজনীয় বিষয়টিও অনেক সময় উপেক্ষিত থেকে যায়। তাই অনায়াসে সংসারের চাহিদাগুলো পূরণে পরিবারের পরিধি ছোট রাখা তথা পরিকল্পিত উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রসঙ্গ এসেই পড়ে। বন্ধুরা, এবারে নাসরিন আক্তার বিউটির গাওয়া জনসংখ্যার গান শোনাব। রঙ্গু শাহাবুদ্দিনের সাজানো কথায় শুরু করেছেন সম খায়রুল ইসলাম।

0: জনসংখ্যার গানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবার সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে, বাইরে ও আশেপাশে কোথাও যেন এক টানা তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক নজর রাখুন। মশার উৎপত্তি স্থল ধ্বংস করুন, পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আর হ্যাঁ, পঞ্জিকার পাতা থেকে বৈশাখ বিদায় নিলেও কালবৈশাখীর মৌসুম কিন্তু এখনও রয়ে গেছে, তাই নৌপথে ভ্রমণকালে বাড়তে সচেতন থাকা চাই। ভ্রমণের পূর্বে জেনে নেওয়া দরকার আবহাওয়ার পূর্বাভাস। জীবনে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে কোনো নৌযানেই যেন না উঠি। সবার নিরাপদ জীবন কামনায় আগামীকাল সকাল 7:20 আমাদের পরবর্তী পরিবেশনা সুখের ঠিকানা শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষের কথাগুলো বলি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
1: অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। চাঁদপুরে বিশ্বখাল ও খোর্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান। উদ্বোধনী সমাবেশে বললেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। কুমিল্লা প্রশাসনিক বিভাগ হবে, জেলার বরুড়া উপজেলায় পথসভায় ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি করবে না বিএনপি, বললেন এলজিআরডি মন্ত্রী। বিগত সরকারগুলোর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও 2 বছর সময় লাগবে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে চলচ্চিত্র সহ সৃজনশীল খাত গুরুত্বপূর্ণ শক্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চীনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 257 রানে পিছিয়ে সফরকারী পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান, রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে দেশের 20টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতামে চাপ দিয়ে 14,370 জন উপকারভোগীর মোবাইলে চলতি মাসে

0: শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন চাঁদপুরের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। সুবিধাভোগী ওই দুই নারী ফ্যামিলি কার্ডের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
1: আমি রাজরাজেশ্বরের ইউনিয়নের এক মহিলা মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশ্যে আমাকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তার জন্য আমরা সকলকে খুশি হয়েছি, আনন্দ হয়েছি। ঈদের উপলক্ষে আমাদের টাকা দেওয়া হয়েছে, তার জন্য আমরা খুশি হয়েছি। সবাইকে দোয়া করেন, ধন্যবাদ।
0: পরে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তাঁর সরকার। আসন্ন বাজেটে বরাদ্দের মাধ্যমে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
2: আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা মাদেরকে, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরো যাতে সুযোগ পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দেব।
0: তারেক রহমান বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ স্থিতিশীলতা চায়। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না।
2: রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি।
0: আসন্ন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিশেষ বরাদ্দ দেয়া হবে।
2: যেটা আগামী যে বাজেট, সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন, একই সাথে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি, যাতে তারা ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে।
0: এ সময় চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড নির্মাণের দাবির বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: এর আগে দিনব্যাপী এক সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিনদের সম্মানই দেওয়া শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে কুমিল্লা নামে বিভাগ গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল এবং শাহরাস্তি উপজেলার খোর্দখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। আরো শুনুন প্রতিবেদনে।
0: দিনব্যাপী সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয় সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তা পূরণে কাজ করে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খাল খননের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও আশ্বাস দেন তিনি।
2: আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে।
0: পরে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে খোর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে এই খোর্দ খাল খনন করেছিলেন। ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় পাশে তৈরি মঞ্চে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, দেশ ও রাষ্ট্র পুনর্গঠনই তার সরকারের প্রতিজ্ঞা।
2: আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে।
0: এরপর প্রধানমন্ত্রী চাঁদপুর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
2: মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল, বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না। মনে আছে?

0: আমরা যখন বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছি তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে।
1: পরে প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ বিনষ্ট করে এমন কোন চুক্তি কখনো করবে না বিএনপি। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, এবছরের ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী ফারাক্কা চুক্তির উপর নির্ভর করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে।
3: বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোন চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে হবে। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি সেই চুক্তি বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। অন্যথায় ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে।
2: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারগুলোর রেখে যাওয়া দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর সময় প্রয়োজন। তিনি আজ চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে 17-তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রতিঘাত মোকাবেলায় আগামী অর্থ বছরের বাজেট ব্যয় করতে হচ্ছে।
4: মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের, প্রায় 4 বিলিয়ন মানে 24,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। এগুলো আবার মেক আপ করতে হচ্ছে, এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নিতে হয়। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট অর্থনৈতিক ভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছে, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য।
2: পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে চট্টগ্রাম নগরবাসী জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্তি পাবে। মন্ত্রী বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে তার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায় এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কেবল ক্ষমতা ধরে রাখার জন্য নয়, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
5: এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের জন্য, সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না করে সেটাকে চূড়ান্তভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন, এই আস্থা আমার আছে। সমাজ পরিবর্তনের এই কথাটা কোন নির্দিষ্ট আদর্শের প্রোপাগান্ডা না, আমাদের খুব করুণ অভিজ্ঞতা আছে গত 50 বছরে। চমৎকার চমৎকার শব্দ, কখনো সমাজতন্ত্র, কখনো ধর্ম, খুব নেপথ্যে দেখা গিয়েছে কোনো না কোনো কটা গোষ্ঠী রিমোট নিয়ে বসে আছে এবং সে সকল মাধ্যমকে তার প্রোপাগান্ডা মেশিন বানাতে চায়। যে এই পেশাতে যারা মুক্ত চিন্তা করেন না, যারা কোনো না কোনো গোষ্ঠীর দাস, এমনকি কোনো না কোনো আদর্শের দাস, তাদের পক্ষে মুক্ত চিন্তা করা সম্ভব হয় না।
2: এদিকে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পানি বণ্টন নিশ্চিত করা কেবল চুক্তির ওপর নয় বরং দুই দেশের সঠিক কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবন, গবেষণা এবং পণ্য বৈচিত্র্যের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট অব টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ অনুষ্ঠানে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সাস্টেইনেবিলিটি এখন আর কেবল একটি স্লোগান নয়, এটি শিল্পের অস্তিত্ব ও ভবিষ্যৎ টিকিয়ে রাখার অপরিহার্য শর্ত। বন্ধ শিল্প কারখানা পুনঃব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শিল্পভেদে উপযোগী সমাধানের মাধ্যমে কোথাও শিল্প পার্ক গড়ে তোলা হবে, কোথাও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা লিজের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা হবে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আজ ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 82 বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাইওয়ানকে সতর্ক করেছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেজিংয়ে দুই দিনের বৈঠক শেষে ফক্স নিউজকে এই সতর্কতার কথা জানান। ট্রাম্প তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি এবং শি জিনপিং তাইওয়ান দ্বীপ প্রসঙ্গে অনেক আলোচনা করেছেন, তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় পদক্ষেপ নেবে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাননি। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এর আগে জানান, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান ইতিমধ্যে একটি সার্বভৌম দেশ। ইসরায়েলি সেনাবাহিনী গতকাল গাজায় এক হামলায় হামাসের সামরিক প্রধান এজ আল দিন আল হাদ্দাদকে হত্যার দাবি করেছে। দলটির শীর্ষ সামরিক কমান্ডারের উপর গুপ্ত হত্যার ইসরায়েলি দাবির বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি। গাজার পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবন ও গাড়িতে চালানো এই হামলায় শিশু ও নারী সহ অন্তত 7 জন নিহত হয়। এদিকে তথাকথিত যুদ্ধবিরতি আরও 45 দিন বাড়ানোর কয়েক ঘণ্টা পরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লার কথিত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় আস্থার অভাবই প্রধান বাধা, তবে ইঙ্গিত দেন চীনের মতো দেশগুলোর কাছ থেকে কূটনৈতিক সমর্থন পেলে তাকে স্বাগত জানাবে তেহরান। তিনি গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা বলেন। আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে সম্মত হলে শান্তি আলোচনা এগিয়ে যেতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনের সঙ্গে পাবলিক বাসের সংঘর্ষে অন্তত 8 জন নিহত এবং 35 জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আজ বিকেলে রাজধানীর মধ্যাঞ্চলে বিমানবন্দরের রেল সংযোগ স্টেশনের কাছে দুর্ঘটনার পর ওই বাসটি সহ কাছাকাছি থাকা অন্যান্য গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এখন শুনুন কৃষি সংবাদ। নওগাঁ জেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াই। ভালো ফলন পেয়ে খুশি চাষিরা। পাকা ধান ঘরে তুলতে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন।
9: নওগাঁ জেলায় চলতি মৌসুমে 1,92,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। পাকা ধান কেটে মাঠ থেকে ঘরে তুলছেন চাষিরা। সন্তোষজনক ফলন পেয়ে খুশি কৃষক। রানীনগর উপজেলার কয়েকজন চাষি বলছিলেন,
10: ফলন এটা হেভি ফলন,
11: কতবার ছিল 27-28, এবার মোটামুটি 35,
10: 108 ধান, অনেক ফলন বেশি। আর গত বছর 1 বিঘা মাটি 28-27 মন ধান হইতো, এই বছর 35 মন পর্যন্ত ধান হতো।
9: বেশিরভাগ জমিতেই সরু জাতের ধানের আবাদ হয়েছে বলছিলেন চাষিরা।
11: লাগাইছি এবার 108 ধান, এর মধ্যে আছে জিরা 28। গত বছর থেকে এবার ধান ফলাফল খুব ভালো ইনশাআল্লাহ।
9: কৃষি উপকরণ সরবরাহ ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। পাকা ধান ঘরে তুলতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমাইরা মন্ডল যেমনটি বলছিলেন,
12: বোরোর অবস্থা বেশ ভালো। আমরা প্রথম থেকেই কৃষকদের বলেছিলাম 80% ধান পাকলেই যাতে তারা কর্তন করে ফেলে, এবং প্রত্যেক উপজেলা কৃষি অফিসারদের প্রতি নির্দেশনা ছিল যে তারা প্রয়োজনীয় কম্বাইন হারভেস্টার, রিপার, ধানের শ্রমিক যাতে অ্যাভেলেবেল থাকে এবং যন্ত্রগুলো যাতে সচল থাকে, কৃষকদের যাতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় সে ব্যাপারে তারা প্রস্তুত ছিল।
9: নওগাঁ জেলায় চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 13,22,480 মেট্রিক টন। ইতোমধ্যেই অর্ধেক ফলন ঘরে তুলেছেন চাষিরা। সুফিক ছোটন, বাংলাদেশ বেতার।
7: খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে বিনা উইকেটে 21 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 278 রান করে। আগামীকাল সকাল 10টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। চাঁদপুরে বিশ্ব খাল ও খর্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান। উদ্বোধনী সমাবেশে বললেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। কুমিল্লা প্রশাসনিক বিভাগ হবে জেলার বরুড়া উপজেলায় পথসভায় ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশের স্বার্থ বিনষ্ট করে কোন চুক্তি করবে না বিএনপি, বললেন এলজিআরডি মন্ত্রী। রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে চলচ্চিত্র সহ সৃজনশীল খাত গুরুত্বপূর্ণ শক্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চীনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 257 রানে পিছিয়ে সফরকারী পাকিস্তান। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি নাজনীন ওয়ারেস। ইরান সংকটের সমাধান, তাইওয়ান ইস্যুতে মতবিরোধের অবসান ও চীনের বাজারে যুক্তরাষ্ট্রের ব্যবসার প্রবেশ ও সম্প্রসারণের মতো উচ্চ প্রত্যাশা নিয়ে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 3 দিনের রাষ্ট্রীয় সফর কার্যত কোনো সুফল বয়ে আনেনি বলে আপাতদৃষ্টিতে প্রতীয়মান হয়েছে। ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই চীন সফর নিয়ে ওয়াশিংটন ও বেইজিং দুই রাজধানীতেই প্রত্যাশা ছিল প্রবল ঊর্ধ্বগামী। এই সফরের সবচেয়ে আলোচিত দিক ছিল মার্কিন কর্পোরেট জগতের মহারথীদের উপস্থিতি। তাদেরকে সঙ্গে নিয়ে ট্রাম্প প্রশাসন মূলত যুক্তরাষ্ট্রের বড় ব্যবসাগুলোর চীনা বাজারে প্রবেশের আগ্রহ ও সম্প্রসারণ দেখাতে চেয়েছিল, বিশেষ করে জ্বালানি, বিমান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টরের মতো খাতে নতুন সুযোগ তৈরির আশা ছিল। বাস্তবে সব খাতেই ব্যবসায়ীরা হতাশ হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণাটি ছিল চীনের সম্ভাব্য 200টি বোয়িং উড়োজাহাজ কেনার আগ্রহ। এটিও বাজারে আগে যে 500 বিমানের সম্ভাব্য অর্ডারের আলোচনা ছিল তার তুলনায় অর্ধেকেরও কম হওয়ায় চুক্তিটি হতাশায় রূপ নেয়। সংক্ষেপে বলা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরটি আড়ম্বরপূর্ণ হলেও সুনির্দিষ্ট চুক্তির দিক থেকে এর অর্জন ছিল বেশ সীমিত। দুই নেতা শীর্ষ বৈঠকে উষ্ণ সম্পর্ক এবং ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতি বহাল রাখার বার্তা দিলেও কোনো বড় ধরনের বাণিজ্যিক বা কাঠামোগত সমঝোতা সই হয়নি। যেমন ট্রাম্প বোয়িং বিমান ও কৃষি পণ্য ক্রয়ের মতো কিছু ব্যক্তিগত বা ব্যবসায়িক সাফল্যের দাবি করলেও চীনা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এগুলোর কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। ভূ রাজনৈতিক ক্ষেত্রের বিবেচনায় তাইওয়ান সংকট, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরান প্রসঙ্গ এবং বিশ্ববাজারে তেলের অস্থিরতা নিয়ে উভয় নেতার মধ্যে বিস্তারিত বৈঠক ও তাইওয়ানের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে চীন তার অবস্থান কঠোরভাবে পুনর্ব্যক্ত করেছে। ট্রাম্পের বেইজিং সফরের অসফলতা দুপক্ষের বয়ানের মধ্যে ফারাক থেকে স্পষ্ট হয়েছে। অর্থাৎ ট্রাম্প যেখানে আশাবাদ শোনানোর ব্যর্থ প্রয়াস দেখিয়েছেন, সেখানে চীনা পক্ষ শীতল অবস্থান বজায় রেখেছে। যেমন ট্রাম্পের সফরের বড় প্রেক্ষাপট ইরান সংকটের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চাইছিল চীন যেন তেহরানের ওপর প্রভাব খাটিয়ে পরিস্থিতি শান্ত করতে সাহায্য করে, কিন্তু এক্ষেত্রে চীন খুব সীমিত সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। কারণ ইরান মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন একদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা চায়, অন্যদিকে তারা ইরানের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না। ফলে ট্রাম্পের সফরের সবচেয়ে আলোচিত ইরান প্রশ্নেও এই সফর থেকে নাটকীয় কোনো অগ্রগতি আসেনি। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সফরের সময় গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার কথা বললেও তাইওয়ান প্রশ্নে কড়া বার্তা দেন। তিনি ট্রাম্পকে সতর্ক করেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলানো হলে দুই দেশের মধ্যে সংঘাত বেঁধে যেতে পারে। ব্যর্থতার মাঝে সফলতা যে একেবারেই নেই এমনটি নয়, কয়েকটি ক্ষেত্রে ট্রাম্পের সফরটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। যেমন দুই দেশ অন্তত সরাসরি সংলাপ চালিয়ে যেতে রাজি হয়েছে। দ্বিতীয়ত, বাণিজ্য যুদ্ধ আরও বড় সংঘাতের রূপ নেওয়ার ঝুঁকি আপাতত কমেছে। তৃতীয়ত, ব্যবসায়ী মহল একটি বার্তা রেখে গেছে, যুক্তরাষ্ট্র ও চীন পুরোপুরি অর্থনৈতিক বিচ্ছিন্নতার পথে যাচ্ছে না। এছাড়া সম্ভাব্য জ্বালানি আমদানি, বোয়িংয়ের উড়োজাহাজ ক্রয় এবং ভবিষ্যৎ বিনিয়োগ ফোরাম গঠনের আলোচনা ভবিষ্যতের জন্য একটি ভিত্তি তৈরি করতে পারে ট্রাম্পের এই সফর। ট্রাম্পের বেইজিং সফরের সফলতার ব্যর্থতার পাল্লা যেদিকেই ভারী হোক, দুই বৃহৎ বাণিজ্যিক ও সামরিক পরাশক্তি বর্তমান সংঘাতময় বিশ্ব বাস্তবতায় যে আলোচনা টেবিলে বসেছে সেটিও বড় প্রাপ্তি। বেইজিংয়ে ট্রাম্পের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশ ভোজে মার্কিন প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী 24 সেপ্টেম্বর হোয়াইট হাউসে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আশা করা হচ্ছে সেই সম্মেলনের আগে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হবে এবং সেই আলোচনার মাধ্যমে হয়তো বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি আরও কার্যকর চুক্তি সম্পাদনের মাধ্যমে এবারের প্রতীকী সফলতাকে অতিক্রম করে যাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
14: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: বাংলাদেশ বেতার ঢাকা

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন দেশের গান। শিল্পী সুবীর নন্দী, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর সুর করেছেন খন্দকার নুরুল আলম।

আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটির শিল্পী জিনাত রেহানা, গানের কথা লিখেছেন জীবন নেসা জামাল আর সুর করেছেন সমর দাস।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: বৈশাখ শেষে মধুমাস জ্যৈষ্ঠের আগমন, চারদিকে একটা খুশি খুশি ভাব, এক আনন্দ উৎসব আমেজ, সাথে কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো প্রখর রোদ্দুর। প্রকৃতি আর মানব মনের এক ভিন্ন রূপান্তর, সত্যি ভালো লাগার। সময়গুলো সুন্দর থাকুক এমন শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করব চিঠি দিয়ে। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি, বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু। আপনার দুটো চিঠি আমরা পেয়েছি। লিখেছেন, যখন ইমেল চিঠির ডালি নিয়ে আসো মনে হয় রংধনুর সাতটি রঙের সৌন্দর্যগুলো আলোকিত করছে চারদিক, শ্রোতাদের মনের বাগান উজ্জ্বল হচ্ছে, সবই নিখুঁত নিষ্পাপ ভালোবাসার কারণে। তোমার জন্য আমার অনুপম বুক ভরা শুভেচ্ছা। একটি বিষয় জানা হলো, 2026 সালে শ্রোতাদের নিয়ে কোনো প্রকার সম্মেলন হবে না, 2027 সালে হবে কিনা সেটাও বলা মুশকিল, সবকিছু সময়ের উপর নির্ভর করে। অন্যদিকে আপনার আরও একটি চিঠির অংশবিশেষ পড়ছি। লিখেছেন, সকালে কোরআন তিলাওয়াতের মাধ্যমে তর্জমা পড়ে বাংলাদেশ বেতার দিনরাতের অনুষ্ঠান শুরু করে, দেশ সমাজ সংসার মানব কল্যাণের বিষয়ে চিন্তা ভাবনা করে অনুষ্ঠান সাজানো হয়। যখন যে অনুষ্ঠান প্রচার করা যাবে সেটা সেভাবেই সময় অনুযায়ী প্রচার করা হচ্ছে, তা শুনে আমরা মতামত পরামর্শ লিখে থাকি। বেবি নাজনীনের সাক্ষাৎকার শোনাবেন আর সুরের ভুবনে প্রবীণ শ্রোতা শিকদার ইসহাক আলীর সাক্ষাৎকার শোনালে ভালো হবে।
1: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনার দুটো চিঠি থেকে পরে শোনানো হলো। চিঠির জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। 2026 শ্রোতা সম্মেলন নিয়ে আমরা গত পর্বে বলেছি, আপনি এখানে উল্লেখ করেছেন, আর 2027 সালে বিশ্বাস করি অবশ্যই হবে। আর এই বিষয়গুলো সাধারণত আমরা অক্টোবরের শেষে বা নভেম্বর থেকে প্ল্যানিং করা শুরু করি। আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা সুন্দরভাবে শ্রোতা সম্মেলন করতে পারি। আর আপনি যে বেবি নাজনীনের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন এবং আপনার প্রস্তাব অনুসারে প্রবীণ শ্রোতা শিকদার ইসহাক আলীর সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আমরা সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়ে দিলাম। আপনার পত্রদ্বয়ের জন্য আবারও ধন্যবাদ।
0: শিকদার ইসহাক আলী প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াই সিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু। আপনার তিনটি চিঠি আমরা পেয়েছি। একটি চিঠিতে আপনি রানারের ঝুলি পর্বটি শুরুর পূর্বে পরবর্তী আসরের বিষয় বলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। অন্য একটি চিঠিতে ড্রাম গীত এই অনুষ্ঠানটির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন। এবং অন্য একটি চিঠিতে আপনি নাট্য প্রযোজক আবু নওশের তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত লিখেছেন।
1: ভাই শিকদার ইসহাক আলী, আপনার তিনটি পত্রের জন্য একসাথে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বিশেষ করে নাট্য প্রযোজক আবু নওশেরের ব্যাপারে অনেক কিছু লিখেছেন। আপনারা জানেন আমরা ইতিমধ্যে তার নিয়ে একটি শোকসভাও করেছি। তিনি একাধারে শুধু নাট্য প্রযোজক ছিলেন না, তিনি বাংলাদেশ বেতারের কর্মকর্তাও ছিলেন। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি। ড্রাম গীত অনুষ্ঠানটি ভালো লেগেছে। আসলে তো ভালো লাগার জন্য আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। আপনাদের মন্তব্য আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর ক্ষেত্রে আরও পজিটিভ ভূমিকা রাখে। শিশুদের অনুষ্ঠান রানারের ঝুলি পর্বটি নিয়ে আপনি যে মতামত দিয়েছেন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। আপনার পত্রত্রয়ের জন্য ধন্যবাদ।
0: আলহাজ মোহাম্মদ রবিউল হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, চলিতা বাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয় সারসা যশোর থেকে লিখেছেন, গত 2 মে 2026 তারিখে প্রচারিত সমীপেশু অনুষ্ঠানে চিঠিপত্রের জবাব ও ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে আলোচনার মন্তব্য হৃদয় গ্রাহ্যতা নিয়ে যত কথা। হে সমীপেশু, কেমন আছো তুমি? না হলেও দীর্ঘ 30 বছর পর সম্পর্ক ছেদের ব্যর্থতা, খুলনা বেতার থেকে প্রচারিত প্রতিধ্বনি ম্যাগাজিন অনুষ্ঠানের অনুপস্থিতির ধ্বংসলীলার কারণে তোমাকে খুঁজছি নতুন করে সম্পর্ক ছেদের যন্ত্রণায়। তুমি এ মুহূর্তে আমাকে তোমার হৃদয়ে স্থান দেবে কি? দেবে কি না এটি তোমার বিচার্য বিষয়। সংসদ যাই বসুক, আমি কিন্তু নৈতিকতায় বদলাই নিয়ে আজ।
1: ভাই আলহাজ মোহাম্মদ রবিউল হোসেন, আপনার পত্রের জন্য ধন্যবাদ। একই সাথে যে কবিতা আকারে যারা লিখেছেন তার জন্য ধন্যবাদ। আমাদের হৃদয়ে আপনার জায়গা করার দরকার নেই, এই জায়গা ওপেন করা আছে, আমরা আপনাদের হৃদয়ে জায়গা করতে চাই। আপনার এই পত্রের জন্য এবং কবিতার জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেইল থেকে পড়ছি। এস কে শাহ আলম বন্ধ টেকি চন্দ্রকোনা নকলা শেরপুর থেকে লিখেছেন, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে। বেতার বিতর্ক প্রতিযোগিতা নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার জন্য। এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বেশ কয়েকটি চিঠি ও ইমেল পাঠিয়েছিলাম আমি কয়েক বছর আগে। আমি যখন এই মেইলটি করছি তখন দোকানে বসে রেডিও শুনছি বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে লাইভ হচ্ছে বেতার বিতর্ক প্রতিযোগিতা, যে অনুষ্ঠান আজকে উদ্বোধন করলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কিন্তু এই অনুষ্ঠান আমি বাংলাদেশ বেতার অ্যাপের কোনো চ্যানেলে শুনতে পেলাম না, এটি শুধু ফেসবুক পেজে লাইভ দেয়া হয়েছে। আমার প্রশ্ন, বেতার বিতর্ক প্রতিযোগিতা কি শুধু ফেসবুকের দর্শকরা দেখবেন নাকি বেতার সেটে যারা শুনবেন তারাও এটা শুনতে পারবেন? আর এই অনুষ্ঠানটি কবে এবং কোন সময়ে প্রচার হবে জানালে উপকৃত হতাম।
1: ভাই এস কে শাহ আলম খন্দকার, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 শুনতে পাবেন এখন থেকে প্রতি শনিবার সকাল 9:05 ঢাকা ক 693 কিলোহার্টস ও FM 106 মেগাহার্টস। বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে শুনতে পাবেন। আশা করি শুনবেন এবং মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ মেহেদী হাসান গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর থেকে লিখেছেন, জাতীয় সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচারের কারণে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বর্তমানে FM 102 মেগাহার্টস ও 106 মেগাহার্টস থেকে প্রচার করা হচ্ছে। এর ফলে ঢাকা ক এর নিজস্ব অনুষ্ঠান থেকে অনেক শ্রোতা বঞ্চিত হচ্ছেন। তাছাড়া নিশুতি অধিবেশন শোনা থেকেও বঞ্চিত হচ্ছি, যা ছোটবেলার স্মৃতি হয়েছিল একসময়। অনেক শ্রোতার পক্ষে সবসময় মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠান শোনা সম্ভব হয় না, কারণ এর জন্য ডাটা বা ওয়াইফাই প্রয়োজন হয়। এমতবস্থায় কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ, ঢাকা কয়ের নিজস্ব অনুষ্ঠান মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ থেকে প্রচারের ব্যবস্থা করা হোক। যদি তা সম্ভব না হয় তাহলে দ্রুত মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ চালু করে সেখানে অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা যেতে পারে। আশা করছি আপনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।
1: ভাই মোহাম্মদ মেহেদী হাসান, আপনার মেইলের জন্য ধন্যবাদ। একই সাথে আপনার বিভিন্ন মুখী যে পরামর্শ দিয়েছেন এ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনারা অনুষ্ঠান শুধু শুনেনই না, আমাদের সমস্যাগুলিও নিয়েও আপনারা চিন্তা গবেষণা করেন। তো আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বিষয়টি অকিফাল এবং এটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করি খুব দ্রুতই সমাধান হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত সমীপেশু অনুষ্ঠানে আমাকে এপ্রিল মাসের সেরা পত্রলেখক হিসেবে নির্বাচিত করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই কেন্দ্র থেকে শ্রোতাদের জন্য নান্দনিক ও উপভোগ্য অনেক অনুষ্ঠান উপস্থাপন করা হয়েছিল। বিশেষ করে নাটকগুলো ছিল অত্যন্ত আকর্ষণীয়। আশা করি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষেও একইভাবে মানসম্মত ও মনোগ্রাহী অনুষ্ঠান প্রচার করা হবে। পাশাপাশি প্রচারিতব্য বিশেষ অনুষ্ঠানগুলোর প্রোমো এই কেন্দ্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি শ্রেষ্ঠ পত্রলেখক হওয়ার কারণে। আর আপনি যে মতামত দিয়েছেন যে ঈদের অনুষ্ঠানের প্রোমো, আমরা অবশ্যই প্রোমো আগেই প্রচার করব এবং গত ঈদের অনুষ্ঠানের মতো আমরা মানসম্মত অনুষ্ঠান করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ইনসান আলী মোল্লা, বন্ধু আমার বেতার শ্রোতা ক্লাব ইছাখালি মধুমতি বাজার গোপালগঞ্জ সদর থেকে লিখেছেন, অনেকদিন ধরে খেয়াল করছি সমীপেশু বেতারের ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে না। কবে নাগাদ আবার আমরা প্রিয় সমীপেশুকে ইউটিউবে পাব জানতে চাই। আরেকটি মতামত বলবো নাকি দাবি বলবো নাকি অনুরোধ, সেটা যা খুশি ভাবতে পারেন। তা হল দুর্বারে সেই দরাজ কণ্ঠ হাবিবুর রহমান জালাল স্যারের কণ্ঠ ফিরে পেতে চাই, আর সেই সূচক ধ্বনিও। বর্তমানে যে কণ্ঠ ও সূচক ধ্বনি প্রচার করা হচ্ছে সেটি মোটেও ভালো লাগছে না। পরিবর্তন অবশ্য ভালো যদি সেই পরিবর্তন আগের চেয়ে সুন্দর হয়। দুর্বার অনুষ্ঠানে যতটুকু পরিবর্তন করা হয়েছে সেটা আগের থেকে কয়েক গুণ খারাপ। আশা করি ভেবে দেখবেন যথাযথ মূল্যায়নের সাথে।
1: ভাই ইনসান আলী মোল্লা, আপনার পরামর্শ অবশ্যই বিবেচনা করা হবে। তবে হাবিবুর রহমান জালালের কণ্ঠ নতুনভাবে বাণীবদ্ধ করা সম্ভব নয়, যেহেতু তিনি আমাদের মাঝে নেই। আপনার মতামতগুলো আমরা সংশ্লিষ্ট সেকশনে জানিয়ে দিচ্ছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শামীম হোসেন মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া থেকে লিখেছেন, গত দোসরা মে সমীপেশু অনুষ্ঠানে আমি অনেক বেশি মর্মাহত ও হতাশ হয়েছি, কারণ আমার পাঠানো ইমেলটি সম্পূর্ণ পড়া হল না, বরং প্রাপ্তি স্বীকার করা হল। কেন এমনটি হল? আমার ইমেলটি কি একেবারে অন্তঃসারশূন্য ছিল? আমি তো সমীপেশুতে নিয়মিত লিখে থাকি, তাহলে কি আমি সমীপেশুতে কোনোদিনই শ্রেষ্ঠ পত্রলেখক হতে পারব না?
1: ভাই মোহাম্মদ শামীম হোসেন, আপনার মেইল সম্পূর্ণ পড়া হয় না এই অভিযোগটি আমার মনে হয় আজকে খণ্ডিত হল। এছাড়া আপনি যে মেইল আমরা প্রাপ্তি স্বীকার করেছি, এটা তো আমাদের সময়ের অভাবের কারণে আমরা অনেক সময় প্রাপ্তি স্বীকার করে শেষ করি। সবাই চিঠির সব অংশ আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করতে পারি কিনা, আর অন্তঃসারশূন্য কিনা সেটা আসলে সময়ের বিবেচনায় অনেক ব্যাপার সিদ্ধান্ত নিতে হয়, কারণ আমাদের অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আফিয়া আফরিন নয়াপাড়া গয়হাটা নাগরপুর টাঙ্গাইল থেকে লিখেছেন, ঢাকা কেন্দ্রের অন্যতম জনপ্রিয় অনুরোধের আসর পরাণের গান। অনুষ্ঠানটি মূলত বাংলার মাটির সোঁদা গন্ধ আর শেকড় সন্ধানী সুরের এক অপূর্ব মেলবন্ধন। এই অনুষ্ঠানের মাধ্যমে পল্লীগীতি ভাওয়াইয়া ভাটিয়ালি এবং লালন শাহের মরমী দর্শন সাধারণ মানুষের হৃদয়ের গভীরে প্রথিত হয়। নিবেদনে সকল শ্রোতার নামের প্রাপ্তি স্বীকার করার অনুরোধ রাখছি।
1: আমরা অবশ্যই আপনার অনুরোধ রাখার চেষ্টা করছি এবং এজন্য সেকশনকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুরুলিয়া ডুয়েট জয়দেবপুর গাজীপুর থেকে লিখেছেন, আধুনিক যান্ত্রিক সভ্যতার জাঁতাকলে পিষ্ট নগর জীবনে বাংলাদেশ বেতারের ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এক পশলা স্বস্তির বৃষ্টির মতো। অবিরাম যানজটের গোলক ধাঁধায় যখন নাগরিক জীবন বিপর্যস্ত, তখন বেতারের এই অতন্দ্র প্রহরী তুল্য সেবাটি পথচারী ও চালকদের জন্য এক দিকদর্শন যন্ত্রের মতো কাজ করে। মে মাসের শেষ সপ্তাহে ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মদিন। এই মহেন্দ্র খনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ বেতার কিছু বর্ণাঢ্য ও আভিজাত্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে পারে, সেগুলো তুলে ধরা হল। বেতারের প্রথিত যশা শিল্পীদের অংশগ্রহণে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা যেতে পারে, যেখানে সুরের মাধ্যমে ট্রাফিক সচেতনতা ও গতির বন্দনা করা হবে। স্মার্ট নগরী বিনির্মাণে বেতারের ভূমিকা শীর্ষক একটি উচ্চতর সেমিনারের আয়োজন করা যায়। ট্রাফিক সম্প্রচারের ইতিহাস, বিবর্তন এবং জনজীবনে এর প্রভাব নিয়ে একটি অলঙ্কৃত ও তথ্যবহুল স্মারক গ্রন্থ প্রকাশ করা যেতে পারে। রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী পথনাটকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির প্রয়াস নেওয়া যেতে পারে, যা যান্ত্রিক জীবনে মানবিক মূল্যবোধের সঞ্চার করবে। দীর্ঘদিনের অনুগত শ্রোতায় এবং মাঠ পর্যায়ে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা, যা এই সেবার প্রাতিষ্ঠানিক ও সামাজিক সেতু বন্ধনকে আরও দৃঢ় করবে। শ্রোতাদের শুভেচ্ছা বার্তা প্রচার সহ নানাবিধ কার্যক্রম এই ইউনিট থেকে দেখতে চাই। যেহেতু মতামত দেবার কোনো অনুষ্ঠান ট্রাফিক সম্প্রচারের নেই, তাই সমীপেশুতে লিখলাম।
1: ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনার মতামত দেওয়ার যে সুযোগ নিয়েছেন আমরা আপনার সুযোগকে গ্রহণ করলাম এবং আমরা মতামতগুলো সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দিলাম। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সল্টগোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন, আসন্ন হজ উপলক্ষে ধারাবাহিক পরিবেশনা কাবার পথে, বাংলাদেশ বেতারের গুরুত্বপূর্ণ একটি পরিবেশনা। চৌঠা মে এই অনুষ্ঠানে পবিত্র মিনাতে হাজিদের জন্য নির্দিষ্ট গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনে হজ যাত্রী সহ শ্রোতারা অনেক উপকৃত হবেন বলে মনে করছি, ধন্যবাদ। আগামীতে এই পর্বে তালবিয়া পাঠের নিয়ম, সময় ও ফজিলত বিষয়ে জানতে চাই।
1: ভাই মোহাম্মদ সেলিম হোসেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে তালবিয়া পাঠের নিয়ম, সময় ও ফজিলত সম্পর্কে ইতিমধ্যে খাবার পথে অনুষ্ঠানে অনুষ্ঠান প্রচারিত হয়েছে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আমিনুর রহমান দেল্লা পংবাইজোড়া নাগরপুর টাঙ্গাইল থেকে লিখেছেন, আমার প্রশ্ন, ঢাকা ক সেন্টারে অনুরোধের আসর নিবেদন অনুষ্ঠানে ইমেল করে গানের অনুরোধ করি, আজ তিন সপ্তাহ ধরে গান শুনতে পাই না এবং প্রাপ্তি স্বীকারও করা হয় না, কেন? এবং এটাও বলতে পারে সময়ের অভাবে বাকি ইমেলগুলো পড়তে পারলাম না, একথা বলা হয় না কেন?
1: মোহাম্মদ আমিনুর রহমান, আপনার মতামতটি আমরা সংশ্লিষ্ট সেকশনে পৌঁছিয়ে দিলাম। আশা করি এর পরবর্তীতে আপনি শুনতে পাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, পহেলা এপ্রিল সাপ্তাহিক নাটক অবদান শুনলাম। এতে বেশি ভালো লেগেছে আহমেদ শরীফের অভিনয়, তাকে অভিনন্দন। কাবার পথে অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। বাংলাদেশ বেতারের অভিনেতা, প্রযোজক, শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ আবু নওশের গত 30 এপ্রিল 2026 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে আমার বেতার ভবনে আগারগাঁওয়ে 3 বার দেখা হয়েছে ও কথা হয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। বেতার আমার প্রাণ। আমার বয়স যখন 4 কি 5 বছর, তারও চেয়ে কম, তখন থেকে বেতার শুনছি। তবে 1974 সাল থেকে নিয়মিত বেতার শুনছি। ছোটবেলায় যখন বেতার প্রথম শুনছিলাম, তখন বারবার মনে হচ্ছিল বেতার যন্ত্রের মধ্যে কথা বলে কে। আজ সেই কথা মনে হলে হাসি পায়। কি ভেবেছিলাম বেতার যন্ত্রকে নিয়ে?
1: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আপনার মতো ছোটবেলায় অনেকেই বেতার নিয়ে এরকম ভাবছেন, এখনও যারা ছোট আছেন তারাও ভেবে থাকেন। তবে আপনি তো বাস্তবেই দেখেছেন, অনেকের সাথে দেখা হয়েছে। আপনার পাশাপাশি আমরাও মোহাম্মদ আবু নওশের, তিনি আমাদের কর্মকর্তাও ছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং অনুষ্ঠানের মতামত জানাবেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
0: ফারিয়া আহমেদ সুপ্তি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 1 মে প্রচারিত দর্পণ অনুষ্ঠানে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস উপলক্ষে প্রাসঙ্গিক কথাটির জন্য ধন্যবাদ। ঐতিহ্যের সন্ধানে পর্বে মিরপুর শাহ আলী মাজার মসজিদ এর বিস্তারিত ইতিহাস জানা হল। কারুকাজ খচিত দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে অন্যতম ইসলামী নিদর্শন এই মসজিদটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। বিজ্ঞান ও জীবন পর্বে রূপের রহস্য হরমোন শিরোনামে ব্যতিক্রমী প্রতিবেদন শুনলাম। রূপ ও তারুণ্য ধরে রাখতে হরমোনের ভূমিকার বিষয়টি অজানাই ছিল। আগামীতে এই পর্বে জিন প্রকৌশল সম্পর্কে জানতে চাই।
1: অবশ্যই আপনি জিন প্রকৌশল সম্পর্কে জানতে পারবেন। বোন ফারিয়া আহমেদ সুপ্তি, আপনার মেইলের জন্য ধন্যবাদ। এবং একই সাথে আপনাকে জানাচ্ছি যে মিরপুর শাহ আলী মাজারের কথা যেটা বলেছেন, এরকমের হাজারো মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, যাদের মাধ্যমে এদেশে ইসলাম প্রসারিত হয়েছে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আসাদুজ্জামান সুমন, বানেশ্বরদী, নকলা, শেরপুর থেকে লিখেছেন, কিছুদিন আগে শুনলাম তথ্যমন্ত্রী বললেন বগুড়ায় দ্রুত একটি FM কেন্দ্র স্থাপন করা হবে, সেটির কার্যক্রম কতদূর?
1: ভাই আসাদুজ্জামান সুমন, মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা অবশ্যই হবে, তবে এটা প্রাথমিক পর্যায়ে। আপনার অবগতির জন্য আরও জানাচ্ছি, একটি স্টেশন হওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্তে পরে অনেকগুলো কার্যক্রম জড়িত থাকে, তারপরে সেটা বাস্তবে অনুষ্ঠান শুরু হয়। যেমন আমি যদি উদাহরণ দেই, বাংলাদেশ বেতার বরিশাল 1992 সালে সিদ্ধান্ত গ্রহণ করেছে, 99 সালে এসে পরীক্ষামূলকভাবে অনুষ্ঠান শুরু করেছে। এভাবেই সবকিছু সময় লাগে। অপেক্ষায় থাকেন, আপনারা অবশ্যই পাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: তাসলিমা খানম সুমি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 3রা মে প্রচারিত ধারাবাহিক পরিবেশনা কাবার পথে অনুষ্ঠানে পবিত্র শহর মক্কায় পৌঁছে হাজিদের মূল করণীয় ও নিয়মাবলী বিষয়ে ইসলামের নির্দেশনা জেনেছি। আগামীতে এই পর্বে হজের পর নিজ বাড়িতে ফিরে হাজিদের করণীয় বিষয়ে জানতে চাই। গত 3রা মে প্রচারিত উত্তরণ ম্যাগাজিনের শিল্প কথা পর্বে হলিউড ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তি অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন এর সাফল্যময় জীবন ও কর্মের অনেক অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ রইল। একই ক্লাব থেকে BM ফরিদ আহমেদ লিখেছেন, গত 4ঠা মে প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস বিষয়ে অনেক তথ্য জানানো হল। আগামীতে এই পর্বে সহিফা সম্পর্কে জানতে চাই।
1: বোন তাসলিমা খানম সুমি, আপনি কাবার পথে অনুষ্ঠানে নিজ বাড়িতে ফিরে হাজিদের করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন। এটা আগামীকাল কি সকাল 8:10 মিনিটে প্রচার হবে, আশা করি শুনবেন। আর BM ফরিদ আহমেদ, আপনি সহিফা সম্পর্কে জানতে চেয়েছেন, এটা পথপাথে অনুষ্ঠানে কোনো একদিন প্রচার করা হবে, আশা করি শুনে থাকবেন এবং মতামত জানাবেন। আপনাদের মেইলের জন্য ধন্যবাদ।
0: বিশ্বনাথ দাস বিশু, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিড়ির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন, আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারে শ্রোতাদের বিনোদনমূলক কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আশা করি জানাবেন। সেই সাথে আরও জানতে চাই এবারে শ্রোতাদের শুভেচ্ছা বিনিময়ের পর্বটি থাকবে কিনা। একই ক্লাব থেকে ত্রিবেণী রানী দাস লিখেছেন, এসো বদলে যাই অনুষ্ঠানটি কোন দিন কখন প্রচার করা হয় আমি তার সময়টি জানতে চাই আশা করি জানাবেন।
1: বোন ত্রিবেণী রানী দাস, আপনার অবগতির জন্য জানাচ্ছি, চলো বদলে যাই অনুষ্ঠানটি ফিক্সড পয়েন্টে নির্ধারিত কোনো অনুষ্ঠান নাই, সদর দপ্তর থেকে নির্দেশিত হয়ে নির্দেশিত সময়ে মধ্যেই বাংলা বেতার ঢাকা থেকে নির্ধারিত সংখ্যক অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। সুতরাং এটার ব্যাপারে আপনি যেভাবে জানতেছেন এভাবে আমরা অ্যান্সার দিতে পারছি না। আপনার মেইলের জন্য ধন্যবাদ। একই সাথে বিশ্বনাথ দাস বিশু, আপনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রোতাদের অনুষ্ঠান নিয়ে কি আয়োজন করা হচ্ছে সেগুলো জানতে চেয়েছেন, তমা আপনি একটু শুনিয়ে দেন।
0: ঈদ উপলক্ষে যে সকল অনুষ্ঠান রয়েছে তার মধ্যে ঈদের দিন প্রচারিত হবে নাটক ভালোবাসার কোরবানি, গীতি নকশা আত্মত্যাগের সুরছায়া, শিশুদের নিয়ে আয়োজন ত্যাগের মহিমায় খুশির ঈদ, তরুণদের নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ, কবিতা পাঠের অনুষ্ঠান শ্রেষ্ঠ সমর্পণ, ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী সুর, গীতি নকশা ঈদুজ্জোহার চাঁদ হেসেছে এবং নাটক জীবন কাঠি। এছাড়া ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে নাটক ইদানিং শুভ বিবাহ, ছায়াছবির গানের অনুষ্ঠান সিনেমার প্রাণ, গীতি নকশা কথা গানে ঈদ, সঙ্গীতানুষ্ঠান কোরবানি, কবিতা আবৃত্তির অনুষ্ঠান বিপাশার চোখ এবং নাটক প্রীতি। এবারে আপনাদের পাঠানো ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। শ্রোতা তানভীর সাফি, বিদ্যাধরপুর, দারিয়াপুর, মুজিবনগর, মেহেরপুর থেকে, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা থেকে এস এম সবেদ আলী, প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মকার পট্টি, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে। শ্রোতা আমাদের কাছে লিখবার ঠিকানা সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন isomipeshu@gmail.com এই ঠিকানায়। isamipeshu@gmail.com। সকলের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো। শুভরাত্রি।
1: শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা। উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা: ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026 এবং টেলিকম খাতের ভবিষ্যৎ, নতুন সরকার কি ভাবছে শীর্ষক গোলটেবিল বৈঠক। আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
2: ফারাক্কা দিবস এখন আমাদের কাছে একটা প্রতীক অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের একটা প্রতীক। মাওলানা আব্দুল হামিদ ভাসানী, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, কখনো ক্ষমতার কাছে চলে যান, ক্ষমতা টিকিতে টাকা নেন কখনো, যে সারা জীবন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা, গঙ্গা নদী বা পদ্মা নদী যেটা আমাদের প্রায় এক তৃতীয়াংশ মানুষের উপর বেশি মানুষকে তার জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে, জীব বৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে, সেই ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীব বৈচিত্র্য বিনষ্ট হবে এবং এর পরিবেশ সেই পরিবেশও বিনষ্ট হয়ে যাবে, তখনই তিনি সেই কথা তুলে ধরেছেন। পেছনে ছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন সম্মুখভাবে উপলব্ধি করেছিলেন, জনগণকে সঙ্গে নিয়ে যদি একটা শক্তি পৃথিবীকে দেখানো যায়, তারপরে তিনি যদি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন, তাহলে সে অনেক বেশি একটা শক্তিশালী হবে, এবং সেই কাজটা তিনি করেছিলেন। যার ফলেই তিনি যে চুক্তি করেছিলেন, সেই চুক্তিটা নিঃসন্দেহে অনেকাংশে বাংলাদেশের মানুষের পক্ষে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশের চুক্তি করেছেন যে মানুষ যদি সংগঠিত না হয়, মানুষ যদি নিজের দাবির জন্য যদি আমরা সংগঠিত না হয়, তাহলে সেই দাবি কখনো আদায় করা যায় না। আজকে মাওলানা ভাসানী সেই ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে সেদিন মানুষগুলোকে সংগঠিত করেছিলেন, যার ফলে শহীদ রহমানের পক্ষে সম্ভব হয়েছিল একটি চুক্তি বাস্তবায়ন করা। যে কাজটি এই সরকার করতে যাচ্ছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা যাই বলেন সেটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে, এবং এই সিদ্ধান্তটা একটা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে সমস্ত ভ্রুকুটিকে উপেক্ষা করে, তার অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে বা দেশগুলো আছে তাদের ভ্রুকুটিকে উপেক্ষা করে কিন্তু এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তার দেশপ্রেম এমন এক পর্যায়ে আছে যে সেই সবগুলোকে তিনি কখনো আমলে নিচ্ছেন না, তিনি দেশের জন্য প্রথমে কাজ করছেন।
1: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাশ্বচন্দ্র রায় এমপি উল্লেখ করেন,
3: আজকে সব দেশের আপত্তির ব্যাপার থাকে, আমার দেশের আপত্তির ব্যাপারে কেউ কথা বলতে চায় না। আজকে সাম্প্রতিক কালে যে উগ্র সাম্প্রদায়িকতার প্রভাব দেখছি পত্র পত্রিকায় নানা ভাবে, এই সাম্প্রদায়িকতা যদি তারা প্রতিরোধ না করে, সহনশীল না হয় এবং নানাবিধ দৃষ্টিভঙ্গি থেকে সকলের জীবনযাত্রার ক্ষেত্রে যদি তারা প্রকাশন দিতে ব্যর্থ না হয় উস্কানি দেয়, তাহলে তার থেকে আমরাও দেখাতে পারি না। বাংলাদেশের জন্য আজকের তিনটি সমস্যা, পানির সমস্যা, পরিবেশের সমস্যা, আর একটি সাম্প্রদায়িক শক্তি উত্থানের সমস্যা, সে কারণে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি এরা আমরা যথাযথ ক্ষুণ্ণ না হয়।
1: সভাপতি বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,
4: 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস, এটি আমাদের বারবার স্মরণে আনতে হবে। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সমান মর্যাদার ভিত্তিতে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতিশ কুমার তাকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ফারাক্কাবাদ তুলে ফেলো, সরিয়ে ফেলো, ভেঙে ফেলো। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনারা একটা দেশে নানাভাবে এর যে প্রাণ বৈচিত্র্য, এর যে নদীর বৈচিত্র্য, সেটাকে আপনারা ধ্বংস করে দেবেন।
1: আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026 উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
5: আমাদের সরকার জনাব তারেক রহমানের সরকার আমরা এবারে যাত্রার আগেই ঘোষণা করেছি যে আমরা রাষ্ট্র এবং সমাজকে নতুন করে মেরামত করতে চাই। অবশ্যই আমরা একথা বলি নাই যে আমরা বিপ্লব করতে চাই, এবং অবশ্যই আমরা একথা বলি নাই যা যেভাবে চলছে তেমন ভাবে চলবে, আমরা কেবল ক্ষমতায় যেতে চাই। দুটো কথার একটা কথাও কিন্তু আমরা বলি নাই, আমরা বলেছি এভাবে চলতে পারে না, এবং সে কারণেই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজকে মেরামত করতে হবে। এ কথাও বলেছি, মেরামতের এই প্রতিটি পর্বে আমরা সংশ্লিষ্ট সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই আমাদের করণীয় নির্ধারণ করতে চাই। আমাদের মাতৃভূমির বয়স 55 বছর, আমাদের বয়সে আমরা যারা আমরা খুবই সৌভাগ্যবান, পুরো পর্বটি আমাদের চোখের সামনেই ঘটেছে, আমাদেরকে প্রজ্ঞাবান করেছে। সেই প্রজ্ঞা নিয়েই আপনাদের জ্ঞানের সঙ্গে আমরা একটা সংযোগ তৈরি করতে চাই, বিশেষ করে আইডিয়া প্রোডাক্ট, বিশেষ করে যা মানুষের সুচিন্তিত সৃষ্টিশীলতা দিয়ে তৈরি হয় এবং যা সভ্যতার জন্য সফট পাওয়ার। সভ্যতার জন্য এই সফট পাওয়ারকে এনরিচ করাটাই হচ্ছে আপনাদের মতো প্রতিভাবানদের কাজ। দেশপ্রেম থেকে এবং মানব কল্যাণ থেকে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হয়েছে, এবং প্রকৃতিগত ভাবেই সর্বশক্তিমান শিল্পীর বৈশিষ্ট্য কোন কোন মানুষের মধ্যে দিয়ে দেয়, এটি কিন্তু বুদ্ধি দিয়ে অর্জন করা যায় না, এটা অবশ্যই প্রকৃতিগত ভাবে তার মৌলিক প্রাপ্তিটা ঘটতে হয়, তারপরে তার চর্চা, তারপরে তার নিষ্ঠা, তার জ্ঞান অর্জন করা, বিস্তৃত করা, এগুলি তাকে আরো অনেক সুযোগ তৈরি করে দেবে এবং জাতির প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, সভ্যতার প্রতি, বৈশ্বিক অঙ্গনে তার অবদান রাখার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এই ধরনের ক্ষমতা বা এই ধরনের সফট প্রোডাক্ট সভ্যতার জন্য এটা উৎপাদন করা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না, এটাকে পৃষ্ঠপোষকতা করাই যে তার কাজ, এবং সেটা করতে পারলেই একজন প্রতিভাবান মানুষ এবং একাধিক প্রতিভাবান মানুষের একটা সংঘবদ্ধ সৃষ্টিশীলতা চর্চার একটা মঞ্চ তৈরি হবে এবং তার সভ্যতার নতুন করে গতি বাড়াবে, এবং এভাবেই সীমিত আয়ের মানুষ পরবর্তী প্রজন্মের জন্য উন্নত সভ্যতাকে নিশ্চিত করবে। এ পর্যন্ত সভ্যতার যে ইতিহাস তাতে রাষ্ট্রের চাইতে কোনো বড় কোনো প্রতিষ্ঠান কিন্তু সে এখনো জন্ম দিতে পারে নাই। সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটা তো চালিত করে মানুষের চিন্তা শক্তি, ফলে এই পুরো প্রক্রিয়াটাতেই আপনাদের মতো মানুষই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে সকলেই আপনাদের পেশা, আপনাদের চিন্তা, আপনাদের প্যাশন, আপনাদের কর্মজগৎ এবং আপনাদের মনোজগৎ, এর যে বিশাল ক্ষমতা এবং এর যে বিশাল প্রভাব এবং এর যে বিশাল মর্যাদা, এ বিষয়ে অন্তত আপনাদের নিজেদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।
1: আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ আয়োজিত টেলিকম খাতের ভবিষ্যৎ, নতুন সরকার কি ভাবছে শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেন,
6: এটা নির্বাচিত সরকার এসেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় আমরা এই টেলিকম সেক্টরে এবং ICT কাজ করছি। আমরা টোটালি ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি দেখতে চাই এই সরকারে। সত্যি কথা বলবেন, সত্যি খবর দিবেন, তখন কিন্তু আমরা ভয়ে থাকবো কি রাজনীতিবিদ, কি সরকারি কর্মচারী বা কর্মকর্তারা হেডলাইন করে দিবেন যদি আমরা দোষ করি। এই ভয়টা যেন আমাদের কাজ করে এমন খবর দিবেন আপনারা, কারণ আমি আগেই বলেছি সরকার কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু সি করাপশন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার কিন্তু সব জায়গায় বলেন ইটস এ করাপশন ফ্রি গভর্নমেন্ট হবে এই সরকার। এই টেলিকম নিয়ে অনেক কিছু ভাবছি আমরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন 5G নিয়েও ভাবছি আমরা, AI নিয়ে আমরা কিন্তু এই গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস। প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমরা একটা করে TI এবং ফ্রিল্যান্স একটা করে ট্রেনিং সেন্টার করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা শিক্ষা দিতে চাই। আমরা AI এবং এই ফ্রিল্যান্স রূপে আপনার ইয়াং জেনারেশনকে আমরা শিক্ষা দিতে পারি এবং তাদেরকে যদি আমরা বিদেশে পাঠাতে পারি প্রচুর টাকা অর্জন করতে পারবো। সরকারের চিন্তা ভাবনা আছে যে আমরা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে AI ট্রেনিং সেন্টার করব, যাতে করে আমরা সেই ইয়াং জেনারেশনকে আমরা শিক্ষা দিতে পারি, ট্রেনিং করাতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন টেলিকমিউনিকেশন ICT সেক্টরকে থার্ড সেক্টর কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 মিলিয়ন জবস ইউ হ্যাভ টু ক্রিয়েট ইন নেক্সট 5 ইয়ার্স। তো ওটিকে সামনে রেখে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে এবং সরকার কিন্তু কাজ করছে। 3 মাসের মাথায় এই গভর্নমেন্ট কিন্তু কি করে জনগণের কাছে সেবা দেওয়া যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা এয়ারপোর্টগুলিতে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি, আমরা ট্রেনে স্টারলিংকের ওয়াইফাই ফ্রি করে দিয়েছি, আমরা কক্সবাজারে যে আমাদের রেলওয়ে স্টেশনগুলি আছে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। অ্যাচিভ। সুতরাং গভর্নমেন্ট ইজ অন দ্য ট্র্যাক, কি করে জনসেবা করা যায়, জনগণের জন্য কাজ করা যায়, এটি নিয়ে সরকার কিন্তু ভাবছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকদিন 17-18 ঘন্টা কাজ করেন, ভীষণ। এবং আজকে আমরা যারা আছি আমরা চেষ্টা করছি সরকারের যে বা আমার মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যানগুলি, অ্যাজ হি সে অলওয়েজ সেড আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানগুলি ইমপ্লিমেন্টেশন করার জন্য যা কিছু করা দরকার উনি কিন্তু সেভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সরকার আপনাদের নির্বাচিত সরকার, সুতরাং আমাদের অব্লিগেশন আছে। অনেকে বলেছেন যে টেলিটককে আমরা বিক্রি করে দিচ্ছি কিনা, আমাদের সরকারের এমন কোন প্ল্যান নাই কিন্তু। এখন টেলিটক নিয়ে সরকার বিক্রিও করবেন না, বাট আমরা চেষ্টা করছি ওনারা 5-6,000 crore যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু উই ক্যান বি অ্যাট পার উইথ গ্রামীণ অথবা রবির সাথে। কারণ ফর্চুনেটলি আমাদের গভর্নমেন্টের তো এখন ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট রয়ে গেছে, তাই আমরা অনেক সময় চেষ্টা করছি জি টু জি বেসিসে কোনো ফাইন্যান্সিয়াল কোনো আনতে পারি কিনা। আজকে গভর্নমেন্টের টেলিটক আছেই বলে অনেক সময় কিন্তু এই প্রাইভেট সেক্টরের টেলিকম কোম্পানিগুলো ইচ্ছা মতো তার দাম বাড়াতে পারে না। দ্যাট দ্য চয়েস টেলিটক ইজ দেয়। আমাদের গভর্নমেন্ট এরকম একটা টেলিফোন থাকলে কিন্তু যারা প্রাইভেট অপারেটর আছে লিটল কেয়ারফুল, শুধু এই সব ব্যাপারে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে।
1: অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উল্লেখ করেন,
7: যারা উপস্থিত আছি এবং যারা এই সেক্টরের সাথে জড়িত আপনারা কেউ দ্বিমত হবেন না যে এই সেক্টরে আমাদের কন্ট্রিবিউশন আরো দ্বিগুণ তিনগুণ করার পটেনশিয়াল আছে। আমরা যদি ইফ ইউ ওয়ার্ক অ্যাজ এ হোলিস্টিকলি উই ক্যান সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউট ইনক্রিজ আওয়ার জিডিপি কন্ট্রিবিউশন ফ্রম দিস সেক্টর। মাননীয় প্রধানমন্ত্রী আপনার 6 ফেব্রুয়ারি চনাকা হোটেলে যখন উনি এটা রিলিজ করেছিলেন উনি বলেছিলেন যে ICT অ্যান্ড টেলিকম সেক্টর উড বি দ্য থ্রাস্ট সেক্টর ফর বিএনপি লেড গভর্নমেন্ট, অ্যান্ড আমরা ফান্ডামেন্টালি উই বিলিভ দ্যাট উই আর ওয়ার্কিং অন দ্যাট এবং ইনশাল্লাহ উইল সি দ্য রিয়েল কন্ট্রিবিউশন ফ্রম দিস সেক্টর আগামী 5 বছরে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে 15% যাওয়া সম্ভব। Yes, there will be challenges. Yes, there will be policy discussion. Yes, there has to be other supportive ecosystem need to be developed. But ei sector theke 15% of GDP na ashar kono karon nei, inshallah. When it comes to subscriber, আমরা ওয়ার্ল্ডের টপ 20 সাবস্ক্রাইবারের মধ্যে মোবাইল এবং ফিক্সড লাইনে আমরা 90, 93, 98 ইভেন 100+। আমাদের ভিশন অ্যান্ড আমার কমিটমেন্ট হলো যে আমরা নট অনলি আগামী 5 বছরের মধ্যে ওয়ার্ল্ডের টপ 20 সাবস্ক্রাইবার হতে চাই, আমরা ওয়ার্ল্ডের টপ 20 সার্ভিস কোয়ালিটি কান্ট্রিতে পরিণত হতে চাই ইনশাল্লাহ।
1: বিশেষ অতিথি বক্তৃতায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বারী বলেন,
8: টেলিকম ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে এট দ্য বটম অফ ডিজিটাল ইকোনমি, ডিজিটাল ইকোনমির যে বেডরক, এইখানে যদি ডেটা ড্রিভেন ডিসিশন না হয় দ্যাট ডিসিশন ক্যানট বি প্রুডেন্ট। আমরা চেষ্টা করছি, বাট রেগুলেটর সবসময় ফায়ার ফাইটিং এ ব্যস্ত, রেগুলেটরের পক্ষে সম্ভব না। আমরা সবাই বলছি সারা পৃথিবীতে স্পেকট্রামের প্রাইস কমছে, আমরাও বলছি স্পেকট্রামের প্রাইস কমাতে হবে। স্পেকট্রামের প্রাইস কমানো মানে ডাইরেক্ট রেভিনিউ থেকে কাট হয়ে যাওয়া, কিন্তু আমরা আর্গু করছি যে না, এই স্পেকট্রামের প্রাইস কমাইলে মানুষ তো সেবা পাচ্ছে, সেই সেবা থেকে তো আমার প্রোডাক্টিভিটি গেইন হচ্ছে, সেই প্রোডাক্টিভিটি গেইনটা কভার হবে। ওয়ের ইজ দ্য ডেটা, যে ডেটাটা বলবে স্পেকট্রাম প্রাইসটা কতটুকু কমালে আমার রেভিনিউ অপটিমাইজেশন হবে, যেখানে আমি চাই আপনারা, আই রিকোয়েস্ট, আমরা আমাদের এফোর্ট নিচ্ছি, বাট এটা রেগুলেটর একার পক্ষে সম্ভব না। এই ট্রান্সপারেন্সি যত বেশি তৈরি হবে এতে করে যে ডিসিশনগুলো আসবে সেই ডিসিশনগুলো ভুল হোক শুদ্ধ হোক দ্যাট উইল বি ন্যাশনাল ডিসিশন, পার্টিসিপেটরি ডিসিশন। গত 1.5 বছর ধরে রেগুলেটর ইজ এক্স্যাক্টলি ট্রাইং ইন দ্যাট, যে আমাদের নতুন পলিসি ইন্ডাস্ট্রির ডিমান্ড, আমাদের অ্যাক্টিভ শেয়ারিং লাগবে, আমরা অ্যাক্টিভ শেয়ারিং এর যে গাইডলাইনটা তৈরি করবো এই গাইডলাইনের শুরুটাই করেছি আমরা উইথ ইন্ডাস্ট্রি, ডে লং ওয়ার্কশপ দিয়ে ইন্ডাস্ট্রি সব জায়গা থেকে এসে সবার কাছ থেকে একটা ব্রেনস্টর্মিং করে নিয়ে আমরা এখন নেক্সট ফেজে কাজ করছি, কোথায় ড্রাফট করছি, ড্রাফট করে এগেইন উইল ফল ব্যাক টু দ্য ইন্ডাস্ট্রি, উইল ফল ব্যাক টু দ্য পাবলিক কনসালটেশন, অ্যান্ড দেন উইল সাজেস্ট টু দ্য গভর্নমেন্ট। আমরা অ্যাজ এ রেগুলেটর দ্য থিং দ্যাট উই ওয়ান্ট টু ডু, আমরা ওই জায়গাটায় আসতে চাই জনগণের স্বার্থ। এটা যদি আমি আমার রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে আনি, আমি সবসময় বলি আমার টেলিকম ইন্ডাস্ট্রিতে তিনটা গ্রস স্টেক হোল্ডার বলি, ওয়ান ইজ সাবস্ক্রাইবার, ওয়ান ইজ দ্য টেলিকম বিজনেস, দ্য আদার ইজ দ্য গভর্নমেন্ট। এই তিনটা অ্যাপেক্স যদি থাকে আমরা চাই এই তিনটার মধ্যে একটা ব্যালেন্স থাকুক, বিকজ এর যে কোনো একটাকে যদি এমফাসাইজ করি বাকি দুইটা সাফার করতে বাধ্য। আমি কোনো সার্ভিসকে বাঁচাতে চাই না বিজনেসকে সাপোর্ট করার জন্য, আমার দরকার হচ্ছে সার্ভিসকে সাপোর্ট করার জন্য আই উইল সাপোর্ট বিজনেস। আমরা চাই অ্যাক্সেস লেভেলে সার্ভিস ডেলিভারির যে মেজারগুলো হবে এই ডেলিভারিটা তিনটা ডিস্টিঙ্কট ভাবে এন্টিটি দিয়ে আমরা ডাইভার্সিফাই করতে চাই, ওয়ান ইজ ওয়্যার বা ফাইবার, ওয়্যারলেস বা সেলুলার মোবাইল অ্যান্ড স্যাটেলাইট। আমরা চাই এই তিনটা ডিস্টিঙ্কট এন্টিটি টিকে থাকুক।
1: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনায় জুবায়ের হামিদ কোরাইশি, সম্পাদনায় সৈয়দ ফাহাদেস, তত্ত্বাবধানায় মাহবুবা ইসমিন শেলি এবং প্রযোজনায় মোহাম্মদ দুলাল হোসাইন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: প্রিয় শ্রোতা, প্রচণ্ড গরমে আমাদের করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরিধান করুন। ত্বককে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা উপস্থাপনায় রৌনক জাহান।

0: ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য আবহমান বাংলার শুভেচ্ছার পাতা থেকে দূরেরও কাছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, আবহমান বাংলার আজকের বিষয় তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আবহমান কাল থেকে পরিবেশের বড় বন্ধু, ঐতিহ্যের প্রতীক তাল গাছ নিয়ে আমাদের বড় গর্ব। শৈশবের পাঠ করা পদ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটি, যাকে দেখে মনে হয় এখনই বুঝে আকাশ ফুড়ে বের হবে। আর তাই বোধহয় কবি গাছটির লম্বা গড়নের কথা মনে করে পরের লাইনে লিখেছেন, মনে সাদ কালো মেঘ ফুড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। ভাগ্যিস পাখা ছিল না, তাই তো উড়ে না গিয়ে বাংলাদেশের নরম মাটিতে শক্ত পায়ে দাঁড়িয়ে আছে বহু বহু কাল ধরে তাল গাছ। তবে এই তাল গাছের সারি সারি মনোরম দৃশ্য এখন হয়তো আর মাঠে কিংবা রাস্তার ধারে আগের মতো তেমন চোখে না পড়লেও আজও কিছু কিছু বৃক্ষপ্রেমিক স্মৃতি কিংবা ঐতিহ্য ধরে রাখতে তাল গাছ লাগিয়ে যাচ্ছে। তাল একটি ঔষধি এবং দ্রব্য গুণ সম্পন্ন ফল। আবহমান কাল থেকেই আমাদের দেশের মানুষের সাথে তাল গাছের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাল গাছ দক্ষিণ এশিয়ার খুবই প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি গাছ। তাল একটি ঔষধি ও দ্রব্য গুণ সম্পন্ন ফল। আবহমান কাল থেকেই আমাদের দেশের মানুষের সাথে তাল গাছের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাল গাছ দক্ষিণ এশিয়ার খুবই প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি গাছ। গ্রাম বাংলার পথে ঘাটে, জমির আইলে, পুকুরের পাড়ে, এমনকি পথের ধারে অনেকটা অনাদরে বেড়ে ওঠা তাল গাছের আমাদের দেশে আগমন ঘটেছে বহুকাল আগেই। খুব ধীর গতিতে বেড়ে ওঠা গাছটি দীর্ঘ হয়ে ফল দিতে সময় নেয় অন্তত 10 বছর। প্রায় 60 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারা তাল গাছে ফুল ধরে বসন্তের শেষে আর ফল পাকে শরতে। শ্রোতা বন্ধুরা, তাল গাছের বিভিন্ন দিক নিয়ে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইসাহাকের সাথে কথা বলেছেন পরিবেশ নিয়ে কাজ করছেন এমনই একজন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা কথা বলছি তাল গাছ কিভাবে আমাদের প্রকৃতিতে অবদান রাখে সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা যাদের কাছ থেকে সবসময় জানি, শেখার চেষ্টা করি, এমনই একজন মানুষ যিনি পরিবেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা করেছেন, সেই ব্যক্তির কাছ থেকে জানতে চাই। আমাদের সাথে কথা বলবেন এম এ ওয়াহাব, সাবেক পরিচালক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঢাকা। কেমন আছেন?
2: ভালো।
1: তাল গাছ আমাদের প্রকৃতিতে বিভিন্ন ভাবে তার গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে, আপনার কাছে একটু জানতে চাই প্রকৃতিতে তাল গাছের অবদান সম্পর্কে।
2: গাছপালা যে কতভাবে আমাদের সাথে জড়িয়ে আছে এবং উপকার করে তা বলে শেষ করা যাবে না। ছোট বড় সব গাছই উপকার আছে, শুধু বড় গাছই নয় ছোট গাছ উপকার আছে। এই যে তাল গাছের কথা বললেন, এই যে কথায় বলে আমরা শুরু থেকে শুনে আসছি কবিতার ছলে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আসলেই তাল গাছ উঁকি মারে আকাশে, কারণ তাল গাছ এত লম্বা গাছ তো আর অন্য গাছ দেখা যায় না, এটা নারকেল গাছের চেয়েও আরো বেশি পড়ে ওঠে। আপাত দৃষ্টিতে মনে হয় যে এই উঁচু গাছটার আসলে তেমন কোনো ভূমিকা নাই বলে মনে হয়, কিন্তু তা নয়। এর নানা উপকারের দিক রয়েছে। হ্যাঁ, প্রযুক্তির বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করা, যে প্রাকৃতিক বিপর্যয় যেগুলি ঘটে যেমন ঝোড়ো হাওয়া, বিভিন্ন ধরনের দুর্যোগ, সেগুলি থেকে ছোট গাছপালা বা কাঁচা ঘর বাড়িকে রক্ষা করার জন্য এগুলো অনেক উপকার আছে বলে মনে করি। আর গরমকালে তাল গাছের যে বাতাস, এটা ঠান্ডা বাতাস আমাদেরকে চারপাশে ছড়িয়ে দেয়। আর তাল গাছের পাতা দিয়ে যে পাখা তৈরি হয় এটা সবাই আমরা জানি। আর তালকে নানাভাবে ব্যবহার করা যায়, এটাকে খাদ্য হিসাবে, যেমন পিঠা তৈরি এবং নানাভাবে খাদ্য হিসাবে আমরা তালের রস এই জাতীয় হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তাল গাছের জীব বৈচিত্র্য রক্ষা অনেক বড় ভূমিকা রয়েছে। বিভিন্ন পাখি এই গাছকে অবলম্বন করে তারা বাসা তৈরি করে, তাদের নিরাপত্তার কারণেই এটা করে, কারণ এটা উঁচু, এটা সহজে কেউ এটাকে ভেঙে ফেলতে পারবে না বাসাটা, বা এরকম তাদের ওই ধারণা থেকেই তারা সম্ভবত এই তাল গাছকে বেছে নেয়। এবং অনেক বাবুই পাখি বা অন্যান্য পাখি এই গাছে বাসা বাঁধে। আর একটা বিষয় হলো যে আমাদের যে আমরা প্রযুক্তির উন্নয়নের সাথে যে মোবাইল টাওয়ার বা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছড়াচ্ছি, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের দরকার আছে, আমাদের কাজে লাগছে, কিন্তু এই অতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ভূমিকা বা যে একটা ক্ষতিকর প্রভাব, সেই প্রভাবটা তাল গাছ অনেকটা শোষণ করে নেয়। এবং যার জন্য আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবকেও অনেকটাই এই তাল গাছ রক্ষা করে, যার ফলে আমরা অনেকটাই দূষণমুক্ত থাকতে পারি আর কি।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের মূল্যবান সময় দেওয়ার জন্য।
0: আমাদের গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তাল গাছ শুধু গাছ হিসেবেই নয়, এটি ইতিহাস, খাদ্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য এমনকি পরিবেশের সঙ্গেও জড়িয়ে আছে। এই গাছের কাণ্ড মোটা, শক্ত ও দীর্ঘ হয়ে থাকে, তাই একে ব্যবহার করা হয় ঘরের খুঁটি, দরজা, জানালা, সেতু, এমনকি আসবাবপত্রেও ব্যবহার হয়। তাল গাছের আঁশ থেকে দড়ি, ব্রাশ, ঝাড়ু, চটজাতীয় জিনিসও তৈরি হয়। আবার পরিবেশ বান্ধব হওয়ায় হস্তশিল্প ডেকোরেশনের সামগ্রীতেও বানানো হয়। শরতের এই দেশে ভাদ্র মাস এলেই বলা হয় তাল পাকা গরম। আবার ছিপছিপে গরমের লম্বা মানুষ দেখলে বলা হয় তাল গাছ। কেউ উল্টোপাল্টা কথা বললে, আনন্দে ধৈর্যচ্যুতি হয়ে কিছুটা অস্বাভাবিক আচরণ করলে বলা হয় বেতাল হয়ে গিয়েছে। গানের সময় তবলার তাল কেটে গেলে বলা হয় বেতাল হয়েছে। কাজে এলোমেলো করলে আমরা বলে থাকি তালগোল পাকিয়ে ফেলেছে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তাল গাছ নিয়ে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না। গ্রাম বাংলার লোক ছড়ার অংশ হিসেবে ছড়াটি বহুদিন ধরেই শিশুদের মুখে মুখে প্রচলিত। তবে ভাদ্র মাসে তাল দিয়ে কত পদের সুস্বাদু খাবার তৈরি হয় তা বলার অপেক্ষা রাখে না। খাদ্যগুণের মধ্যে তালের ফল ও বিচি দুই বাঙালির খাদ্য। শীতকালে তালের রস দিয়ে গুড়, ঝোলা গুড়, মিছরি তৈরি হয়। তালের টাটকা রস শরীরে ফিল্টারের কাজ করে। এই তালে রয়েছে বিভিন্ন ভিটামিন। তালের রস থেকে তৈরি হয় নানান খাদ্য, যেমন ফিরনি, পায়েস, ক্ষীর, তালের বড়া, পিঠা, এগুলো ছাড়াও নানান রকমের খাবার তৈরি হয়। আর এসব খেতে যেমন সুস্বাদু তেমনি উপাদেয় হয়ে থাকে। এবারে শুনব একজন গৃহিণীর কথা, আসুন শুনি তিনি কি বলছেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, তাল গাছের যে তাল অর্থাৎ তাল ফল থেকে রস, রস থেকে কি কি ধরনের খাবার হয়, এছাড়াও তালের পাতা দিয়ে কি কি পাওয়া যায়, কি কি করা যায়, এই সব বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা একজন, তার নাম পরিচয়টা তার কাছ থেকে জানতে চাই। আপনার নাম পরিচয়টা একটু বলবেন।
3: আমার নাম রবি দাসী।
1: আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই এই যে তালের রস, তালের রস থেকে কি কি ধরনের উপাদেয় খাদ্য তৈরি হয় আপনার কাছে একটু জানতে চাই।
3: তালের রস দিয়া তালের পিঠা বানানো যায়, আবার আরেকটা বানানো যায় তোমার ওই শূন্য শূন্য করে গুই করে তালের বড়া, আরেকটা বানানো যায় তোমার ওইল পাটিসাপটা, তারপরে এটিও হয়ে তার দিক দিয়া আবার ওই যে রুটির মতনও বানানো যায়, যেমন রুটি বেলা যেরকম ওটার মতন রুটির মতনও বেলিয়া বানানো যায়। আবার কলা পাতা আছে, কলার পাতার মধ্যে দিয়া ওই যে চাইলের গুঁড়া দেওয়ার চাই না, ওটা কলা পাতার মধ্যে দেয়া তাওয়ার মধ্যে এইভাবে ডাইটা দেয় দেয়া, এটা হইল কলা পাতা পিঠা, এই তাল দেয় তালের পিঠা দেয়া। তারপরে হলো আবার একটা আছে পুলি পিঠা, ধরেন এই পিঠার ভিতরে করে বানাইয়া তারপরে কাইটা, তারপরে এমন ছেড়ে দিক দেওয়া, এটু আবার ছেঁকাও দেয়া খায় কেউ, আবার কেউ সিদ্ধ করে বানান, এইভাবে বানান যায়।
1: একটু জানতে চাই এই তালকে ঘিরে কি কি ধরনের উৎসব বা আয়োজন হয়? অনেক সময় মানে বিভিন্ন বাড়িতে জামাইরা আসে, নতুন জামাইরা আসে, এই ধরনের আয়োজন গুলোতে তালের পিঠা কি কি ধরনের আয়োজন হয় এরকম?
3: জামাই আইলো ভাদ্র মাসে, ধরেন আমরা বিশ্বকর্ম পূজার মধ্যে করি, ধরেন কৃষ্ণ পূজার মধ্যে করি, তখন আমি গইটি লাগে।
1: আচ্ছা, এই যে ভাদ্র মাসে দেখা যায় যে নায়ড় আসে অনেকেই মানে বাড়িতে, এই যে সময় হচ্ছে বিভিন্ন বাড়ি থেকে হচ্ছে বিভিন্ন বাড়িতে মেয়েরা তাদের বাবার বাড়িতে ফিরে আসে, তখন এই যে বাবার বাড়িতে ফিরে আসা ওই সময় কি এই ধরনের আয়োজন হয়?
3: হ্যাঁ, জামাই ওই লোকের জামাই পিঠা।
1: আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে যে তালের পাতা দিয়ে কি কি ধরনের জিনিস তৈরি হতে পারে বা হয়?
3: ধরেন তাল পাতা দিয়া তালের বিছন বানান যায়, তাল পাতা দিয়া তোমার বিছনা তৈরি করা যায়, খাজুরে ওটা কয় খাজুরে পাটি কয় এ বানান যায়। তারপরে আবার ওই যে টুকরি আছে, টুকরির ছাইটাও দেওয়া বানান যায়।
1: অনেক কিছুই হয় তাল পাতা দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
4: আয় রে জামাই আইসাছে শ্বশুর বাড়িতে,

0: একটা সময় ছিল যখন এমন কোনো গ্রাম ছিল না যেখানে তালগাছ ছিল না। তালগাছ ছিল গায়ের কোনো বাড়ি খুঁজে পাওয়ার নির্দেশক। গ্রামের সুদৃশ্য ছবি আঁকতে তালগাছ জুড়ে না দিলেই নয়, তালগাছ পরিবেশের বন্ধু। একবিংশ শতকে এসে যুদ্ধে নামার প্রস্তুতি নিয়েছে তালগাছ। আকাশে বজ্র মেঘের সঙ্গে বজ্রপাতে হতাহতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে তালগাছ রোপণ করা হচ্ছে। সরকারিভাবেও তালগাছ রোপণ করা হচ্ছে, পাশাপাশি সুপারি গাছ লাগানোরও পরামর্শ দেওয়া হচ্ছে। কেননা পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, মাটির ক্ষয়রোধ, অনাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে তালগাছের গুরুত্ব অপরিসীম। তালগাছ বজ্র নিরোধের পাশাপাশি সারি সারি তালগাছ পথের শোভাও বৃদ্ধি করে। এবারে এ বিষয়ে শুনব একজন আবহাওয়া বিশেষজ্ঞের কথা। সাথে আছেন মোহাম্মদ ইসহাক আলী।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, তালগাছ শুধুমাত্র আমাদেরকে তাল বা তালের পিঠা খাওয়ার ব্যবস্থা করে দেয় না, তালগাছ আমাদের পরিবেশ রক্ষার্থেও অনেক গুরুত্বপূর্ণ কাজে, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই তালগাছ। আমরা আজকে এই তালগাছের যে আবহাওয়া ক্ষেত্রে বৈরি আবহাওয়ার জন্য তালগাছ অনেক সময় আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, যেমন বজ্র যখন পড়ে বা বজ্রপাত হয় সেই সময় তালগাছ আজকে বজ্র নিরোধক হিসেবে কাজ করেন। এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, একজন আবহাওয়াবিদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। আপনার নাম পরিচয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই।
2: আমি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আপনি যে প্রসঙ্গটা তুললেন যে তালগাছ বজ্র নিরোধক হিসেবে কতটা কাজ করে, আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে, এবং মানুষ সবসময় উদ্বিগ্ন থাকে যে বজ্রপাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তো বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার অনেকগুলো উপায় আছে, সেক্ষেত্রে তালগাছ একটা ভূমিকা রাখে, তবে সে ভূমিকাটা কিন্তু তেমন উল্লেখযোগ্য না। যেমন একটা তালগাছ সাধারণত 50-60 ফিট উচ্চতা হয় থাকে, তো এটা যদি কোনো, আপনারা জানেন যে বজ্রপাত যখন হয় তখন মেঘের নিচু স্তরে একটা চার্জ জমা হয়, সেটা যদি ধনাত্মক চার্জ হয় তাহলে ভূপৃষ্ঠে ঋণাত্মক চার্জ আবিষ্ট হয়, ফলে এই দুই চার্জের যে শর্ট সার্কিট হয় এর থেকেই কিন্তু বজ্রপাতের সৃষ্টি হয়। যখনই মেঘের নিচু স্তরে কোনো চার্জ জমা হয় সেটা ভূপৃষ্ঠের যেটা উঁচু স্থান আছে সেই স্থানের সাথে সে কানেকশনটা করে। সেক্ষেত্রে যদি উঁচু স্থান কোনো গাছ হয়, যেমন একটা তালগাছ হয়, সে তালগাছটা সাধারণত তালগাছ অন্যান্য গাছের তুলনায় একটু কিছুটা উঁচু হয়ে থাকে, ফলে এই কানেকশনটা তালগাছের সাথে হয়ে থাকে, ফলে বজ্রপাতটা আশেপাশের জায়গা থেকে না হয় সেটা তালগাছের উপরই হয়। অর্থাৎ আশেপাশের জায়গা বলতে একটা বজ্র তালগাছ যেহেতু 50-60 ফিট উচ্চতা হয়ে থাকে, ফলে এর পাশে এটা 50 ফিট বা 60 ফিট দূরত্বের বজ্রপাতকে সে টেনে নিয়ে গাছের উপরে বজ্রপাত হয়ে থাকে, ফলে শুধুমাত্র 50-60 ফিট তালগাছ থেকে, তালগাছের কেন্দ্র থেকে 50-60 ফিট চারপাশে দূরত্বকে সে প্রোটেক্ট করতে পারে। এবং সেটা আবার যদি কোনো ব্যক্তি সেই তালগাছের নিচে আশ্রয় নেয় সেক্ষেত্রে কিন্তু সে ব্যক্তি আহত হওয়ার সম্ভাবনা থাকে বা আহত বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, ফলে তালগাছ কিছুটা নিরোধক হিসেবে কাজ করে তবে সেটা যথেষ্ট নয়।
1: আরেকটা বিষয় একটু জানতে চাই, শুধুমাত্র যে বজ্রপাত নিরোধক হিসেবেই কাজ করে তালগাছ তা তো নয়, বৈরী আবহাওয়ার ক্ষেত্রে বা ঝড় বা অন্যান্য যে আমরা যদি বলি যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেখানেও কি তালগাছের কোনো অবদান আছে বলে আপনি মনে করেন?
2: আসলে প্রাকৃতিক দুর্যোগ বলতে যখন আপনি যখন দেখেন যে কালবৈশাখী ঝড় বা ঘূর্ণিঝড়ের যে প্রচণ্ড বাতাস থাকে সেই বাতাসে অনেক গাছই ভেঙে পড়ে যায়, কিন্তু তালগাছ সহজে ভেঙে যায় না, কারণ এটার ভিত্তি বা এটার শিকড়টা খুব মজবুত ভাবে থাকে, ফলে এটা সহজে ভেঙে পড়ে না, ফলে যদি কেউ এটার নিচে থাকে তখন তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের সময় দেওয়ার জন্য।
0: তালগাছের পাতা গ্রাম গঞ্জে ঘর ছাওয়ার কাজে ব্যবহার করা হয়। তালপাতার চাটাই, আসন, শোয়া এবং বসা ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার হয়। তালপাতায় পুঁথি লেখা হতো প্রাচীনকালে, যখন কিনা কাগজ ছিল না সেই অর্থে। আবার কাব্য ও সাহিত্যেও তালগাছ জায়গা করে নিয়েছে। আসলে তালগাছ এমন একটি গাছ যার প্রতিটি অংশই কাজে লাগে, তাই প্রকৃতি ও প্রাণী প্রত্যেকের কাছেই তালগাছের গুরুত্ব অপরিসীম। শ্রোতা বন্ধুরা, পরিবেশনার শেষ প্রান্তে আমরা, আর একটি গান শুনতে শুনতে বিদায় নেব আজ। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন রওনক জাহান, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে এবং প্রযোজনায় ছিলেন নুসরাত জাহান সুমি। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

মাটির গানে প্রাণের টানে আপনাদের সবাইকে জানাই একরাশ লোকজ ভালোবাসা। শুরু করছি সুরের মায়াবী আয়োজন পরাণের গান। প্রিয় বন্ধুরা, আজ অনুষ্ঠানের শুরুতেই আমরা এমন এক গান শুনব যা বিচ্ছেদের এক পরম আরতি হয়ে আমাদের অন্তরের গভীরে নাড়া দিয়ে যায়। এই গানটির জন্য আমাদের কাছে কুড়িগ্রামের উলিপুর থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব দিশা, টাঙ্গাইলের রানুবালা, রাজবাড়ির মিলন কুমার মণ্ডল, কুষ্টিয়ার সাকিরুন্নেসা এবং তার পরিবার, গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মোহাম্মদ আব্দুর রহমান এবং তার সঙ্গীরা অত্যন্ত দরদ দিয়ে আমাদেরকে লিখেছেন। লোকসঙ্গীতের অনন্য প্রতিভা মোহাম্মদ ওসমান খানের কথা ও সুরে যখন বরেণ্য শিল্পী নীনা হামিদের সেই স্বতন্ত্র ও মায়াবী কণ্ঠ বেজে ওঠে, তখন মনে হয় প্রতিটি সুরের ভাঁজে এক অজানা প্রতীক্ষা আর হাহাকার লুকিয়ে আছে। প্রিয়জনকে হারানো বা দূরে থাকার যে আকুতি ওসমান খান তাঁর কাব্যে আর সুরে বুনেছেন, নীনা হামিদ তা তাঁর কণ্ঠে অমর করে রেখেছেন। তো বন্ধুরা, আয়োজনের শুরুতে আমরা শুনব আমার সোনার ময়না পাখি। চলুন গানে হারাই।

লোকজ গানের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে জীবনের গভীর কোন আরতি। উলিপুরের বাবলু, লাভলু, লাভলি ও বাবলা এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সহকারী শিক্ষক এম এস হোসেন, জয়পুরহাটের পলাশতলী থেকে আজমাইন হোসেন অত্যন্ত আবেগ নিয়ে এই গানটির জন্য আর্জি জানিয়েছেন। লোকজ সঙ্গীতের প্রখ্যাত সাধক আসকর আলী পণ্ডিতের কথা ও সুরে যখন প্রখ্যাত শিল্পী শেফালী ঘোষ সুর তোলেন, তখন মনের গহীনে এক অনন্য হাহাকার বেজে ওঠে। নয়নের কাজলের মতো প্রিয় মানুষকে না দেখার যে তীব্র যন্ত্রণা আসগর আলী পণ্ডিত তাঁর এই কালজয়ী সৃষ্টিতে এঁকেছেন। শেফালী ঘোষের দরদি কণ্ঠে তা যেন প্রাণ ফিরে পেয়েছে। আর এই গানটির জন্য আরও যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন ফকির মোস্তফা কামাল পাশা, আব্দুল কাদের ফকির ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে, ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে।

এবার আমাদের সেই মাটির মানুষের দরাজ সুরের মূর্ছনা। উলিপুরের আজমগড় থেকে শুভ্র আহমেদ ও নাজ আহমেদ অত্যন্ত ভালোবাসা নিয়ে একটি পত্রে এই গানটি শুনতে চেয়েছেন। হবিগঞ্জের শেখ ভানুসার অনন্য কাব্যমালায় আর সুরের জাদুকরী ছোঁয়া যখন বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন কণ্ঠ দেন, তখন সেই সুরের মূর্ছনায় আমাদের মানসপটে ভেসে ওঠে নিশীথ রাতের সেই নিস্তব্ধ ফুলবন আর হৃদয়ের গহীন কোন আরতি। নিশীথে যাইও ফুলবনে।

আপনাদের হৃদস্পন্দন আর আমাদের ঈশ্বরের মূর্ছনা সব মিলিয়েই তো পরাণের গান। আপনাদের পছন্দের কোনো বিশেষ গান যদি এই আসরে শুনতে চান, তবে আজই আপনার মনের কথাগুলো কাগজে সাজিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। আপনাদের প্রতিটি চিঠির প্রতিটি শব্দ আমাদের কাছে অমূল্য। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক পরাণের গান, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর যারা ইমেল করতে চান, ইমেল করার ঠিকানা হচ্ছে poranirgan@gmail.com। এবার মহাত্মা লালন শাহের সেই অপার্থিব দর্শন। রাজবাড়ির পাংশা থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম, লুৎফর জোয়ারদার, ঝন্টু এবং পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে আনারুল ইসলাম অত্যন্ত শ্রদ্ধা নিয়ে আমাদের লিখেছেন। সাঁইজি, লালন শাহের নিজেরই রচিত এই অমর বাণীয় সুরে যখন লোকসঙ্গীতের সম্রাজ্ঞী ফরিদা পারভীন সুর তুলেন, তখন দেহ আর আত্মার সেই গোপন লড়াইটি যেন আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির পাশের সেই আরশিনগর আসলে আমাদের নিজেদেরই অন্তরে ঠিকানা, যা লালন শাহ তাঁর গানে অত্যন্ত সহজ অথচ গভীর দর্শনে ফুটিয়ে তুলেছেন।

প্রিয় বন্ধুরা, শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবার জীবনের সেই ধ্রুপদী সত্যের সুর, রাজবাড়ির পাংশা থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম ও ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাবের সদস্যরা এই গানটির আর্জি জানিয়েছেন। বাউল দর্শনের গভীর ছন্দে শিল্পী নাসরিন আক্তার বিউটি যখন তাঁর দরদমাখা কণ্ঠে গেয়ে ওঠেন, তখন মনে হয় প্রাণ পাখির এই ক্ষণস্থায়ী খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার সত্যটি বড় হয়ে ওঠে। এই গানটির কথাও সুর করেছেন সিরাজুল ইসলাম। তাঁর গানে মানুষের শরীরের নশ্বরতা আর আত্মার অবিনশ্বরতার যে দর্শন উঠে এসেছে বিউটির কণ্ঠে, তা অত্যন্ত হৃদয়স্পর্শী হয়ে

প্রিয় বন্ধুরা, পরনের গান অনুষ্ঠানটি মূলত আপনাদেরই ভালোবাসার এক মিলন মেলা। এবার কুষ্টিয়ার উত্তর মাগুরা থেকে মোহাম্মদ শামীম হোসেন অত্যন্ত আগ্রহ নিয়ে এই গানটির জন্য আর্জি জানিয়েছেন। প্রখ্যাত গীতিকার জলিলুল আলমের কালজয়ী কথায় আর শিল্পী মোস্তফা জামান আব্বাসীর করা অসাধারণ সুরারোপিত এই গানে যখন বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান কণ্ঠ দেন, তখন প্রেমের এক অজানিত ভাব আমাদের আচ্ছন্ন করে রাখে। জলিলুল আলমের গীতিকাব্য আর মোস্তফা জামান আব্বাসীর সুচারু সুরের সংমিশ্রণে গানটি লোকসঙ্গীতের এক অমূল্য রত্নে পরিণত হয়েছে।

লোকজ গানের ভাণ্ডারে পল্লী সংস্কৃতির আবেদন ভাষায় প্রকাশ করার মতো নয়। মানিকগঞ্জের মাইলাগি মধ্যপাড়া থেকে পারভীন আক্তার ও পাভিল এবং যাদবপুর থেকে জাহিদুল ইসলাম তার বন্ধুরা, বীরগাঁও মনোহরদিন অসিন্দি থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, জীবনপুর চুড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন অত্যন্ত আগ্রহ নিয়ে একটি গান শুনতে চেয়েছেন। পল্লীকবি জসিমউদ্দিনের সেই মরমী কথা ও সুরে শিল্পী রথীন্দ্রনাথ রায়ের জাদুকরি কণ্ঠের এই গানটি গ্রামীণ সেই কাজল ভ্রমরার প্রতীক্ষাকে সুরের আবহে সাজিয়ে তুলেছে। জসিমউদ্দিনের মাটির কাছাকাছি থাকা সুর আর রথীন্দ্রনাথের সেই স্বতন্ত্র গায়কী গানটিকে যুগ যুগ ধরে জনপ্রিয় করে রেখেছে।

শ্রোতা বন্ধুরা, সময়ের হাত ধরে আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। বিদায় বেলায় আমরা শুনব বাংলার সেই বিখ্যাত লোকজ সুর যা বৈরাগ্যের ভাব ফুটিয়ে তোলে। ঢাকার এম আলম এবং গাজীপুরের শামীম আকন্দ অত্যন্ত দরুদ নিয়ে এই গানটির অনুরোধ জানিয়েছেন। সিলেটের কালজয়ী গীতিকার ও সুরকার পণ্ডিত রাম কানাই দাসের এই অনন্য সৃষ্টিতে যখন বিশিষ্ট শিল্পী রুনা লায়লা তাঁর দরুদ ঢেলে দেন, তখন মাটির সুবাস আর লোকজ আমেজ আমাদের মাতিয়ে রাখে। এই সুরের মায়ায় জড়িয়ে আমরা আজকের আয়োজন আজকের

রুনা লায়লার গাওয়া এই গানটির মধ্য দিয়েই আমরা শেষ কথাগুলো বলব। বলতে চাই, আজকের পরাণের গান সম্পাদনায় ছিলেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, আর গ্রন্থনায় ছিলেন গোলাম মোস্তফা। উপস্থাপনায় আমি হাসান হাবিব পাপ্পি। আজকের পর্বে যাদের গানগুলো রাখা হলো না, আগামী পর্বে সেই গানগুলো নিয়ে আবারও ফিরব। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে দেশের ২০টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতামে চাপ দিয়ে ১৪,৩৭০ জন উপকার ভোগীর মোবাইলে চলতি মাসের ফ্যামিলি কার্ডের টাকা বিতরণ করেন। আগামী অর্থবছরে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড একদিকে যেমন দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, অন্যদিকে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নারীদের শিক্ষার্জন কার্যক্রমকে সহজ করে তুলবে। তারেক রহমান বলেন, বাজেটের বরাদ্দকৃত অর্থ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং শিক্ষক প্রশিক্ষণ কাজে ব্যয় করা হবে যেন শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়। এ সময় তিনি চাঁদপুর সরকারি কলেজে একটি নতুন ভবন নির্মাণ এবং ঘোষেরহাটে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী চাঁদপুরে যত দ্রুত সম্ভব ইপিজেট স্থাপনের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ২৪শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ পুনর্গঠনে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বাইরের কেউ এসে দেশের উন্নয়ন করতে পারবে না। তারেক রহমান বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের বলিষ্ঠ হাতে রূপান্তরিত করতে পারলে দেশে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হবে। এর আগে দিনব্যাপী এক সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিনের সম্মানী দেওয়া শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে কুমিল্লা নামে বিভাগ গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বখাল এবং শাহরস্তি উপজেলার খোর্দ খাল পুনর্গঠন কাজের উদ্বোধন করেন। বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ বিনষ্ট করে এমন কোন চুক্তি কখনো করবে না বিএনপি। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, এবছরের ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ফারাক্কা চুক্তির উপর নির্ভর করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারগুলোর রেখে যাওয়া দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও ২ বছর সময় প্রয়োজন। তিনি আজ চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে ১৭তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রতিঘাত মোকাবেলায় আগামী অর্থবছরের বাজেট ব্যয় করতে হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায় এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কেবল ক্ষমতা ধরে রাখার জন্য নয়, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, সমাজ ও সভ্যতার বিকাশে এই সফট পাওয়ার বা মেধার শক্তি অত্যন্ত জরুরি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবন, গবেষণা এবং পণ্য বৈচিত্র্যের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট অফ টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ অনুষ্ঠানে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সাস্টেইনেবিলিটি এখন আর কেবল একটি স্লোগান নয়, এটি শিল্পের অস্তিত্ব ও ভবিষ্যৎ টিকিয়ে রাখার অপরিহার্য শর্ত। বন্ধ শিল্প কারখানা পুনর্ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শিল্পভেদে উপযোগী সমাধানের মাধ্যমে কোথাও শিল্প পার্ক গড়ে তোলা হবে, কোথাও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা লিজের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা হবে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে বিনা উইকেটে 21 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 278 রান করে। আগামীকাল সকাল 10টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষ আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারী মোহাম্মদ শহীদুল ইসলাম। পথপথে অনুষ্ঠানে জামাতে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ দিলওয়ার হুসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা বাজে 50 মিনিটে। সকাল 7টা বাজে 20 মিনিটে শুনবেন সুখের ঠিকানা।

0: পর্যটকদের জন্য বিশেষ অনুষ্ঠান কাভার পথে শুনবেন সকাল 8:10
1: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহারত। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি, নির্বাচন ইশতেহার 2026 আলোকে অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ শুনবেন সকাল 9:05 বেলা 11:30 স্বাস্থ্য সুখের মূল, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক অনুষ্ঠান প্রবাসী কল্যাণ অফ ক্যারিয়ার লাইন বেলা 2:20, বিকেল 4:05 এসে গড়ি ছোট পরিবার শিক্ষার্থীদের আসর বিকেল 5:10, সন্ধ্যে 6:05 শুনবেন সোনালী ফসল, সন্ধ্যে 7:05 দেশ আমার মাটি আমার, শনিবারের জন্য জাতীয় অনুষ্ঠান দূরভাষ শুনবেন শুনে 7:30, রাত 8:10 সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, রাত 10:00 হচ্ছে শ্রোতাদের অনুরোধের ছায়াছবি গান নিয়ে অনুষ্ঠান নিবেদন।

FM 102 MHz রাত 12টা বেজে 15 মিনিটে নিশ্চিতই অধিবেশনে শুনবেন নাটক ভালো লাগা আধার, রচনা ডক্টর সাইফুল আলম, প্রযোজনায় আবু নওশের।

জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্টজে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্টজে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 64%, সন্ধ্যে 6টায় 58%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:15, অস্ত যাবে সন্ধ্যে 6:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে FM 102 MHz বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 MHz। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশুতি অধিবেশন শুরু হল। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে এখন 102 মেগাহার্টজে। অনুষ্ঠান উপস্থাপনা আমি মোহাম্মদ রিয়াদ হোসাইন এবং শেখ নজরুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে ইবতেহাজ আহমেদ, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে মেহেদি হাসান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি নিশুতি আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে। রাত 12:12:05 বাংলা ও ইংরেজি সংবাদ, 12:10 দেশের গান, রাত 12:15 নিশুতি নাটক ভালো লাগা আধার, আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী রাত 1:15, মিশ্র গানের অনুষ্ঠান রংধনু রাত 1:40, দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা রাত 2:00, রাত 2:50 নজরুল সংকেত, রাত 2:55 অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া, দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন নিঃশুতি আয়োজন, আপনাদের জন্য যা যা থাকছে শোনার আমন্ত্রণ রইল।

0: কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ল্যাপটপের বোতামে চাপ দিয়ে 14,370 জন উপকার ভোগীর মোবাইলে চলতি মাসের ফ্যামিলি কার্ডের টাকা বিতরণ করেন। আগামী অর্থবছরে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড একদিকে যেমন দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, অন্যদিকে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নারীদের শিক্ষার্জন কার্যক্রমকে সহজ করে তুলবে। তারেক রহমান বলেন, বাজেটের বরাদ্দকৃত অর্থ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং শিক্ষক প্রশিক্ষণ কাজে ব্যয় করা হবে যেন শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়। এ সময় তিনি চাঁদপুর সরকারি কলেজে একটি নতুন ভবন নির্মাণ এবং ঘোষেরহাটে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী চাঁদপুরে যত দ্রুত সম্ভব ইপিজেড স্থাপনের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। 24-এর জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ পুনর্গঠনে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বাইরের কেউ এসে দেশের উন্নয়ন করতে পারবে না। তারেক রহমান বলেন, দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের বলিষ্ঠ হাতে রূপান্তরিত করতে পারলে দেশে প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হবে। এর আগে দিনব্যাপী এক সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বড়ুরায় লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিনদের সম্মান দেওয়া শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে কুমিল্লার নামে বিভাগ গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুরে ইউনিয়নের কুমারডুকি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন বিশ্ব খাল এবং ষাটাস্তি উপজেলায় খোর্দ খাল পুনঃখননের কাজের উদ্বোধন করেন। বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ বিনষ্ট করে এমন কোন চুক্তি কখনো করবে না বিএনপি। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, এবছরের ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী ফারাক্কা চুক্তির উপর নির্ভর করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারগুলোর রেখে যাওয়া দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের আরও 2 বছর সময় প্রয়োজন। তিনি আজ চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে 17-তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রতিঘাত মোকাবেলায় আগামী অর্থবছরের বাজেট ব্যয় করতে হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায় এবং সেই লক্ষ্যে চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচনা করছে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কেবল ক্ষমতা ধরে রাখার জন্য নয়, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলচ্চিত্রকে সমাজের পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজ ও সভ্যতার বিকাশে এই সফট পাওয়ার বা মেধার শক্তি অত্যন্ত জরুরি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবন, গবেষণা এবং পণ্য বৈচিত্র্যের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ অনুষ্ঠানে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সাস্টেইনেবিলিটি এবং আর কেবল একটি স্লোগান নয়, এটি শিল্পের অস্তিত্ব ভবিষ্যৎ টিকিয়ে রাখার অপরিহার্য শর্ত। বন্ধ শিল্প কারখানা পুনঃব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শিল্পভেদে উপযোগী সমাধানের মাধ্যমে কোথাও শিল্প পার্ক গড়ে তোলা হবে, কোথাও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা লিজের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা হবে। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম। This is Bangladesh Betar. The news, read by Ashikuz Zaman. Prime Minister Tariq Rahman has urged the countrymen to be alert against any confusion of chaos in name of politics. He said this while addressing the family card distribution ceremony at Chandpur Government College ground today, stating that the maximum allocation will be given to the education sector in the next fiscal year, he said, as family card will economically empower the women of the country. Likewise, the maximum allocation to education sector will make education easier for women. Tariq Rahman said the allotted budget will be spent on infrastructure of educational institutions and teacher training to ensure the quality of education. He also instructed the Bangladesh Investment Development Authority to establish an EPZ in Chandpur as soon as possible. It may be mentioned that, along with Chandpur Prime Minister Tariq Rahman, inaugurated the family card distribution program in 20 other districts through video conference under the initiative of the Ministry of Social Welfare. The Premier pressed the button on a laptop while cash assistance of 2,500 taka was instantly transferred to accounts of 14,370 women beneficiaries across the country. Earlier, the Prime Minister inaugurated the re-excavation work of Bisho Canal adjacent to Ghosherhat at Kumardugi village of Shah Mahmudpur Union under the Chandpur Sadar Upazila. Addressing a rally there, he urged countrymen to be vigilant so that no one can hinder the development activities of the government. The Prime Minister said the people will thwart any conspiracy to obstruct the implementation of the government's election promises. Tariq Rahman also inaugurated the Khordohu Canal re-excavation work by unveiling a plaque at Waruk Bazar area of Tamta Dakshin Union of Shahrasti Upazila of Chandpur. Meanwhile, on his way to Chandpur on a day-long visit, the Prime Minister joined a roadside rally at Lakhipur Bazar in Barura of Kumilla. Addressing the rally, he said BNP, when in power, works to fulfill the promises it made to the people, stating that the BNP government had started digging canals, distributing family card and giving honorarium to imams and muazzins. As per of its election promises, the Prime Minister announced that Kumilla will be transformed into an administrative division following the demand of people. BNP Secretary General and Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said BNP will sign no agreement that compromise or violate the interest of Bangladesh. He made the remark while addressing a discussion organized by BNP at the Institution of Engineers in the capital today, marking the Farakka Long March Day. The minister said the Farakka agreement should be signed with India maintaining Bangladesh's interests. Good relation with India will depend on strategy of signing of the Ganges Water Sharing Agreement on the Farakka Agreement, he added. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has said the government needs two more years to restore the fragile economy of the country left behind by the previous governments. He said this at the foundation stone laying ceremony of 17-story academic building at Chattogram Mother and Child Medical College Hospital today. The Finance Minister said government has to spend the next fiscal year's budget to deal with the impact of the global crisis caused by the Middle East war. So the national economy is not in a good shape, he added. Information and Broadcasting Minister Zahiruddin Shapun has said the government wants to repair the state and society anew, therefore considers intellectual asset and creative sector of the country, including film, as an important force for national development. He said this at the inaugural ceremony of the National Film Parliament Conference 2026, organized by Bangladesh Federation of Film Societies at the Bangladesh Film Archive Auditorium at Agargaon in the capital today. The Information and Broadcasting Minister said the government's desire to build the country anew is not to retain power, rather to bring qualitative change in the state and social system. Finally, Veda and forecast valid till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Kumilla, and Sylhet. River ports in this area set to hoist cautionary signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: Bangladesh Betar Dhaka. প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে। গানের কথা লিখেছেন সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি পুলক রঞ্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে দেশের 20টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্ম

0: দেশের গানটি শুনলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা আমন্ত্রণ নিশুতি নাটকে।
1: আজকের নাটক ভালো লাগা আধার, রচনা ডাক্তার সাইফুল আলম, প্রযোজনা আবু নওশের। নাট্যানুষ্ঠান ভালো লাগা আধার।
2: তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না ভাবি।
3: অর্ণব, তুই তো আমার শুধু ছোট দেবরই না, আমার ভাইও। তোকে আমি সেই কত ছোটবেলা থেকে দেখছি বলতো নূপুর, আর তোকে তো আমি এক চোখেই দেখি।
2: নূপুরের জন্য সত্যিই দুঃখ হয়। তাছাড়া ভাইয়ার আমার স্ত্রী মারিয়ার অকাল মৃত্যু আমাদের ভাগ্যচক্রেরই খেলা। আজ আমি জীবনের চাওয়া পাওয়াকে বড় মূল্যহীন মনে করি। প্রবাসী জীবনটাও যেন আর ভালো লাগে না।
3: হ্যাঁ, অনেকদিন থেকেই তো তুই অস্ট্রেলিয়ার সিটিজেন হয়েছিস, বিদেশিনীকে বিয়ে করে সংসার পেতেছিলি, তোরা সুখীও হয়েছিলি, কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ল না।
2: ভাবি, আমার স্ত্রী মারিয়া একজন বিদেশিনী হলেও আমাদের সংক্ষিপ্ত দাম্পত্য জীবনে ও আমাকে অনেক প্রেরণা, অনেক ভালোবাসা দিয়েছে। ওকে হারিয়ে আমি দিশেহারা হয়ে কত জায়গায় না ঘুরেছি, কিন্তু কই, স্মৃতির বেড়াজাল থেকে আজও মুক্তি পাইনি।
3: আমার আজকাল প্রায় কি মনে হয় জানিস অর্ণব?
2: কি ভাবি?
3: মনে হয় এই পৃথিবীতে মানুষের কেনই বা দুদিনের জন্য আসা, আর কেনই বা এত স্বপ্ন, এত ভালোবাসা, সত্যি এর কোনো উত্তর নেই।
2: তবুও তো জীবনের তরি বয়ে বেড়াতে হয় বলো।
3: তাই তো বলি, জীবনের তরিকে শক্ত হাতে ধরতে, সাগরের তরঙ্গ মিলিয়ে গেলেও আবার নতুন তরঙ্গ ওঠে।
2: তুমি কি সেই নতুন তরঙ্গে আবার আমার জীবন তরিকে ভাসাতে বলো? ভাবি, এই জীবনে আমি আর নতুন কোনো প্রাপ্তির আশা করি না।
3: আমি তো সবই বুঝি অন্য, কিন্তু তাই বলে কি তোর বাকি জীবনটা এমন ছন্ন ছাড়া হয়ে কাটবে? একজন পুরুষের পক্ষে যে বড়ই যন্ত্রণাদায়ক।
2: তোমার ইচ্ছেটাকে আমি অসম্মান করছি না, কিন্তু কিন্তু ভাবি, আমি আমি তোমার ইচ্ছেটার মূল্য দিতে পারবো কিনা আমি জানি না।
3: তবে কি নূপুর এতটাই মূল্যহীন হয়ে পড়েছে?
2: ভাবি ভাবি, প্লিজ ভুল বুঝো না। দেখো দেখো, নূপুরকে আমি সেই কতদিন ধরে দেখছি, ও তো সত্যি বড় ভালো মেয়ে।
3: নূপুর আজ নিয়তির শিকার, কিন্তু ও বড্ড আত্মবিশ্বাসী, কোনো অনুকম্পা চায় না, নিজের পায়ে ভর করেই চলতে চায়। কিন্তু তাই বার কতদিন বল, সময় একদিন নূপুরের একাকিত্বকে অসহায়ত্বে পরিণত করবে।
2: নূপুরের জীবনটা সত্যি বড্ড কষ্টের, এজন্য সাকিবকে একদিন প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কিন্তু কি এমন ঘটলো বলতো যে ওদের বিচ্ছেদ পর্যন্ত গড়ালো? না মানে ঘটনাটা শুনলেও অনেকদিন বিদেশে থাকায় নেপথ্যের কারণটা আমি জানি না।
3: তোকে সবই আমি বলবো অর্ণ, তবে আর একদিন।
2: সত্যি কত বিচিত্র চরিত্রের মানুষের বিচরণ এই পৃথিবীতে। যাক যাক, এবার এবার আমাকে উঠতে হবে ভাবি।
3: আর একটু বস না, কতদিন পর দেশে এলি বলতো, কত কথা জমা হয়ে আছে।
2: না মানে আমি তো এবার বেশ কিছুদিন থাকবো, উত্তরার ফ্ল্যাটটা এবার বিক্রি করে দিয়ে যাব ভেবেছি। কেয়ারটেকার ওসমানও আবার ঢাকায় থাকতে চাইছে না, গ্রামের বাড়ির জন্য ওর মনও টানছে।
3: সে কি, কত শখ করে বছর চারেক আগেই তো ফ্ল্যাটটা কিনলি।
2: হ্যাঁ, বুঝলে ভাবি, মানুষ স্বপ্ন দেখে আর অলক্ষে ভাগ্যদাতা হাসেন। মারিয়ার সাথে আমার বিয়ে ঠিক হবার পর তড়িঘড়ি করে ঢাকায় এসে ফ্ল্যাটটা কিনেছিলাম। ঘটনাচক্রে কেয়ারটেকার ওসমানকেও পেয়ে গেলাম। ভেবেছিলাম মারিয়াকে নিয়ে মাঝে মধ্যে দেশে এলে নিজেদের ফ্ল্যাটেই থাকবো, কিন্তু তা হলো না।
3: তোকে সান্ত্বনা দেবার ক্ষমতা আমার নেই অর্ণ।
2: আমার বাকি জীবনটা হয়তো কষ্টে কষ্টে কাটবে ভাবি।
3: জানি জানি, মারিয়া তোর অন্তরাত্মার সঙ্গে মিশে আছে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে অর্ণ। তোর সামনে অনেকটা জীবন পড়ে আছে, তাই সময় থাকতে তো নতুন করে ভাবতে হবে।
2: ও ভাবনাটা থেকে আপাতত রেহাই দেওয়া ভাবি।

0: এই যে নূপুর, আয় আয় ভেতরে আয়। তা এত দেরি করলি যে?
1: আর বলিস নে মল্লিকা, ওই যে রাজপথের চিরাচরিত যানজট, ছুটির দিনেও রেহাই নেই।
0: তা ঠিকই বলেছিস, বস এখানটায় এই সোফাটায় বসে আজকের দৈনিক পত্রিকার নিত্যকার রোড অ্যাক্সিডেন্টের সংবাদগুলো জেনে নে। আমি ততক্ষণে রান্না করে গিয়ে কাজের মেয়েটাকে একটু গিয়ার আপ করে আসি।
1: তোর আর রসিকতা কমল না, যা তাড়াতাড়ি আয়। তা তোর স্বামী দেবতাটি কই, বাসায় আছে তো?
0: আর বলিস নে, প্রাইভেট ফার্মের চাকরি, তাই প্রাইভেট লাইফ বলতে আর কিছুই নেই। অতি প্রত্যুষে বসের জরুরি ফোন পেয়ে জরুরিভাবে অফিসে দৌড়। নে বস, বিছানায় পা দুটো তুলে আয়েস করে বস।
1: সত্যি মল্লিকা, তোর কাছে এলে জীবনের দুঃখটাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা যায়। স্কুলে তো কথাবার্তা বলার তেমন সুযোগ নেই।
0: তা ঠিক, ক্লাসের মেয়েদেরকে জ্ঞানের আলো ছড়াতে ছড়াতেই আমাদের সময় কেটে যায়। তবে সেদিন যে বিষয়টা আমাকে জানালি, সেটা নিয়ে কথা বলার জন্যই তোকে আজ আমার বাসায় আসতে বলেছি। পুরনো বন্ধুত্বের সুবাদে আমি তোদের পরিবারের অনেককেই চিনি। অর্ণব ভাই দেশে এসেছেন, তা তুই সেদিন জানালি, আরও জানালি ঝুমুরাপার ইচ্ছের কথাও।
1: হ্যাঁ রে মল্লিকা, আর শুধু তাই নয়, বড় আপা ইতিমধ্যেই তাকে তার গোপন ইচ্ছেটার কথা জানিয়েও ফেলেছেন।
0: ও তাই?
1: হ্যাঁ রে, বড় আপা গতকাল আমাকে ডেকে নিয়ে অনেক কথাই বললেন।
0: ঝুমুরাপা তোর ভবিষ্যৎ নিয়ে বড্ড ভাবেন, তিনি বোধহয় আর সময় নষ্ট করতে চান না।
1: এ হতে পারে না মল্লিকা, একটা অস্থিরতা আমাকে সব সময় তাড়া করে ফেরে। তাই তো তোর কাছে এলাম, কিছুটা শেয়ার করার জন্যে।
0: খুব ভালো করেছিস নূপুর। তা অর্ণব ভাইয়ের প্রতিক্রিয়াটা কি, কিছু জানতে পেরেছিস?
1: অর্ণব ভাই নাকি বিষয়টা এড়িয়ে গেছেন, কিন্তু তাই বা কতক্ষণ? পুরুষ মানুষের চরিত্রে আমার আর আস্থা নেই রে, একাকিত্বকে আমি বাকি জীবনে সঙ্গী করেছি, সবই নিয়তি।
0: কিন্তু নূপুর, সবসময় নিয়তির কাঠগড়ায় নিজেকে আসামি করার পক্ষপাতী আমি নই রে। জীবনটাকে শক্ত হাতে গড়ে তোলাই বুদ্ধিমানের কাজ। হাসছিস যে
1: মল্লিকা, এই পৃথিবীতে সব মানুষের জীবন তো আর একই ধারায় চলে না রে।
0: আচ্ছা এখন ওসব কথা থাক, চল নাস্তার টেবিলে। তোর সাথে খাবো বলে আমিও সকাল থেকে কিছুই মুখে দেইনি।
1: আমার খিদে নেই রে।
0: তা কেন, জলদি চল তো, আমার আবার উদরপূর্তি না হলে মেজাজটা লাগাম ছাড়া হয়ে যায়।

0: হঠাৎ এত জরুরি তলব কেন ভাবি?
1: মহসিন ভাই, আপনি শুধু একজন বিজ্ঞ আইনজীবী নন, আমাদের পরিবারের দীর্ঘদিনের বন্ধু। তাই যে কোনো পরামর্শ বা সিদ্ধান্ত নেবার আগে আপনার সহযোগিতার প্রয়োজনটা আমি বেশি করে মনে করি।
0: তা আমি জানি ভাবি। শওকত, আপনার স্বামী আমার খুব কাছের বন্ধু ছিল। দুর্ভাগ্য আমাদের, আমরা ওকে অকালে হারিয়েছি।
1: আমি বিধিলিপিকে মেনে নিয়েছি ভাই।
0: শওকতকে আমি বড্ড মিস করি ভাবি। আচ্ছা থাক ও সব কথা, এবার বলুন তো ভাবি কেন ডেকেছেন?
1: মহসিন ভাই, আপনি তো অর্ণবকে অনেকদিন থেকেই জানেন।
0: হ্যাঁ, জানবো না কেন, ও আপনার একমাত্র দেবর, শওকতের আপন ছোট ভাই, ওর সব কথাই তো আমার মোটামুটি জানা।
1: আর নূপুরেরও সবই আপনার জানা।
0: হ্যাঁ তা ঠিক, কিন্তু কেন বলুন তো ভাবি, ওদের কথা হঠাৎ ছুটছে কেন?
1: সপ্তাহখানেক আগে অর্ণব দেশে এসেছে।
0: ও তাই নাকি?
1: হ্যাঁ।
0: বাহ, বেশ ভালো কথা। তা ও ভালো আছে তো?
1: শরীরটা ভালো আছে, তবে মনটা বড্ড বিক্ষিপ্ত।
0: হ্যাঁ সেটাই স্বাভাবিক, আমি তো সবই জানি।
1: মহসিন ভাই
0: জি,
1: আমি মনে মনে একটা বিষয় নিয়ে বেশ কদিন ধরেই চিন্তা করছি।
0: কোন বিষয় নিয়ে ভাবি?
1: এই অর্ণব আর নূপুরকে নিয়ে।
0: ও বুঝেছি।
1: হ্যাঁ মহসিন ভাই, অর্ণব আর নূপুর দুজনেই আমার বড্ড আদরের। ওদের দুটো জীবন মাঝপথে এসে এভাবে ছন্নছাড়া হয়ে যাক, তা আমি সহ্য করি কিভাবে বলুন তো? আমার ইচ্ছা ওদের দুজনের হাত দুটোকে এক করে দেয়া। তাছাড়া ওরা দুজনেই তো ভেসে ভেসে বেড়াচ্ছে।
0: বেশ, আপনি ব্যবস্থা করে আমাকে খবর দেবেন, আমি চলে আসবো।
1: ঠিক আছে। সে কি অর্ণব, কিছু তো খেলি না, সবই তো পড়ে রইল। আমি তোর জন্য নিজের হাতে এত কিছু রাঁধলাম।
2: কেন ভাবি, যথেষ্ট খেয়েছি তো। আহা, কতদিন পরে যে এমন তৃপ্তি করে খেলাম বলতেই পারবো না।
1: তা মানলাম, কিন্তু তোর খাওয়ার নমুনা দেখে আমি কিন্তু তৃপ্তি পেলাম না। কি কি হলো রে, হাসছিস যে?
2: সত্যি ভাবি, কতদিন পর যে এভাবে প্রাণ খুলে হাসলাম। হাসি, আনন্দ, সুখ, এসব আমার সাথে অনেকদিন আগেই আড়িয়ে দিয়েছে।
1: আমি সবই বুঝি। যাক চল, ডাইনিং টেবিল থেকে উঠে ঘরে গিয়ে বসি।
2: হ্যাঁ তাই চলো।
1: তুই যা, আমি রাহেলাকে বলে রুমে দু কাপ চা দিয়ে যেতে বলি।
2: রাহেলা মানে তোমার ওই কাজের মেয়েটা?
1: না
2: না ভাবি, না না, আজ আমি তোমার হাতে চা খাবো। আচ্ছা কতদিন ওই স্বাদটা পায় না বলো তো। হ্যাঁ তবে এখনই না, আজ তোমার কাছ থেকে আমি নূপুরের ঘটনাটা শুনব, তারপর।
1: হঠাৎ করে যে নূপুরের জীবনের দুর্যোগের ঘনঘটা এভাবে নেমে আসবে তা কল্পনার অতীত।
2: আমি তো জানতাম নূপুর দাম্পত্য জীবনে যথেষ্ট সুখী ছিল।
1: তুই ঠিকই জানতিস।
2: তবে
1: আমি সে প্রসঙ্গেই আসছি। আজ থেকে প্রায় বছর তিন আগে নূপুরের স্বামী সাকিবের সাথে হঠাৎ একটা শপিং মলে তার পুরনো প্রেমিকার দেখা হয়ে যায়।
2: আচ্ছা।
1: সাকিবের প্রেম আবার নতুন করে জেগে ওঠে। শুরু হয়ে যায় সাকিব আর সেই মেয়ে শশীকে ঘিরে নতুন এক কাহিনী।
3: একি শশী, তুমি এই শপিং মলে? মালয়েশিয়া থেকে কবে এলে, কেমন আছো?
4: সাকিব, তুমি এতদিন পর এভাবে দেখা, তা তুমি কেমন আছো?
3: হ্যাঁ চলছে একরকম, কিন্তু কি আশ্চর্য, তুমি ঠিক সেই আগের মতোই আছো, তেমনি সুন্দরী, লাস্যময়ী, যেমন সাত বছর আগে ছিলে।
4: তোমার চোখের দৃষ্টি বদলায়নি বলেই একথা বলছো সাকিব। চোখ দুটোকে বাইরে থেকে সরিয়ে আমার ভেতরে ফেললে দেখতে পাবে এক ক্ষত বিক্ষত রূপ।
3: এসব কি বলছো শশী? তা এভাবে এখানে দাঁড়িয়ে না থেকে কর্নারে ওই কফি শপটায় চলো যাই, ওখানে বসে কথা বলা যাবে।
4: বেশ তাই চলো।
3: হ্যাঁ বসো, এবার বলো তোমার কথা।
4: আমার সব কথা শুনলে যে তুমি বড্ড কষ্ট পাবে সাকিব।
3: আমি তো কষ্টের সমুদ্রে সেদিন থেকে সাঁতার কাটছি শশী, যেদিন তোমার বিয়ের খবর পাই।
4: আমার কোনো উপায় ছিল না সাকিব।
3: আমি তো কোনো অভিযোগ করিনি শশী, সেদিন নিজেকে শুধু অনুপযুক্তই মনে হয়েছে।
4: এ তোমার ভুল ধারণা, আমি পরিস্থিতির শিকার হয়েছি। তোমাকে তো আমি চিটাগাং থেকে সবই জানিয়েছিলাম সাকিব।
3: তা ঠিক,
4: তবে তুমি কেন সেদিন সাহসী হলে না, সব কিছু নীরবে মেনে নিলে?
3: আমি অনেক ভেবেছি শশী, এতে তোমার অনেক ক্ষতি হয়ে যেত, কিন্তু আমি তা চাইনি। আমি তোমাকে আজও পাগলের মতো ভালোবাসি।
4: আমিও ঠিক তাই, কিন্তু আমাদের দুজনের পথ দুদিকে বেঁকে গেল। কেন এমন হলো সাকিব বলতে পারো? দোহাই, নিয়তিকে দোষ দিও না, নিয়তি আমি মানি না।
3: সমস্ত দোষ আমি স্বীকার করছি শশী, সে সময় আমি অতটা প্রতিষ্ঠিত ছিলাম না।
4: অতীতকে নিয়ে নাড়াচাড়া করে এখন আর কোনো লাভ নেই সাকিব, জীবনের অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি।
3: কিন্তু তবু তো অতীত এসে মানুষের স্মৃতির দুয়ারে আঘাত করে, স্মৃতিকে কাঁদায়।
4: তা অবশ্য অস্বীকার করা যায় না।
3: মনে পড়ে সরকারি চাকরির সুবাদে তোমার বাবা ঢাকা থেকে চিটাগাংয়ে বদলি হয়ে গেলেন, তুমি তোমার বাবা মার সাথে চিটাগাংয়ে চলে গেলে? শুধু তাই নয়, কদিন পর ঢাকা ছেড়ে চিটাগাংয়ে এক প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হলে।
4: হ্যাঁ তাই,
3: বছরখানেক তোমার সাথে আমার নিয়মিত যোগাযোগও ছিল।
4: দূরে থাকলেও আমাদের মন দুটো কাছাকাছি ছিল, চোখে স্বপ্ন ছিল।
3: হ্যাঁ, আমরা কত না যত্ন করে ভবিষ্যতের জাল বুনতাম, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কি যে হয়ে গেল।
4: এসব ভাবতে গেলে আমি দিশেহারা হয়ে যাই।
3: হঠাৎ করে তুমি আমাকে জানালে তোমার বাবা চিটাগাংয়ের এক ধনাঢ্য ব্যবসায়ীর একমাত্র পুত্রের সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন। বাংলাদেশ ছাড়া মালয়েশিয়ায় তাদের ব্যবসা আছে, আর সেই সাথে আছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম।
4: বাবার এক বন্ধু সেই ঘটকালির কাজ করলেন, আর সহজেই যেন বাবাকে রাজিও করে ফেললেন।
3: শুধু তাই নয়, তুমি জানালে, তোমার মা আমাদের সম্পর্কটা জানলেও সেই বিয়েতে শক্তভাবে সম্মতিও জানালেন।
4: বাবা মা আমার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবলেন, কিন্তু যখন ভুল ভাঙল তখন আর করার কিছু ছিল না।
3: মানে ভুল?
4: হ্যাঁ, বিয়ের আগের পরিস্থিতিটা তোমাকে জানালে তুমি সেদিন যেন হঠাৎই নীরব হয়ে গেলে। তোমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আমি বিয়েতে রাজি হলাম।
3: শুনেছিলাম বিয়ের পর তোমার শ্বশুর আর স্বামী তোমাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান।
4: হ্যাঁ, আমার শাশুড়ি অনেক আগেই মারা যান। আমার শ্বশুর ছিলেন অতি ভদ্র আর বিনয়ী, কিন্তু
3: কিন্তু কি,
4: আমার স্বামী আফজাল ছিল বদমেজাজি আর উচ্ছৃঙ্খল। শুধু তাই নয়, কদিন পরেই বুঝতে পারলাম শারীরিকভাবেও অসুস্থ আর অক্ষম সে।
3: সে কি?
4: আমার আকাশের কালো মেঘ আরো ঘন হয়ে এলো সাকিব।
3: তোমার জন্য সত্যি দুঃখ হচ্ছে শশী।
4: আমি দিশেহারা হয়ে পড়লাম। একদিকে তোমাকে হারানোর বেদনা, আর অন্যদিকে স্বামীর এই দুরাবস্থা। কিন্তু আমি ধীরে ধীরে নিজেকে শক্ত করলাম, জীবনটাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করালাম।
3: শেষ পর্যন্ত কি?
4: হ্যাঁ সাকিব, এ দাম্পত্য জীবনটাকে আমি আর দীর্ঘায়িত করতে চাইলাম না। বাবা মাকে অকপটে সব জানালাম, তারা ভীষণ ভেঙে পড়লেন।
3: সেটাই স্বাভাবিক।
4: ইতিমধ্যে হঠাৎ করেই আমার শ্বশুর হার্ট অ্যাটাকে মারা গেলেন।
3: এসব কি বলছো তুমি?
4: হ্যাঁ, এরপর আমার স্বামী যেন আরো উচ্ছৃঙ্খল হয়ে উঠল। ব্যবসার টাকা, মদ আর জুয়ায় উড়াতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একদিন দেশে ফিরে এলাম বাবা মার কাছে। কদিন পর বিচ্ছেদ চেয়ে আফজালের ঠিকানায় ডিভোর্স লেটারও পাঠিয়ে দিলাম, সেও তা সহজে মেনে নিল। আমি এখন মুক্ত বিহঙ্গ।
3: শশী, আজ মনে হচ্ছে তোমার জীবনের এই পরিণতির জন্য আমি অপরাধী।
4: অনেকটা তো তাই সাকিব।
3: এই জন্য আজ আমি ক্ষমা চাওয়ার অযোগ্য।
4: জীবনের বাস্তবতা আজ আমাকে অনেক কঠিন করে দিয়েছে সাকিব। আজ আমি ওসব ফর্মালিটিজের অনেক ঊর্ধ্বে। জীবনটাকে সস্তা সেন্টিমেন্ট দিয়ে নষ্ট করতে চাই না, বরং প্রতিষ্ঠা চাই।
3: তোমার এই মনোবল নিশ্চয়ই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এখনো জীবনে অনেকটা পথ বাকি।
4: আমি পথের শেষ দেখতে চাই। আচ্ছা থাক এবার আমার কথা, তোমার কথা বলো শুনি।
3: আমার কথা? আমার এই সাদা সিঁড়ি জীবন।
4: তা কেন, শুনেছিলাম মা বাবার পছন্দ মতো বিয়ে করেছ।
3: হ্যাঁ, বছর পাঁচেক আগে নূপুরের সাথে আমার বিয়ে হয়।
4: তোমার বউয়ের নাম বুঝি নূপুর?
3: হুম,
4: খুব মিষ্টি নাম। বাহ,
3: আমার কথা না হয় আর একদিন বলবো। তাছাড়া
4: তাছাড়া কি?
3: শুধু দু কাপ কফি খেয়ে এতক্ষণ দুটো চেয়ার দখল করে থাকাটা কেমন যেন দৃষ্টিকটু মনে হচ্ছে, তাই না?
4: তা ঠিক। তাহলে একদিন আমার বাসায় চলে এসো না, চুটিয়ে অনেক অনেক অনেক গল্প করা যাবে। তুমি তো আমার বাসা চেনো।
3: কিন্তু তোমার বাবা মা কিছু মনে করবে না তো?
4: বাবা রিটায়ার্ডের পর চিটাগাংয়ে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে মাকে নিয়ে ওখানেই থাকেন।
3: ও,
4: আর ঢাকার মালিবাগের ফ্ল্যাটটায় আমি একাই থাকি। ইতিমধ্যে একটা অফিসে চাকরিও জুটিয়ে নিয়েছি।
3: আচ্ছা আচ্ছা, কৃতকর্ম হয়ে উঠেছো দেখছি।
4: চলো এবার ওঠা যাক, তোমার অনেকটা সময় নিয়ে নিলাম। কেনাকাটাও বোধহয় বাকি আছে।
3: হ্যাঁ, তেমন কিছু না, সামান্য কেনাকাটা করবো। আর তা তুমি কি কিনতে এসেছিলে?
4: এই তো সামান্য কটা কসমেটিক্স। ও ও হ্যাঁ, তোমার মোবাইল নাম্বারটা দাও।
3: আচ্ছা আচ্ছা,
4: আমারটাও রাখো।
3: এই
4: যোগাযোগ করে এসো, কেমন?
3: আচ্ছা।
1: আচ্ছা সাকিব, তোমার কি হয়েছে বলো তো?
3: কেন এ কথা বলছো কেন নূপুর?
1: কদিন ধরে লক্ষ্য করছি তোমার মনটা যেন বিক্ষিপ্ত, খাওয়া দাওয়াতেও তোমার অনীহা।
3: না না, এ তোমার ভুল ধারণা।

0: এত দেরি কেন সাকিব? তুমি তো প্রায় ঘন্টা দুই আগেই ফোনে জানালে যে রওনা হয়েছ।
1: আর বলো না শশী, ছুটির দিনেও রাস্তায় যা যানজট, ঠিক সময় কোথাও পৌঁছানোর কি উপায় আছে?
0: তা ঠিক বলেছ। তা তোমার হাতে এত রজনীগন্ধা, বিষয়টা কি?
1: কতদিন পরে তোমার সাথে একান্তে দেখা বলো তো। ফুলের শুভেচ্ছা দিয়ে মুহূর্তটাকে তাই বরণ করে নিতে চাই। এই নাও, ধরো।
0: দাও, ধন্যবাদ। আহা, দাঁড়িয়ে কেন, বসো। এ কি, এভাবে আমার দিকে চেয়ে কি দেখছো সাকিব?
1: তোমাকে তোমাকে দেখছি শশী, সত্যি আশ্চর্য।
0: কি আশ্চর্য?
1: তোমার সেই রূপ, ঠোঁটের কোণে সেই পুরনো হাসি, ঠিক তেমনি আছে। জীবনের এত বড় ঘূর্ণিঝড়েও তা একটুকু ম্লান হয়নি।
0: মজা করো না তো সাকিব, ওখানটায় চুপটি করে বসো, আমি তোমার জন্য নাস্তা আনি। ভার্সিটির সামনে সেই ঠেলা গাড়ির চটপটি আজ আমি নিজ হাতে তৈরি করেছি তোমার জন্য।
1: তাই নাকি? ওয়াও, সত্যি
0: সত্যি, এখনই আনছি।
1: এখনই না শশী, একটু পরে। ততক্ষণে এসো, দুজন মিলে কথা বলি, খিদেটা ততক্ষণে চাড়া দিয়ে উঠো।
0: বেশ, তাই হোক। এবার বলো তোমার সব কথা, যা সেদিন শপিং মলে শোনা হয়নি।
1: আমি ভালো নেই শশী।
0: কেন?
1: একটা অসম্পূর্ণ সংসার আমি যেন অযথায় টেনে বেড়াচ্ছি, এ যেন অভিনয়। আকাঙ্ক্ষার বুকে পা ফেলে ফেলে আমি যেন পথ চলছি।
0: এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না সাকিব।
1: আচ্ছা শশী, বলো তো মানুষ বিয়ে করে কেন?
0: এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই সাকিব।
1: মানুষ জীবনের পরিপূর্ণতার জন্যই বিয়ে করে, সংসার পাতে। কিন্তু সেখানেই যদি ছন্দপতন হয়, তবে কি জীবনের পরিপূর্ণতা আসে?
0: তা ঠিক বলেছ, আমার জীবনে তো তাই ঘটল। কিন্তু তোমার তোমার তো কোনো ছন্দপতন হয়নি
1: শশী। আমার স্ত্রী নূপুর কোনোদিনও মা হতে পারবে না।
0: সে কি?
1: হ্যাঁ, দুবার মিস ক্যারেজ হয়ে যাওয়ার পর ডাক্তাররা আমাদেরকে সাবধান হতে পরামর্শ দিলেন। বললেন, বাবা মা হওয়ার আশা যেন আমরা সারা জীবনের জন্য ত্যাগ করি, তা না হলে নূপুরের জীবনহানির আশঙ্কা হতে পারে। হ্যাঁ শশী, আমার যে বড্ড সন্তানের পিতা হওয়ার শখ ছিল, তাই তো মনে হয় অসম্পূর্ণ একটা সংসারকে আমি বয়ে নিয়ে যাচ্ছি জীবনের শেষ দ্বার পর্যন্ত।
0: তোমার স্ত্রীও নিশ্চয়ই বেশ ভেঙে পড়েছে। একজন নারীর মা হবার স্বাদ যে কতটা গভীর তা তো আমিও জানি, আমারও তো বড্ড স্বাদ ছিল মা হবার।
1: আচ্ছা শশী, তুমি তোমার স্বামীর অক্ষমতার জন্য চিকিৎসা করাওনি?
0: কোনো চিকিৎসাতে কোনো লাভ হয়নি, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু কি আশ্চর্য, আফজালেরও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা আগ্রহ ছিল না।
1: সত্যি অদ্ভুত।
0: কিন্তু জীবনের দুঃখটাকে নিয়ে আমি আর পথ চলতে চাইনি সাকিব। আমার মনে হয় দুঃখটাই যেন আমাকে মহারানী করেছে, আর সেই মর্যাদা আমি একদিন পাবই।
1: তোমার মনোবল প্রশংসনীয় শশী, আমি তোমার পাশে থেকে সাহস যোগাবো নিশ্চয়ই।
0: তাই যেন হয়।
1: এবার আর দেরি নয়, ঝটপট তোমার হাতের চটপটি ভক্ষণ করে এ দাসের বিদায় দাও সখী।
0: সে কি, তুমি যাত্রাপালা শুরু করলে দেখছি।
2: এ কি বলছিস সাকিব, এতদিন পর শশীর সাথে তোর যেন পুনর্মিলন হলো।
1: ঠিক তাই কাউসার, আমরা সবাই একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমার আর শশীর সম্পর্কের কথা বন্ধু মহলে কে না জানতো বল? তুই ছিলি আমার সব থেকে কাছের বন্ধু, তাই সব কথা তোর সাথে শেয়ার করতাম।
2: ঠিকই বলেছিস।
1: তাছাড়া সব ঘটনা তো তোর অজানা নয়।
2: তা নয়, তবে আমি তো বলি শশী তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোদের ভালোবাসার মূল্য সে দেয়নি, ধনী পিতার সন্তানকে বিয়ে করে প্রবাসে সংসার পাতে, এসব ঘটনা আমার সবই জানা সাকিব।
1: না কাউসার।

0: স্ত্রীকে একতরফা দোষী করা যায় না রে।
1: কেন?
0: তখন শশী আমাকে সব কথা জানিয়ে আমার সাহায্য চেয়েছিল, এমনকি পিতামাতাকে ছেড়ে আমার হাত ধরতে চেয়েছিল।
1: এ কি বলছিস তুই? এসবের তো কিছুই আমি জানি না।
0: সব কিছু আমি গোপন করে গেছি। শশীর সেদিনের ডাকে আমি সাহস দেখাতে পারিনি, নিজেকে নীরবে গুটিয়ে নিয়েছিলাম। আজ নিজেকে বড় অপরাধী মনে হয়। ওর কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই।
1: তুই কি আবার নতুন করে শশীর প্রতি দুর্বল হয়ে পড়ছিস সাকিব?
0: জানি না, তবে শশীর সঙ্গকে আবার নতুন করে পাবার জন্য মনটা যেন অস্থির হয়ে উঠছে।
1: সাকিব, সময়ে যখন সাহস দেখাতে পারিস নাই, অসময়ে নিজেকে গুটিয়ে রাখাই উত্তম। তা শশীর প্রতিক্রিয়াটা কি, কিছু আজ করতে পেরেছিস?
0: শশী চিরদিনই দৃঢ়চেতা। তোকে তো ওর জীবনের দুর্ঘটনার কথা সবই বললাম।
1: ভাবলে সত্যি দুঃখ হয়।
0: তবে নিয়তিকে মেনে নিতে শশী রাজি নয়। আলোর মিছিলে ভরা ভবিষ্যৎ জীবনের প্রত্যাশী সে। হাসছিস যে?
1: সাকিব, খিদে পেলেই মানুষ ক্ষুধার্ত হয় না। খিদের তীব্রতা নির্ভর করে খিদের পরিমাণের উপর।
0: তুই কি বলতে চাচ্ছিস বুঝতে পারছি, কিন্তু তার পরিমাপ করতে গেলে তো আরো কাছাকাছি যেতে হয়।
1: সাকিব, নুপুর ভাবির কথাটা সবসময় মনে রাখিস, ও তোর স্ত্রী।
0: আমি এ নিয়ে অন্তর্দ্বন্দ্বে ভুগছি রে, তাই তো অস্থিরতা কাটাতে তোর বাড়ি ছুটে এলাম। তোর সাথে শেয়ার করলে কিছুটা স্বস্তি পাবো আমি। তুই আমার অনেক পুরনো বন্ধু।
1: ভালো করছিস সাকিব, তোর মনে যে একটা অতৃপ্ত বাসনা বাসা বেঁধে আছে আমি তো তাও বুঝতে পারছি। কিন্তু নুপুর ভাবির তো কোনো দোষ নেই, ও বাস্তবতার শিকার। শশীও আমাদের কাছে একজন, কিন্তু আমি চাই না তোদের পা পিছলে যাক। তাছাড়া
0: তাছাড়া কি?
1: তাছাড়া এই পৃথিবীতে অসংখ্য নিঃসন্তান দম্পতি তাদের সংসারকে বাঁচিয়ে রেখেছে।
0: তা মানি, তবে কজনের যে সংসার ভেঙেছে সেই হিসাবও তো আমরা রাখি না।
1: এ নিয়ে তোর সাথে আমি কোনো তর্কে যেতে চাই না সাকিব। তোর মনের যে অবস্থা তা আমি বুঝতে পারছি, তা অনেকক্ষণ তো হলো। চল এবার একটা কফি শপে যাই, কফি খাই, ভালো লাগবে।
2: না না, এ তোর অহেতুক সন্দেহ নুপুর। সাকিব ভালো ছেলে, হয়তো অফিসের ঝামেলায় চিন্তিত হয়ে আছে কোনোভাবে।
3: অফিসের কোনো ঝামেলা হলে ও আমার সাথে সেটা নিয়ে প্রায়ই পরামর্শ করে আপা, আমার তা মনে হয় না। তাছাড়া ইদানিং প্রায়ই দেরি করে বাসায় ফেরে।
2: পাগলি কোথাকার, পুরুষ মানুষের বাইরে কত ধরনের কাজ থাকতে পারে, পারে না? তুই এই নিয়ে মোটেও চিন্তা করিস না নুপুর।
3: কিন্তু আমার সন্দেহ হয় আপা, আমার প্রতিও যেন দিন দিন কেমন উদাসীন হয়ে উঠছে।
2: আচ্ছা এখন ওসব কথা থাক, হ্যাঁ, আগামী শুক্রবার আমি না হয় একবার তোদের বাসায় গিয়ে সাকিবের সাথে দেখা করে আসব। ও নিশ্চয়ই আমার এই চোখ দুটোকে ফাঁকি দিতে পারবে না। তাছাড়া সাকিব আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে।
3: বেশ, তাহলে তুমি একবার এসো আপা, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগছে না।
2: তুই এত অস্থির হয়ে পড়িস না তো বোন, হ্যাঁ, একটু শান্ত হ। বললাম তো আমি ব্যাপারটা দেখছি।

0: আচ্ছা শশী, তোমার কি মনে পড়ে কতদিন পর আবার আমরা সেই আমাদের প্রিয় ক্রিসেন্ট লেকটার ধারে এসে বসলাম?
1: সত্যি, হে যেন আবার নতুন করে পুরনোকে ফিরে পাওয়া।
0: তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ আমার ভালোবাসার ধন। আহা, কবিগুরুর গানের চরণটা যেন মনটাকে বারবার ছুঁয়ে যাচ্ছে। শশী, আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসি।
1: কিন্তু আজ আমাদের মাঝে যেন এক সমুদ্র দূরত্ব বাসা বেঁধেছে।
0: কিন্তু আমরা কি পারি না এই দূরত্বের সাগরটাকে পাড়ি দিতে?
1: সাকিব, আজ আমি এক মুক্ত বিহঙ্গ, ইচ্ছে হলেই আকাশে ডানা মেলতে পারি। কিন্তু তুমি, তুমি খাঁচায় বন্দি, পায়ে শিকল, আমার সাথে উড়বে কিভাবে?
0: শশী, আমিও মুক্ত হতে চাই। জীবন তো একটাই, আমি সেটাকে পরিপূর্ণ করতে চাই। তুমি আবার আমার হাত ধরবে না? সেদিনের অপারগতাকে আমি স্বীকার করে নিচ্ছি। একবার বলো, আমাকে ক্ষমা করেছ?
1: আমি তো কোনো অভিযোগ করিনি সাকিব, প্রথম প্রথম অভিমান হলেও পরে বাস্তবতাটাকে মেনে নিয়েছি, কিন্তু নিয়তির দোষ দেইনি।
0: তোমার সাথে এতদিন পর দেখা হবার পর আমার এই বর্ণহীন জীবনটাই যেন হঠাৎই রঙের ছটা দেখতে পেলাম। বলতে পারো কেন এমন হলো?
1: তুমি সত্যি একটা পাগল।
0: হ্যাঁ, তাই, পাগল, পাগল তোমার জন্য।

0: এ কি বলছিস সাকিব, এত বড় সাংঘাতিক একটা সিদ্ধান্ত তুই কিভাবে নিলি? এর ফলাফলটা একবার ভেবে দেখেছিস?
1: সব কিছু ভেবে চিন্তেই তোর কাছে এসেছি।
0: না, এ ধরনের সিদ্ধান্ত থেকে তুই সরে দাঁড়া। জীবনটা বাজারের পণ্য নয়, যখন যেখানে ইচ্ছে বেচা কেনা যায় না।
1: তুই আমাকে উপদেশ না দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবি সেটাই আমার কাম্য, কারণ তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, এমনকি শশীরও।
0: তা হয় না, তোকে সঠিক পথ দেখানোটাই প্রকৃত বন্ধুর কাজ। তাছাড়া নূপুর ভাবির কি দোষ, কি তার অপরাধ?
1: তুই তো সবই জানিস।
0: ওই একটা অজুহাতে তুই তোর অপরাধকে ঢাকতে পারবি না সাকিব, বিবেক একদিন তোর সামনে এসে দাঁড়াবে।
1: আমি আমার সিদ্ধান্ত থেকে সরে যেতে চাই না।
0: শশীর কি ইচ্ছে? ওকে কি সব বলেছিস? ওর প্রতিক্রিয়াটা কি?
1: চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনো জানাইনি, তবে আমি নিশ্চিত যে আমি হাত বাড়ালে ও আমার হাতে হাত রাখবে।
0: তুই এখন বাসায় যা, মাথা ঠান্ডা করে ভেবে দেখ, আবেগ ঝেড়ে ফেল, এটাই আমার পরামর্শ সাকিব।
1: থাক, আসমন নষ্ট করে লাভ নেই, আমি এখন উঠি, ভালো থাকিস। কেমন
0: আমাকে তুই ভুল বুঝিস না সাকিব,

0: তোমার এত রাত হলো কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। তোমার মোবাইল ফোনটাও বন্ধ পেলাম, বড্ড দুশ্চিন্তা হচ্ছিল।
1: এত দুশ্চিন্তার কিছু নেই নূপুর, আমার জরুরি কাজ ছিল।
0: তা না হয় মানলাম, কিন্তু ফোনে একটু জানিয়ে দিলে তো হতো, আমি ভাবনামুক্ত হতাম।
1: এবার থেকে একটু ভাবনামুক্ত থাকার অভ্যাস করো নূপুর, এতে তোমারই মঙ্গল।
0: এভাবে কথা বলছো কেন সাকিব? কই, এ ধরনের কথা তো আগে কখনো তোমার কাছে শুনিনি।
1: আচ্ছা নূপুর, আমাদের বিয়ে তো বেশ অনেকদিন হয়ে গেল, তাই না?
0: হ্যাঁ হলো, কিন্তু তাতে কি? সত্যি আল্লাহকে শুকরিয়া, আমাদের দাম্পত্য জীবনে কখনো কোনো অশান্তি হয়নি।
1: নূপুর, ভুলে যেও না, মানুষের জীবন সব সময় একই স্রোতে বয় না, প্রয়োজনে জীবনের তরঙ্গকে বদলাতেও হয়।
0: আজ তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না সাকিব, কেমন যেন হেয়ালি ভরা।
1: অনেক সময় অনেক অপ্রিয় সত্যকে হেয়ালি মাখিয়ে প্রকাশ করতে হয় নূপুর, বোঝো না কেন?
0: এখন আমি কিছুটা হলেও বিষয়টা যেন বুঝতে পারছি।
1: কি বিষয়, কি বুঝতে পারছো?
0: বেশ কতদিন ধরে তোমার অস্বাভাবিক আচরণ, সংসারটার প্রতি তোমার যেন কেমন অনীহা। আমি তোমার স্ত্রী, বিষয়টা আমার চোখ এড়ায়নি, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিইনি। আর আজ, আজ যেন অজানা একটা আশঙ্কা আমার সামনে ডানা ঝাপটাচ্ছে।
1: নূপুর চুপ করো।
0: আমাকে ধমকাবে না সাকিব, তোমার মতলবটা আমাকে খুলে বলো।
1: মতলব? আমি বুঝি মতলব বাজ?
0: নয় তো কি, কিন্তু মনে রেখো আমিও তোমাকে সহজে রেহাই দেব না।
1: কি করবে তুমি? আমাকে তুমি তো হুমকি দিচ্ছ।
0: হুমকি নয়, অধিকার নিয়ে কথা বলছি, স্ত্রীর অধিকার। তাছাড়া আমি কি অন্যায় করেছি?
1: স্ত্রী? কি দিয়েছো আমাকে স্ত্রী হিসেবে?
0: কোনো অজুহাত দাঁড় করাবার চেষ্টা করবে না সাকিব, এতে তোমারই অমঙ্গল হবে।
1: তুমি আবার ভুল করছো নূপুর, ভবিষ্যতের পরিস্থিতিকে মেনে নেবার জন্য প্রস্তুতি নিও, এতে তোমারই মঙ্গল হবে।
0: সাকিব!
1: নূপুর অনেক হয়েছে, এবার আমাকে একটু একা থাকতে দাও।
0: সাকিব, আমাকে এত বড় আঘাত দিও না প্লিজ, আমি সইতে পারবো না।
1: তুমি তোমার জায়গাতে থাকবে নূপুর, পুরোপুরি অধিকার বঞ্চিত তোমাকে আমি করব না।
0: না, ভালোবাসাকে টুকরো করতে আমি পারবো না সাকিব। আমি যে তোমাকে বড় ভালোবাসি, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব।
1: আবেগ মুছে ফেলো নূপুর, ওটা তোমাকে আরো কষ্ট দেবে।
0: না, আমি মানি না। আমি জানতে চাই কে কে আমার জীবনে বিষের ফনা তুলল, তুমি একবার বলো, আমি তার কাছে গিয়ে হাত জোর করে তোমাকে ভিক্ষা চাইব। বলো সাকিব, কে সে?
1: নূপুর, এত রাতে এই নাটক আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও, নইলে
0: নইলে
1: নইলে এই মুহূর্তে আমি এই ঘর থেকে বেরিয়ে যাবো।

0: নূপুর, নূপুর তুই শান্ত হ, শান্ত হ, এত সহজে ভেঙে পড়িস না। আমি দেখছি আসল বিষয়টা কি, এত সহজেই তো সবকিছু মেনে নেওয়া যায় না।
1: আমি এই ধরনের বিপদ কল্পনাও করিনি আপা।
0: আগে আমাদের জানতে হবে কে সেই মেয়ে যে সাকিবকে নিয়ে এই মরণ খেলায় মেতেছে। তুই কি কিছু আঁচ করতে পেরেছিস?
1: না আপা, আমি কিছুই জানি না, জানলে এখনই ছুটে যেতাম, হাত জোর করে অনুরোধ করতাম, আমার সাকিবকে তুমি কেড়ে নিও না।
0: তুই এত সহজেই এতটা ছোট হয়ে যাবি কেন নূপুর? আর আমরা তো তোর পাশে আছি, আমি এই বিষয়ে মহসিন ভাইয়ের সঙ্গে খোলাখুলি আলাপ করব, প্রয়োজনে আইনের সাহায্য নেব, তিনি আইনের মানুষ, নিশ্চয়ই একটা কিছু উপায় বের করতে পারবেন।
1: না আপা, মহসিন ভাইকে এই বিষয়ে কিছু বলো না, কোন রকম আত্মমর্যাদার হানি আমি চাই না, তাছাড়া আইনি লড়াইয়ে জয় হলেও ভালোবাসার জয়ই তো প্রকৃত জয় আপা।
0: বেশ, তাই হবে, এবার তুই একটু শান্ত হ নূপুর।
2: এ কি বড় আপা, আপনি হঠাৎ এই সময় আমার অফিসে, ভাবতে পারিনি।
0: একটা জরুরি বিষয়ে আলাপের জন্যই আমাকে আসতে হলো সাকিব।
2: বুঝেছি, কিন্তু বিষয়টা আমার আর নূপুরের ব্যক্তিগত আর একান্ত পারিবারিক আপা।
0: কিন্তু সাকিব, আমি তো তোমাদের পরিবারেরই একজন, তাই নয় কি? আমি তো তোমাদের ভালোই চাই।
2: তা ঠিক।
0: তবে
2: ভালোই হলো, আমাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার সাথে আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে শেয়ার করতে পারি, তাই না?
0: নিশ্চয়ই।
2: তবে শুনুন, আমার কারণে শশী নামের একটা নিরাপরাধ মেয়ের জীবন তছনছ হয়ে গেছে।
0: কি বলছো তুমি?
2: হ্যাঁ, তাই। আমরা ভার্সিটির জীবনে দুজন দুজনকে ভালোবাসতাম,
0: কিন্তু এসব কথা তো আমরা আগে কখনো শুনিনি।
2: এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, তাই আমি তার কাছে নিজেকে সবসময় অপরাধী ভেবেছি, কিন্তু আজ যেন প্রায়শ্চিত্ত করার সময় এসেছে।
0: কিন্তু তোমার কৃতকর্মের ফল নূপুর কেন ভোগ করবে? সেও তো নিরাপরাধ, তাছাড়া সে তোমার বিবাহিতের স্ত্রী, জীবনটা ছেড়ে খেলা নয় সাকিব। তুমি এ সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, নইলে এর ফল তোমাকেই পেতে হবে।
2: কিন্তু আপনার পরামর্শ নিয়ে তো আমার জীবন চলবে না, তাছাড়া নূপুরের অক্ষমতাও আপনার অজানা নয়।
0: তুমি কি ওই বিষয়টি দিয়ে নিজের কুকর্মকে ঢাকা দিতে চাইছ?
2: কুকর্ম?
0: হ্যাঁ, তাই। তাছাড়া নূপুরকে তুমি এতটা দুর্বল মনে করো না, তাহলে কিন্তু ভুল করবে।
2: শুনুন আপা, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে ভাববেন না আপনি আমাকে হুমকি দিয়ে আমার চলার পথে বাধা দেবেন।
0: তোমার কাছ থেকে এ ধরনের কথা শুনবো একথা ভাবতেও আমার লজ্জা হচ্ছে সাকিব।
2: প্লিজ, আপনি এখন বাসায় যান, এটা অফিস, আমি চাই না এখানে কোনো ধরনের সিন ক্রিয়েট হোক।
0: যাচ্ছি, তবে মনে রেখো সাকিব, তুমি এত সহজে ভাঙা গড়ার খেলা খেলতে পারবে না।
1: তুমি কেন ওর কাছে গেলে আপা? তোমার কোনো ধরনের অপমান আমি সহ্য করতে পারবো না, কোনো দিনও না।
0: তাই বলে তো ঘরে বসে থাকাটাও ঠিক হবে না।
1: ভাঙা আয়নায় মুখ দেখলে যে আমাদের চেহারাই বিশ্রী দেখাবে আপা।
0: তুই শক্ত হনুপুর, কিন্তু আমি এর শেষ না দেখে ছাড়বো না।
1: এর সবই বৃথা যাবে আপা।
0: তা কেন? আমাদের প্রথম কাজ হবে শশী নামের ওই মেয়েটিকে প্রথমে খুঁজে বের করা।
1: কিন্তু যে গতিতে আগুন ছড়িয়ে পড়ছে, তাকে নিভিয়ে দেবার শক্তি বা সময় তো আর আমাদের নেই।
0: তুই মোটো ভেঙে পড়িস নে, আমি আজই সন্ধ্যায় মহসিন ভাইয়ের সাথে কথা বলবো।
1: দোহাই আপা, আমাদের পারিবারিক আর একান্ত বিষয় এটা, তাছাড়া বিষয়টা যতটা স্পর্শকাতর ততটাই আমাদের মান সম্মান জড়ানো।
0: হ্যাঁ, সেটাও ঠিক। ঠিক আছে, আমি আরো একটু ভেবে দেখি।

0: একি সাকিব, তুমি হঠাৎ এ সময় তাও আবার না জানিয়ে? কি আশ্চর্য! আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তা তোমাকে এত টেন্স মনে হচ্ছে কেন? এসো এসো, বসো।
1: শশী, আমাদের হাতে সময় নেই, একটা ভীষণ জরুরি বিষয়ে আমাদের আজ চূড়ান্ত সিদ্ধান্তের সময় এসেছে, বসো।
0: আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না।
1: আচ্ছা শশী, তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে ক্ষমা করেছ? তুমি কি আগের মতোই আমাকে আজও ভালোবাসো?
0: সে কি, তুমি কি বোঝো না সাকিব, আমি তোমাকে আজও কতটা ভালোবাসি। আমার জীবনে যাই ঘটুক না কেন, তুমি আমার অন্তরে বসেই রাজত্ব করছো।
1: তবে আর কালক্ষেপ নয়, চলো আমরা দুজনে ঘর বাঁধি। শশী, আজ মনে হচ্ছে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা শুধুই বৃথা।
0: সত্যি বলছো সাকিব?
1: হ্যাঁ শশী, হ্যাঁ আমি সত্যি বলছি।
0: যে আকাঙ্ক্ষার কথাটা অনধিকার চর্চা মনে করে আমি তোমাকে বলতে পারিনি, সেটা যে তোমার কাছ থেকে শুনবো তা আমি কল্পনাও করিনি সাকিব। আমার যে কি আনন্দ হচ্ছে!
1: শশী শশী, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, তোমার জীবনটা আবার নষ্ট হয়ে যাক, এটা আমি আর চাই না।
0: কিন্তু
1: কি, কিন্তু কি, কিন্তু শশী,
0: তোমার সামাজিক বন্ধনকে তুমি ছিঁড়বে কি করে?
1: বুঝেছি, তুমি নূপুরের কথা বলছো তো?
0: ঠিক তাই।
1: ও ওর জায়গাতেই থাকবে।
0: মানে?
1: ওর মর্যাদা আমি ক্ষুণ্ণ করব না, কারণ ও তো নিরপরাধ।
0: কিন্তু সাকিব, দুই নৌকায় পা দিলে ডুবে যাবার আশঙ্কাই বেশি, যে কোনো এক নৌকার হাল শক্ত করে ধরতে হয়।
1: কিন্তু তোমাকে আর আমি হারাতে চাই না শশী, যে কোনো মূল্যে আমি তোমাকে আপন করে পেতে চাই।
0: কিন্তু তোমার প্রথম স্ত্রীর মতামত ছাড়া আমাদের বিয়েটা তো আইনসিদ্ধ হবে না।
1: আমি নূপুরকে বোঝানোর চেষ্টা করব, তা না হলে আইন মোতাবেক ডিভোর্স দেব। আমি মনস্থির করে ফেলেছি, এখন শুধু তোমার সহযোগিতা।
0: আমি তো তোমার পাশেই আছি
1: শশী।
0: বলো।
1: শশী, তুমি আমার, শুধুই আমার।
0: এই কি হচ্ছে? আহ ছাড়ো, পাশে রান্নাঘরে কাজের মেয়ে, হঠাৎ এসে যেতে পারে, ছাড়ো প্লিজ।
1: আসুক আসুক, ওর তো আর কিছুই অজানা নয়।
0: তবুও প্লিজ।
1: আচ্ছা, এ ছাড়লাম।
0: এই তো, জাস্ট লাইক এ গুড বয়।
1: আচ্ছা এবার কাজের কথা শোনো।
0: বলো।
1: স্থির করেছি চাকরিটা ছেড়ে দেব, কারণ এরপর এই কোম্পানিতে চাকরি করাটা শোভা পাবে না।
0: সে কি, তা কি করবে কিছু ভেবে দেখেছো?
1: এতদিন এত বড় একটা কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতা ঝুলি বেশ ভর্তি হয়েছে, সেটাকে আর আমার জমানো টাকা পুঁজি করে কোন একটা ব্যবসা শুরু করবো ভেবেছি।
0: ভালো।
1: তবে আমরা কিন্তু ঢাকা ছাড়বো।
0: মানে কোথায় যাব আমরা?
1: খুলনাতে সেটেল করলে মন্দ হয় না।
0: তুমি দেখছি সব ছক তৈরি করেই ফেলেছো।
1: কেন, পছন্দ হয়নি?
0: তোমার হাত ধরে তুমি যে পথে নেবে সেই পথই আশ্রয় মনে করবো সাকিব। কিন্তু ভাবছি তোমার সাথে সাথে আমাকেও চাকরি ছাড়তে হবে।
1: ঠিক তাই, তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো, কেমন?
0: ঠিক আছে, তাই হবে।
2: এ কি সাকিব, তুমি কাপড় চোপড় গোছাচ্ছ কেন? কোথাও যাবে নাকি?
1: অফিসের একটা জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হচ্ছে নূপুর, ফিরতে দেরি হবে।
2: কোথায় যাচ্ছ?
1: হ্যাঁ এই তো চিটাগাংয়ের দিকে আর কি।
2: কিন্তু এর আগে কোনোদিন তো তুমি অফিসের কাজে ঢাকার বাইরে যাওনি।
1: এখন প্রয়োজন হয়েছে তাই যেতে হচ্ছে, কিন্তু এই কথা জিজ্ঞেস করছো কেন?
2: সাকিব, আজকাল আমার যে বড্ড ভয় হয়, একটা দুঃস্বপ্ন যেন আমাকে সবসময় তাড়া করে, একটা অজানা আশঙ্কা।
1: কিসের আশঙ্কা?
2: তোমাকে হারাবার। তোমাকে আমি বড্ড ভালোবাসি, তোমাকে ছাড়া।
1: ছেলে মানুষ করার উপর আবেগ ঝেড়ে ফেলো।
2: সাকিব, আমাকে কথা দাও, আমাকে কোনো দিন ছেড়ে যাবে না।
1: কি সব বাজে বকছো, শোনো নূপুর, মনটাকে শক্ত করে পথ চলার চেষ্টা করো, এতে তোমারই মঙ্গল।
2: তুমি কি সত্যি আমার মঙ্গল চাও?
1: এই পৃথিবীতে সকলেরই উচিত সকলের মঙ্গল কামনা করা, তোমারও তো উচিত আমার মঙ্গল কামনা করা, তাই নয় কি?
2: নিশ্চয়ই, আমি সবসময় তোমার মঙ্গল চাই।
1: বেশ, কথাটা মনে রেখো।

0: এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে কিছুই জানালেন না ভাবি?
1: নূপুর সময় দিল না ভাই।
0: আশ্চর্য!
1: সাকিব নূপুরকে চিটাগাঙে যাবার কথা মিথ্যে বলে শশীকে নিয়ে খুলনায় চলে যায়। তার সপ্তাহখানেক পর শশীকে বিয়ে করেছে জানিয়ে নূপুরকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আর আশ্চর্য, নূপুর কোনো প্রতিবাদ না করে কাগজটায় অবলীলায় সই করে ফেরত পাঠিয়ে সব ঘটনার ইতি টানে।
0: নূপুরের জন্য দুঃখ হলেও আমি বলবো ও ঠিকই করেছে। সাকিবকে তার কৃতকর্মের ফল একদিন ভোগ করতেই হবে।
1: মহসিন ভাই, বোনটা আমার বড্ড অসহায় হয়ে গেল। আমরা পাশে থেকেও কিচ্ছু করতে পারলাম না। নিজেকে আমার বড্ড অপরাধী মনে হয় ভাই।
0: ওকে আমরা এ দুর্যোগের হাত থেকে বাঁচাতে পারলাম না ভাবি।
1: জানি না সামনের এ লম্বা পথ ও কিভাবে পাড়ি দেবে। ও যে বড্ড অভিমানী ভাই।
2: সবই শুনলাম ভাবি। নূপুরের জীবনের এই করুণ পরিণতি সত্যি খুবই কষ্টের।
1: নূপুর বড্ড ভালো মেয়ে অর্ণব, কিন্তু বিধিলিপি ওকে আজ গভীর খাদে ফেলে দিয়েছে।
2: হ্যাঁ ভাবি, ঠিক তাই।
1: তাই তোকে অনুরোধ করছি অর্ণব, তুই ওর হাতটা ধরে ওকে অন্ধকার খাত থেকে তুলে নিয়ে আয়। আজ ওর একটা অবলম্বন দরকার। কি হলো অর্ণব, চুপ করে আছিস কেন ভাই? কিছু একটা বল।
2: ভাবি, আমাকে কটা দিন সময় দাও।
1: বেশ তো, তুই কদিন ভেবে চিন্তেই আমাকে বলিস? আমি তো নূপুরের সব কথাই তোকে খুলে বললাম, তবু আমার বিশ্বাস তোরা সুখী হবি।
2: কিন্তু নূপুরেরও তো একটা মতামত আছে, তাই না?
1: সে আমি দেখব।
2: আচ্ছা, এবার তবে আমি উঠি ভাবি, ফোনে কথা হবে।
1: সে কি, চা খাবি না?
2: না, আজ আর খাবো না, পরে একদিন হবে।
1: আচ্ছা ঠিক আছে।
3: আরে নূপুর, হঠাৎ বৃষ্টির মতো তোর আগমন।
4: হ্যাঁ রে মল্লিকা, হঠাৎই ফোনে বড় আপার জরুরি তলব। কি যেন জরুরি আলাপ আছে বললেন, তাই ওনার ওখানে যাবার আগে ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই।
3: খুব ভালো করেছিস। তা দাঁড়িয়ে কেন, বস।
4: আমি ঠিক বুঝতে পারছি না মল্লিকা, কি এমন জরুরি আলাপের জন্য আপার জরুরি তলব? হাসছিস যে?
3: আমার মনে হয় অর্ণব ভাইয়ের সাথে কোনো সমঝোতা হয়েছে।
4: সমঝোতা? তুই কি যে বলিস না, আপা ভালো করেই জানেন আমার মনোভাব। এ হতে পারে না মল্লিকা।
3: কদিন আগে ঝুমুরাপা আমাকে ফোন করেছিলেন।
4: কই, আমাকে তো কিছু বলিসনি।
3: ব্যস্ততার মাঝে একদম মনে ছিল না রে।
4: তা বড় আপা তোকে কি বললেন?
3: তোর জন্য দুঃখ করছিলেন, তোকে এভাবে দেখলে তার বড্ড কষ্ট হয়। কথা প্রসঙ্গে অর্ণবের কথাও উঠে এলো।
4: তাই?
3: হ্যাঁ, আপা বললেন তুই নাকি এতদিনও অর্ণব ভাইয়ের সাথে দেখাটা পর্যন্ত করিসনি।
4: ঠিকই মল্লিকা।
3: কিন্তু কেন, অন্তত ভদ্রতার খাতিরেও তো দেখা করতে পারতিস, ওনার কি দোষ?
4: না, ওনার কেন দোষ হবে? তবে বড় আপার আমাদের সম্পর্কে এ ধরনের চেষ্টার কথা শোনার পর কেন জানি না আমি অর্ণব ভাইয়ের মুখোমুখি হতে পারছি না। একটা দ্বিধা আর লজ্জা যেন আমাকে পিছন থেকে টেনে ধরে আছে।
3: পাগলি কোথাকার, কিন্তু তোর বাকি জীবনটা কি এভাবেই অন্ধকারে সাঁতার কাটবি নূপুর?
4: মল্লিকা, কেন জানি না আজকাল আমার আধারকেই বড্ড ভালো লাগে, আর এই ভালো লাগা আধারকে নিয়েই আমি জীবনের বাকি পথ চলতে চাই। তুমি এসব কি বলছো আপা?
1: হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। অর্ণবকে আমি তোর সব কথা খোলাখুলি ভাবে বলেছি, সব শুনে ভেবে চিন্তেই ও মত দিয়েছে। অর্ণব বড্ড ভালো ছেলে, আমি যে কি খুশি হয়েছি তোকে আমি বোঝাতে পারবো না।
4: কিন্তু এ হয় না আপা।
1: কেন, কেন হয় না? এভাবে কি তোর?
4: আমাকে ভুল বুঝো না আপা, প্লিজ।
1: নূপুর, তুই শান্ত হয়ে বসে একটু চিন্তা কর তো, আমাকে একটু স্বস্তি দে।
4: আমাকে নিয়ে ভেবো না প্লিজ আপা।
1: ভাবনাকে এত সহজেই দূর করা যায়? তুই আমার আপন ছোট বোন, আমার কত আদরের তুই।
4: আমি জানি আপা, আমাকে আমার মতো থাকতে দাও। তাছাড়া
1: তাছাড়া তাছাড়া কি নূপুর,
4: আমি অনেক ভেবে দেখেছি আপা, এই পৃথিবীতে আমার মতো অসংখ্য হতভাগ্যরা জীবনের পথ পাড়ি দিচ্ছে, আমিও না হয় তাদের সেই মিছিলের হতভাগ্য একসঙ্গী।
1: নূপুর, নূপুর,
4: আপা শান্ত হও প্লিজ।
1: আমি তোর কাছে বড়ই লজ্জিত অর্ণব। নূপুরের মনটা আজ ভাঙা আয়নার মতো, শত চেষ্টাতেও আর জোড়া লাগবে না। তুই কিছু মনে করিস না ভাই।
2: না ভাবি, আমি কিছু মনে করিনি।
1: আমাকে ক্ষমা করিস ভাই।
2: ছি ছি ছি ভাবি, এসব তুমি কি বলছো? মানুষের ব্যক্তিগত চিন্তাভাবনাকে তো সম্মান করতেই হয়, তাই না?
1: কিন্তু কিন্তু তোকে নিয়েও তো আমার চিন্তা হয় রে
2: ভাবি। ভাগ্যের লিখনকে মেনে নিলেই শান্তি।
1: বড় সত্য কথা বলেছিস।
2: ভাবছি আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়াতে ফিরে যাব।
1: অর্ণব, আর কটা দিন থেকে গেলে হতো না ভাই?
2: কেয়ারটেকার ওসমান একজন কাস্টমারের কথা বলছিল, ভাবছি কালই তার সাথে কথা বলবো। বোঝাপড়াটা শেষ হলে উত্তরার ফ্ল্যাটটা ছেড়ে দেব, তারপর ওই কাগজপত্র ঠিকঠাক করতে যে কটা দিন লাগে
1: সে কি?
2: হ্যাঁ ভাবি, তারপর আমি যেন এক নির্হারা পাখি, কুলাই ফেরার আর কোনো ঠিকানা থাকবে না, জীবনে হয়তো তোমাদের সাথে আর দেখাও হবে না।
1: অর্ণব, তোকে আমার বলার আর কিছুই নেই রে। দোয়া করি যেখানেই থাকিস যেন ভালো থাকিস।

এতক্ষণ ডাক্তার সাইফুল আলম রচিত ভালো লাগা আধার নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুমুর, রুবি আফরোজ, অর্ণব, মুস্তাগিসুর রহমান, মল্লিকা, রেহনুমা কামাল আহমেদ, মহসিন, তহুরুজ্জামান বাবু, কাউসার, এহসানুল হক, শশী, জয়শ্রী মজুমদার। নূপুর এবং সাকিবের চরিত্রে অভিনয় করেছেন রোকসানা শাহনাজ ও কামাল আহসান। শব্দগ্রহণ মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রযোজনা আবু নওশের।

বাংলাদেশ বেতার ঢাকা। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 102 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, শুনছেন রেশুতি আয়োজন, আমন্ত্রণ আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথম শিল্পী রুনা লায়লা, গানের কথা লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন সুবল দাস। এরপর রয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, গানের কথা লিখেছেন আশরাফ ফারুক, সুর করেছেন প্রণব দাস।

শুনলেন সাবিন ইনজাসমেন্টের কণ্ঠ। এবারে শিল্পী তপন চৌধুরী, গানের কথা লিখেছেন মোহাম্মদ আশরাফ হোসেন, সুর করেছেন খবিরউদ্দিন। তারপর রয়েছেন অঞ্জুমান আরা বেগম, গানের কথা লিখেছেন আবু হায়দার, সাজেদুর রহমান সুর করেছেন আজাদ রহমান।

শুনলেন খালিদ হাসান মিলুর কণ্ঠ। এরই সাথে সাথে শেষ হয়ে গেল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয়শ্রোতা আমন্ত্রণ মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। দেশের গান শোনাব প্রথমে ইন্দ্রকিশোরের কণ্ঠে। গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নজরুল সঙ্গীত রয়েছে এরপরেই সব নম্বর স্তরের কণ্ঠে।

বরাবর দুই ছায়াছবির গান শুনলেন নদী ও আকাশের কণ্ঠে। এবারের শিল্পী মীনা বড়ুয়া গানের কথা লিখেছেন, সুর করেছেন আব্দুল লতিফ।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত জাহিদুর রহিমের কণ্ঠে। এরই সাথে সাথে শেষ হয়ে গেল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। আজকের মতো এখানেই।
1: বাংলাদেশ পিতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশ্চিতই অধিবেশনের অনুষ্ঠান। আমাদের এখনকার পরিবেশ না, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান, আকাশ ভরা সুরের তারা। অনুষ্ঠানের প্রথমে শুনবেন একটি দেশের গান। গানে কণ্ঠ দিয়েছেন সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, গানের সুর করেছেন হাসান আলী।

নিশ্চিত অধিবেশন আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গান অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন বাস্কেট বয়েজ পরিবেশিত ইংরেজি গান, এবং তারপর শুনবেন মুনমুন আক্তারের গাওয়া হাসন রাজার গান, এবং তারপর শুনবেন মোহাম্মদ হারুনা রশিদের গাওয়া ভাওয়াইয়া, গীতিকার এবং সুরকার হরলাল রায়।

এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শার্লা ইমাম কান্তার কণ্ঠে, তারপর শুনবেন নেপালি গান কণ্ঠ দিয়েছেন আলিসা রানী, এবং তারপর শুনবেন চাইন ব্যান্ডের গান খালিদের কণ্ঠে।

শ্রোতা বিষয় আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের তারা। এবারে লালন কেতির সুফিয়া মনোভরের কণ্ঠে, তারপর শুনবেন চাইনিজ গান ইমি চেনের কণ্ঠে, এবং তারপর শুনবেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবির একটি গান, দ্রুত কণ্ঠে গেছে ন্যান্সি এবং হাবিব ওয়াহিদ।

রাধারমণ দত্তের গান শুনলেন ফাইরুজ নায়ওয়ার কাকরের কণ্ঠে। এরপর পল্লী গীতি শুনবেন আরিফ দেওয়ানের কণ্ঠে, গীতিকার এবং সুরকার আরিফ দেওয়ান।

এই গানটির সাথে শেষ হল দেশবিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা বাংলাদেশ পেতার ঢাকা। এখন শুনে একটি নজরুল সঙ্গীত কণ্ঠ দিয়েছেন রওশন আরা মুস্তাফিজ।

নজরুল সঙ্গে শুনলেন রওশনারা মুস্তাফিজের কণ্ঠে, বাংলাদেশ পিতার ঢাকা। সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়োহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারিম মামা চৈতুল ইসলাম। পথপথে অনুষ্ঠানে জামাতে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। সকাল ৭টা বেজে ২০ মিনিটে শুনবেন সুখের ঠিকানা।

হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:10, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সবার আগে বাংলাদেশ সকাল 9:05, সকাল 11:30 শাস্ত্রীয় সুখের বলুন, প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন বেলা 2:20।

জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ঈশ্বরগুড়ি ছোট পরিবার বিকেল 4:05 শিক্ষার্থীদের আসর বিকেল 5:10 কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 7:05 দেশ আমার মাটি আমার সৈনিকভাদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 10:00 শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন।

এফএম এর অনুষ্ঠান সম্পর্কে জানাচ্ছি এফএম 92.5 MHz এ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz এ সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 MHz এ সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আমরা সবাইকে আবার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিশ্চিত অধিবেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ রবিবার, তেসরা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ ১৪৪৭ হিজরি, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ।
1: বৃষ্টিস্নাত এই সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান, ফারহানা খান পুরবী ও তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইবতেহাজ আহমেদ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা হুদের ১১৪ থেকে ১১৮ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ শহীদুল ইসলাম।
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم